আজ মঙ্গলবার, 13ই শ্রাবণ 1948 শকাব্দ, 4ঠা আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 18ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:10:35, সূর্যাস্ত 6:14:19

সেকেন্ডে আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্জয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন EIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 11 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, এফএম প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মাইকেল মধুসূদন দত্তর রচনা থেকে পাঠ।
1: ছিনুমরা সুলোচনে গোদাবরী তীরে, কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীড় থাকে সুখে, ছিনু ঘোর বনে নাম পঞ্চবটি, মর্তে সুরু বন সম, সদা করিতেন সেবা লক্ষণ সুমতি, দণ্ডক ভাণ্ডার যার ভাবি দেখো মনি কিসের অভাব তার, যোগাতে নানি নিত্য ফল মূল বীর সৌমিত্রী, মৃগয়া করিতেন কভু প্রভু কিন্তু জীবন আসে সতত বিরত, সখী রাঘবেন্দ্র বলি দয়ার সাগর নাথ বিদিত জগতে, ভুলিনি পূর্বের সুখ রাজা নন্দিনী রঘুকুলবধু আমি, কিন্তু এ কাননে পাইনু সরমাশই পরম পীড়িতি, কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমনি, পঞ্চবটি বনচর মধু নিরবধি, জাগাত প্রভাতে মোরে কুহরি সুস্বরে পিকরাজ, কোন রানী কহ শশীমুখী হেন চিত্ত বিনোদন বৈতালিক গীতে খোলে আঁখি, শিখিসহ শিখিনী সুখিনী নাচিত দুয়ারে মোর, নর্তক নর্তকী এ দোহার সম রামা আছে কি জগতে, অতিথি আসিত নিত্য করভ করভি, মৃগ শিশু বিহঙ্গম স্বর্ণ অঙ্গ কেহ কেহ শুভ্র কেহ কালো কেহ বা চিত্রিত, যথা বাসবের ধনু ঘন বরশিরে অহিংসক জীব যত, সেবিতাম সবে মহাদরে পালিতাম পরম যতনে, মরুভূমি স্রোতস্বতী ত্রিসাতুরে যথা আপনি সুজলাবতী বারিদ প্রসাদে, সরসি আর সিমোর তুলি কুবলয়ে অমূল রতন সম পরিতাম কেশে, সাজিতাম ফুল সাজে হাসিতেন প্রভু, বনদেবী বলি মোরে সম্ভাষী কৌতুকে, হায় সখী আর কিল পাবো প্রাণনাথে, আর কি এ পোড়া আঁখি এ ছাড় জনমে, দেখিবে সে পাদুখানি আশার সরসে রাজীব নয়নমণি, হে দারুণ বিধি কি পাপে পাপি এ দাসী তোমার সমীপে, এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে, কাঁদিলা সরমা সতী তৃতীয় শ্রুণীরে, কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধু, সরমা কহিলা সতী সীতার চরণে, সরিলে পূর্বের কথা ব্যথা মনে যদি পাও দেবী থাক তবে কি কাজ সরিয়া, হেরি তব অশ্রুবারি ইচ্ছি মরিবারে, উত্তরিলা প্রিয়ঙ্গদা কাদম্বা যেমতি মধুরসরা, এ অভাগী হায়লো সুভাগী যদি না কাঁদিবে তবে কি আর কাঁদিবে এ জগতে।
0: সুভাষিত অনুষ্ঠানে মাইকেল মধুসূদন দত্তর রচনা থেকে পাঠ শুনলেন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন মীরা বন্দ্যোপাধ্যায়।

0: শুনলেন সঙ্গীতাঞ্জলি। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে মীরা বন্দ্যোপাধ্যায় এবং পরের গানটি সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস, মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং নিয়ে বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য, মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা প্রথম পর্ব বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে সঞ্চয়িতা গিরি। 8:00 জানা অজানা শুনবেন কথিকা আচার্য প্রফুল্ল চন্দ্রের বইপত্র শুনবেন প্রথম পর্ব বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায়। 8:05 নজরুল গীতি অর্পিতা রায়ের কণ্ঠে। 8:20 উত্তরণ, বিশেষভাবে সক্ষম দৃষ্টি প্রতিবন্ধী সুজন বসুর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। 9:00 বাংলা ছায়াছবির অনুষ্ঠান, গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা, গানে গানের পরবর্তী অংশ 9:30। 10:00 গানের ভেলা সুতপা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনা সৌরিক ঘোষ এবং প্রিয়াশা চক্রবর্তী। 12:00 ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 12:15 লোকগীতি পরিবেশনায় রাগমঞ্জুরি। 12:33 উনজমির দুনো ফসল, বছরভর গ্রাম বাংলায় কৃষিকাজ, বীরভূমের রায়পুর থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ ভট্টাচার্য, নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান। 1:00 1:45 মাননীয়েশু, উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি গানে বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ, সাঁওতালি অনুবাদে পরিভাষাগত সমস্যা, আলোচনায় আদিত্য কুমার মান্ডি, সুচিত্রা হাসদা ও সুতালাল সোরেন। শুনবেন প্রথম পর্ব, পরে সাঁওতালি গানে জবারানী মান্ডি এবং সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। বাইরে ঘুরে ইস্ট বেঙ্গল দিবস রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি বিষয়ে পাঠদানে সোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মধুমিতা ভাদুরী সঙ্গে দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সুদাম সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, মদ্যপানের ফলে সমাজে বর্তমান পরিস্থিতি নিয়ে সুরাতন মান্ডির সাক্ষাৎকারের প্রথম পর্ব, এরপর লোকগীতি রামকৃষ্ণ মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, জলজ ফসলের চাষ ও পরিচর্যা নিয়ে ডক্টর আনন্দময় পুস্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 তর্জা গানে লাবণী কোটাল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী অন্য মা, রচনা প্রগতি মাইতি, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং অধ্যাপিকা ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। 9:30 শ্রবণী, 22শে শ্রাবণ সংখ্যা, স্মৃতি আলেখ্য 22শে শ্রাবণের কলকাতা ও শান্তিনিকেতন, বলেছেন অভীক চট্টোপাধ্যায়, ছায়াছবির গান। 10:00 10:30 নজরুল গীতি অর্পিতা রায়ের কণ্ঠে। 10:45 ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী। 11:00 লোকগীতি পরিবেশনায় রাগমঞ্জুরি। রাত 11টা বেজে 10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে এখন শুনছেন সুবদ্ধ সঙ্গীত, শুনছেন সরোদ শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতে সঞ্চয়িতা গিরি 6টা বেজে 25 মিনিটে, 6টা বেজে 35 মিনিটে ধারাবাহিক রামচরিত মানস, 6টা বেজে 45 মিনিটে ভজন আনন্দবর্ধনের কণ্ঠে, 7টা বেজে 10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত স্বাগতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায়, 8:30 লোকগীতি পরিবেশনায় রাগমঞ্জুরি, 8টা বেজে 50 মিনিটে ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী, 9টা বেজে 10 মিনিটে রসধারা, 10টা বেজে 15 মিনিটে অঞ্জুমান, 11টায় পাশ্চাত্য অনুষ্ঠান, 12টায় সুরভি, 12টা বেজে 20 মিনিটে পাশ্চাত্য অনুষ্ঠান, 1টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত তুষার দত্ত। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরির কণ্ঠে, 5টা বেজে 20 মিনিটে উর্বশী, 6টা বেজে 10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, 7টা বেজে 10 মিনিটে ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, 7:30 দর্পণ, রাত 8টায় ছায়াছবির গান, 8টা বেজে 15 মিনিটে সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম, 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। সড়ক পরিবহন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য 2-চাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়ার জন্য একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জনসুরাজ পার্টি 1টি করে আসনে জয়ী হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করতে তাঁর মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিড়ি তাকার ব্রাজিলে বিডব্লিউ প্যারা ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জোড়া পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান বকেয়া মামলার সংখ্যা কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করাই এই বিলের মূল লক্ষ্য।
2: आज प्रस्तुत यह विधेयक भी न्यायिक क्षेत्र में उसी सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है। वर्तमान परिप्रेक्ष्य में माननीय सर्वोच्च न्यायालय में लंबित मामलों की बढ़ती संख्या तथा न्यायिक कार्य प्रणाली को अधिक एफिशिएंट एवं इफेक्टिव बनाने के उद्देश्य से इस अमेंडमेंट बिल में चीफ जस्टिस ऑफ इंडिया सहित अन्य न्यायाधीशों की संख्या 34 से बढ़ाकर 38 किए जाने का प्रावधान किया गया है।
1: बिल पासेर परई लोकसभा अधिवेशन दिनेर मतो मुलतुबी हये जाय। এদিকে রাজ্যসভায় পাশ হয়েছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনে সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যার সমাধানে সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিল। দুপুর দুটোর পর সভা বসলে এমএসএমই মন্ত্রী জিতিন রাম মাঝি বিলটি সভায় উত্থাপন করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমএসএমই ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশন অধীনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলে দরুন সংসদের উভয় সভার অধিবেশনই দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির ওপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে শ্রী রিজিজু বলেন, লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্য আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদও বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেছেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্ত্রে বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেন। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সভায় এসে এ ব্যাপারে বিবৃতি দিতে হবে। সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইনের পরিবর্তনের লক্ষ্যে খসড়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন অ্যাম্বুলেন্স চালু হলে প্রত্যন্ত এলাকায় জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হবে। খসড়া এই প্রস্তাবে পর্যায়ক্রমে বিভিন্ন মোটর গাড়িতে V2V বা ভেহিকেল টু ভেহিকেল যোগাযোগ ব্যবস্থা কার্যকর হবে, যার মাধ্যমে ব্রেক ফেল, মুখোমুখি সংঘাত, লেন পরিবর্তন সহ যে কোনো সংকটজনিত পরিস্থিতিতে চালক কাছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাই এর নির্দেশে যাঁদের বিরুদ্ধে গুরুতর অতীত অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রক্ষা করতে কেন্দ্র বদ্ধপরিকর। মামলার পরবর্তী শুনানি 18 আগস্ট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা 2036-এর লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়গুলির প্রতি তিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলারও আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা দরকার যা যুব সমাজের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জনসুরাজ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকা ভাই রাবাড়িকে 30,600 বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। প্রবীণ বিজেপি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী যোগেশ প্যাটেলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। বিহারে মাকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমারকে পরাজিত করেছেন 19,000-এর মতো ভোটে। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ

0: কে তুলনায় প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, তাদের দল সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনের ফলাফল স্বীকার করে নিয়েছে। গুজরাটে মঞ্জালপুর আসনে জয়ী বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বাঁকিপুর ও দাঁতিয়া আসনে ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে বলে তিনি উল্লেখ করেছেন। কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। বেঙ্গালুরুতে লোকভবনে গতকাল এক অনুষ্ঠানে 20 জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এই নিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 34। রাজ্যপাল থাওয়ার চান্দ গেহলট নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করতে তাঁর মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর 85তম শাখার সদর দপ্তরে সিভিলিয়ান সার্ভিস ডে উদযাপনে অংশগ্রহণ করেন। ওই সমন্বয় সাধনের পরে প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং উদ্ভূত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আরও কার্যকর যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। এই প্রসঙ্গে তিনি এও বলেন, সামরিক ক্ষেত্র হোক বা অসামরিক সব ক্ষেত্রেই দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার। এর মধ্যে দিয়েই বৃদ্ধি পাবে জাতীয় শক্তিও।
1: আজ ভারত মে ইউনিফর্ম ও সিভিল সার্ভিস দোনো কা এক হি কমিটমেন্ট হ্যায়, রাষ্ট্র প্রথম নেশন ফার্স্ট। जब देश एक हो तो व्यवस्था की हर शक्ति राष्ट्रीय सामर्थ्य में बदल जाती है। सिविलियन और मिलिट्री ऑफिसर्स के बीच स्ट्रक्चर्ड क्रॉस एक्सपोजर को और अधिक बढ़ाने की आवश्यकता है।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। এনসিপিআই সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, সকালে তাঁরা এনডিএর বৈঠকে যোগ দেবেন। এরপর বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। উল্লেখ্য, সংসদে বাদল অধিবেশনের শুরুতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকের কথা থাকলেও পরে বঙ্গভবনে তা হবে বলে স্থির হয়। অবশেষে বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে বৈঠক চূড়ান্ত হল। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আজ 122তম জন্মদিন। গত শতাব্দীর তিনের দশকের শুরু থেকেই দীর্ঘকাল তিনি কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রন্থনায় পরিবেশিত মহিষাসুর মর্দিনী শ্রোতাদের বিচারে ভারতীয় বেতারের সর্বোত্তম অর্ঘ হিসেবে বিবেচিত হয়েছে। এক স্মৃতিচারণায় তিনি লিখেছেন, শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরে থেকেও বাঙালি সমাজ এই অনুষ্ঠান শুনে বাংলার শারদ ঋতুর এবং বিরাট উৎসবের স্পর্শ পেয়েছেন। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিরি তাকার ব্রাজিলে অনুষ্ঠিত বিডাব্লিউ প্যারা ওয়ার্ল্ড সার্কিটে জোড়া পদক জয় করেছেন। তিনি পুরুষদের ডাবলসে সোনা এবং সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পান। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বিরি তাকার রাজ্য সরকারের চিফ মিনিস্টার্স অ্যাওয়ার্ড টু চ্যাম্পিয়ন এক্সেলেন্স ইন স্পোর্টস CMACS কর্মসূচির মাধ্যমে উঠে আসা অন্যতম খেলোয়াড়। তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য রাজ্যে ক্রীড়া প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে এই কর্মসূচির ইতিবাচক প্রভাবেরই প্রতিফলন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাস হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। সড়ক পরিবহন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়ার জন্য একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জনসুরাজ পার্টি 1টি করে আসনে জয়ী হয়েছে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
1: মালচিং হলো একটি আধুনিক কৃষি ব্যবস্থা বা বাগান পরিচর্যার একটা আধুনিক টেকনোলজি বা পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে প্রধানত মাটির উপরিভাগ যে আছে সেই উপরিভাগটাকে যে কোনো খড় পাতা চটের বস্তা প্লাস্টিক সিট এরকম উপাদান দিয়ে ওই আচ্ছাদন বা ঢাকা দিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটাকে আপাতত ভাবে মালচিং বলা হয়। এই মালচিং

0: প্রধানত দু রকমের হয়, এক হচ্ছে জৈব মালচিং এবং দুই হচ্ছে অজৈব মালচিং। জৈব মালচিং হচ্ছে যে জৈব পদার্থ, অর্থাৎ যেগুলো খড়, শুকনো পাতা, গাছের ছাল, কাঠের গুঁড়ো বা আগাছা, ফুল আসার আগে আগাছাকে ব্যবহার করা যেতে পারে, ফুল আসার পরে আগাছাকে ব্যবহার করা যাবে না, কারণ সেই ফুল থেকে আবার অন্য আগাছা জন্মাতে পারে। সেজন্য ফুল আসার আগে সেই আগাছাগুলিকে যদি আমরা আচ্ছাদন হিসাবে, অর্থাৎ ফসল লাগিয়েছি ধরুন আমি লাইনে, অথবা আমরা ছিটিয়ে যদি লাগাই, সেক্ষেত্রেও সেই মাঝের অন্তর্বর্তী যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমি কাভার করব। আমার প্রধান উদ্দেশ্য হবে যে মেন যে যেখানে মাটি দেখা যাচ্ছে সেই মাটিটাকে আমাকে জৈব আচ্ছাদন যে উপাদানগুলি সেগুলো দিয়ে ঢাকা দেওয়া। এছাড়া আছে অজৈব মালচিং, অর্থাৎ যেটা প্লাস্টিক বা পলিথিন যে সিট বলা হয়, সেই সিট পিভিসি হতে পারে, ডিপিআই হতে পারে, HDPEL বলে একটা পলিথিন সিট পাওয়া যায়, সেগুলো হতে পারে। এইগুলো কীরকম হয়? এগুলো এক তো স্বচ্ছ প্লাস্টিক হতে পারে, অর্থাৎ যেগুলো সাদা রঙের দেখতে হয়, সেই স্বচ্ছ প্লাস্টিকের উপর থেকে যদি সূর্যের আলো ভেতরে প্রবেশ করে, সেক্ষেত্রে একটা অসুবিধা হয় কি, কিছুটা আগাছা হতে পারে, কারণ সূর্যের আলোটা ভেতরে প্রবেশ করছে। এবারে সেই আগাছাটা যাতে না হয় সেজন্য প্লাস্টিকের তলায় আমরা বিভিন্ন যে আগাছা নাশক সেটা ইউজ করতে পারি। এছাড়া কালো পলিথিন হয়, অর্থাৎ কালো রঙের যে প্লাস্টিক, সেটার মাধ্যমে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাহলে আগাছাও হবে না। আবার একটা হয় দুটো পলিথিন সিটের জয়েন্ট, অর্থাৎ উপর দিকটা সাদা নিচ দিকটা কালো, সেরকম পলিথিন সিট দিয়েও কিন্তু আমরা মালচিং করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা মালচিং করব। মালচিং হচ্ছে আমরা প্রধানত কয়েকটা কারণের জন্য করে থাকি, বা মালচিং বা আচ্ছাদন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আগাছার নিয়ন্ত্রণ, দু নম্বর হচ্ছে জল সংরক্ষণ, মাটির মধ্যে যে জল আছে সেই জলটাকে সংরক্ষিত বেশি দিন, মানে আমরা তো সারা জীবন সংরক্ষণ করে রাখতে পারবো না। তাহলে একটা ফসল আমরা কি হয়, আমরা গাছে জলসেচ দিলাম, সেই জলসেচটা কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায়, বাইরে চলে যায়, বা লিচিং বা রান অফ যেগুলো মানে প্রবাহিত হয়ে চলে গেল, বা কোনোটা মাটির উপর থেকে নিচের দিকে চলে গেলো, সেই লসটা যাতে না হয়, কারণ 10-15 সেন্টিমিটার মাটির মধ্যে যে জলটা থাকে সেটাই আমাদের বেশিরভাগ ফসল পেতে পারে, তাহলে সেই লসটা যাতে কম হয়, বা লসটার মাধ্যমে যাতে যেটুকু জল মাটির মধ্যে আছে সেইটুকু জল আর্দ্রতা যাতে সেই জমির কাভার দেওয়া থাকলে বা মালচিং এর মাধ্যমে থাকলে সেখানে থাকে, সেই জন্য জল সংরক্ষণ এই মালচিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া যে বর্ষাকালে মৃত্তিকা সংরক্ষণ, মাটি যে ধুয়ে চলে যায়, মাটি আমাদের বহু কষ্টে কিন্তু এই মাটি তৈরি হয়েছে, বহু হাজার হাজার বছরের বিভিন্ন পর্যায়ক্রমে কিন্তু মাটি তৈরি হয়েছে, এই মাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা চাষ করতে পারবো না। সেই মাটি সংরক্ষণ করে রাখা, ভূমিক্ষয় রোধ করাও কিন্তু মালচিং এর একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যেহেতু আমরা বললাম বিভিন্ন পলিথিন মালচ আছে, সেই মালচিং বা পলিথিন সিটের মাধ্যমে অনেক সময় কি হয়, ভেতরে আমার রোগ পোকার আক্রমণ, মাটির মধ্যে রোগ পোকার আক্রমণ কম হয়, বেশ কিছু নিমাটোড জাতীয় যে রোগগুলো আছে সেগুলো কিন্তু মাটির মধ্যে হয় না বললে চলে, যদি আমরা সেখানে মালচিং এর মাধ্যমে সেখানে আমরা ব্যবহার করি। এই যে পলিথিন মালচিং যেটা বলছিলাম, পলিথিন মালচিং প্রধানত বিভিন্ন মাইক্রনের হয়, বা বিভিন্ন থিকনেস বা মোটা অনুযায়ী হয়, যেমন 7 মাইক্রন থেকে শুরু হয়, বাদাম জাতীয় তৈলবীজ জাতীয় যে ফসলগুলো সেগুলো 7 মাইক্রনে হয়, 20-25 মাইক্রনের মধ্যে স্বল্প মেয়াদী ফসল হয়, 40-50 মাইক্রনের মধ্যে মিডিয়াম বা মাঝারি যে ধরনের ফসলগুলো আছে, অর্থাৎ মাঝারি সময়ের যে ফসলগুলো আছে সেগুলো হয়, এবং দীর্ঘমেয়াদী বা 120 দিনের উপরে যে ফসলগুলো সেগুলোর ক্ষেত্রে 50-100 মাইক্রনের প্লাস্টিক লাগে। এই হলো দু রকম পদ্ধতিতে আমার মালচিং এর প্রয়োগ। এছাড়া আমরা মালচিং যেটা করি কেন করি, কারণ মাটির মধ্যে যে আমরা খাদ্য উপাদান দিই বা সার দিই, সেই সারটাকে যাতে মাটির মধ্যে থাকে, এবং বেশি পরিমাণে আমার যে ফসলটার জন্য সারটা ব্যবহার করছি সেই সারটা যাতে ফসলটা বেশি পরিমাণে নিতে পারে বা গ্রহণ করতে পারে, সেজন্য কিন্তু আমরা মালচিংটা করে থাকি। যেমন হচ্ছে খাদ্য উপাদানগুলো কি কি হতে পারে, যেমন নাইট্রোজেন, যেমন ফসফরাস, যেমন পটাশ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এরকম প্রচুর মূল উপাদান, খাদ্য উপাদান আছে এবং অনুখাদ্য আছে, যেগুলোকে মাটির মধ্যে কিন্তু আমরা ধরে রাখার জন্যই চেষ্টা করি। আমরা যদি সেটাকে প্রয়োগ করছি, মানে মাটির মধ্যে ধরে রাখ যত রাখতে পারবো তত কিন্তু সেই ফসল এবং তার পরবর্তী ফসল কিন্তু আমাদের সেই খাদ্য উপাদানটা পাবে। এবার হচ্ছে যে কিভাবে এটা আগাছা নিয়ন্ত্রণ করে। আগাছা নিয়ন্ত্রণ করার জন্য যেহেতু এটা মালচিং বা একটা আমি জমির উপরে একটা প্রলেপের মতো দিয়ে দিচ্ছি, তাহলে কি হয় যে সূর্যের আলো অনেক সময় মাটির মধ্যে প্রবেশ করতে পারে না, সেই জন্য কি হয় যে আগাছার যে বীজ, আগাছার বীজগুলো তো মাটির মধ্যেই থাকে, সেই বীজগুলো কিন্তু অঙ্কুরোদ্গম হতে পারে না। আবার ওই সাদা পলিথিন ইউজ করার জন্য হয়তো অঙ্কুরোদ্গম হলো, কিন্তু যেহেতু সাদা পলিথিনের তলার দিকে আমি বললাম একটা আগাছানাশকের প্রলেপ দিয়ে দেওয়ার জন্য, তাহলে সেই আগাছানাশকের সঙ্গে যখন সে গাছটা টাচ হবে তখন কিন্তু মারা যাবে। তাহলে এইভাবে আমরা আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারি এই আচ্ছাদন পদ্ধতি ব্যবহার করে। এছাড়া আরো কি হয় যেহেতু মাটিটা আমরা ঢাকা দিতে পারছি, তাহলে এর মধ্যে আগাছার সাথে সাথে আমরা বেশ কিছু রোগ পোকার আক্রমণ থেকেও মাটিকে এবং তার সাথে সাথে গাছকেও আমরা রক্ষা করতে পারি। পাচ্ছি। এবারে একটা জিনিস হতে পারে যে কৃষক বন্ধুর মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এটা কি সমস্ত ফসলেই আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, আমরা মোটামুটি ভাবে সমস্ত ফসলে ব্যবহার করতে পারবো, তবে সবজি জাতীয় ফসল বা ফল ফুল এই ধরনের ফসলে আমরা এর ব্যবহারটা বেশি দেখেছি। ধান গম ভুট্টা আপাতত যেগুলো মাঠের ফসল সেগুলোতে খুব বেশি ব্যবহার করা যায় না, কারণ ধানের জন্য প্রচুর জল লাগে, সেটার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না। এইভাবে মোটামুটি যদি আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করি, মানে মালচিং পদ্ধতির মাধ্যমে চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে কৃষিটাকে একটা লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারবো।
1: এতক্ষণ শুনলেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী 24 ঘন্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলির বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় 20 সেন্টিমিটারের বেশি অতিপ্রবল বর্ষণের সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং ও কুচবিহার জেলার 2-1টি জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 2-1 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার 2-1 জায়গায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা। এই নিয়ে ধারাবাহিক দুটি কথিকার একটি শৃঙ্খলা, আজকে প্রথম পর্ব। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে।
3: পয়লা থেকে 7ই অগাস্ট বিশ্বজুড়ে মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব ও তার উপকারিতা নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চলে। মাতৃদুগ্ধপানের উপকারিতা, মায়ের কি কি উপকার হতে পারে, বাচ্চার কি কি উপকার হতে পারে, এ সম্পর্কে বহুদিন ধরেই নানান জায়গায় আলোচনা হয়ে এসেছে এবং হচ্ছে। দেখা গেছে যে সব শিশুরা এই সময়ের মধ্যে বুকের দুধ খেতে শুরু করে, তারাই পরে ভালোভাবে মায়ের বুকের দুধ টেনে খেতে পারে এবং অনেক বেশি দিন ধরে বুকের দুধ খেতে পারে। ফলে তাদের দৈহিক ও মানসিক বিকাশ ভালো হয় আর অসুখ বিসুখও কম হয়। তাহলে এই উপকার থেকে শিশুরা কেন বঞ্চিত হয়? প্রথমেই হচ্ছে, আমাদের মধ্যে কিছু বহু পুরনো প্র্যাকটিস এখনও রয়ে গেছে। জন্মের পরপরই বাচ্চাকে নাইয়ে ধুয়ে নার্সারিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে বেসরকারি হাসপাতালে এখনও এই প্রথা খুবই চলছে। তাতে কিন্তু উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। এর ফলে বাচ্চারা, আপনারা দেখবেন, জন্মের পরেই খুব কাঁদে, তাদের রিফ্লেক্সগুলো খুব জোরালো থাকে। সেই সময় বাচ্চাকে মায়ের বুকে ধরালে সে কিন্তু টেনে খায়, সে সবে পৃথিবীতে এসেছে, সে মায়ের গন্ধ চিনতে চায়, মাকে চিনতে চায়। সেটার থেকে তাকে বঞ্চিত করলে কি হয় তার কিন্তু আমরা সত্যি সম্মুখ বুঝে উঠতে পারি না। মায়ের কাছে নাইয়ে ধুয়ে না দিয়ে, মায়ের কাছে যদি মুছিয়ে, শুধু তাকে মুছিয়ে তক্ষুনি দিয়ে দেওয়া হয়, তাহলে যে মায়ের চামড়ার সঙ্গে তার চামড়ার কন্ট্যাক্টে আসে, প্রথমত সেটা তার শারীরিক তাপমাত্রা সংরক্ষণ করতে সাহায্য করে। আমাদের দেশে কিন্তু অনেক বাচ্চা মারা যায় শুধুমাত্র ঠান্ডা লেগে, হাইপোথার্মিয়াতে। এবার মায়ের চামড়ায় থাকে কিছু উপকারী ব্যাকটেরিয়া, সেগুলো বাচ্চার সঙ্গে লেগে তাকে সংক্রমণ থেকে রক্ষা করে। এইভাবে থাকলে অবশ্যই বুকের দুধ খাওয়াতেও সাহায্য করতে পারে। সুতরাং এই সব প্র্যাকটিসগুলো আমাদের দূর করতেই হবে। আমরা নর্মাল ডেলিভারিতে বাচ্চাদেরকে জন্মের পরপরই মায়ের কাছে দিতে যদি পারি, তাহলে দেখা গেছে শিশু সুন্দর টেনে মায়ের দুধ খায়। এমনকি নাড়ি কেটে দেওয়ার আগেও যদি বাচ্চাকে মায়ের পেটের উপর রাখা যায়, বাচ্চা কিন্তু ক্রল করে গিয়ে, হামাগুড়ি দিয়ে গিয়ে, একেবারে মায়ের বুকে গন্ধ শুকে সেখানে গিয়ে বাচ্চা বুকের দুধ টেনে খায়। সুতরাং এটা একটা নর্মাল জিনিস। অনেকে বলেন দুধ আসে না, কিন্তু এই সময় যে চটচটে হলুদ তরলটি বেরোয় তাকে আমরা কলোস্ট্রাম বলি। সেটি জমে থাকা দুধ নয়, সেটা গেলে ফেলে দেওয়ার জিনিস নয়, সেটাই বাচ্চার প্রাথমিক খাবার। সেটা প্রোটিন এবং রোগ প্রতিষেধক উপাদানে ভরপুর, তাই সেটা খাওয়ানো খুব জরুরি, একদম ফেলে দেওয়া উচিত নয়। এবং আমাদের মধ্যে অনেক সামাজিক প্রথাও আছে, অনেক হাসপাতালেও আমরা দেখতে পাই যে চিনির জল, মধু, কৌটোর দুধ এ সমস্ত সব খাওয়ানো হচ্ছে। এটা তো এক নম্বর কলোস্ট্রমে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বা অন্যান্য সুবিধে পাওয়া যায় সেগুলো থেকে তো বঞ্চিত হচ্ছেই। তার উপরে এই বাইরের জিনিস দিলে সংক্রমণ নানা রকম বাচ্চাদের মধ্যে আসে। সুতরাং এইগুলো আমাদের একদম বন্ধ করা উচিত। এরপরে আসি সিজেরিয়ান সেকশন। সিজেরিয়ান সেকশনের পর মায়েরা বলেন যে দুধ খাওয়াতে পারছেন না, অজ্ঞান করা হয়েছে, ব্যথা হচ্ছে। এখন এখানে একটা কথা বলা দরকার, আজকাল কিন্তু সাধারণভাবে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় না, অর্থাৎ মা সেইভাবে অজ্ঞান হন না। অনেক সময় কোমরের তলা থেকে অবশ করে বাচ্চা ডেলিভারি হয়। সুতরাং এইটা আর এখন একটা যথার্থ এক্সকিউজ নয়। তাছাড়া ব্যথার ওষুধও এখন অনেক উন্নত রকম বেরিয়ে গেছে, যাতে মা তাড়াতাড়ি আবার নর্মাল সেন্সেসে আসেন। কিন্তু এখানে ডাক্তার, নার্স, অ্যাটেন্ডেন্টের অনেক ভূমিকা আছে। মাকে যে সবসময় সিধে হয়ে উঠে বসে খাওয়াতে হবে তারও কোনো মানে নেই। নানা ধরনের পজিশনে খাওয়ানো যায়, কিন্তু নার্স বা অ্যাটেন্ডেন্ট যদি প্রশিক্ষিত হন তাহলে তারা এই প্রথম এক ঘন্টা, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি, সেখানে মাকে সাহায্য করতে পারবেন বাচ্চাকে সঠিকভাবে ধরে স্তন্যপান করানোর সঠিক উপায় দেখিয়ে দিতে পারবেন। সরকারি হাসপাতালগুলোতে নিয়মিত প্রশিক্ষণ হয়, মা প্রোগ্রাম আমাদের আছে, মাদার্স অ্যাবসলিউট এফেকশন, যেখানে আমরা ভালো করে এই অ্যাটেন্ডেন্টদের সমস্ত স্তরের যারা মায়ের সঙ্গে কাজ করেন বা মা দেখাশুনো করেন তাদেরকেও পড়ানো হয় বা বোঝানো হয়। কিন্তু বেসরকারিতে আমার মনে হয় এটা এখন আরও বাড়িয়ে তোলার খুব প্রয়োজন।
2: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা এই শিরোনামে ধারাবাহিক কথিকার প্রথম পর্ব। কথিকাটি বললেন ডাক্তার মধুমিতা দোবে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে প্রাত্যহিকী।

A dream doesn't become reality through magic. It takes sweat, determination, and hard work. Colin Powell. স্বপ্ন শুধুমাত্র ম্যাজিক করে এই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা যায় না।

বরং স্বপ্নকে বাস্তবায়ন করতে লাগে ঘাম, লাগে পরিশ্রম, আর প্রয়োজন হয় দৃঢ় প্রতিজ্ঞ এক মনের, বলছেন কলিন পাওয়েল। আমাদের সকলের স্বপ্নগুলো সত্যি হোক, আর সেই

0: সকলে। সুপ্রভাত জানাই প্রাত্যহিকের সকল শ্রোতা বন্ধুদের।
1: আজ 4 আগস্ট, শুরু করা যাক আজকের দিনের কথা। মহালয়ার পুণ্য প্রভাতে যে সুললিত কণ্ঠের সম্প্রচার ধ্বনিতে ঘুম ভাঙে অধিকাংশ বাঙালির, সে কণ্ঠের অধিকারী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
0: বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আদিনিবাস দত্তপুকুর, উত্তর চব্বিশ পরগনা, পড়াশুনো কলকাতার টাউন স্কুল এবং স্কটিশ চার্চ কলেজ, কর্মক্ষেত্র অল ইন্ডিয়া রেডিও। সপরিচয়ে যিনি বিখ্যাত, তার জন্য কি নতুন করে কিছু বলার প্রয়োজন হয়? আকাশবাণী এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একে অপরের সঙ্গে জড়িয়ে আছেন 1928 সাল থেকে। মেঘদূত, বিষ্ণু শর্মা, শ্রী বিরূপাক্ষ ছদ্মনামে, এবং স্বনামে তো বটেই, বহু অনুষ্ঠান উপহার দিয়েছেন শ্রোতাদের তিনি। বাংলা বেতার নাটকের অন্যতম পথিকৃৎ বীরেন্দ্র কৃষ্ণ প্রথমে স্টর্ম নামে একটি ইংরেজি বেতার নাটক পরিচালনা করেন। তারপর থেকে বাংলা বেতার নাটকের জন্য কাজ করেছেন নানাভাবে। বেতারের জন্য নাটক লিখেছেন, বেতার নাট্যরূপ তৈরি করেছেন গল্প উপন্যাস থেকে, নাটক প্রযোজনা করেছেন, নাটকে অভিনয় করেছেন বহুবার। আর বাণীকুমার, পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গে মিলে যে মহিষাসুরমর্দিনী সম্প্রচার করলেন, তার তুলনা আজও মেলে না। বীরেন্দ্র কৃষ্ণের উদাত্ত কণ্ঠের স্তোত্রপাঠ শুনতে এ প্রজন্মের শ্রোতারাও সমান উদ্গ্রীব। মহিষাসুরমর্দিনী ছাড়াও বহু সফল উপস্থাপনার প্রযোজক ছিলেন তিনি। আকাশবাণীর বাইরেও বিভিন্ন মঞ্চে সাফল্যের সঙ্গে নাটক পরিচালনা করেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেনও প্রচুর। আজ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন। প্রবাদ প্রতিমে শিল্পীকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি।

0: আজ 4 আগস্ট, এক কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিন আজ। গানের জগতে, বিশেষত হিন্দি এবং বাংলা ফিল্মি গানের জগতের জনপ্রিয়তম শিল্পীদের নামের তালিকায় যে নামটি প্রথমে মনে আসে তা হল কিশোর কুমার।
1: এই তো হে থায় কুঞ্জ ছায়ায়।

সারা দুনিয়ার হিন্দি এবং বাংলা সঙ্গীত প্রেমীদের উদ্বেল করা এই শিল্পীর জন্ম হয়েছিল 1929-এর আজকের দিনে। অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং সর্বোপরি চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে কিশোর কুমার ছিলেন এক বিশেষ নাম। তাঁর প্রথম ছবি দূর গগন কি ছাও মে, বাংলা ছবি লুকোচুরিতে তাঁর অসাধারণ অভিনয় এবং সেই বিখ্যাত গান সিং নেই তবু নাম তার সিংহ।

0: আজও বাঙালি দর্শক শ্রোতাদের স্মৃতি মেদুর করে তোলে। ১৯৬১ সাল থেকে কিশোর কুমার অভিনয় ছেড়ে পুরোপুরি নেপথ্য সঙ্গীত শিল্পী হয়ে যান। বহু সম্মানে ভূষিত এই শিল্পী ছোটবেলা থেকেই অপরের চালচলন নিখুঁতভাবে নকল করতে পারতেন এবং ভীষণ কৌতুক করতেন, যা পরবর্তীকালে তাঁর অভিনীত ছবিতেও দেখা যায়। প্রথিতযশা শিল্পী কিশোর কুমারের জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাই।
1: আরো একটু বেশি হলে ক্ষতি কি?

0: বলে ক্ষতিকে।
1: শুনুন করব এমন এক মানুষকে রূপকথার সঙ্গে যার নাম জড়িয়ে রয়েছে, ডেনমার্কের ওডেন্সে এক দরিদ্র পরিবারে 1805-এ জন্ম রূপকথাকার বিখ্যাত লেখক হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের। ভাবুক প্রকৃতির এই মানুষটির ছেলেবেলা থেকে নাটকের উপর ছিল ভীষণ আগ্রহ, চোখে ছিল বড় অভিনেতা হওয়ার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের তাগিদেই 1819-এ কিশোর অ্যান্ডারসন নিঃস্ব অবস্থায় রাজধানী কোপেনহেগেনে চলে আসেন। এখানকার রাজকীয় নাট্যালয়ে যোগ দেন, কিন্তু বিশেষ কারণে তাকেই নাট্যালয় ছাড়তে হয়। তার বড় অভিনেতা হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়। 1822-এ অ্যান্ডারসনের প্রথম গ্রন্থ প্রকাশিত হয়, ফোর্ড্রেজে ফ্রা হেলমেন্স ক্যানাল। এই কৌতুক উপন্যাসটির মধ্য দিয়ে তিনি নামী লেখক হয়ে ওঠেন। 1835-এ ইতালিতে থাকার সময় তার প্রথম উপন্যাস ইম্প্রোভিজাতোরেন এবং রূপকথার 4টি গল্প প্রকাশিত হয়। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের লেখা 168টি রূপকথার মধ্যে 10-12টি প্রচলিত উপকথার পুনর্বিন্যাস, বাকি সবকটি তার মৌলিক সৃষ্টি। সহজ সরল লাবণ্যময় ভাষায় পুষ্ট এই রূপকথাগুলি শিশু ও বৃদ্ধ উভয় পাঠকের কাছে অফুরন্ত মনোরঞ্জনের ক্ষেত্র। শুধু রূপকথা নয়, কবিতা, গান, নাটক, ভ্রমণ কথা, স্মৃতিচিত্র, সাহিত্যের প্রায় সব শাখাতেই তার প্রবল অনুরাগ ছিল। 1867-তে ডেনমার্কের এক সম্বর্ধনায় অ্যান্ডারসনকে নগরীর স্বাধীন আত্মা উপাধি দেওয়া হয়। 1875-এ আজকের দিনে কোপেনহেগেনে এক বন্ধুর বাড়িতে মৃত্যু হয় বিখ্যাত রূপকথাকার হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের। প্রাত্যহিকীতে এখন দেশবন্দনা, আজ সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 14555 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: শুনছেন প্রাত্যহিকে, অগস্ট মাসের প্রথম পক্ষ। আর এই পক্ষকাল জুড়ে আমরা শুনব নিঃস্বার্থ লড়াইয়ের গল্পগুলো।
3: খুলে ফেললাম চিঠি ঝাঁপি। আজকের প্রথম চিঠিটি লিখেছেন উত্তর চব্বিশ পরগনার পুটুরিয়া গোলাবাড়ি বাজার থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, কত আত্মবলিদান, কত শত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বিদেশি শাসনের

0: নাগপাস ছিন্ন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বিদেশি শাসকের নিপীড়ন নির্যাতনের হাত থেকে রক্ষা পেলেও স্বাধীন দেশেও অনেক সময় অনেককে পরাধীনতার বেড়া জালে আবদ্ধ থাকতে হয়। আজও বেঁচে থাকার ন্যূনতম অধিকার ক্ষুধার অন্ন, পরিধেয় বস্ত্র, সামান্য মাথা গোঁজার ঠাঁই নেই অনেক মানুষের। তাঁরাও অন্য সবার মতো দুবেলা দুমুঠো খেয়ে পড়ে সুখে শান্তিতে বেঁচে থাকতে চান। শোষণ বঞ্চনা অবিচার জাতপাতের সংকীর্ণতা প্রকৃত স্বাধীনতার অন্তরায়। স্বাধীনতা ভোগ করবার অধিকার রয়েছে এই দেশে জন্মগ্রহণ করা প্রতিটি মানুষের। এই দেশের আলো, জল, হাওয়া, মৃত্তিকার মতো প্রতিটি প্রাকৃতিক সম্পদের উপর সবার সমান অধিকার। উঁচু নিচু জাতপাতের সংকীর্ণ গণ্ডি ছাড়িয়ে যাতে সবাই প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি, সেই লড়াই আজও জারি রয়েছে। কুর্নিশ জানাই সেই সকল মহৎ হৃদয় মানুষের প্রতি যারা অশিক্ষা, অন্ধবিশ্বাস, কুসংস্কার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে নিঃস্বার্থ লড়াই করে চলেছেন। ব্যক্তিবিশেষে ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিরলসভাবে সমাজের উন্নতির জন্য শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থানের সমস্যা দূরীকরণের কাজ করে চলেছেন। মানুষের সামাজিক অর্থনৈতিক স্বাধীনতার জন্য প্রতিনিয়ত যারা নিঃস্বার্থ লড়াই করে চলেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থলের হাজার কোটি কুর্নিশ। নিবেদনে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা।
1: বাঁকুড়ার চিঠি পূর্ব ভারতী চট্টোপাধ্যায় হেতিয়া বাঁকুড়া থেকে লিখছেন। প্রভাত সাথী প্রাত্যহিকে। লড়াই শব্দটার সঙ্গে আমরা সাধারণত এক পক্ষ বনাম অন্য পক্ষের সংঘাতকে মিলিয়ে ফেলি, কিন্তু যখন তার আগে নিঃস্বার্থ বিশেষণটি বসে তখন তা পাঁচটা সাধারণ যুদ্ধকে ছাড়িয়ে এক মহত্তর রূপ নেয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম ছিল তেমনই এক আশ্চর্য ক্যানভাস, যেখানে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে প্রীতিলতা বাদ্যেদার প্রত্যেকে নিজের বর্তমানকে বিসর্জন দিয়েছিলেন দেশের ভবিষ্যতের জন্য। তাদের একমাত্র লক্ষ্য ছিল পরাধীনতার অন্ধকার থেকে দেশমাতৃকাকে মুক্ত করা। তারা রক্ত দিয়ে যে স্বাধীনতার বীজ বুনেছিলেন 1947 সালের 15ই আগস্ট আমরা তারই রাজনৈতিক ফসল ঘরে তুলেছি। তবে ইতিহাস কোনো স্থির বিন্দুতে দাঁড়িয়ে থাকে না। রাজনৈতিক মুক্তি মিললেও প্রকৃত স্বাধীনতার লড়াইয়ের রূপ আজ বদলেছে। আজকের যুদ্ধটা কোনো বিদেশি বুটের আওয়াজের বিরুদ্ধে নয়, এ লড়াই আমাদের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে। আজ যখন চারদিকে কেবল নিজের আখের গোছানোর ইঁদুর দৌড়, তখনও আমাদের সমাজে কিছু মানুষ সম্পূর্ণ নিঃশব্দে কোনো প্রচারের আলো ছাড়াই লড়ে যাচ্ছেন। কেউ হয়তো প্রত্যন্ত গ্রামের কুসংস্কারের বিরুদ্ধে একা দাঁড়িয়ে অবহেলিত মানুষের পাশে চিকিৎসা পৌঁছে দিচ্ছেন, কেউ আবার জাতপাত বা ধর্মের বিভাজনের প্রাচীর ভেঙে ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দিচ্ছেন। এই মানুষগুলোর কোনো পদক বা স্বীকৃতির আশা থাকে না। এদের লড়াইটা আসলে কুৎসিত বিদ্বেষের বিরুদ্ধে ভালোবাসার, অজ্ঞতার বিরুদ্ধে শিক্ষার এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে মানবিকতার। অতীতের সশস্ত্র বিপ্লব আর বর্তমানের এই সামাজিক সংগ্রাম দুটিরই মূল সুর এক, তা হল আমির গণ্ডি পেরিয়ে আমরা হয়ে ওঠা। এই নিঃস্বার্থ লড়াকুড়াই প্রমাণ করেন যে সমাজ এখনো সম্পূর্ণ পচে যায়নি। এই বহমান চেতনার মশালটি যা

0: লিয়ে রাখাই হলো আমাদের আসল স্বাধীনতা। ভারতী চট্টোপাধ্যায়, হেতিয়া, বাঁকুড়া থেকে।
1: বাঁকুড়া থেকে চলে এলাম উত্তর চব্বিশ পরগনায়। সেখানকার পুড়া বাদুড়িয়া থেকে সত্যজিৎ ঘোষ লিখছেন, আমার এক কাকার স্বপ্ন ছিল কলকাতার নামি ক্লাবে ফুটবল খেলার। সুযোগও পেয়েছিল, কিন্তু কলকাতায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে না পারায় স্বপ্ন আজীবন অধরাই থেকে গেল। গ্রামে ফিরে তরুণদের ফুটবল খেলা শেখানো শুরু করলেন। রোজ বিকেলে স্থানীয় হাইস্কুলের মাঠে শুরু হলো প্রশিক্ষণ। কিন্তু প্রতিবন্ধকতা পিছু ছাড়ে না কিছুতেই। প্রশিক্ষণ নিতে যারা এগিয়ে এলো তাদের অধিকাংশই দিন এনে দিন খাওয়া পরিবারের সন্তান। তাদের বাবাদের কারো ছিল তেলে ভাজার দোকান, কারো পানের, কেউ সবজি বিক্রি করতেন, কেউ চালাতেন রিক্সা। সব বাবারাই অসন্তুষ্ট ছিলেন কাকার ওপর, তিরস্কারও সহ্য করতে হয়েছে। অন্যদিকে খেলা শেখার জন্য সেই সব হত দরিদ্র তরুণদের একদিকে যেমন পরিবারের কাজে হাত লাগাতে হতো, তেমনি খেলার প্রয়োজনীয় সরঞ্জাম কেনার অর্থ জোগাড়ের জন্য অস্থায়ী মজুরের কাজও করতে হতো। সেই কঠিন লড়াইয়ে কাকা ছিল তাদের সর্বক্ষণের সঙ্গী। কাকার প্রশিক্ষণে তৈরি হল জনতা স্পোর্টিং ক্লাবের ফুটবল টিম। মহকুমা ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তের ফুটবল প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যও পেতে থাকল। জয় করে আনা শিল্ড কিংবা ট্রফি বেশ কয়েকদিন বাজারের তেমাথায় একটা দোকানে রাখা থাকত। গ্রামবাসীরা ভিড় করে দেখত। দূর দূরান্তে গ্রামের ছেলেদের খেলা দেখতে যাওয়া সম্ভব হতো না বলে তারা অপেক্ষা করত গ্রামে ফি বছর আয়োজিত নকআউট টুর্নামেন্টের জন্য। সেদিন দর্শকদের ভিড়ে চুপি চুপি খেলোয়াড়দের বাবারাও এসে দাঁড়াত। আত্মজোর লড়াই দেখে গর্বে চোখ ঝাপসা হয়ে যেত তাদের। এভাবেই কাকার নিঃস্বার্থ লড়াই ফুটবল ভালোবাসতে শিখিয়েছিল গোটা গ্রামকে। ফুটবল কোচিং করার পাশাপাশি কাকা রেফারি এবং আম্পায়ারিংয়ে নিজেকে যুক্ত করেছিল। অর্থ উপার্জনের সুযোগ থাকলেও খেলা পরিচালনা করত বিনা পারিশ্রমিকে। একবার এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে বলেছিল, অর্থের লেনদেন ভালোবাসার গভীরতা কমিয়ে দেয়। আজও কাকার নিঃস্বার্থ লড়াই উল্লেখ করে নবীনদের উৎসাহিত করার চেষ্টা করে অতীতের ফুটবলাররা। স্কুলের মাঠের ঘাসে আজও লেখা আছে রক্ত ঘাম ঝরার নিঃস্বার্থ লড়াইয়ের ইতিহাস। মাটির বুকে লুকিয়ে থাকা ফুটবলারের বুটের স্পাইকের ক্ষত আজও আহ্বান জানায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। লিখলেন সত্যজিৎ ঘোষ, মুড়া বাদুড়িয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: অনঙ্গ মোহন ঘোষ চিঠি লিখছেন খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে। ছেলেটির নাম বিশু, তবে গ্রামের লোকজনের দেওয়া নামের লিস্টটা বেশ লম্বা। কেউ বলে এ কাজ ওই পাগলটার ছাড়া আর কারো কম না, কেউ বলে বাউন্ডুলে ছেলে সারা দিন গাছ হাতে গেলে এখান আর ওখান, কেউ কেউ আবার বলে ডাক ডাক ওই হতছাড়াটাকে ডাক, এই নোংরা আবর্জনা ও ছাড়া অন্য কেউ পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, বিশু আমার প্রাক্তন ছাত্র। চাকরি পাওয়ার আগে আমি যখন টিউশন পড়াতাম তখন ও আমার কাছে পড়তে আসত। অঙ্কে যত না আগ্রহ তার থেকে বেশি আগ্রহ ছিল ওর ভূগোলে। ভূমিকম্প, ঝড়, বন্যা এসবের হাত থেকে রক্ষা পেতে গেলে বেশি বেশি গাছ লাগাতে হবে। এ কথা শোনার পর থেকেই ক্লাস সিক্সে পড়া বিশু রাস্তার আনাচে কানাচে গড়ে ওঠা আম জাম কাঁঠালের চারা নিয়ে এসে আমাদের বাড়ির এক চিলতে উঠোনে লাগিয়ে দিত, নিজের বাড়িতেও লাগাত। সালটা 2000, বিশু তখন ক্লাস টেন। হঠাৎই তার জীবনে নেমে আসে চরম বিপর্যয়।

ভয়ঙ্কর বন্যায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিশুর বাবা মা ঘরচাপা পড়ে মারা যায়। তারপর বেশ কয়েক বছর কখনো মাসির বাড়ি, কখনো মামা বাড়ি ঠাঁই বদলাতে বদলাতে বছর পাঁচেক পর সে আবার ফিরে আসে এই গ্রামে। একটা ভ্যান রিক্সা কিনে নিজের শাক ভাতের সংস্থান করার পাশাপাশি গ্রামের পরিবেশকেও বদলাতে শুরু করে বিশু। সংসার খরচের পর উদ্বৃত্ত টাকা দিয়ে গাছের চারা কিনে নিয়ে এসে মেঠো রাস্তার দুধারে সেগুলিকে লাগিয়েই শুধু ক্ষান্ত থাকে না, বেড়া দিয়ে ঘিরে সেগুলি রীতিমতো পরিচর্যা করে ছেলেটি। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মজা নদীটির আবর্জনা পরিষ্কার করতে করতে আপন মনে সে বলে, দেখি দেখি এবারে কেমনে এই রাক্ষসী আমার গ্রামকে ভাসায়। বছর তিন চার আগে এক শীতের সন্ধ্যা, বাস থেকে নেমে টোটো না পেয়ে হাঁটা লাগাতে পিছন দিক থেকে একটা টোটো এসে বলে, চাপুন স্যার। বিশু, তুই? পিছন সিটে চার পাঁচটা বস্তা রাখা, তাই ওর পাশেই বসি। দেখি বেশ কয়েকটা গাছের চারা সিটের তল থেকে উঁকি মারছে। জিজ্ঞেস করি, তা হ্যাঁ রে, পিছনের বস্তাতেও গাছ টাছ আছে নাকি রে? বিশু মুচকি হেসে বলে, না স্যার, গ্রামের ছেলেরা পিকনিক করতে গিয়েছিল, মাঠ জুড়ে থার্মোকল, থালা, বাটি, প্লাস্টিকের প্যাকেটে ভর্তি, তাই আসার সময় বস্তায় ভরে নিলাম, ডাস্টবিনে ফেলে দেব। ওর দিকে এক ঝলক তাকিয়ে আবার জিজ্ঞেস করি, শুধু কি টোটো চালাচ্ছিস নাকি আর কিছু? লড়াই করছি স্যার। লড়াই করছিস মানে? সে বলে, সবুজ বাঁচানোর লড়াইয়ে নেমেছি স্যার। ওর পিঠে হাত দিয়ে বলি, আমাকে নিবি তোর লড়াইয়ে বিশু? সে বলে, অবশ্যই, আপনিই তো লড়তে শিখিয়েছেন স্যার, আজ থেকে এই লড়াইয়ে আপনি আমার প্রধান সেনাপতি। তারপর দুজনে হো হো করে হেসে ওঠে আর টোটো এগিয়ে চলে সবুজে ঘেরা মেঠো পথ দিয়ে। অনঙ্গমোহন ঘোষ, খড়গ্রাম, মুর্শিদাবাদ।

এবারে চিঠিটি লিখেছেন তন্ময় রায়, পানাজি, গোয়া থেকে। লিখছেন সুপ্রভাত প্রাত্যহিকী। জীবনটা আসলে এক নিরন্তর লড়াই। জন্মের পর থেকেই মানুষকে কোনো না কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। ছোটবেলায় পড়াশোনার লড়াই, বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর লড়াই, সংসার গড়ার লড়াই, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করার লড়াই। লড়াই যেন জীবনেরই আর এক নাম। কিন্তু এই লড়াইয়ের মধ্যে কিছু লড়াই থাকে যার সঙ্গে নিজের স্বার্থের কোনো সম্পর্ক নেই। অন্যের ভালো থাকার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিংবা সমাজের কোনো মানুষের

0: পাশে দাঁড়ানোর জন্য যে লড়াই, সেটাই আমার কাছে নিঃস্বার্থ লড়াই। আমরা অনেক সময় ভাবি জীবনে সফল হওয়া মানে বড় চাকরি, অর্থ, সম্মান কিংবা প্রতিষ্ঠা পাওয়া, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি হয় মানুষের প্রকৃত সাফল্য হয়তো অন্য কোথাও। নিজের জন্য তো সবাই লড়াই করে, কিন্তু অন্যের জন্য নিজের ইচ্ছা, আরাম, সময়, এমনকি অনেক সময় নিজের স্বপ্নকেও বিসর্জন দিয়ে এগিয়ে যাওয়াই তো প্রকৃত মহত্ত্ব। একজন বাবা মা সন্তানের ভবিষ্যতের জন্য দিনের পর দিন পরিশ্রম করেন, সন্তানের সাফল্যের দিনে তাঁদের চোখে আনন্দাশ্রু আসে, তার মধ্যে নিজের জন্য কিছু পাওয়ার আনন্দ থাকে না, থাকে শুধু সন্তানকে এগিয়ে যেতে দেখার তৃপ্তি। এই লড়াইয়ের কোনো হিসাব হয় না, কোনো প্রতিদানও চাওয়া হয় না। আবার এমন অনেক মানুষকে আমরা প্রতিদিন দেখি যারা নিঃশব্দে অন্যের পাশে দাঁড়ান, বিপদের সময় বন্ধুর পাশে থাকা, অসুস্থ প্রতিবেশীর খোঁজ নেওয়া, কোনো অসহায় মানুষকে সাহায্য করা কিংবা সমাজের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করা, এসব ছোট ছোট কাজই আমাদের জীবনকে বড় করে তোলে। অনেক সময় সেই মানুষগুলির নামও কেউ মনে রাখে না, কিন্তু তাদের নিঃস্বার্থ কাজ হয়তো অন্য কারো জীবনে আশার আলো জ্বালিয়ে দেয়। আজ যখন জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, তখন বুঝতে পারি জীবনের আসল সৌন্দর্য শুধু নিজের জন্য বেঁচে থাকার মধ্যে নয়, নিজের দায়িত্ব পালন করতে করতে যদি অন্যের মুখে একটু হাসি ফোটানো যায়, কারো দুঃসময়ে একটু সাহস দেওয়া যায়, কিংবা কারো কঠিন পথটা সামান্য সহজ করে দেওয়া যায়, তাহলেই হয়তো জীবনটা সার্থক। নিঃস্বার্থ লড়াইয়ে জয়ে পরাজয়ের হিসাব থাকে না, থাকে শুধু কর্তব্যবোধ, ভালোবাসা আর মানুষের প্রতি মানুষের টান। তাই জীবনের শেষ দিন পর্যন্ত এই লড়াই চলুক, নিজের জন্য যতটা তার চেয়েও একটু বেশি অন্যের জন্য, কারণ শেষ পর্যন্ত আমরা কি পেলাম তার চেয়ে অনেক বেশি মূল্যবান আমরা অন্যের জন্য কি রেখে গেলাম। ধন্যবাদ আন্তে, তন্ময় রায়, পানাজি, গোয়া।
1: নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে লিখছেন। শব্দবন্ধ গতিময় যুগে যেখানে সকলে জেট গতিতে ছুটছে সোনার হরিণ ধরবে বলে, সেখানে ব্যক্তিস্বার্থ জলাঞ্জলি দিয়ে কাউকে সমাজসেবায় উদ্যোগী হতে দেখলে বিসদৃশ্য লাগে বই কি, তবু চোখের ঠুলি খুলে দেখলেই আলোর মতো প্রতীয়মান হয়, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এই তত্ত্বকে আদর্শ মেনে অভীষ্ট লক্ষ্যে নিঃস্বর্তে কর্ম করে চলেছে কতজন। যেমন ফুল নিজের সুবাস ও সৌন্দর্য নিজের জন্য ধরে রাখে না, নিঃস্বার্থভাবে তার রূপ গন্ধ সবার মাঝে বিলিয়ে দেয়, ঠিক তেমনি সমাজেও নিজের শ্রম, নিজের ভাবনা, নিজের স্বপ্ন অন্যের জন্য বিলিয়ে দিচ্ছেন অগণিত মানুষ, বলার অপেক্ষা রাখে না। এই দেওয়া একেবারেই নিঃস্বার্থ দেওয়া। তাই তো অপরের কল্যাণে স্বার্থ ত্যাগের মহত্ত্ব আজও উজ্জ্বল ও সৌন্দর্যমণ্ডিত। স্বাধীনতা পূর্ব ভারতবর্ষে নিঃস্বার্থ লড়াইয়ের প্রধান রূপ ছিল পরাধীনতার শিকল ভাঙার গান। স্বাধীনতার তাগিদে অসংখ্য দেশপ্রেমিক নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে হাসি মুখে জীবন উৎসর্গ করেছেন। বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দের মতো মনীষীরা নিজেদের জীবন সঁপে দিয়েছিলেন সমাজ সংস্কার ও

0: কুসংস্কারাচ্ছন্ন ভাবনা মানুষের মন থেকে মুছে ফেলার জন্য। সেখানে কোনো ব্যক্তিগত লাভের প্রত্যাশা তো ছিল না, উদ্দেশ্য ছিল শুধুই ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত এবং এক সুন্দর সমাজ উপহার দেওয়া। আবার স্বাধীনতা উত্তর ভারতবর্ষে, নিঃস্বার্থ লড়াইয়ের প্রকৃতি সেখানে ভিন্নতর। পরাধীনতার বদলে আজ মানুষকে লড়তে হচ্ছে পরিবেশ দূষণ, সামাজিক বৈষম্য, রোগ ব্যাধির বিরুদ্ধে। করোনাকালের মতো পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীদের সেবা করতে দেখা গেছে। বাল্যবিবাহের বিরুদ্ধে আলো দেখাতে এগিয়ে আসা সমাজকর্মী কিংবা পরিবেশ রক্ষায় আন্দোলনরত কর্মীরা আজকের যুগের নিঃস্বার্থ লড়াকু। নিজের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গাওয়ার এই মানসিকতাই যুগে যুগে সভ্যতার প্রকৃত শক্তি হিসেবে প্রবহমান। এই ধারার গতিপথ বিস্তীর্ণ হোক। লিখলেন নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে।
1: সবশেষে চলে এলাম আকাশ বাতাসের কথায়। প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 69%। বৃষ্টি হয়েছে 90 মিলিমিটার।
0: শেষ করব প্রাত্যহিকে। আজ এখানেই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি কল্লোল কোনার,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে। নমস্কার।
1: নমস্কার।

শুনলেন প্রাত্যহিকে আকাশবাণী কলকাতা। এখন খবর। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। রাজ্যসভায় গৃহীত এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। সড়ক পরিবহন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য দু চাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়ার লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। হায়দ্রাবাদে ব্রিক্সের অ্যান্টি কারাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আজ শুরু হচ্ছে। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের, তবে ওড়িশায় পরিস্থিতির উন্নতি। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিডি তাকার ব্রাজিলে বিডব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জোড়া পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যার সংশোধনী বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন। কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল বিলটি সভায় উত্থাপন করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। এদিকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিলও রাজ্যসভায় পাশ হয়েছে। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধান

0: সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। এমএসএমই মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমএসএমই ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে।
1: माननीय सदन के समक्ष प्रस्ताव करता हूँ कि सूक्ष्म लघु और मध्यम उद्यम विकास संशोधन विधेयक 2026 पर विचार किया जाए।
0: এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি গতকাল বলেন, লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যার সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না।
2: मैंने खड़गे जी को भी बोला कि अपने कांग्रेस एमपीओ को थोड़ा समझाई है, कम से कम बिल में हिस्सा तो ले। लेकिन खड़गे जी भी अपना कांग्रेस एमपीओ को समझा नहीं पाया, उनका व्यवहार बहुत खराब था और लोकसभा में भी कोई समझाने वाला नहीं है। राहुल गांधी जी तो नहीं आए, कांग्रेस के एमपी पूरा बिगड़ चुका है, उनको कोई समझाने वाला नहीं है। कांग्रेस में कोई नेता बचा नहीं है जो अपने सांसदों को सही रास्ते दिखा सके।
0: সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকল আইনে পরিবর্তনের লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন অ্যাম্বুলেন্স চালু হলে প্রত্যন্ত এলাকায় জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হবে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জন সুরাজ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। গুজরাটের মঞ্জালপুর আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। বিহারের বাঁকিপুর আসনে জন সুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়লাভ করেছেন। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, তাদের দল সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনের ফলাফল স্বীকার করে নিয়েছে। গুজরাটে মঞ্জালপুর আসনে জয়ী বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বাঁকিপুর ও দাঁতিয়া আসনে ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে বলে নীতিন নবীন উল্লেখ করেছেন। কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। বেঙ্গালুরুর লোকভবনে গতকাল এক অনুষ্ঠানে 20 জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এই নিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 34-এ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা 2036 লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা দরকার যা যুব সমাজের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে।
3: হামনে বর্ষ 2047 কো বিকশিত ভারতকে নির্মাণ কা লক্ষ্য রাখা হে, এসে হি 2036 কো ওড়িশা কো বিকশিত ওড়িশা বানানে কা লক্ষ্য রাখে হে। ইস লক্ষ্য কি প্রাপ্তি মে हमारी उच्च शिक्षण संस्थानों की अहम भूमिका है। उन्हें ऐसे ज्ञान केंद्रों के रूप में कार्य करना है जहां पर विकसित हुए विचारों और प्रौद्योगिकी समाज की आवश्यकताओं का समाधान करे।
0: উল্লেখ্য, 3 দিনের সফরে রাষ্ট্রপতি এখন ওড়িশায়। দক্ষিণ ওড়িশায় আজ সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তপ্তপানির কাছে মা কামধুনী দেবীর মন্দিরে পুজো দেবেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তেলেঙ্গানা হায়দ্রাবাদের ব্রিক্সের অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আজ শুরু হচ্ছে। ব্রিক্সে ভারতের সভাপতিত্বের বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রেখে সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব গড়ে তোলাকে মূল বিষয়বস্তুকে সামনে রেখে দুদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব রচনা শাহ বৈঠকের উদ্বোধন করবেন। কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তি নির্ভর প্রশাসন এবং ক্রমাগত নজরদারি দেশের ভিজিলেন্স পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হয়েছে। নতুন দিল্লিতে তিনি বিদায়ী কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তবের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। ভিজিলেন্স পরিকাঠামো উন্নত হওয়ার ফলে গত তিন চার বছরে শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন বকেয়া মামলা 4,000 থেকে 700 নেমে এসেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ট্রাই মাই কল মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের গুণগত মান মূল্যায়ন করতে এবং সে বিষয়ে তাদের মতামত সরাসরি জানতে পারবেন। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যা দুর্গত কয়েকটি পরিবারের হাতে 15,000 টাকা করে অন্তর্বর্তী সহায়তা তুলে দেন। এদিকে ওড়িশায় মহানদী সহ সমস্ত প্রধান নদীতে জলস্তর কমে আসায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। হীরাকুদ বাঁধ কর্তৃপক্ষ জল ছাড়া পরিমাণ কমিয়ে দিয়েছে। অন্যদিকে বৃষ্টিতে বিপর্যস্ত কেরালামের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী ভি ভি সতীশন গতকাল দুর্যোগ পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে বর্ষণজনিত ক্ষয়ক্ষতি, ত্রাণ শিবিরের ব্যবস্থাপনা সহ বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হয়। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিড়ি তাকার ব্রাজিলে বিডাব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড সার্কিটে জোড়া পদক জয় করেছেন। তিনি পুরুষদের ডাবলসে সোনা এবং সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পান। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যার সংশোধনী বিল পাস, রাজ্যসভায় গৃহীত MSME উন্নয়ন সংশোধনী বিল। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। স্কুলে ক্লাসের ব্যাঘাত না ঘটিয়ে শিক্ষকদের জনগণনার কাজ করতে হবে বলে স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে। রক্ত ও প্লাজমার বেআইনি ব্যবসাকে কেন্দ্র করে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় দাবি করেছেন। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের 122তম জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। বঙ্গভবনে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, সকালে তাঁরা এনডিএর বৈঠকে যোগ দেবেন, এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। গত মঙ্গলবারই এই বৈঠক হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল হওয়ায় তাঁর হয়ে ওঠেনি। বৈঠকে এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ওই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। কয়েকদিন আগেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম নতুনভাবে তৈরির জন্য সিলেবাস কারিকুলাম কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়কে। জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে পাঠ্যক্রম তৈরি করবে এই কমিটি। স্কুলে ক্লাসের ব্যাঘাত না ঘটিয়ে শিক্ষকদের জনগণনার কাজ করতে হবে বলে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিদ্যালয়ের ক্লাস শেষে অথবা সপ্তাহান্তে ছুটির দিনে জনগণনার কাজ করতে পারবেন শিক্ষকরা। উল্লেখ্য, জনগণনার কাজে বেশিরভাগ শিক্ষককে দায়িত্ব দেওয়ার ফলে পঠন পাঠন বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে ইতোমধ্যে স্কুল শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষকদের একাংশ। জনগণনা কর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, সেন্সাস আইন অনুযায়ী জনগণনার কাজ করার সময়টি অন ডিউটি হিসেবে ধরা হবে। সারাদিন ক্লাস করার পর কিভাবে শিক্ষকরা বাড়ি বাড়ি ঘুরে এই কাজ করবেন সেই প্রশ্ন তুলেছেন তিনি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই নির্দেশিকা প্রত্যাহার এবং জনগণনার কাজ অন ডিউটি দেওয়ার দাবি জানিয়েছেন। কোচবিহারের দিনহাটা হাইস্কুলে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। ইংরেজি পরীক্ষা চলাকালীন গতকাল সপ্তম শ্রেণীর পড়ুয়া তন্ময় বর্মন হঠাৎই জ্ঞান হারায়। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রক্ত ও প্লাজমার বেআইনি ব্যবসাকে কেন্দ্র করে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় দাবি করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল তিনি বলেন, সব অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। প্রয়োজনে পৃথক তদন্তকারী সংস্থাকে দিয়ে ব্লাড ব্যাংক দুর্নীতির তদন্তের ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন জানাবেন বলে জানিয়েছেন।
1: সবকিছু তদন্ত শেষ করে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো যে কিভাবে এই জিনিস চলছিল আর কত দূর অব্দি এসে করা আছে। কয়েকশো কোটিতে যাবে, আমার মনে হচ্ছে এটা আমার আওতার বাইরে। আমি যা তথ্য পাচ্ছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার কথা বলবো, কেন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের মতো কাজ করে বেনিয়ম বার করে দিয়েছে। দুর্নীতিটা কিন্তু আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশ মিনিস্ট্রি বা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরকে পাঠিয়ে দিতে হবে।
0: এদিকে বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী জানান, ওই ব্লাড ব্যাংকে রক্তদাতাদের কাছ থেকে 25% করে বেশি রক্ত নেওয়া হয়েছে। রক্তের ফ্রেশ ফ্রোজেন প্লাজমা মোটা টাকায় বিক্রি করত এই ব্লাড ব্যাংক, এতেই তাদের মুনাফা হতো বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত সিবিআই এর বিশেষ তদন্তকারী দল সিট গতকাল ফের ঘটনাস্থল পরিদর্শন করে। সিবিআই এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমারের নেতৃত্বে ওই দল হাসপাতালের জরুরি বিভাগের বিল্ডিং ঘুরে দেখেন। হাসপাতালের সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, সিবিআই এর 5 সদস্যের বিশেষ তদন্তকারী দলটি অকুস্থলের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিয়ালদা আদালতে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সম্প্রতি সীমা পাহুজার বদলে তদন্তকারী আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্বকে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের 122তম জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। গত শতাব্দীর 30-এর দশকের শুরু থেকেই দীর্ঘকাল তিনি কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। একটি প্রতিবেদন।
2: বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর ছাড়া বাঙালির পূজো শুরু হয় না। তাঁর গ্রন্থনায় পরিবেশিত মহিষাসুর মর্দিনী শ্রোতাদের বিচারে ভারতীয় বেতারের সর্বোত্তম অর্ঘ্য হিসেবে বিবেচিত হয়েছে। এক স্মৃতিচারণায় তিনি লিখেছেন, শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরে থেকেও বাঙালি সমাজে এই অনুষ্ঠান শুনে বাংলার শারদ ঋতুর এক বিরাট উৎসবের স্পর্শ পেয়েছেন। রেডিওর কর্মজীবনে নাটকে অভিনয় ও প্রযোজনা, ক্রীড়াক্ষেত্রে ধারাভাষ্য ছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনার মুনশিয়ানায় তিনি চিরস্মরণীয় হয়ে আছেন বাঙালি শ্রোতার কাছে। সাহিত্যক্ষেত্রে তিনি বিরূপাক্ষ ছদ্মনামে পরিচিত ছিলেন। জন্মদিন উদযাপন উপলক্ষে উত্তর কলকাতার রামধন মিত্র লেনে তাঁর বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ সকালে। শিল্পীকে শ্রদ্ধা জানাতে অন্যদের সঙ্গে উপস্থিত থাকবেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বেআইনি নির্মাণ রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।

0: তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে তৈরি অডিট কমিটির সঙ্গে গতকাল বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সাংবাদিকদের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পুরসভা অনুমোদিত বিল্ডিং প্ল্যান না মেনে কাজ করলেই গুনতে হবে আকাশ ছোঁয়া জরিমানা। 2026-31 মার্চের মধ্যে নির্মিত কোনো ভবনের বিষয়ে অভিযোগ এলে বা সরকারি সমীক্ষায় নকশায় সামান্য মাপজোকের গরমিল ধরা পড়লে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে, কিন্তু মারাত্মক অসঙ্গতির প্রমাণ মিললে কোনোভাবেই রেয়াত করা হবে না।
1: যদি দেখি যে দুতলার পারমিশন ছিল, আপনি পাঁচতলা করে দিয়েছেন, উপরে একটা পেন্ট হাউস বানিয়ে দিয়েছেন, বিভিন্ন রকমের সিঁড়ি এসকেলেটর এইসব দিয়ে দিয়েছেন, তাহলে সেখানে কিন্তু আমরা হিউজ একটা পেনাল্টি দেব, এত বড় একটা পেনাল্টি দেব যে আপনাদের খুব কষ্ট হবে সেটাকে শোধ করতে।
0: জাতীয় স্তরের কোনো সংস্থাকে নকশা অনুমোদন ও নির্মাণ কাজে নজরদারির দায়িত্ব দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে তিনি প্রস্তাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান পুর নগর উন্নয়ন মন্ত্রী। বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের গোডাউন থেকে প্রিন্টিং মেশিন উদ্ধার হয়েছে। রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এই মেশিনে ভুয়ো চালান ছাপানো হতো বলে অভিযোগ। এদিকে টুলু মণ্ডলের বেআইনি কারবারের সঙ্গে যোগ থাকার অভিযোগে মোহাম্মদবাজার থানার দুই সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। সানাউর হোসেন ও আব্দুল আলিমকে পাঠানো হয়েছে সিউড়ি পুলিশ লাইনে। টুলুর ম্যানেজার ধৃত শীতেশ প্রামাণিককে সিউড়ি আদালতে তোলা হলে গতকাল 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। অসুস্থতাজনিত কারণে পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কাঁধু খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কলেবর সিং এর বিচারাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গ্রেপ্তারির পর থেকে পুরুলিয়া জেলা সংশোধনাগারে ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে প্রায় 4 মাস তিনি পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই গতকাল তাঁর মৃত্যু হয়। ইতোমধ্যেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর দেহের সুরতহাল হয়েছে, ময়নাতদন্ত হবে আজ। পাঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে কলকাতার এক ব্যবসায়ীর কাছে 5 কোটি টাকা চেয়ে হুমকি ফোন আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভবানীপুর থানার শরৎ বোস রোডের বাসিন্দা ওই নির্মাণ ব্যবসায়ীর অভিযোগ, গত 30 জুন থেকে তার মোবাইলে আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোন আসছে। ইতোমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ লাল সতর্কতা এবং কালিম্পং ও কোচবিহার জেলায় রয়েছে কমলা সতর্কতা। ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী সঞ্চয়িতা গিরি। সঞ্চয়িতা গিরির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: সঞ্জয়িতা গিরির কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে।
1: নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।
2: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
3: আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার্ট চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো এবং কিছু পরীক্ষা, তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপ স্মিয়ার, ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটু দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ইসিজি, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, BMD বলে, সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: প্রত্যেক বছর অগস্ট মাসের 2 তারিখে আমরা উদযাপন করি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন। সেই সূত্রেই আজ জানা অজানায় প্রফুল্লচন্দ্রের বইপত্র প্রথম পর্ব বলছেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
1: আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেশে পাশ্চাত্য ধারার রসায়ন চর্চার পথিকৃৎ। ভারতবর্ষে আধুনিক রসায়ন গবেষণা ও অধ্যাপনা তাঁর হাত ধরেই শুরু হয়েছিল। মার্কিউরাস নাইট্রাইট এবং অন্যান্য বহু নাইট্রাইট যৌগ সংশ্লেষণ করে তিনি রসায়ন জগতে পরিচিত হয়েছিলেন মাস্টার অফ নাইট্রাইটস নামে। বেঙ্গল কেমিক্যাল তাঁর উদ্যোগে স্থাপিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। বিভিন্ন শিল্পোদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। এই সমস্ত কর্মকাণ্ডের পাশাপাশি তাঁর সমাজ ভাবনা, ইতিহাস চর্চা, বিজ্ঞানের আলোচনা ও সাহিত্য চর্চার একটি সুদীর্ঘ ইতিহাস আছে যা বহুদিন অনালোচিত ছিল। বাংলা ও ইংরাজিতে তিনি অনেক কিছু লিখেছেন, কোনো একজন ব্যস্ত বিজ্ঞানীর জীবনে এ এক বিরল ঘটনা। তাঁর প্রকাশিত গ্রন্থগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক, প্রফুল্লচন্দ্রের জীবৎকালে প্রকাশিত বই ও পুস্তিকা। দুই, প্রফুল্লচন্দ্রের মৃত্যুর পর সংকলিত তাঁর লেখাপত্র। তাঁর প্রকাশিত প্রথম বই বা পুস্তিকা ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনি এডিনবরা থেকে প্রকাশিত হয় 1885 সালে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রেক্টর স্ট্যাফোর্ড নর্থকোট ছাত্রদের কাছ থেকে একটি প্রবন্ধ আহ্বান করেন। প্রবন্ধের বিষয় নির্দিষ্ট ছিল সিপাহী বিদ্রোহের পূর্বে ও পরে ভারতের অবস্থা। ঘোষণা করা হয় সর্বোৎকৃষ্ট প্রবন্ধের জন্য পুরস্কার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে প্রফুল্লচন্দ্র ইতিহাস ও পলিটিক্যাল ইকোনমি বিষয়ে বহু বই থেকে তথ্য সংগ্রহ করে এই প্রবন্ধ লিখেছিলেন। তাঁর প্রবন্ধটি শ্রেষ্ঠ বিবেচিত হয়নি, হওয়ার কথাও নয়। পরীক্ষকরা মন্তব্য করেছিলেন এটি উল্লেখযোগ্য প্রবন্ধ যেটিতে মটো আছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শ্লেষপূর্ণ আক্রমণে পূর্ণ। পুস্তিকার আকারে প্রবন্ধটি ছেপে প্রকাশ করেন প্রফুল্লচন্দ্র। বইটি দুটি অংশ। 1911 সালে প্রফুল্লচন্দ্র নামাঙ্কিত আরকেবিকে সম্মিলনী এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বইটির একটি কপি সংগ্রহ করে ভারতবর্ষে প্রথম প্রকাশ করে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রফুল্লচন্দ্রের শতবার্ষিকী স্মরণিকা থেকে আমরা দেখতে পাই 1896 সালে এডিনবরা

0: থেকে এসে অন ইন্ডিয়া নামে প্রফুল্লচন্দ্রের আরেকটি প্রকাশনার, কিন্তু সেই বই আমরা দেখিনি। তাঁর বই লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট বা আত্মচরিতের উল্লেখ থেকে মনে হয় এইটি ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনির দ্বিতীয় সংস্করণ। প্রফুল্লচন্দ্রের প্রথম লেখা বাংলা বই সরল প্রাণীবিজ্ঞান প্রকাশিত হয় 1902 সালে। প্রফুল্লচন্দ্র প্রাণীবিজ্ঞানী ছিলেন না, তবে আগ্রহী প্রকৃতিবিদ হিসেবে তাঁকে আমরা দেখেছি। জীবজন্তু গাছপালার প্রতি তাঁর আগ্রহ ছিল। প্রফুল্লচন্দ্র, ডাক্তার নীলরতন সরকার, ডাক্তার প্রাণকৃষ্ণ আচার্য, রামব্রহ্ম সান্যাল, হিরম্বচন্দ্র মৈত্র, বিপিন বিহারী সরকার প্রমুখরা একটি নেচার ক্লাব খুলেছিলেন। সেখানে হাতে কলমে মৃত প্রাণীর সব ব্যবচ্ছেদ সহ প্রাণীবিদ্যা ও শারীরবিদ্যার বিভিন্ন বিষয় আলোচিত হতো। এই বইটি প্রফুল্লচন্দ্রের সেই আগ্রহেরই ফসল। সরল প্রাণীবিজ্ঞানে কেবলমাত্র মেরুদণ্ডী প্রাণীদের কথা আছে। প্রথমত স্তন্যপায়ী, বিড়াল, কুকুর, নকুল, এইভাবে ক্রমে ক্রমে শ্রেণীবিভাগ অনুযায়ী নতুন নতুন তথ্যের সন্নিবেশ করে প্রাণীতত্ত্ব সম্বন্ধে যাতে পাঠকের আগ্রহ ও উৎসাহ তৈরি হয় এমনভাবে পুস্তকটি সংকলিত। শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য বইতে 59টি চিত্র সন্নিবেশিত হয়েছিল। দীর্ঘদিন ধরে বইটি দুষ্প্রাপ্য থাকার পর প্রফুল্লচন্দ্রের জন্মের সার্ধ শতবর্ষে 2011 সালে দীপক কুমার দাঁয়ের সম্পাদনায় বইটি পুনর্মুদ্রিত হয়েছে। যে বইটির জন্য প্রফুল্লচন্দ্রের খ্যাতি সর্বজন বিদিত সেটি তার লেখা বিখ্যাত গ্রন্থ এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। প্রফুল্লচন্দ্রের নিজের কথায়, দামি জিনিস মাত্র একটা লিখেছি, সেটা হলো হিন্দু রসায়নের ইতিহাস। প্রেসিডেন্সি কলেজে যোগদানের পর তিনি তাঁর কাজকে দুটি ভাগে ভাগ করে নিয়েছিলেন, অধ্যয়ন ও ল্যাবরেটরিতে গবেষণা। অধ্যয়নের অন্যতম বিষয় ছিল রসায়নশাস্ত্রের ইতিহাস এবং প্রসিদ্ধ রসায়নবিদদের জীবনী। মার্সেলিন বার্থেলো এই বিষয়ে তাঁকে উৎসাহ দিয়েছিলেন আর প্রফুল্লচন্দ্র মনে করেছিলেন এটা তাঁর সেলফ ইম্পোজড জব। ভারতবর্ষের বিভিন্ন গ্রন্থাগার এবং লন্ডনের ইন্ডিয়া অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জোগাড় হলো নানা তথ্য। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন কাশী, কাশ্মীর, এমনকি প্রতিবেশী দেশ নেপাল থেকে পুঁথি আনিয়ে চলল নিরন্তর পড়াশোনা ও গবেষণা। তাঁকে সহায়তা করেছিলেন নবকান্ত কবিভূষণ। 1902 সালে প্রকাশিত হল এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির প্রথম খণ্ড। বিপুলভাবে সমাদৃত হওয়ার পর এই গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1909 সালে। দ্বিতীয় খণ্ডের একটি অধ্যায় লিখে দিয়েছিলেন দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীল। এই বইতে ভারতবর্ষে বিজ্ঞান চর্চার অবক্ষয় নিয়ে তিনি স্পষ্ট যুক্তি দেখিয়েছিলেন। তাঁর মতে নানা শিল্পকর্ম, শল্যবিদ্যা, কারিগরি কাজকর্ম হয়ে দাঁড়িয়েছিল নিচু জাতের লোকেদের কাজ। এটা হয়ে দাঁড়িয়েছিল বংশগত পেশা। এর চরম মূল্য দিতে হয়েছে আমাদের। সমাজের চিন্তাশীল মানুষেরা হাতে কলমে কাজ করা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল, ফলে কোনো জিনিস কেন হয়, কেমন করে হয়, এসব ভাবনা চিন্তা আর কাজ করেনি। পরীক্ষা নির্ভর বিজ্ঞান থেকে ধীরে ধীরে সরে গিয়েছে ভারতবর্ষের সমাজ। এই কারণেই এদেশের মাটিতে একজন ডেকার্ত বা একজন নিউটনের জন্ম হয়নি। বেদান্ত এবং শঙ্করের মায়াবাদকে কখনোই মেনে নিতে পারেননি প্রফুল্লচন্দ্র। তাঁর মতে মায়াবাদ ভারতবর্ষের প্রাচীন বিজ্ঞান চর্চার ধারাকে স্তব্ধ করে দিয়েছিল।
1: প্রফুল্লচন্দ্রের বইপত্র প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন নজরুল গীতি। আজকের শিল্পী অর্পিতা রায়।

শুনলেন নজরুল গীতি অর্পিতা রায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ। আজকের অনুষ্ঠানে কলকাতার বাগবাজার অঞ্চলের বাসিন্দা সুজন বোসের জীবন সংগ্রামের গল্প শোনাব। সুজনের জন্ম 1993 সালে। ওর বাবা ছিলেন ছোটখাটো ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে কনিষ্ঠ সুজন জন্ম থেকেই দৃষ্টিজনিত সমস্যার শিকার। যদিও প্রথম অবস্থায় এই সমস্যা বোঝেননি ওর পরিবার, পরবর্তী সময়ে যখন এই ব্যাপারটা নজরে আসে তখন বহু চিকিৎসক দেখানো হয়, যদিও সেইভাবে কোনো সুফল পাওয়া যায়নি। চলুন শুনে নিই সুজনের জীবনের এগিয়ে চলার কাহিনী। আজ প্রথম পর্ব।
1: আমি যখন ছোটবেলায় খেলতাম, সবার সঙ্গেই খেলতাম, কখনো কখনো হয়তো একটু দিনের আলোটা চলে যাচ্ছে, তখন হয়তো কেউ একটা বল ফুললো জোরে, বলটাকে ঠিক দেখতে পাচ্ছি না, তখন হয়তো এরকম ভাবতো যে একটু বদমাইশি করছে বা ইচ্ছা করে বলটা আনতে যাচ্ছে না, সেইভাবে ঠিক ধরা পড়েনি তখন আমার। মানে আমি নর্মালি আমি পড়তে পারতাম বা কিছু। ক্রমাগত বয়স বাড়তে থাকলো যখন, অন্য বাচ্চাদের মতো আমি নর্মাল ওই সুশিক্ষণ বলেই আমাদের এখানে একটা লোকাল স্কুলে যেতে শুরু করলাম। ফার্স্ট বেঞ্চেই বসতাম, খুব একটা কিছু অসুবিধা হতো না, কারণ প্রথম বেঞ্চে বসতাম। এবার একদিন এমন হয়েছে যে স্কুলে পৌঁছতে আমার দেরি হয়েছে, তো তখন যথারীতি আমি লাস্ট বেঞ্চে গিয়ে আমি বসেছি। যখন ওরা পড়াচ্ছেন আমি আর খাতায় কিছু লিখতে পাচ্ছি না। ম্যাডামরা রীতিমতো বকাবকি করেছেন, শাস্তি দিয়েছেন, শাস্তি বলতে বিশেষ কিছু না, একটু দাঁড় করিয়ে রেখেছেন। তো আমি বাড়িতে এসছি, খুবই কান্নাকাটি করি যে আমি আর স্কুলে যাবো না, ম্যাডামরা খুব বকে, অমুক তমুক। তো আমি যথারীতি দু তিন দিন স্কুলে যাই না। তারপর আমার মা একদিন করে করেই নিয়ে যান স্কুলে, ম্যাডামদেরও বলেন যে একটু দেখবেন বাচ্চা মানুষ। তখন ম্যাডামটা খুবই ভালো ছিলেন, সেদিনও যেহেতু ওই মা দেখা করেছেন বলে আবার দেরি হয়েছে, ক্লাস বেঞ্চেই আবার গিয়ে বসেছি যথারীতি। তো সেদিনই প্রবলেম হয়েছে, সেদিন আমাকে ম্যাডাম কিছু একটা নোটিশ করেছিলেন। তখন ম্যাডাম আমাকে বলছেন যে বাবা তুমি সামনে এসো তো। এবার যথারীতি সামনে গিয়ে যখন ওই টিচার্স টেবিল যেটা ছোট মতো থাকে আর কি ক্লাসরুমে, বলছে তুমি এখানে দাঁড়িয়ে পড়াশোনা করো, যে টাস্কটা দেওয়া হয়েছে হোম টাস্কটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। আমি কিন্তু যথারীতি পুরো টাস্কটাই কমপ্লিট করে দিয়েছি আবার। তখন ম্যাডাম যথারীতি আবার আমার বেঞ্চে পাঠিয়ে দিয়েছে, আবার দিয়েছে, দেখছে আমি করতে পারছি না। তখন আমার ম্যাডামের ফার্স্ট সন্দেহ হয়, 96 সাল নাগাদ এরকম ঘটনা। তো তখন বলা হয় যে ওর ইমিডিয়েট চোখের চেক আপ করানো, চোখে কিছু না কিছু প্রবলেম।

0: প্রবলেম আছে, বাবা মায়ের মাথায় যথারীতি হাত পড়ে। সেদিনই হাতিবাগান অঞ্চল থেকে শুরু করে মানে নর্থ কলকাতা জোনে আমার বাবার যেটুখানি ক্ষমতা ছিল পরে প্রায় এক রাতের মধ্যে 18 জন ডক্টরকে দেখানো হয়। সবাই সেই সময় বলে ওর চোখে রেটিনার অবস্থা ভালো নয়, খুব বেশি দিন ও দেখতে পাবে না, ভিশনটা থাকবে না। বাবারা তো যথারীতি ভেঙে পড়ে। তারপরে যথারীতি সবার কথা মতোই ওই সেই চেন্নাই আমাকে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই মানে মোটামুটি কলকাতার পরেই এটা ভাবে যারা। ওরা চোখের চেক আপ করে বলে যে ভীষণ বড় জোর, 6 মাস কিচ্ছু করেনি। আমার বাবাও হাল ছেড়ে দেওয়ার অবস্থায় নয়। তখন বাবার চারদিক খোঁজ করতে করতে তখন বাবার এক বন্ধু সোর্সে খোঁজ পায় যে মধ্যপ্রদেশে ইন্দোর বলে একটি জায়গা আছে, যেখানে ডক্টর প্রদীপ সিং হাডিয়া বলে একজন চোখের দেখেন, ওনার কাছে তখন অ্যাপয়েন্টমেন্ট করে যাওয়া হয়। তো উনি তখন আমাকে প্রথমবার দেখি বলে যে না, এই চোখে সত্যিই খুব প্রবলেম, আমি একটা ওর অপারেশন করবো, কোনো গ্যারেন্টি কিছু দেবো না, কিন্তু যদি অপারেশনটা সাকসেসফুল হয় ওয়ার্ড 45-50-60 বছর অব্দিও কিছুটা হলেও দেখতে পাবে, আস্তে আস্তে হয়তো ভিশনটা ডিটোরিয়েট করবে। তখন আমার বাবা জিজ্ঞেস করে যদি আমি না করাই, বলছে না করালে আমি লিখে দিচ্ছি বড় জোর 6 মাস থেকে 1 বছরের বেশি যাবে না, কারণ আমার তখন অলরেডি এক চোখে -18, অন্য চোখে +18। তো তারপরে তো বাবা বলল না ঠিক আছে অপারেশন করুন। তো অনেক কষ্ট করে অপারেশন করে এবং অপারেশনটা সেই সময় সাকসেসফুল হয়। আর কে বলে একটি অপারেশন হয়, সেই সময় যখন আমার ব্যান্ডেজ খোলা হয় মায়ের কোলেই বসেছিলাম, সেই ভিশনটা কিন্তু আমার মোটামুটি অনেকটাই ভালো ছিল। ডক্টর বললো কিন্তু এটা কোনো গ্যারেন্টি নেই, যতদিন চললো চললো, মানে আগেরটা তো থাকতোই না, এটা যতদিন চললো চললো। ফিরে আসি যথারীতি আবার মেন স্ট্রিমে ভর্তি হই। প্রথমে +1 আমি স্কটিশ চার্চে ভর্তি হই, ভালোভাবেই রেজাল্ট করি, কিন্তু স্কটিশ চার্চের এত খরচা আস্তে আস্তে বাড়তে শুরু করে আমার বাবার পক্ষে খুব টাফ হচ্ছিল। তো তখন আমি ওখান থেকে বেরিয়ে এসে আমাদের এখানেই শৈলেন্দ্র সরকার বিদ্যালয় বলে একটি স্কুল আছে, ওই স্কুলে ভর্তি হই। 2-3 আমি খুবই ভালো রেজাল্ট করে পাশ করি নর্মালদের সঙ্গেই, কিন্তু 4 থেকে আবার যথারীতি প্রবলেমটা স্টার্ট হয়। 4-এর মাঝামাঝি গিয়ে আমি আর পারছিলাম না, স্কুলে যেতে পারছি না। একদিন বাবা নিউজ পেপারে দেখে যে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল বলে একটি স্কুল আছে যেখানে আমার মতো স্টুডেন্টরা পড়ে। বাবা সেদিন দেখেই প্রথমে লালবাজারে ফোন করে, মানে আমাদের 100 ফোন করে প্রবলেমটা বলে, এবং ওনারা এতটাই আমাকে হেল্প করেছিলেন সেই সময়, ওনারা আমাদের 10 মিনিট টাইম নিয়ে বাবার ফোনেই তখন ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের ফোন নাম্বারটা ব্যবস্থা করে দিয়েছে। নেক্সট সেশনে আমি ওখানে ভর্তি হই 2003 সালে, কিন্তু আমি ওই হোস্টেলে থাকতে পারছিলাম না, খুব কষ্ট হতো। মানে আমি হয়তো শনিবার বাড়ি আসতাম, সোমবার যেতাম, এই করে করে আমার 3 মাস গেল। মে জুন মাস নাগাদ বাবা আবার নিউজ পেপারই আরেকটি প্রতিবেদন দেখে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি বলে একটি স্কুল আছে, সেই স্কুলে খুবই ভালো রেজাল্ট এসেছে। বাবা একদিন নিজে থেকেই চলে যায় 2003-এর 20 জুলাই। তখন প্রিন্সিপালের সঙ্গে কথা হয়, তখন UG বলে আমাদের একটা ক্লাস ছিল, UG-তে আমরা ভর্তি করে নেব, কারণ ও তো ব্রেল জানি না, প্রথম বছরটা ব্রেল শিখবে, নেক্সট বছর আমরা ওর যেমন ও পারবে সেই অনুযায়ী আমরা ক্লাস ওকে প্রমোট করে দেবো। 26 জুলাই বা 27 জুলাই আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়, আমার একটা ছোটোখাটো ইন্টারভিউ নেওয়া হয়, ওনারা খুব খুশিই হয়। তখনকার প্রিন্সিপাল সুনীল বরণ পটনায়, আমি 4 তারিখে স্কুলে যাই। তারপর UG-তে ভালো পারফর্ম করি, ওখান থেকে ডাবল প্রমোশন পেয়ে 4, তারপর যথারীতি পরপর ক্লাসগুলোতে উঠি। বরাবরই ক্লাসে সেকেন্ড তো হতামই, একবার ফার্স্টও হয়েছিলাম, PRPT খুবই ভালো ছিল, এর সঙ্গে সেটা শিখতাম। নরেন্দ্রপুরের সৌজন্যে কলকাতার বিখ্যাত বিখ্যাত নাম করা হলে আমি প্রোগ্রাম করেছি, এটা আমার খুব গর্বের বিষয়। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইয়াং পিপল বলে একটি সংস্থার থেকে আমি মাউন্ট ট্রেনিং করেছি, সেখান থেকে আমি ভাইস প্রেসিডেন্টের কাছে, ওনাদের দ্বারার জন্যই ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি ওনার কাছ থেকে আমি গোল্ড মেডেল পাই মাউন্ট ট্রেনিংয়ের জন্য। মাধ্যমিকে আমি প্রায় 82% মার্কস পেয়ে আমি কোয়ালিফাই হই। তো তারপরে অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু, কিন্তু এইখানে আমার জীবন আবার নতুন করে মোড় নিল। মাধ্যমিকের সময় থেকে আমার মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হতো, যখন মাধ্যমিকও দিতাম তখনও কিন্তু আমি পেন কিলার খেয়ে আমি পরীক্ষা দিতাম। তারপর ছুটির একটা মাস, তখন আমার মাথায় টেনশন নেই, চাপ নেই, বেশ আবার নর্মাল আছি। তো তারপরে রেজাল্ট যখন বেরোলো, ইচ্ছাই ছিল যে আমি আর হোস্টেলে যাবো না, আমি বাড়ির থেকেই পড়াশোনা করবো। আমি তখন হেয়ারে ভর্তি হলাম, মাস দুয়েক যেতে না যেতেই মাথায় আমার প্রেশার পড়তে না পড়তেই আমি আর পাচ্ছিলাম না, একদিন স্কুল থেকে আসার সময় খুব অসুস্থ হয়ে পড়ি বাসের মধ্যে। তখন আমার বন্ধুরাই ফার্স্ট বাড়ি পৌঁছে দিয়ে যায়, বাসে চলতে ফিরতে তারপর থেকে এত মাথা যন্ত্রণা আমি পারছি না। তখন ডক্টরদের দেখাচ্ছে, ডক্টরটা বলছে ওনার চাপ নিতে পারছি না। তো আমার বাবা তখন খুব অসুস্থ হয়ে পড়লেন, পেটে বুকে প্রচণ্ড যন্ত্রণা। 3 মাসের মধ্যে বাবার 3টে অপারেশন হয়ে গেল, ফার্স্ট গল ব্লাডার, তারপর একটা হার্নিয়া, তারপরে একটা কিডনি ডান দিকে বাদ চলে গেল। বাবা মোটামুটি ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, সবে দাদা তখন পড়াশোনা শেষের দিকে, তো এটা খুব চাপ। আর এইদিকে আমি এক প্রকার বসে যাচ্ছি, আস্তে আস্তে আমিও পারছি না। পুজোর পরে ওই ডক্টরের আবার অ্যাপয়েন্টমেন্ট পেলাম ওই ইন্দোরে। এইখানে তখন দাদার এক্সাম আর আমি এদিকে যন্ত্রণায় থাকতে পারছি না, অনেক কষ্টের টিকিট ব্যবস্থা করে আমার বাবা আমাকে নিয়ে গেল ইন্দোর। তখন ডক্টর সবকিছু দেখে বলল যে আমি তো আগেই বলেছিলাম যে ও বাধাগত কোনো চাপও খুব বেশি কোনোদিন নিতে পারবে না, মাথা যন্ত্রণা বাড়বে, লাইফ রিস্ক বাড়বে, ওকে ওর মতো নর্মাল থাকতে দিতে হবে, এটা আপনাদের মেনে নিতেই হবে, মানে ওকে আস্তে আস্তে রিলিফ করে দিন, তার সঙ্গে কিছু ওষুধ ইঞ্জেকশন চললো। ডক্টর বললো পড়াশোনাটা বাদই দিয়ে দিতে হবে। তো মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করে খুব ভেঙে পড়তাম, তখন পড়াশোনাটা আমার হয়ে ওঠেনি। তখন
1: মেধাবী হওয়া সত্ত্বেও শারীরিক অসুবিধার কারণে লেখাপড়াটা চালিয়ে যেতে পারেননি সুজন। যদিও তিনি দমে যাননি, অন্য উপায়ে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন সুজন বোস। ওঁর জীবনের আরও অনেক গল্প নিয়ে আসব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা দেবাদৃতা রায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন বিলাস খানি টোরি রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তাপস পাল এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। বিলাস খানি টোরি রাগে খেয়াল।

0: শুনলেন বিলাসখানি টোরির আগে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তাপস পাল এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে শুনবে এখন। গানে গানেতে আজ শুনবেন লুকোচুরি ছবির গান, শুরুতে কিশোর কুমারের কণ্ঠে।
4: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?
5: এক

0: লুকোচুরি ছবির গানের সঙ্গে শেষ হলো গানে গানের প্রথম পর্ব আকাশবাণী।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। সমাজ মাধ্যম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার জন্য মেটা সিইও মার্ক জুকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন বসবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্লকেককে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ডেমোক্রেটিকদের নেতৃত্বাধীন 25টি প্রদেশ, ভারতসহ 60টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে মামলা দায়ের করেছে। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। তবে ওড়িশায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। দক্ষিণ কোরিয়ার আসানের ইসান সিন জিমনেশিয়ামে বিডাব্লিউএফ সুপার 300 টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্স 2026-এর আসরে ভারতীয় ব্যাডমিন্টন দল আজ তাদের অভিযান শুরু করবে। আসছি বিস্তারিত খবরে। সমাজ মাধ্যম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার বিষয়ে নতুন দিল্লিতে গতকাল যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি মেটার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। কমিটির সভাপতি তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পড়ুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ওই ভিডিও বার্তা মুছে ফেলার জন্য মেটার সমালোচনা করেন। বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কমিটি মেটা সিইও মার্ক জুকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
2: भारत के प्रधानमंत्री का जो है वीडियो उतारा जा सकता और उन्होंने खुद स्वीकार किया कि 5 घंटे तक उतारा, 12:30 बजे रात से लेके सुबह 5 बजे तक जो है वो कंटेंट गायब रहा। तो ये बड़ी सीरियस बात है। हमारी कमेटी ने 2 चीजें कही है, स्पष्ट तौर पर कही है, ये माफीनामा जकरबर्ग के तरफ से आना चाहिए। तो जो सेफ हार्बर का जो प्रोटेक्शन है उनको सेक्शन 79 में वापस ले लेना चाहिए।
1: মেটা ইউটিউব এবং এক্স অ্যালগোরিদম ও বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যা নিরসনেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন শ্রী দুবে। তিনি অভিযোগ করেন, দেশে কঠোর আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই প্ল্যাটফর্মগুলি শিশু ও মহিলাদের সম্পর্কে আপত্তিকর বিষয়বস্তু ছড়িয়ে পড়া রুখতে কোনো কার্যকর পদক্ষেপ করেনি। সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইনে পরিবর্তনের লক্ষ্যে খসড়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য 2 চাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন অ্যাম্বুলেন্স চালু হলে প্রত্যন্ত এলাকায় জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হবে। খসড়া এই প্রস্তাবে পর্যায়ক্রমে বিভিন্ন মোটরগাড়িতে V2V বা ভেহিকেল টু ভেহিকেল যোগাযোগ ব্যবস্থা কার্যকর হবে, যার মাধ্যমে ব্রেক ফেল, মুখোমুখি সংঘাত, লেন পরিবর্তন সহ যে কোনো সংকটজনক পরিস্থিতিতে চালকদের কাছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন বসবে।

0: সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত মাসের 28 তারিখ এই বৈঠক বসে। ওই বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের অবাধ মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে সাংসদদের অবহিত করা হয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্লালেককে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবন ধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই স্বচ্ছ হ্রদ জৈব বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে 150টিরও বেশি গাছ এবং 49টি অর্কিডের প্রজাতি রয়েছে। এছাড়াও কামলাং ব্যাঘ্র প্রকল্প, বন্যপ্রাণ স্যাংচুয়ারি রয়েছে এই জলাশয়ের আশেপাশে। পরিসংখ্যান দিয়ে শ্রী যাদব জানান, 2014 যেখানে 26টি রামসার সাইট ছিল, বর্তমানে তার বেড়ে দাঁড়ালো 101। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা 2034 লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়গুলির প্রতি তিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন, দক্ষ, দায়িত্বশীল নাগরিক গড়ে তোলারও আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা দরকার যা যুব সমাজের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তারা জানিয়েছে, ইতিমধ্যেই এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সংস্থার ওয়েবসাইটে বিভিন্ন পণ্য 100% প্রাকৃতিক, 100% বিশুদ্ধ, 100% অর্গ্যানিক বলে যে দাবি করা হয়েছে ক্রেতাদের তা বিভ্রান্ত করতে পারে। কেন্দ্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ট্রাই মাইকল মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের গুণগত মান মূল্যায়ন করতে এবং সে বিষয়ে তাদের মতামত সরাসরি জানাতে পারবেন। এই নাগরিক কেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি ও তাৎক্ষণিক মতামত জানাতে পারবেন। বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির ঝুঁকির মধ্যে রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির দ্বিমাসিক বৈঠক গতকাল শুরু হয়েছে। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করবেন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, ভারতের জলবায়ু, মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিকদের নেতৃত্বাধীন 25টি প্রদেশ ভারতসহ 60টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে মামলা দায়ের করেছে। তাদের মতে এই শুল্ক আরোপ আমেরিকার উপভোক্তা ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। 1974 বাণিজ্যিক আইনের আওতায় এই শুল্ক আরোপের আগে কোনোরকম আইনি ছাড়পত্র নেওয়া হয়নি বলেও ওই মামলায় অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, গত 24 জুলাই 10-12% হারে এই শুল্ক আরোপ করা হয়। ভারতের ক্ষেত্রে বর্তমানে শুল্কের পরিমাণ 10%। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর 12.5% শুল্ক আরোপের প্রস্তাব করে। পরে তাদের বাণিজ্য নীতি সংশোধন করে 10% শুল্ক ধার্য করা হয়। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও ইরানের কাছ থেকে আলোচনায় বসার অনুরোধ পাওয়ার পর পিছিয়ে আসে আমেরিকা।
1: We're going to hit them very hard. Any attack, I think I can say, general, from a point of knowledge, any attack since World War II, that's pretty big. And we were set to go, and they called. And in addition, Saudi Arabia called, UAE called, Qatar called, got calls from numerous people. Not, I don't want to use the word big. Somewhere in particular, Iran did not want to be hit.
0: ট্রাম্প আরও জানান, হুরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে এবং আগামীকালই সম্ভবত তা কার্যকর হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। যদিও ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হচ্ছে না। নতুন দিল্লিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে গতকাল ভারত, উজবেকিস্তান, গুরুত্বপূর্ণ খনিজ, তার খনন, বাণিজ্য, জ্বালানি, পরিকাঠামো, প্রতিরক্ষা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে

0: সহযোগিতা আরও জোরদার করার মাধ্যমে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে সম্মত হয়েছে। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদভ ভারতে তাঁর চারদিনের সরকারি সফরের মধ্যেই বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। উজবেক প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারতের বৃহত্তর প্রতিবেশীদের মধ্যে উজবেকিস্তান একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতার দিক থেকে সম্পর্কের কথা উল্লেখ করেন। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। শিবসাগর জেলাতে প্রায় 11,000 মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছেন। এই 4 জেলায় 75,000 বন্যা দুর্গত মানুষকে সরাসরি শিবিরে হস্তান্তরের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে 62,696টি পরিবার এই সহায়তা পেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আগামীকালের মধ্যে বাকি পরিবারগুলি এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যা দুর্গতদের কয়েকটি পরিবারের হাতে 15,000 টাকা করে অন্তর্বর্তী সহায়তা তুলে দেন। তিনি জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের সাহায্যার্থে সরকার সব রকমের ব্যবস্থা নিয়েছে। অসম জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জেলাগুলিকে প্রয়োজনীয় সতর্কবার্তা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এদিকে ওড়িশায় মহানদী সহ সমস্ত প্রধান নদীতে জলস্তর কমে আসায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। হীরাকুন্দ বাঁধ কর্তৃপক্ষ জল ছাড়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত পরিবারের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তাদের জন্য 1,20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানের ইসান সিন জিমনেসিয়ামে বিডব্লিউএফ সুপার 300 টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্স 2026 আসরে ভারতীয় ব্যাডমিন্টন দল আজ তাদের অভিযান শুরু করবে। এই প্রতিযোগিতা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সমাজ মাধ্যম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার জন্য মেটার সিইও মার্ক জুকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন বসবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্ল লেককে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন। খবর এখানেই শেষ হল।
1: আকাশবাণী কলকাতা জেলার চিঠি, হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। সারা রাজ্যের সঙ্গে ষোড়শ জনগণনার ঐতিহাসিক পদক্ষেপে সামিল হল হাওড়া জেলাও। 1 আগস্ট রাজ্যে জনগণনা শুরু হয়েছে। প্রথম ধাপে 15 আগস্ট পর্যন্ত সেলফ এনিউমারেশনের মাধ্যমে নাগরিকদের নিজেদের পারিবারিক তথ্য আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে। পোর্টালটি হল https://ac.census.gov.in। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করে সমীক্ষা চালাবেন। হাওড়া জেলায় 7,642 জন গণনা কর্মী ও 1,273 জন সুপারভাইজার এই কাজে নিযুক্ত। এটিকে ভারতের প্রথম 100% ডিজিটাল সেন্সাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি হাওড়া গ্রামীণ জেলা পুলিশ আমতা এবং উলুবেড়িয়া থানা এলাকার মহিলাদের নিয়ে এক ইন্টারেক্টিভ কাউন্সেলিং সেশনের আয়োজন করে। সেখানে জেলা সুরক্ষা আধিকারিক সুপর্ণা চক্রবর্তী মহিলাদের প্রয়োজনীয় পরামর্শ দেন। এই কর্মসূচি একটি সচেতনতামূলক অভিযানের অঙ্গ হিসেবে করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল উইমেন হেল্প ডেস্কগুলিকে আরও শক্তিশালী করা এবং মহিলাদের প্রয়োজন ও সময় মতো সাহায্য, পরামর্শ ও সহায়তা নিতে উৎসাহিত করা। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে হাওড়া সিটি পুলিশের আধিকারিক ও দুর্গা স্কোয়াডের সদস্যরা পাড়ায় পাড়ায় সভা সমিতি এবং স্কুলে গিয়ে মহিলাদের এবং ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলছেন। যে কোনো জরুরি পরিস্থিতিতে বা বিপদে পড়লে দ্বিধা না করে পুলিশকে জানাতে বলা হয়েছে। নারকেল উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গের প্রথম হস্তশিল্প কেন্দ্র হাওড়া জেলার গঙ্গাধরপুরে প্রতিষ্ঠিত হয় গত 13 জুলাই। পর্ষদের কলকাতা রাজ্য কেন্দ্রের উপ অধিকর্তা মৃদুলা কে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে গঙ্গাধরপুর কেরা কৌশল কেন্দ্রটির যাত্রাও শুরু হল। প্রাথমিকভাবে গঙ্গাধরপুর কেরা কৌশল সোসাইটির 15 জন মহিলাকে 6 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের শেষ দিনে সফলভাবে তাদের কর্মদক্ষতার ভিত্তিতে শংসাপত্র ও নগদ পুরস্কার দেওয়া হয়। নারকেল উন্নয়ন পর্ষদের রাজ্য কেন্দ্রের উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস প্রকল্পের আওতায় কেন্দ্রটিকে যে সমস্ত নিয়মকানুন

0: মেনে চলতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে গত 19 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার মেগা প্রকল্পের ভূমি পুজো অনুষ্ঠানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। আমুল প্রায় 700 কোটি টাকা বিনিয়োগে হাওড়া ফুড পার্কে আমুল বেঙ্গল ডেয়ারি প্রকল্প স্থাপন করছে। প্রকল্পটি সম্পন্ন হলে এটির প্রতিদিন প্রায় 30 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াজাত করার ক্ষমতা থাকবে। কেন্দ্রটি প্রতিদিন প্রায় 1000 মেট্রিক টন অর্থাৎ 10 লক্ষ কিলোগ্রাম দই এবং অন্যান্য কালচার দুগ্ধজাত পণ্য উৎপাদনে সক্ষম হবে। প্রকল্প বাস্তবায়িত করে রাজ্যের দুগ্ধ শিল্পের বিকাশের পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি স্থানীয় দুধ উৎপাদনকারী কৃষকদের উৎপাদিত পণ্যের জন্য একটি উন্নত ও স্থায়ী বাজারের সুযোগ করে দেবে এবং তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে। পরিচ্ছন্ন ও উন্নত হাওড়া গড়ার লক্ষ্যে রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় ও হাওড়া পুরসভার এক প্রতিনিধি দল ইন্দোর মডেল পরিদর্শন করতে সেখানে যান। ইন্দোর ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর। হাওড়া পৌর নিগমের প্রতিনিধি দল ইন্দোর শহরের আধুনিক পরিচ্ছন্নতা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো সহ বিভিন্ন দিক পরিদর্শন করেন। নেপ্রার রিসোর্স ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের আধুনিক কার্যপ্রণালীও পর্যবেক্ষণ করেন তারা। হাওড়াকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও সুশৃঙ্খল শহরে পরিণত করাই সফরের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ইন্দোর সফল মডেল থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে হাওড়ার প্রয়োজন অনুযায়ী বাস্তবায়ন করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার কাজ করা হবে। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব আরাধনা। ছবির গান শুনবেন শুরুতেই কিশোর কুমারের কণ্ঠে।

মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্বে এবারে শুনুন আনন্দ আশ্রম ছবির গান। প্রথম গান কিশোর কুমারের একক কণ্ঠে।

বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

কবি বলুন বা শিল্পী, বা আরও একটু বড় করে যদি আমরা ভাবি যে একজন সৃষ্টিশীল মানুষ, একজন স্রষ্টা, তার জনপ্রিয়তা কী কী কারণে হয়, আসলে দুটি জিনিস পাশাপাশি থাকতে হয়।

একই সঙ্গে একত্র অবস্থান করতে হয় সেই দুটি বিষয়ের, বৈচিত্র্য আর গভীরতা। আমরা যারা বাঙালি, যারা বাংলাদেশের বসবাসকারী, বাংলাদেশের সঙ্গে কোনোভাবে সংযুক্ত, তাদের একটা বিরাট সৌভাগ্য যে একসময় বাংলা ভাষায় সব সেরা সেরা কবিরা তারা কবিতার পাশাপাশি গানও রচনা করেছেন। তাতে গানের যেমন বৈচিত্র্য পাওয়া গেছে, তেমনি গভীরতা দুই আমরা সেসব গানের মধ্যে পেয়েছি। এই কথাগুলো বললেই মনের পর্দায় কতগুলো নাম ভেসে ওঠে, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত এবং অবশ্যই কাজী নজরুল ইসলাম। এরা সবাই নিজেদের গানের বেশিরভাগ সুর নিজেরাই দিয়ে গেছেন, যার ফলে গানের ভাবের দিক, যা কথা দিয়ে ফোটানো হয়, তা যেমন তারা তাদের নিজেদের কল্পনা অনুযায়ী সেই ছবিটা দিয়ে গেছেন, তেমনি সেই কল্পনার যে সুরগত প্রকাশ, সেই দিকটাকেও নিজেরাই পূর্ণ করেছেন। আর সেই সব গান সৃষ্টির দিক থেকে একেবারে পূর্ণরূপে কবি এবং গীতিকারের প্রতিভার যে ওই একটা দারুণ স্পর্শ, তাতে এমন প্রাণবন্ত হয়ে উঠেছে, এবং সেই একই কারণে তাদের গান মানুষের, আমাদের বাঙালির, বাংলাভাষী শ্রোতার আনন্দের উৎস হয়ে উঠেছে, এবং তার চেয়েও বড় কথা, সারা দেশের চিরদিনের সম্পদ হয়ে উঠেছে। তেমনই কিছু সম্পদ আজকের গানের ভেলা জুড়ে। এবারের গানের শিল্পী সঙ্গীতা মুখোপাধ্যায়।

গানটি আমরা শুনলাম সঙ্গীতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। সেই সময় আসলে সেই সময়টার কথা বলছি যেই সময় কাজী নজরুল ইসলাম বাংলা সঙ্গীত জগতে এসেছেন। সেই সময় বাংলাদেশের গান মোটামুটিভাবে উত্তর ভারত আর মার্গ সঙ্গীতের দ্বারা প্রভাবিত ছিল। বাংলা গানের তখন একটা বিশেষ অংশ ছিল যে হিন্দি ভাঙা গান। হিন্দি ভাঙা গান কি না, হিন্দি গানের সুরে কথা বসিয়ে তারপর গান বাঁধা, অনেকেই তখন সেভাবে গান রচনা করছিলেন। কাব্যসঙ্গীত তাহলে কি সে সময় একেবারে ছিল না? ছিল, ছিল না একেবারে এমনটা নয়, কিন্তু ঠিক যেন ততটা মর্যাদার সঙ্গে ছিল না। রবীন্দ্রনাথ, তিনি তো আসলে রবীন্দ্রনাথ অত্যন্ত সৃষ্টিশীল একজন মানুষ, চিন্তায় ভাবনায় সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একজন স্রষ্টা। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র ওই মার্গ সঙ্গীতের গণ্ডিতে আবদ্ধ থাকলে বাংলা গান তো প্রাণ পাবে না, সবার মধ্যে মিশে যেতে পারবে না। তাই একদিকে তিনি তার গানের কথায় কাব্যসঙ্গীতের ধারা, আর আরেকদিকে দেশি এবং পাশাপাশি বিদেশি সুরের, তাকে বিদেশি দেশি বিদেশি নানান রকম সুরকে তিনি একেবারে সাদরে অভ্যর্থনা জানালেন তার গানের মধ্যে। রবীন্দ্রনাথ বাংলা গানের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত তৈরি করে।

Etilén. রবীন্দ্রনাথের পর দ্বিজেন্দ্রলালের কথা বলতেই হয়। তিনি পাশ্চাত্য সুরে গান রচনা করলেন এবং রচনা করে সুরের দিক থেকে বাংলা গানকে দারুণ একটা বৈচিত্র্য এনে দিলেন, একটা অন্য রূপে তিনি উপস্থাপনা করলেন বাংলা গানকে। রবীন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রলাল দুজনেই সুরের ক্ষেত্রে যে একটা সনাতন ধারণা তার বাদ ভেঙে সে সময় নিয়ে এসেছিলেন একেবারে সাগর পাড়ের সুর, তার শ্রী তার মাধুরী নিয়ে, সেটা যেমন একটা বৈশিষ্ট্য ছিল এবং প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ে তারা নতুন নতুন সৃষ্টি করলেন। অনেক সময় সুর একেবারে নতুন রকম একটা অভাবনীয় চমক এনে দিচ্ছিল বিভিন্ন গানে। কাজী নজরুল ইসলাম, তিনিও যে একজন সৃষ্টিশীল মানুষ, মনে প্রাণে তিনি, চিন্তনে সবেতেই তিনি একজন স্রষ্টা, তিনি বা এর থেকে দূরে থাকেন কি করে। তিনি যেটা করলেন, এই রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল যে একটা নতুন ধারা তৈরি করলেন বাংলা গানের ক্ষেত্রে, সেই ধারাকে, সেই জগৎকে আরও ছড়িয়ে দিতে চাইলেন, আরও প্রসারিত করলেন। কিভাবে করলেন বলবো, তার অনেকটাই আপনাদের জানা, তবু বারে বারে ফিরে ফিরে শুনতে ইচ্ছে করে সেসব কথা। এবারে আমরা চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে গান শুনব, তারপরে আমাদের 2213 1342 তে যে বন্ধুরা আসবেন তাদের সঙ্গেও একটু কথা বলে নেব। আমাদের সঙ্গে যোগাযোগের যে সেতু, যে মাধ্যম, তা হলো 2213 1342 221 3 1 3 4 2।

2213-134-221-3142 অপেক্ষায় আছেন আমাদের এক বন্ধু, সরাসরি তার সঙ্গে কথা বলে নিতে চেষ্টা করবো।

0: নমস্কার, সুপ্রভাত।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি হরিয়াগি থেকে, হরিহর মাঝমুন্সি, নদিয়া ঠাঙ্গা থেকে।
0: আচ্ছা, বলুন।
1: আমি শুনতে চাইছি মালার কুসুম বাঁচিয়ে দিলাম প্রিয় দলের সাথে, এই গানটা।
0: বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।

0: নমস্কার, সুপ্রভাত
1: দিদি। নমস্কার দিদি, অনেকদিন বাদ আপনাকে পেলাম।
0: বলুন, কেমন আছেন?
1: আমি আদ্রাটি গ্রাম থেকে, পূর্ব বর্ধমান আদ্রাটি গ্রাম থেকে বাপি চ্যাটার্জি বলছি।
0: বলুন দাদা,
1: আপনি ভালো আছেন তো?
0: ভালো
1: আছি। কথা বলি আপনাকে,
0: বলুন।
1: আপনি যে অনুষ্ঠানটা করছেন নজরুল প্রীতির, তা এটা চরম চরম অনুষ্ঠান, এর উপরে তো কাউকে বলা যাবে না। নজরুল তো একদম সাংঘাতিক কবি, সাংঘাতিক লেখক, সব কিছু আছে। আমি অত বলবো না, অনেক দেরি হয়ে যাবে। তবে একটা গানের অনুরোধ আপনার কাছে করতে পারি, সবার কথা কইলে কবি তোমার তুমি নিজের কথা একবার কর, এই গানটা যদি আপনি পারেন ধীরন বসুর কণ্ঠে, খুব ভালো হয়। ঠিক আছে দিদি?
0: বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ ঠিক আছে।

বন্ধুরা আছেন, কিন্তু কোনোভাবে যখন আমি তাদের কনসোলিং দিচ্ছি বা এয়ারে নেওয়ার চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার জন্য, ঠিক সেই মুহূর্তে হাচুমকা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নমস্কার।

0: সুপ্রভাত।
1: নমস্কার,
0: বলুন।
1: হাওড়া জেলার অন্তর্গত মাতলা থানার জয়রামপুর গ্রাম থেকে সন্তোষ চক্রবর্তী আপনার সঙ্গে কথা বলছি ম্যাডাম।
0: বলুন দাদা।
1: আপনার আজকের যে অনুষ্ঠান আপনি এখানে পরিবেশন করছেন, এর উপরে যে আরো ভালোভাবে করা যায় না চিন্তার বাইরে?
0: না, ভালো তো করাই যায়, এর থেকে আরো অনেক ভালো করা যায়, ভালোর কোনো শীর্ষবিন্দু নেই।
1: তুমি রবে নীরবে এই গানখানি যদি আপনার সঙ্গে থাকে আমাকে আপনি শোনাবেন, আমার মন মোহিত হয়ে যাবে। কারণ আমি আমার মাকে নিয়ে এইটা যখন রবীন্দ্র সদনে গিয়েছিলাম তখন এই গানটা শুনে আমার মা মনোমুগ্ধকর হয়ে আমার উপর বলেছিল যে খোকা তুই আমাকে যে গানটা শোনালি, আজ আমার মা নেই, আমি মানে স্মৃতিটা রোমন্থন করতে পারবো আমার মনের মধ্যে।
0: অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। বুঝেছি এই গান সম্পর্কে আপনার ব্যক্তিগত অত্যন্ত সংবেদনশীল একটি স্মৃতি অনুভব জড়িয়ে আছে, কিন্তু সে গান অন্য কোনো দিন। এবারে শিল্পী ধীরেন বসু।

সত্যি কবির কথাই বলবো। আমরা রবীন্দ্রনাথ, তেজেন্দ্রলাল এই প্রসঙ্গে ছিলাম, পাশাপাশি কাজী নজরুল ইসলামের কথাও উল্লেখ করেছি। আসলে রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল এই দুই স্রষ্টা, এই দুই মহান স্রষ্টা, তাদের সুর রচনার ক্ষেত্রে তাদের যে দৃষ্টি বা পর্যবেক্ষণ, সেটা ওই ইউরোপের মধ্যেই কোথাও একটা বিচরণ করেছে। মধ্যপ্রাচ্যের যে সঙ্গীত জগৎ, সেখানকার যে সুর, সেই সুরকে তারা খুব একটা তাদের গানের উঠোনে আনেননি, কিন্তু কাজী নজরুল ইসলাম তার গানে সেই যে মধ্যপ্রাচ্যের সঙ্গীত জগৎকে তাকে নিয়ে এলেন। শুধু নিয়ে এলেন না, মহাসমারোহে নিয়ে এসেছিলেন। বাংলা সাহিত্য জগতে কাজী নজরুল এসেছিলেন বিদ্রোহের বেশে, বাংলা গানের ক্ষেত্রেও তিনি এসেছেন একেবারে বাঁধ ভাঙা নতুন সৃষ্টি নিয়ে। মধ্যপ্রাচ্যের বেদুইন জীবন, খেজুর গাছ, প্রখর রোদ, ওয়েসিসের শ্যামলিমা, সব তিনি নিয়ে এলেন তার বাংলা গানের মধ্যে। বাঙালির কাছে খুব স্বাভাবিকভাবেই এর একটা নতুন স্বাদ আস্বাদনের সুযোগ এলো। সুর একেবারে নতুন বললেও কম বলা হয়, একেবারে নতুনতর হলো কাজী নজরুল ইসলাম, যার ফলে খুব অল্প দিনের মধ্যেই বাঙালিকে মাতিয়ে দিলেন তার গানে, তার সুরের মাদকতায়। তার প্রেমের গানের কলি সাধারণ মানুষের গলায় একেবারে সারাক্ষণ গুনগুনিয়ে উঠতে থাকল, তার গান সব কণ্ঠে ধ্বনিত হতে লাগল। কাজী নজরুল ইসলাম সেই সময় গ্রামোফোন কোম্পানির গীতিকার, যার ফলে অবিরাম গান লিখতে থাকলেন এবং বাঙালি নিমেষের মধ্যে তার প্রাণের কবিকে, তার প্রাণের গীতিকারকে চিনে নিল, যার গানে, যার বাণীতে তারা খুঁজে পেল নিজেদের, সমর্পণ করতে পারল যে গানে নিজেদের। এবারের গানের শিল্পী শিল্পী পাল।

0: 2213134 2213134 খোলা আছে আপনাদের জন্য, অপেক্ষায় আছেন আমাদের বন্ধু, দেখা যাক কথা বলতে পারি কিনা। নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ নমস্কার জি ভাই।
0: হ্যাঁ বলুন।
1: রেডিওর অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে, আমি অসুস্থ আছি বাড়িতে আর রেডিও হচ্ছে আমার জীবন সাথী, তাই আপনাদের কাছে একটা অনুরোধ, নজরুল যদি একটা মোহাম্মদ রফির কণ্ঠে যদি কোনো এই সুস্থ থাকার একটা গান থাকে সেইভাবে আপনারা যদি বাজান তাহলে খুব ভালো হবে।
0: সুস্থ থাকার গান, আপনার এই শব্দটা বেশ আনন্দ দিল, এবং এই এই একটি শব্দ অনেক বিস্তৃত আলোচনার পরিসর তৈরি করে, কিন্তু সে কথায় এখন আর যাব না, কিন্তু এই শব্দটা আলাদা করে দাগ কাটল, সুস্থ থাকার গান।

ওই যে শুরুতে যে কথা বলেছি যে কোনো একজন স্রষ্টা বা তার সৃষ্টি জনপ্রিয় হয় দুটি কারণে, জনপ্রিয় অর্থাৎ তা কালজয়ী হয়। জনপ্রিয়তা তো অনেক সময় খুব তাৎক্ষণিকও হয়, সে তাৎক্ষণিক জনপ্রিয়তার কথা আমি বলতে চাইনি, যে দীর্ঘস্থায়ী যা কালজয়ী কালোত্তীর্ণ হয় যুগোত্তীর্ণ হয় দুটি কারণে, বৈচিত্র্য এবং গভীরতা। সেই বৈচিত্র্যের কথা বললে নজরুল গীতির তো কোনো সীমা পরিসীমা নেই। এই গানে, কাজী নজরুল ইসলামের গানে, একজন নিষ্ঠাবান বৈষ্ণব তার সাধনার যে ধন, রাধাকৃষ্ণের প্রেমলীলা বা অপত্য স্নেহের যে অভিব্যক্তি, শ্রীকৃষ্ণের বাল্যলীলা, গোষ্ঠলীলা, প্রেমলীলা, আবার ধরুন শ্রী রাধিকার বিরহ কথা, তাকেও তিনি এই গানের মধ্যে কেমন করে ধরেছেন, যা একজন বৈষ্ণবকেও তৃপ্ত করছে। এবং সুরের

রানীর কথা না উল্লেখ করলে বড় অপরাধ হয়ে যায়। তার দেশাত্মবোধক গান সারা বাংলার, শুধু বাংলা বলি কেন, সারা ভারতের নিপীড়িত জনগণের যেন একেবারে অন্তরের কথা। পাশাপাশি যখন তার হাসির গানের দিকে একটু লক্ষ্য করি, নজর করি, তখন দেখা যায় তার হাসির গান কিন্তু নিছক হাসির গান নয়। শুধু হাসির উদ্রেক করাই সেই গানের যেন উদ্দেশ্য নয়। সেই সময়কার সামাজিক অবস্থাও, তার ছবিটাও ধরা পড়ে তার হাসির গানে। এবং সুতীক্ষ্ণ শ্লেষ তার অনেক অনেক হাসির গানে। কিন্তু সত্যি কথা বলতে, খুব সামান্য মুষ্টিমেয় দু চারটে হাসির গান আমরা শুনি এবং তা প্রায়শই শুনি। এর বাইরেও যে কত হাসির গান, যখন তার গানের তালিকা নিয়ে আমরা লক্ষ্য করি, তখন দেখি সত্যি তো এত গান, কিন্তু এই গানের বহু তো শোনা হয়নি কখনো। এবং তার মধ্যেও যাও বা কিছু শোনা গেছে, সে তো বহুকাল আগে, আর কেন তাকে সাম্প্রতিক সময়ে আমরা শুনতে পাই না? এই সময়ের কোনো কণ্ঠে, তরুণ কণ্ঠে, নবীন কণ্ঠে সে গান কেন ধ্বনিত হচ্ছে না? এই প্রশ্নেই শেষ করি আজকের গানের ভেলা। আজকের গানের ভেলা শেষ গানের শিল্পী সর্বাণী।

গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং প্রিয়াশা চক্রবর্তী।

0: ঘড়ির সময় ঠিক এখন 11:01। আর সরাসরি স্টুডিও থেকে তোমাদের সঙ্গে রয়েছি আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে প্রিয়াশা। আর আজকে একটু বিশেষ দিনটা, তাই তো নাকি?
1: হ্যাঁ, মানে আমরা প্রত্যেকবার শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে আসি তোমাদেরই রিকোয়েস্টের কিছু বিষয় নিয়ে, বা হয়তো আমাদের এরকম কোনো বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলি। আমাদের সঙ্গে ডাক্তারবাবুরা থাকেন, তো আজও তেমনই একটা দিন, কিন্তু এই সপ্তাহটা বিশেষ। মানে এই যে অগস্ট মাসের 1-7 এই সপ্তাহটা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক মানে হিসেবে পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং আমরাও সেই সেলিব্রেশন থেকে কি করে বাদ থাকি আর কি। এবং ব্রেস্ট ফিডিং একটা মানে সব থেকে যদি আমি বলি গুরুত্বপূর্ণ বিষয় একটা বাচ্চার একদম শুরু থেকে।
0: ঠিক, একদম, মানে শিশুর জীবন রক্ষা এবং তার সুস্থ থাকা, তার সুস্থ বৃদ্ধি পাওয়া, মানে স্তন্যপান এবং তার সঙ্গে মায়ের সচেতনতা অনেকটাই প্রয়োজনীয়।
1: একেবারেই তাই। আর এই সমস্তটা নিয়ে আমাদের আজকের শরীর স্বাস্থ্য তোমার সঙ্গে, যেমনটা শৌরিক বললো, আমরা রয়েছি, আমি প্রিয়াশা শৌরিক, এবং আমরা দুজন তো অবশ্যই কথা বলবো না, তার কারণ আমাদের দুজনের অনেক কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের জন্য আর কি আমাদের সঙ্গে রয়েছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি শিশু বিশেষজ্ঞ ডাক্তার অরুণ আলোক ভট্টাচার্য। ডাক্তারবাবু, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: এবার কথাটা হচ্ছে, আমাদের প্রশ্ন তো আছে, আমরা তো সেটা করবই, বন্ধুদেরও নিশ্চয়ই প্রশ্ন আছে এমন একটা মানে বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই প্রশ্ন আছে। এবং আরেকটা ব্যাপার বলতেই হয়, যারা মানে ধরো একদম মা হচ্ছেন, মানে এই যে বয়সটা এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এই যে 25-30 বা 30-ঊর্ধ্ব মানে অবশ্যই হতে পারে, কিন্তু এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এই বয়সটা। তো সে কারণে তোমরা ডেফিনেটলি আমাদেরকে ফোন করতে পারো, তোমার যা প্রশ্ন আছে সেটা ডাক্তারবাবুর কাছে বলতে পারো। ফোন করবে কোন নম্বরে?
0: 0332231314 নম্বরে চলে এসো। আর যদি ফোন নম্বরে না পাও চিন্তার কোনো কারণ নেই, আমাদের যে যুবমানি কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে যে পোস্টারটা রয়েছে আজকে শরীর স্বাস্থ্য, সেই পোস্টারে গিয়েও তুমি তোমার কোয়েরিজ, তোমার যা কোয়েশ্চেন আছে সব কিছু করতে পারো।
1: একদম তাই। আর সেই প্রশ্ন আমরা সরাসরি ডাক্তারবাবুর কাছে পৌঁছে দেব। তাহলে আমরা আমাদের আলোচনা বরং আজকে
0: শুরু করি।
1: একদম। প্রথমেই যেটা জানতে চাওয়ার, এই যে বিশ্ব স্তন্যপান সপ্তাহ বা ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক চলছে, যেটা নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম, এই দিন মানে এই যে সপ্তাহটার মূল উদ্দেশ্য কি?
2: এই বিশ্ব স্তন্যপান যে সপ্তাহ, সেটাতে এই মূল উদ্দেশ্যটা মায়েদেরকে সচেতন করা, শুধু মা নয়, মায়ের সঙ্গে পরিবারে অন্যান্য যারা থাকেন তাদেরকেও সচেতন করা, শুধু তাই নয়, যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা এই মায়ের সঙ্গে, মায়ের স্তন্যপানের সঙ্গে শিশুকে স্তন্যপান করানোর ক্ষেত্রে যারা ভূমিকা নেন হাসপাতালে এবং অন্যান্য জায়গায়, তাদেরকেও সচেতন করা। তো সামগ্রিকভাবে একটা সামাজিক সচেতনতার দায় থেকেই এই সপ্তাহ পালন।
0: আচ্ছা, একটা আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই যে বলা হয় যে শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প হয় না, কেন?
2: আমরা যদি প্রকৃতির কথা ভাবি, আমরা তো সবাই স্তন্যপায়ী প্রাণী, তো দেখবেন যে একমাত্র মানুষ ছাড়া অন্যান্য সব স্তন্যপায়ী প্রাণীরা তাদের শিশুদেরকে স্তনপান করিয়েই কিন্তু বড় করেন। কখনো দেখবেন না যে গরুর স্তনে কুকুর গিয়ে খাচ্ছে বা সেরকমটা হয় না, কিন্তু সেরকমটাই মানুষের ক্ষেত্রেও, যে মানুষের পুষ্টি বৃদ্ধি মানে পুষ্টি একটা জিনিস, তার স্বাভাবিক বৃদ্ধি একটা জিনিস, কারণ বৃদ্ধির সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট বলুন, পেটের ডেভেলপমেন্ট বলুন বা হাড়ের ডেভেলপমেন্ট, এইগুলো সবই হচ্ছে বৃদ্ধি। তাহলে পুষ্টি, বৃদ্ধি এবং একটা অর্থনৈতিক ব্যাপারও কিন্তু এটার সাথে জড়িয়ে থাকে।
1: সেটা কিরকম?
2: যেমন ধরুন এই যে বুকের দুধ খাওয়ালে ডিরেক্টলি যেটা হয়, যে বা আপনি কেউ যদি কম্পেয়ার করা যায়, যিনি কৌটোর দুধ খাওয়াচ্ছেন তার যে মাসিক খরচ সেইটা একটা কমের ব্যাপার থাকে। তা বাদে একটা পরিবেশগত ভারসাম্য রাখা, যেমন বুকের দুধ খাওয়াতে গেলে

0: কোনো কন্টেনার বা কোনো পাত্রের দরকার হয় না, বা যে কৌটোগুলোর থেকে বা যে প্যাকেটেগুলোর থেকে বাইরে দুধ আসছে সেগুলো ফেলে দেওয়ার কোনো ব্যাপার থাকে না। তো একটা মানে সামাজিক ব্যাপার বা অর্থনৈতিক ব্যাপার কিন্তু এটার সঙ্গে খুব অঙ্গাঙ্গীভাবে, মানে এককভাবে দেখতে গেলে মনে হয় যে ও আর কি খরচ, কিন্তু এটা যদি সামগ্রিক একটা ভাবনা চিন্তা করা যায় এটা কিন্তু একটা হিউজ কস্ট যেটা জড়িয়ে থাকে বাইরে দুধ খাওয়ানোর সাথে।
1: ব্রেস্ট ফিডিং এর সাথে অনেকটা সিকিউরিটি জড়িয়ে আছে আমরা বলতে পারি।
0: অবশ্যই, একদমই তাই, একদমই তাই।
1: এবার ব্যাপারটা হচ্ছে আপনি একটা খুব মানে গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা হচ্ছে পুষ্টি বৃদ্ধি এবং তার সঙ্গে অর্থনৈতিক দিকটাও। এবার ঘটনা হচ্ছে একটা শিশুর জন্মের পর ঠিক কত তাড়াতাড়ি মানে একজন মাকে ব্রেস্টফিডিং শুরু করাতে হবে?
0: এই প্রক্রিয়াটা না, ব্রেস্টফিডিং স্তন্যপানটা একটা একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়ার মানে প্রস্তুতিটা কিন্তু মা শিশুটি যখন গর্ভে থাকে তখন থেকেই হওয়া উচিত।
1: আচ্ছা,
0: সেটা অধিকাংশ ক্ষেত্রেই হয় কি হয় না সেটা নিয়ে খুব তর্ক চলতেই পারে, কিন্তু এই যে মাকে একটা তৈরি করা যে শিশুটি আসছে এবং সে তোমার স্তনের দুধ খেয়েই বড় হবে, এইটা একটা মোটিভেশনের ব্যাপার বা তাকে একটা ট্রেনিং দেওয়ার ব্যাপার, বা তাকে একবার মানে যারা তাকে দেখছেন তার স্তনের যে বৃন্ত টিন্তগুলো যেগুলো ঠিক আছে কি না সেটা একটা দেখা, এই জিনিসটা কিন্তু আগে থেকে মানে ডেলিভারির বা প্রসবের আগে থেকেই শুরু হয়ে যাওয়া উচিত, তবেই কিন্তু মা মানসিকভাবে এবং শারীরিকভাবে তৈরি থাকবেন তার বাচ্চাটিকে দুধ খাওয়ানোর, এবং সেটি জন্মের অব্যবহিত পরেই মানে যত তাড়াতাড়ি সম্ভব শিশুটিকে মায়ের ব্রেস্টে দিতে হবে।
1: ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে মানে এই যে প্রস্তুতি পর্ব, মানে এটা তো নয় কখনোই যে আমরা মানে শিশু জন্মানোর পরে তখন সমস্ত রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নেওয়া, একদম আগে থেকে যে শুরু করা সেইটা কিন্তু শুরু করতে হবে
2: একেবারেই। আর এই আড্ডায় রয়েছি আমরা, আর তোমরা চলে আসতে পারো ফোন নাম্বার 03322131342 নাম্বারে, আর ফোন নাম্বারে না পেরে আমাদের পোস্টারও কমেন্ট করতে পারো।
1: বলতে বলতে শৌরিক ফোন লাইন ব্লিঙ্ক করছে, দেখি কে রয়েছেন। নমস্কার।
3: নমস্কার, আমি গোপাল বাঁকুড়া থেকে বলছিলাম।
1: হ্যাঁ বলুন।
3: নমস্কার ডাক্তার বাবু, কাছে আমার একটা প্রশ্ন আছে যে মায়ের কি কি রোগ থাকলে বাচ্চাদের স্তন্যপান করা উচিত নয়, এক নম্বর, আর দুই নম্বর বাচ্চাদের কতদিন পর্যন্ত স্তন্যপান করানো উচিত?
0: মানে শুধু এবং শুধুমাত্র বুকের দুধ, সেটা হচ্ছে 6 মাস।
1: আচ্ছা,
0: তার মধ্যে দুটি জিনিস এলাও করা যায়, একটা হচ্ছে ওষুধ এবং দ্বিতীয় হচ্ছে ওআরএস, তা বাদে কিন্তু আর কিছু এর মধ্যে নয়, জলও নয়। 6 মাসের পর থেকেও বুকের দুধ খাওয়ানো যায়, আমরা বলি সাধারণত 2 বছর বা তারও কিছুদিন পর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যেতে পারে, কিন্তু সেটা শুধু বুকের দুধ নয়, তার সাথে অন্যান্য খাবারও 6 মাসের পর থেকে ইন্ট্রোডিউস করা উচিত। এটা হলো প্রথম প্রশ্ন ছিল ওনার যেটি, আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে মায়ের কি কি রোগ থাকলে, সাধারণত অলমোস্ট 90-95% রোগেই বুকের দুধ খাওয়ানো যায়, শুধুমাত্র মা যদি কিছু ওষুধ খান যেটা বুকের দুধের মধ্যে দিয়ে গিয়ে শিশুর ক্ষতি করতে পারে, সেটা ডাক্তারবাবুই ভালো বলতে পারবেন। আর কিছু কিছু রোগ আছে যেমন, সেইগুলোতেও কিন্তু বুকের দুধ খাওয়ানো অংশত বন্ধ থাকে, যেমন ওপেন টিউবারকুলোসিস কেস যদি থাকে, বা যদি মা খুব অসুস্থ থাকেন অন্যান্য কোনো রোগ, ক্যান্সার বা HIV এই জাতীয় রোগের থেকে, কিন্তু HIV-তেও বুকের দুধ খাওয়ানো যায় কিছু কিছু ওষুধ, এগুলো অলমোস্ট কোনো সব রোগেই বুকের দুধ খাওয়ানো যায়, কিন্তু যেগুলো খাওয়ানো যায় না সেগুলো ডাক্তারবাবু বলে দেবেন।
1: কিন্তু এই যে যারা ক্যান্সার বা এইডস এর মতন ধরুন রোগে হয়তো আক্রান্ত হয়েছেন, সেই সময় হয়তো তার ডেলিভারি হয়েছে বা সেই সময় ধরা পড়েছে, সেক্ষেত্রে কি কোনো না কোনো ভাবে সেটা নিরাপদ, মানে বাচ্চা তাহলে প্রসবের পরে সে কি খেয়ে আর কি?
0: হ্যাঁ, এইবারে এই প্রশ্নটার ক্লু ধরে বলা যায় যে তাহলে যাদের বুকে দুধ খাওয়ানো যায় না বা খাওয়াতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কি অপশন। আমি ধরে নিচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে মায়ের মা খাওয়াতে পাচ্ছেন না, তার চিকিৎসার জন্য তাকে চলে যেতে হচ্ছে, তো সেক্ষেত্রে কি অপশন, অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই করি কি, অন্যান্য স্তন্যদায়ী মা তার থেকে বাচ্চাদের খাওয়ানো, যেখানে মা খাওয়াতে পাচ্ছেন না, যে হাসপাতালে আছেন, অন্য

0: মায়ের ডেলিভারি হয়েছে তিনি স্তন দিতে পারেন, নাম্বার ওয়ান। এক নম্বর, দু নম্বর কথা হচ্ছে যে ব্রেস্ট মিল্ক ব্যাংক, ব্রেস্ট মিল্ক ব্যাংক একটা ব্যাপার, কিন্তু সেটা খুব দুর্ভাগ্যক্রমে এখনও আমাদের দেশে সেই ব্রেস্ট মিল্ক ব্যাংকের আন্দোলনটা, SSKM হাসপাতাল একটি আছে, কিন্তু সেই ব্যাংকের যে একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা বা সারা পশ্চিমবাংলা জুড়ে বা সারা ভারতবর্ষ জুড়ে খুব ইজিলি অ্যাভেলেবল সেটা হয়নি, তার কারণও হয়তো আছে। কারণ ব্রেস্ট মিল্কটা হচ্ছে মানুষের একটা, মানুষের শরীর নিঃসৃত একটি রস বলা যেতে পারে। ব্লাড ব্যাংক করতে গেলে যা যা রেস্ট্রিকশন দরকার বা শরীরের অন্যান্য কোষ মানে সংরক্ষণ করতে গেলে যা নিয়মাবলী চলার দরকার, যা এথিক্স মেনে চলার দরকার, সেই সব মেনে চলে এরকম একটা ব্যাংক তৈরি করা খুব সহজ কাজ নয়। তো সেই হয়তো সেই সব কারণেই ব্রেস্ট মিল্ক ব্যাংক সেরকম তৈরি হয়নি। কিন্তু যেটা আমরা করি যে অবশ্য করি ওই অন্যান্য মায়েদের থেকে নিয়ে যতটা সম্ভব ব্রেস্ট মিল্ক টানানো, সেই সেই প্রথাটাই এখনো বহুলভাবে প্রচলিত বা ব্যবহৃত বলা যেতে পারে।
1: আচ্ছা আচ্ছা, শরীক, এখানে আমি একটা টার্ম তো শুনলাম, আমাদের কাছে নতুন, যে ব্রেস্ট মিল্ক ব্যাংক। এই কনসেপ্টটা ঠিক কি, মানে কিভাবে ব্রেস্ট মিল্ক ব্যাংকের এই কনসেপ্টটা এসেছে বা ব্যাপারটা কি?
0: একটি যেমন ব্যাংকে টাকা সংরক্ষিত থাকে বা অর্থ সংরক্ষিত থাকে বা গহনা সংরক্ষিত, সেই রকম ভাবেই ব্রেস্ট মিল্ক যাদের হচ্ছে তারা যদি ভলেন্টারিলি এসে সেই ব্রেস্ট মিল্ক জমা দেন সেই ব্যাংকে, তো সেই সেখানে কিছু পরীক্ষার পরে সেই দুধটিকে সংরক্ষণ করা হয় কিছু প্রসেসিংয়ের মধ্যে দিয়ে। তারপরে বিশেষ করে যে শিশুদের ব্রেস্ট মিল্ক দরকার, মা দিতে পারছেন না, তাদেরকে এটা দেওয়া হয়।
1: মানে প্রিজারভেটিভ হয়েতে রেখে দেওয়া যায়?
0: হ্যাঁ, ব্যাংকে টাইম আছে, সেই টাইম পর্যন্ত প্রিজার্ভ করা যায়।
2: আচ্ছা,
0: এবং সেটি দেওয়া যায়। ইভেন আপনারা ব্রেস্ট মিল্ক প্রিজারভেশনের খুব ছোট সংরক্ষণ মানে ইয়েটা যদি বলা যায়, ছোট একটা ফর্মে যদি বলা যায়, যে মায়েরা চাকরি করেন তারা তো অফিসে বেরিয়ে যান, তো তারা যখন বেরিয়ে যান তারা কিন্তু ব্রেস্ট মিল্ক গেলে রেখে যান বা যেতে পারেন বা আমরা সেটা অ্যাডভাইস করি, সেটাও তো এক ধরনের সংরক্ষণ। তো সেইটা একটা, ধরুন রুম টেম্পারেচারে, একটা ঘরের তাপমাত্রায়, কোনো ফ্রিজ টিজ দিতে হয় না, আমাদের ভারতবর্ষের যা তাপমাত্রা তাতে 5-6 ঘন্টা অনায়াসে থেকে যায়, এবং সেটা যদি রেফ্রিজারেট করা যায় বা ফ্রিজে রাখা যায় তাহলে সেটা আরও 12-13 ঘন্টা পর্যন্ত রাখানো যেতে রাখা যেতেই পারে। তো সেটা যেমন কনজারভেশন মানে একটা একটা জিনিসটাকে সংরক্ষণ করছি, সেরকমভাবেই বৃহৎ আকারে আরও সাইন্টিফিক ওয়েতে বুকের দুধ সংরক্ষণ করা যায় ব্রেস্ট মিল্ক ব্যাংকে।
3: আমি দুর্গাপুর থেকে রাজা ভরাই বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে ডাক্তার বাবুর কাছে, যে বাচ্চারা যখন সম্মান করে তখন একটা বমি ভাব যে বোধকে বমি ভাব করে দেয়, ওই জন্য কি করবো? আর দু নম্বর, বাচ্চাদের ঠান্ডা জল খাওয়ানো কি গরম দুধ খাওয়ানো কি?
1: সেক্ষেত্রে কি করণীয়? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ঠান্ডা জল খাওয়ানোর পর গরম দুধ খাওয়ানো,
2: গরম দুধ খাওয়ানোর পর কি ঠান্ডা জল খাওয়ানো?
1: আচ্ছা আচ্ছা, ওকে, আমরা উল্টে দিয়েছি।
2: এই দুটো প্রশ্ন ছিল।
0: প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটি ওই দুধ খাওয়ানোর পরে প্রথম 6 মাস পর্যন্ত কিছুটা দুধ ছলকে ওঠে, মানে একটু বেরিয়ে আসে, মুখ দিয়ে বেরিয়ে আসে, সেটা দুধ ফর্মেও বেরোতে পারে বা ছানা ছানা দই দই ফর্মেও বেরোতে পারে, কিন্তু সেটা বমি নয়। সেটা প্রথম মায়েরা ভেবে নেন যে বমি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা নয়। ওই আমাদের একটা খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে একটা ভ্যালভ থাকে, সেই ভ্যালভটা অত ছোট বয়সে তৈরি হয় না বলে ওই দুধ কিছুটা ছলকে ওঠে এবং মুখ দিয়ে বেরিয়ে আসে। তো সেটা একটা ব্যাপার, সেটা বমি নয়, সেটা 6 মাস পর্যন্ত হতে পারে এবং বয়সের সাথে সাথে সেটা আস্তে আস্তে কমে যায়, তার জন্য কোনো চিকিৎসার দরকার হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে গরম দুধ খাওয়ানোর পরে ঠান্ডা জলের ব্যাপারটা ঠিক বোধ, কারণ মানে গরম দুধ খাওয়ানোর পরে কেন জল খাবে সেটা তো একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে আমি জানি না উনি বাইরের দুধের কথা বলছেন কিনা,
2: সম্ভবত বাইরের দুধের কথাই বলছেন। হ্যাঁ,
0: যদি বাইরের দুধ খাওয়ানো হয় তার জন্য পরে তো জল খাওয়ানোর দরকার হয় না।
2: ঠিক আছে, দেখ, তবু একটা প্রশ্ন অনেকক্ষণ মাথার মধ্যে ঘুরছে, এই যে একটা মানে কথা আছে যে প্রথম দুধ বা কোলোস্ট্রাম কে অনেকে ফেলে দেওয়া দুধ বলে, কেন?

0: বলে সেটা?
1: না, আগে একটা ধারণা ছিল ওই কলোস্ট্রাম বা প্রথম দিকের যে দুধটা সেটা ঘন দুধ ফেলে দিতে হয়, নাহলে উইচেস মিল্ক ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটা একদমই যদি বিজ্ঞান ভিত্তিক তার কোনো যুক্তি নেই, বরং সেই দুধটাকে আরো বেশি করে খাওয়ানো উচিত, কারণ সে দেখা গেছে, হ্যাঁ, কারণ সেই দুধটাতে দেখা গেছে যে ইমিউনোগ্লোবুলিন এবং অন্যান্য যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা যে সব জিনিসে আছে, সেই দুধটি হচ্ছে সেই উপাদানে সমৃদ্ধ। তো স্বাভাবিকভাবে সেই দুধটিকে ফেলে দিলে ক্ষতি তো বটেই, কারণ সেই দুধ প্রাথমিক সেই কলোস্ট্রামটি খেলে একটা শিশুর মধ্যে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা থাকে এবং শিশুটি তৈরি হয় আস্তে আস্তে, মানে বাইরের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টেড হতে বা তার যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা গড়ে তুলতে আস্তে আস্তে সাহায্য করে, এবং বাইরের ইনফেকশনগুলো হয় না। এইটা একটা খুব জরুরি কথা ব্রেস্ট মিল্কে। আমি যেটা তিনটি কথা আগে বলেছিলাম যে বৃদ্ধি, পুষ্টি এবং যেটা অর্থনৈতিক দিক, তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও বলা উচিত যে এটা দেখা গেছে যে ব্রেস্ট মিল্ক খাওয়া শিশুদের সংক্রমণের সম্ভাবনা খুব কম,
2: ইমিউনিটি পাওয়ার বেশি হয়
1: এবং অ্যালার্জিজনিত রোগের মানে এটাও অনেক কম থাকে ভবিষ্যৎ জীবনে গিয়ে, তো এটাও একটা অ্যাডভান্টেজ বলে ধরে নেওয়া যেতে পারে।
2: আচ্ছা, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে শরীর বললই, যখন এই প্রসঙ্গ তুললই, তখন হচ্ছে আপনি বলছিলেন যে প্রথম ছটা মাস শুধুমাত্র মানে ব্রেস্ট মিল্কই বা মায়ের বুকের দুধই একদম এনাফ। তো অনেক সময় আমরা দেখি যে বাচ্চাকে হয়তো একটু আধটু জল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মধু জাতীয় জিনিসপত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কি দরকার আছে বা সেটা কি কোনোভাবে এফেক্টেড হয়?
1: না, সেটা তো দরকার একেবারেই নেই, এবং বরঞ্চ সেটা দিলে বাচ্চার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ক্ষতি হতে পারে। কিরকম? যে জল যেটা আমি খাওয়াবো সেটা তো, জলের তো কোনো পুষ্টিগুণ নেই, এবার জলটি আমি যেই খাওয়াবো তখন পেটটা ভরে যাবে, ওর খিদেটা নষ্ট হয়ে যাবে, সুতরাং ওই জায়গায় শিশুটি দুধ খেত তার পুষ্টি হতো, কিন্তু সেই জায়গায় জল খাইয়ে রাখা হলো, পেট ভরে গেল, সেই তো সেই পুষ্টিটা তো হলোই না, পরের খিদেটাও নষ্ট হয়ে গেল। তো এটা যেমন জল, আর দুধে শতকরা 80-90% জল থাকে, সুতরাং আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ দুধ খেলে বাচ্চার ডিহাইড্রেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, জলে তো একটা যুক্তি থাকবে, জল দেওয়ার কোনো যুক্তি নেই। আর মধু তো নয়ই, তার কারণ বিশেষ করে মধুর কথা বলছি, কারণ মধুটা বেসিক্যালি কনসেন্ট্রেটেড সুগার, তো ওর যে শিশুর যে পেট, সেই পেট কিন্তু এরকম কনসেন্ট্রেটেড সুগার হজম করার জন্য তৈরি নয়, তো যদি সেই ফর্মে দেওয়া যায় তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে, প্লাস মধু থেকে একটা একটা টক্সিন বেরোয়, সেই টক্সিনটা দিয়েও কিন্তু শিশুর ক্ষতি হতে পারে। সুতরাং আজকাল তো WHO বলে দিয়েছেন যে 2 বছরের আগে কোনো এক্সট্রা সুগার নয়, মানে ইভেন 6 মাসের পরে যে শক্ত খাবার শুরু হবে বুকে দুধের সাথে সাথে, তাতেও এক্সট্রা সুগার 2 বছরের আগে না দেওয়াটাই বাঞ্ছনীয়। ন্যাচারাল সুইটনার দেওয়া যেতে পারে, কুমড়ো, মিষ্টি আলু, কিন্তু চিনি, মধু এইগুলো 2 বছরের আগে না দেওয়াই ভালো।
2: বেশ, আমাদের আলোচনা তো তুঙ্গে বলতে পারি আমরা, আমাদের প্রশ্ন, বন্ধুদের প্রশ্ন সমস্তটাই আমরা করছি। আমাদের সঙ্গে আজ কথা বলছেন ডাক্তার অরুণালোক ভট্টাচার্য, শিশু বিশেষজ্ঞ। তোমার সঙ্গে রয়েছি আমি প্রিয়াশা, আর আমার সঙ্গে শৌরিক। এবার ঘটনাটা হচ্ছে, যাদের নিয়ে আজকে অনুষ্ঠান, মায়েরা তারা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে আমাদের অনুষ্ঠানে। তো এই মুহূর্তে একটা গান তাহলে অবশ্যই থাকা উচিত, এবং এই গানটাই থাকা উচিত আমার মনে হয়। গানটা শুনি, তারপর বরং ফিরে আসি।
0: বেশ,

0: হ্যাঁ অবশ্যই, তোমায় ভালোবাসি বা তোমার ছায়া ছায়া থাকি বলেই তো আমাদের এত কনসার্ন। এবং একটা বাচ্চার জন্মের পর প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং বা মাকে কাছে পাওয়া, সেটাও এতটাই গুরুত্বপূর্ণ। ফিরে এলাম আবারও আজকে শরীর স্বাস্থ্যের আড্ডায়। তোমার সঙ্গে কথা বলছি আমি প্রিয়াশা এবং আমার সঙ্গে শৌরিক, আর আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি শিশু বিশেষজ্ঞ ডাক্তার অরুণালোক ভট্টাচার্য। আমরা ডাক্তারবাবুর কাছে অজস্র প্রশ্ন রেখেছি, এরপরেও আমাদের প্রশ্ন আছে। তবে তার আগে আমরা আমাদের কমেন্ট সেকশনে ফেসবুকে দেখতে পাচ্ছি বন্ধু প্রশ্ন করেছে, সেই প্রশ্নে কি আমরা যাব একটু? শৌরিক
1: যাও যাক একটু, অনেকে অনেক প্রশ্ন করেছে।
0: মিন্টু দালাল বাসোয়া থেকে তিনি জিজ্ঞেস করেছেন যে তার কোনো এক আর কি রিলেটিভের দুটো বাচ্চা হয়েছে, তো দুটো বাচ্চাই কি মায়ের কাছ থেকে পরিপূর্ণ খাবার পাবে বা কতদিন পর তাদেরকে বাইরের খাবার দেওয়া যেতে পারে? এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাদের টুইনস বেবি হয় সেক্ষেত্রে তারা কিভাবে ম্যানেজ করবেন সমস্তটা?
2: স্তন্যপানের যে বেসিক নিয়ম সেটা হচ্ছে যে ওয়ান ব্রেস্ট অ্যাট এ টাইম, মানে যখন স্তন্যপান করানো হয় তখন একটি স্তন থেকে পান করানো হয় এবং পরবর্তীতে পরের স্তনটি থেকে পান করানো হয়। তার কারণ হচ্ছে যদি দেখা যায় যে যে স্তন থেকে পান করানো হচ্ছে সেটি যদি একদম খালি না হয়ে যায় তাহলে আবার দুধের যে প্রোডাকশন সেটা হয় না। তো সেই জন্যে ধরে নেওয়া হোক আমাদের দুটি মানে যমজ বাচ্চা হয়েছে, তো যমজ বাচ্চার ক্ষেত্রে একটি বাচ্চা একটি ব্রেস্ট থেকে খেতে পারে, অন্য বাচ্চাটি আর একটি ব্রেস্ট থেকে খেতে পারে, তাতে তো কোনো সমস্যা নেই, কারণ একজন তো একটা থেকেই খাবে, তো সুতরাং সেটা খালি হয়ে গেলে আবার অটোমেটিক্যালি যখন ভরে যাবে তখন সেটা থেকে সে আবার খেতে পারবে, অন্য ব্রেস্ট থেকে অন্য ব্রেস্টে অন্য বাচ্চাটি খেতে পারে। সুতরাং বুকের দুধে যমজ হলে বুকের দুধ খাওয়ানো যাবে না, এরকমটা কোনো কথা নেই, খেতে খাওয়াতেই পারেন। আর
0: কতদিন পর সলিড
2: না সলিড খাওয়ানোটার নিয়ম, সেটা যমজ হোক বা ট্রিপলেট হোক বা যাই হোক, সেটা কিন্তু 5.5 থেকে 6 মাস, তার আগে নয়, 6 মাস থেকে 6 মাস।
1: একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি একজন সদ্যজাতকে সাধারণত কতবার ব্রেস্ট ফিড করানো উচিত?

0: এটা ভ্যারি করে যায়, এক একটি বাচ্চার এক এক রকম সময় থাকে। সাধারণত প্রথম জন্মের পরেই দেখা যায় যে 2-2.5 ঘন্টা পরপরই তারা খেতে চায়, তো সেই জন্য 2-2.5 ঘন্টা পরপরই খাওয়ানো যেতে পারে। আর একটু একটু বয়স হয়ে গেলে তখন ডিমান্ড ফিড কখনো 2 ঘন্টাও হতে পারে, কখনো 4 ঘন্টাও হতে পারে। ঘুমটুম থেকে জাগিয়ে তুলে বিরক্ত করে খাওয়ানোর দরকার নেই, কারণ তার খিদে পেলে সে অটোমেটিক্যালি কাঁদবে এবং তখন তাকে খেতে দিলে সে পুরোটা খেয়ে নেবে। কিন্তু মাঝে মাঝে যদি মানে তাকে জাগিয়ে খাওয়ানো যায় বা মানে তুলে তুলে খাওয়ানো যায় সে বিরক্ত হয়, এবং আবার যে বললাম যে ব্রেস্টটা খালি হয় না, সুতরাং দুধের প্রোডাকশনটাও ঠিক হয় না।
1: তাহলে সেক্ষেত্রে একজন মা কিভাবে বুঝবেন যে কতটা আমার বাচ্চা দুধ পাচ্ছে, সেটা কিভাবে বুঝবেন?
0: অ্যাডিকুয়েট দুধ পাচ্ছেন কিনা, সেটা পাচ্ছে কিনা শিশুটি, সেটা মা বুঝতে পারবেন। কিছুদিন গেলে তো একটা ব্যাপার তৈরি হয়, সেই ব্যাপারটা ঠিক আমি ডিফাইন করতে পারবো না, মা এরকম সন্তানের মধ্যে ডিফাইন একটা ব্যাপার তৈরি হয়ে যায়, মা কিন্তু বুঝতে পারেন। তো সেটা কিন্তু একদম প্রথম দিকে এইরকমভাবে আমরা বলে দিই যে 24 ঘন্টায় 6 বার পেচ্ছাপ যদি করে শিশুটি, তাহলে ধরে নেওয়া হয় যে তার শরীরে সাফিসিয়েন্ট জল যাচ্ছে এবং সেই জলের যে সোর্স সেটা হচ্ছে দুধ, সেটা যথেষ্ট আছে। সেটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ওজন যদি বাচ্চাটির বাড়ে তাহলে ধরে নেওয়া হয় যে ব্রেস্ট মিল্ক ঠিক আছে। তবে একদম প্রথম দিকে বুকের দুধ খেয়ে একটি শিশু 2-2.5 ঘন্টা ঘুমোবে, তারপরে আবার খিদে কাঁদবে, এই হচ্ছে সাইকেল
2: মোটামুটি। এই যা বেশ, মানে আমার মনে হয় যে যারা ওপারে শুনছেন আর কি আমাকে, তারাও মোটামুটি বুঝতে পেরেছেন যে এই সাইকেলটা মেনটেন করে একজন মা এবং শিশু দুজনেই আর কি বেটার ফিল করতে পারেন একদম। চলো দেখি বন্ধু ফোন লাইনে কি বলছে। নমস্কার, হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
2: হ্যাঁ, প্রশ্নটা?
3: ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
3: প্রশ্নটা হচ্ছে যে একটা নবজাত শিশুকে দুধ খাওয়াতে গেলে কতক্ষণ ধরে খাওয়াতে হবে, এটা ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন, দুধ খাওয়ানোর আগে এবং পরে মাকে কি জল খেতে হবে এক গ্লাস করে, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, টিবি রোগী আছে এমন মায়ের বাচ্চাকে দুধ খাওয়ানো উচিত?
2: আপনার শেষ প্রশ্নটা
1: অনেক ধন্যবাদ। একটা ছোট্ট রিকোয়েস্ট করি আমি সকলকে, ডাক্তার উত্তর দেওয়ার আগে, সেটা হচ্ছে কি আপনারা যখন ফোন করছেন প্লিজ রেডিও সেট থেকে দূরে গিয়ে একটু ফোন করুন, আমরা
2: প্রত্যেকটা অনুষ্ঠানে সেটা বলি,
1: প্লিজ, তাহলে আপনাদের কথা শুনতে পাচ্ছি না আর আমরা
2: শুনতে পাই না,
1: সেটাই প্লিজ ডাক্তার।
0: তো ওনার প্রথম প্রশ্ন ছিল যে
2: কতক্ষণ ধরে খাওয়ানো
0: যায়। আচ্ছা, অ্যাডিকুয়েট ফিডিং টাইম আমরা ধরে নিই যে 10-15 মিনিট, যদি বাচ্চাটি ঠিকঠাক মতো টানে 10-15 মিনিট পরেই তা সে খেয়েটে ঘুমিয়ে পড়ে, তো সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে মায়ের জল খাওয়ানো, জল খাওয়ানোটা জরুরি নয় দুধ খাওয়ানোর পরে, বরং বেশি জল না খাওয়ানোই ভালো, কারণ দুধের ক্ষরণ যে হরমোন দিয়ে হয় সেটা খানিকটা জলের ব্যালেন্সের উপরেও ডিপেন্ড করে, সেই জন্য বেশি জল খাওয়ানো আগে বা পরে কিছু দরকার নেই, স্বাভাবিক যেরকম তেষ্টা পেলে জল খান সেরকমটাই খাবেন। আর টিবির কথা যেটা জিজ্ঞেস করলেন, যে ওপেন টিউবারকুলোসিস কেস যদি থাকে মায়ের, যদি একদম এমন টিউবারকুলোসিস থাকে যিনি ছড়ানোর সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে মা শিশুটিকে দুধ দেওয়া হবে কি হবে না সেটা একটা ব্যাপার, সেটা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করলেই বলে দেবেন। ওপেন টিউবারকুলোসিস কেসে সাধারণত নাই দেওয়া হতে পারে।
2: ঠিক। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা একটা কথা সব মানে অনেক ক্ষেত্রেই হয়তো শুনি, যারা সদ্য মা হচ্ছেন, কিছুদিন পর থেকে বলা হয় যে মায়ের পর্যাপ্ত পরিমাণে দুধ হচ্ছে না, বা মার মানে যে পরিমাণ দুধ হওয়া উচিত একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য সেটা হচ্ছে না। এইটা কি মানে শুধুই মিথ না এটা সত্যি, এটা হতে পারে?
0: এটা এটা বেশিরভাগটাই মিথ। তার কারণ হচ্ছে, একটা এই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস একটু বলে নেওয়ার দরকার, যে মা যখন দুধ খাওয়াবেন তখন কিন্তু স্ট্রেস ফ্রি, মানে টেনশন ফ্রি। তো আজকালকার মায়েদের খুব মানে মায়েদের বলে না, আজকালকার সমাজ তো খুব মানে খুব অ্যাংশিয়াস, টেনশন, চতুর্দিকে সোশ্যাল মিডিয়া, বাড়ির বড়রা সে মানে একটা হইচই ব্যাপার চলে আসে, তাতে মা খুব টেনসড হয়ে যান, কারণ মায়ের একটা বদ্ধমূল ধারণা হয়ে রয়েছে যে আমার বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে। তো এই যে একটা বাধ্যবাধকতার ভাব চলে আসে, এই মায়ের দুধ যারা খাওয়াতে পারেন না বা ফেইল করেন, তার প্রধান কারণ কিন্তু এই স্ট্রেস বা অ্যাংজাইটি। সুতরাং মাকে খুব কনফিডেন্সে নিতে হবে, বা এই জন্যে আমি বলছিলাম যে যখন ডেলিভারির আগে থেকে মাকে একটা কাউন্সেলিং করা এবং মায়ের সঙ্গে নিয়মিত ওই ব্রেস্ট ফিলিং নিয়ে আলোচনা করা, যেটা বোধ হয় আমাদের সিস্টেমে খুব একটা হয় না, সেইটা কিন্তু খুব জরুরি। তো মা যদি স্ট্রেস ফ্রি না হন তাহলে কিন্তু কোনোদিন দুধ খাওয়াতে পারবেন না। আর সেই জন্যে মাকে খুব রিল্যাক্সড ওয়েতে থাকতে হবে, এইটা ভাবনা মাথায় রাখতে হবে যে আমার বাচ্চা তো আমার দুধ খেয়েই মানুষ হবে, প্রকৃতির নিয়মিত তাই। সুতরাং এটা নিয়ে তো কোনো স্ট্রেস অ্যাংজাইটি কিছু নেই, সুতরাং সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং যেটা উনি বললেন যে একবার যদি দুধ এস্টাবলিশড হয়ে যায় 5-7 দিনের মধ্যে, 6 মাসের মধ্যে দুধ কমে যাওয়ার কোনো ব্যাপারই নেই, দুধ কখনো কমে না। এবং প্রকৃতি অদ্ভুতভাবে এই মায়েদের দুধের কম্পোজিশনও কিন্তু পাল্টে দেন। যেমন একটা প্রিম্যাচিওর বাচ্চা, তার যে দুধের কম্পোজিশন, একটা ম্যাচিওর বাচ্চার দুধ যেটা মায়ের ক্ষরণ হচ্ছে পাল্টে যায়, মানে সেটা শিশু অনুযায়ী পাল্টে যায়। তো এটা একটা অদ্ভুত নিয়ম। এবং আরেকটা জিনিস হচ্ছে স্পেসিফিক, মানে এক মায়ের দুধ আরেক মায়ের দুধের সঙ্গে মিলবে না, সেই মায়ের দুধ খেয়ে সেই বাচ্চাটি বড় হবে, মানে এরকমটা আছে আর কি। তো এরকম দেখা গেছে, মানে বুকের দুধ নিয়ে তো, বুকের দুধের গবেষণা তো প্রতিনিয়ত চলে, এবং যারা বাইরে দুধ তৈরি করেন তারা মানে বিগত প্রায় 30-40 বছর ধরে গবেষণা করেও কিন্তু বুকের দুধের সমকক্ষ কোনো দুধ এখনো তৈরি হয়ে উঠতে পারেনি। এত গবেষণা, এত সায়েন্স, কিন্তু কিছু কিছু কম্পোজিশন আছে যেগুলো কিছুতেই তারা তৈরি করতে পারে না,
1: মানে কেমিক্যালি সেগুলো
0: তৈরি করা যায় না এবং ব্রেস্ট মিল্কের সমকক্ষ কোনোদিনই হয়ে উঠতে পারে না।
2: ওটাই বোধহয় আলাদা করে বিশেষ করে
0: এটা সময় স্পেসিফিক, প্রিম্যাচিওর বাচ্চাদের জন্য মায়ের বুকের দুধ আলাদা হবে, স্পেসিফিক মানে মানুষ, মানুষের দুধ মানুষ খাবে এবং সেই বাচ্চাটির জন্য সেই মায়ের দুধটাই আইডিয়াল মানে তৈরি হবে আর কি। তো এরকম ভাবে প্রকৃতি তৈরি করেছেন, সুতরাং কমে যাওয়ার কোনো প্রশ্নই নেই, 6 মাস পর্যন্ত
2: চলতে থাকে।
1: আসলে আমাদের মায়েদের নিয়ে অনেক সময় অনেক অবাক করা বিষয় ঘটে,
2: সত্যি ঘটে,
1: এবং মনে হচ্ছে এটা আরেকটা যোগ হয়ে গেল।
2: একটু আগে ডাক্তারবাবু বলছিলেন মায়ের সঙ্গে সন্তানের যে লিংক আপ তৈরি হয়, এটাও সত্যি, এটাও
0: ডিফাইন করতে পারবেন না, কোয়ান্টিটেটিভলি ডিফাইন করতে পারবেন না।
2: মা বোঝেন যে আমার সন্তানের ঠিক ওই টাইমে এক্স্যাক্টলি কি দরকার, এটা সিরিয়াসলি। বেশ, আমরা আমাদের প্রশ্ন রাখছি, বন্ধুরাও বন্ধুদের প্রশ্ন রাখছে, এবং রাখতে রাখতে আরেকবার ফোন লাইন দেখি। নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার, আমি বিধানজা থেকে প্রতিমন্দ বলছি।
2: আপনি একটু রেডিও সেট থেকে দূরে গিয়ে যদি কথা বলেন তাহলে আমরা শুনতে পাই আর কি।
1: হ্যালো
2: হ্যালো
4: হ্যালো,
2: হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, প্রশ্নটা
4: প্রতিমন্দ
1: দুঃখিত, আপনার কথা কিচ্ছু বুঝতে পারলাম না।
0: আমার যতদূর মনে হলো যে বাইরের দুধ খাওয়া খাবে কি খাবে না, সেটা
2: মানে ব্রেস্ট ফিডিং এর সঙ্গে সঙ্গে বাইরের দুধ খাবে কি না,
0: যেটা আলোচনার প্রথমে আমরা বলেছি যে প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্রই বুকের দুধ,
2: ঠিক
0: 6 মাসের পরেও যে বাইরের দুধ দিতে হবে সেরকম না, কিন্তু ঘরে তৈরি খাবার ইত্যাদি, বাইরের দুধের খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না যে বাচ্চা বুকের দুধ খাচ্ছে।
2: আচ্ছা, কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে বাচ্চা যখন অনেক সময় আমরা দেখি যে 3-4 বছর হয়ে গেছে, তখন একটা ওই কাইন্ড অফ নেশা আমরা বলতে পারি, যে বাচ্চা মাঝে মধ্যেই চায় যে মায়ের ব্রেস্ট ফিড করতে, সেই সময় তো সেই বাচ্চাটি বাইরে সমস্ত সলিড ফুড খাচ্ছে, বাইরে দুধ খাচ্ছে, বা আমরা যেটা বাইরে গরুর দুধ বলি ইত্যাদি ইত্যাদি খাচ্ছে, প্যাকেট দুধ। সেক্ষেত্রে তো আলাদা করে কোনো এফেক্টিভ কি হয় সেই ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং?
0: না, যেটা নেশা সেটা পৃথিবীতে সব নেশাই খারাপ, তো সেটা যে নেশাই হোক, কিন্তু বুকের দুধের ক্ষেত্রে আমরা অতটা রিজিড হই না, কিন্তু কিছু কিছু জিনিস ঘটে যে বুকের দুধ 2 বছরের পরে যদি খাওয়ানো যায়, বিশেষ করে মায়েরা যেটা করেন সেটা হচ্ছে যে রাত্রেবেলা ঘুমের মধ্যে শুয়ে শুয়ে শিশুটি বুকের দুধ টানে, সেক্ষেত্রে যদি 2 বছরের পরেও সেই দুধটা টানতে থাকে, অনেক সময় দেখা যায় যে সেটা বুকের দুধ বলে না, যে কোনো দুধই যদি রাত্রেবেলা ঘুমের মধ্যে কোনো শিশুর অভ্যেস হয়ে যায় যে ঘুমের মধ্যে দুধ খাওয়া, সেক্ষেত্রে কিন্তু সেই দুধটা দাঁতের উপরে গিয়ে একটা ডিপোজিট ফেলে এবং ভবিষ্যতে কিন্তু একটা দাঁতটা ক্ষয়ে যাওয়ার বা আমরা চলতি বাংলায় যেটাকে বলি পোকা লেগে যাওয়া, তো সেইটা একটা হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং মিল্ক কেডিস কথাটাই আছে, তো সেই জন্যে

0: মানে 2 বছরের পর থেকে একটু সংযত হয়ে গিয়ে দুধটা আস্তে আস্তে ছাড়িয়ে দিলেই ভালো হয় বলে মনে হয়।
1: আচ্ছা, এইটা এই টাইম স্প্যান জানাটাও খুব দরকার। যেমন 6 মাস পর্যন্ত তুমি ব্রেস্ট ফিডিং করাচ্ছ তোমার বাচ্চাকে, ঠিক তেমন 2 বছর পর আস্তে আস্তে সেই অভ্যেসটা থেকেও আর কি তাকে বোঝানো যে না ঠিক আছে এনাফ। বেশ, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে মায়ের ব্রেস্ট ফিডিং বা বাচ্চার কতটা কি পুষ্টিগুণ সে পেলো সে বিষয়ে তো আমরা আলোচনা করছি। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটাও বিষয় শরী, সেটা হচ্ছে মায়ের স্বাস্থ্য। মানে মা কতটা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছেন, কতটা ওষুধপথ্য মানে সমস্তটা দিয়ে আর কি। তো মায়ের নিজের খাবার বা পুষ্টিগুণ যদি প্রপারলি না হয় তাহলে মানে বুকের দুধের ক্ষেত্রে কি সেটা হয় যে না সেই গুণমান কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে?
0: সুষম আহার যদি থাকে সেটা যে খুব মানে সুষম আহার বলতে খুব যে রিচ খাবারের সেরকম নয়, কারণ প্রকৃতি আবার এমনভাবে তৈরি করে দিয়েছেন যদি খাবার খাবারের সঙ্গে বা খাবারের মানে কোয়ালিটির সঙ্গে দুধের প্রোডাকশান এইটা যদি সম্পর্কিত থাকতো তাহলে কিন্তু বড় লোকের বাড়িতে বুকে দুধ ভেসে যেত, গরিবের বাড়িতে দুধই হতো না। সুতরাং প্রকৃতি সেইভাবেই তৈরি করে দিয়েছেন যে সুষম আহার যে মা খাবেন তার দুধের যে কম্পোজিশন তার সঙ্গে কিন্তু যে যিনি প্রচুর খাবেন বা বেশি খাবেন তার দুধের কম্পোজিশনগত খুব একটা তফাত নেই। তবে এক্ষেত্রে একটা জিনিস একটু বলার দরকার যে দেখা গেছে যে অ্যানিমিয়া, আমাদের দেশে অ্যানিমিয়া কিন্তু একটি বড় বিচ্ছিরি রোগ, রোগ বলবো না মানে এগুলো তো সবসময় মানে ধরা যায় না। তো মায়েদের যদি অ্যানিমিয়া থাকে এটা একটা ভিশিয়াস সাইকেল, মায়েদের অ্যানিমিয়া থাকলে তার শিশুদেরও দেখা যায় যে অ্যানিমিয়া হওয়ার প্রবণতা হচ্ছে, এবং সেই শিশুটি যখন আবার বড় হয়ে মা হবে তার শিশুরও আবার একটা অ্যানিমিয়া হওয়ার প্রবণতা থাকে। তো অ্যানিমিয়া যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মায়েকে মাদেরকে এবং যে যিনি হেলথ ওয়ার্কার আছেন তাদেরকে একটু সজাগ হতে হবে, যার জন্য মায়েদের একটা আয়রন দেওয়ার আয়রন খাওয়ানোর একটা গর্ভাবস্থায় একটা ব্যাপার থাকেই। তো সেইখানে কিন্তু সেই ডায়াগনোসিসটা হওয়ার দরকার গর্ভাবস্থাতেই যে মায়ের অ্যানিমিয়া আছে কিনা, থাকলে সেটার কারণ কি এবং তার চিকিৎসা।
2: বেশ ডাক্তারবাবু, আরেকটা মানে সবাই বলে থাকে যে মানে শিশুকে দুধ খাওয়ানো একটা রাইট পজিশনে খাওয়ালে মানে বেটার হয়, মানে গলা লেগে যায় না বা ঠিকভাবে সে খেতে
1: পারে, অ্যাটাচমেন্ট
2: একটা ব্যাপার মানে ব্যাপার রয়েছে, তো সেটা নিয়ে আপনি যদি একটু বলেন মানে পজিশনিং এবং
0: এই পজিশনিং এর ব্যাপারটা হচ্ছে যে পজিশনিংটা তৈরি হয়ে যায় জন্মের 2-3 দিনের মধ্যেই, কারণ ঠিক জন্মের 2-3 দিনের পরেই মানে 2-3 দিনের পরেই বা 2-3 দিনের মধ্যে মা খুব একটা অস্বস্তিকর পরিবেশে থাকেন, সেটা নর্মাল ডেলিভারি হলে বটে সিজারিয়ান হলেও বটে, তার বসা ওঠা। তো এইখানে কিন্তু হেলথ ওয়ার্কারদের বা ডাক্তারবাবুদের বা যারা মাকে দেখছেন বা পরিজনদের একটা একটা ভূমিকা থাকে। কীরকম ভূমিকা না, তা মাকে একটা কমফর্টেবল পজিশন দিতে হবে, কারণ মা যদি নিজেই কমফর্টেবলি না বসতে পারেন বা না ধরতে পারেন বাচ্চাটিকে তাহলে কিন্তু বাচ্চাটি কিছুতে ল্যাচ করবে না মানে ধরবে না। তো সেই জন্যে মায়ের পজিশনটা খুব জরুরি, মা রিল্যাক্সড ওয়েতে বসবেন এবং হাতে করে বাচ্চাটিকে ধরবেন, ধরে ল্যাচ করানো মানে ব্রেস্টটা বাচ্চার মুখে দেবেন। এখানে একটু বলে দেওয়ার দরকার যে বাচ্চাটি যদি ডাইরেক্ট মায়ের স্তনবৃন্ত যদি টানতে থাকে তাহলে স্তনবৃন্তে একটা সোর হয়ে যেতে পারে, মানে টানাটা কিন্তু স্তনবৃন্ত না, স্তনবৃন্তের পেছনে এরিওলা বলে একটা জায়গা থাকে ব্রেস্টে, যেটা স্তনবৃন্তের পাশে একটা কালো রঙের জায়গা থাকে, বেসিক্যালি কিন্তু বাচ্চার ঠোঁট দুটি গিয়ে ওই কালো জায়গাটাতে শাক করবে, কারণ বৃন্তে যদি শাক করে তাহলে বৃন্তটা একটা সোর হয়ে গিয়ে ঘা হয়ে যেতে পারে এবং সেটা খুব পেইনফুল এক্সপিরিয়েন্স। সুতরাং এমনভাবে বাচ্চাটিকে মাথাটিকে ধরে নিতে হবে যাতে বৃন্তটা ভেতরে চলে যায় এবং বাচ্চার ঠোঁট দুটি গিয়ে ওই ব্রেস্টের এরিওলা মানে বৃন্তের ঠিক পাশে একটা কালো জায়গা আছে সেই জায়গাটা সাফ করে। তো এই এই পজিশনটা করা প্রথম 3-4 দিনে, ডেলিভারির 3-4 দিনের মধ্যে খুব জরুরি,
2: খুব ইম্পর্টেন্ট,
0: তার কারণ তাহলে একবার যদি অ্যাটাচমেন্টটা হয়ে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু ওই প্রথম 3 দিনে যদি একটা সোর হয়ে যায় তাহলে কিন্তু খুব মায়ের পক্ষে সেটা খুব পেইনফুল এক্সপিরিয়েন্স এবং দুধ না খাওয়ালেই ব্রেস্ট দুধ জমে যাবে এবং দুধ জমে গিয়ে অন্যান্য কমপ্লিকেশন যেমন ব্রেস্টে একটা ফোড়া ইত্যাদি অ্যাবসেস হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেই প্রথম 3-4 দিন খুব জরুরি, মায়ের পজিশন বাচ্চার পজিশন এবং কিভাবে বাচ্চা টানবে সেই জিনিসটিকে বুঝিয়ে দেওয়া।
1: ঠিক ঠিক এক্ষেত্রে একটা বিষয় উঠে এলো, সেটা হচ্ছে যে মানে যদি ঠিকঠাক পজিশন না হয় তাহলে কিন্তু মা অনেকগুলো প্রবলেম ফেস

0: করতে পারেন। তো এক্ষেত্রে অনেক সময় হচ্ছে যে বেবি যখন সাক করছে তখন অনেক সময় মা যেটা হয় যে ব্যথা ফিল করছে বা মনে হচ্ছে যে খাওয়াতে পারছে না, তার প্রবলেম হচ্ছে। তো সেই রকম যদি হয় তাহলে কি কিছু করণীয় মায়ের?
1: স্বাভাবিক অবস্থায় ব্যথা হওয়ার কথা না যদি না সোর ডেভেলপ করে, সেইটা সেটা দেখতে হবে যে মানে তার ল্যাচিংটা এবং তার বাচ্চার যে সাকিংটা সেটা ঠিক আছে কিনা এক নম্বর, আর ওই খাওয়াতে পাচ্ছি না এই ফিলিংটা যেন মায়ের না আসে, সেটার জন্য অ্যাসিওরেন্স দেওয়ার জন্য তার পরিজন, তার হেলথ ওয়ার্কার সবাইকে বলতে হবে যে না হবে তো, এটা তো স্বাভাবিক নিয়মে তো হবেই। তো সেই এটা যে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপারই নয় সেইটাই মায়ের মধ্যে মায়ের মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, নাহলেই ঝামেলা।
0: মায়েদের জন্য গান নিয়েছো আমি দেখতে পাচ্ছি, বাচ্চাদের গুলোর কথা যে আমরা বলছি তাদের জন্য কি কিছু?
2: হ্যাঁ আছে তো, সুন্দর একটা গান রয়েছে, শোনাবো
0: কি? তাহলে কি সেটা একটু শুনি আমরা, তারপর আবার ফিরে আসি। বেশ বেশ, আজ শুনছো শরীর স্বাস্থ্য, তোমার সঙ্গে রয়েছে প্রিয়াশা আর শৌরিক, কেউ কোথাও যাও না, আমরা ফিরে আসছি একটা ছোট্ট গানের পর।

0: এটা মিষ্টি গান তাই না?
1: একদম একদম, অনেকগুলো খাবার কথা শুনেছি, আলুর চপ এটা ওটা, মানে এই সকাল বেলা স্টুডিওতে বসে আছি আমরা তিনজন, সত্যি তাই,
2: মিষ্টির দিন,
1: হ্যাঁ মিষ্টির দিন, সেখানে ভাজাভুজির কথা। বেশ, আমরা ফিরে এলাম আমার শরীর স্বাস্থ্যের আড্ডায়। কথা বলছি আজকে যেহেতু বিশ্ব স্তন্যপান সপ্তাহ চলছে, সেই জন্য অবশ্যই আমাদের আজকের কথা বলার বিষয়টাও তাই, যারা শুনছো তারা তো জানোই, যারা শুন মানে এই মাত্র টিউন করলে ভুলে গেছিলে তাদের জন্য আরেকবার মনে করিয়ে দেওয়া। আমাদের সঙ্গে রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার অরুণালোক ভট্টাচার্য, এবং তোমার সঙ্গে রয়েছি আমি প্রিয়াশা, আমার সঙ্গে শরিক। শরিক, একটা ব্যাপার তো হয় যে বাচ্চার মানে ধরো বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা, হ্যাঁ বাচ্চাটা অসুস্থ হয়ে পড়লো বা মা অসুস্থ হয়ে পড়লো, আইসিইউতে হয়তো একজন মানে বাচ্চার থেকে মা পুরোপুরি ডিটাচ,
0: একদম এটা দিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসবো, এই যে যখন একটা বাচ্চাকে আইসিইউতে ভর্তি করানো হয় মানে তার কিছু কমপ্লিকেশন দেখা গেছে বা কিছু কারণে,

0: তখন একটা এরকম প্রচলিত আছে বা অনেক সময় ডাক্তাররা সাজেস্ট করেন যে ফর্মুলাবিক বা বাজারজাত যে দুধ আছে তখন সেটা তাকে খাওয়ানো হয়, রাইট? তো সেইটা কতটা কি ঠিক কি আদৌ সেটা?
1: হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের শিশুরা জন্মালেই তাকে ইন্টেনসিভ কেয়ারে দিতে হয়, কিন্তু তার যে খাবারের অপশানগুলো সে যখন মুখে খেতে পারে, প্রথম যে চয়েসটা থাকে সেটা হচ্ছে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক, যেটা আগেও বলেছি, সেটা প্রথম মায়ের দুধ। মায়ের দুধ যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে অন্য মায়েদের যে দুধ সেটা দেওয়া হয়, প্রথম চয়েস হচ্ছে সেইটা, যে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক, যেটা যে মায়েরই হোক, নিজের মায়ের তো বটেই, প্রাথমিকভাবে সেটাই পছন্দ হবে, না থাকলে অন্যান্য মায়েদের। তাতেও যদি তখন দেখা যায় যে হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমাদের বাইরের দুধ কিছু ক্ষেত্রে দিতেই হয়। যদি দেখা যায় যে না, মায়ের দুধে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক খেতে সেই বাচ্চার পুষ্টি এবং তার তুষ্টিও হচ্ছে না, তখন দিতে হয় আর কি।
2: আরও একটা বিষয় এই প্রসঙ্গেই মনে পড়লো, সেটা হচ্ছে যে ব্রেস্ট পাম্প অনেকে ব্যবহার করেন, তো এই ব্যবহার করার ক্ষেত্রে কি কি সতর্কতা একজন মাকে নিতে হবে?
1: সতর্কতা, প্রথম কথা, ব্রেস্ট পাম্পটা কিন্তু খুব সায়েন্টিফিক ব্যাপার নয়। তার কারণ হচ্ছে যে এই যে বুকের দুধের প্রোডাকশন, সেটা কিন্তু ডিপেন্ড করে ওই সাকলিং এর উপরে, মানে বাচ্চার টানার উপরে। কারণ আমাদের শরীরের ভেতরে একটা মানে রিফ্লেক্স তৈরি হয়, রিফ্লেক্স আর্ক তৈরি হয়, যেটা দিয়ে যখন টানবে তখন থেকে কিছু হরমোন মায়ের শরীরে সিক্রেটেড হতে থাকে, সেই হরমোনটা কিন্তু দুধের ক্ষরণে সাহায্য করে। সুতরাং যেই মুহূর্তে বাচ্চাটি ডাইরেক্টলি স্তন্যপান করছে না, সেই রিফ্লেক্সটা কিন্তু, রিফ্লেক্স আর্কটা বন্ধ হয়ে গেল, যার ফলে দুধের প্রোডাকশনটা কিন্তু কমে যাবে। তার কারণ ডাইরেক্ট ওই সাকলিংটা না হলে কিন্তু ওই রিফ্লেক্সটি তৈরি হবে না মায়ের শরীরে। তো যেই মুহূর্তে আপনি ব্রেস্ট পাম্প বা একটা আগেকার দিনে চলতো নিপল শিল্ড, যেই মুহূর্তে আপনি দিলেন, একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেল শিশুর মধ্যে, মায়ের মধ্যে, এবং যেই ব্যারিয়ারটি তৈরি হয়ে গেল, রিফ্লেক্সটি বন্ধ হয়ে গেল, দুধের প্রোডাকশন কমে গেল। তো ন্যাচারালি যদি ব্রেস্ট পাম্প ইউজ করাটা খুব সায়েন্টিফিক নয়, বাধ্য হয়ে যদি করতে হয় তাহলে স্টেরিলাইজেশন, যতবার ওইটাকে ব্যবহার করতে হবে। কারণ ব্রেস্ট মিল্ক পাম্প করে খাওয়ালে তার কিন্তু কিছু সমস্যা আছে, যেমন যেই মুহূর্তে একটা জিনিস আমরা কন্টেনারে নেব, সংক্রমণের চান্স খুব বেড়ে যাবে। কারণ দুধের স্টোরেজ, যে কন্টেনারে আমরা ওটাকে সংরক্ষণ করছি, সেটা যদি ঠিকঠাক মতো স্টেরিলাইজ না করা থাকে, তাহলে কিন্তু সেই দুধ খেয়েও কিন্তু সংক্রমণ হতে পারে, ডাইরেক্টলি সাক করলে, যেটা সম্ভাবনা নেই।
2: বন্ধু, দেখতে পাচ্ছি মোটামুটি ফোন লাইনে, আরেকবার শুনি কি রয়েছেন সঙ্গে। নমস্কার।
3: হ্যালো।
0: হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নদিয়া শান্তিপুর থেকে বলছি, উত্তম ব্রাহ্মণি।
0: হ্যাঁ, বলুন বলুন।
3: ব্যাপার হচ্ছে, আমি আলোচনাটা শুনছি অনেকক্ষণ ধরে, খুব ভালো লাগছে, বিভিন্ন প্রশ্নের উত্তর পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে, একটা প্রশ্ন আমার রয়েছে,
0: বলুন।
3: সেটা হচ্ছে, যদি ধরুন বাচ্চা প্রসব করলো, করার পরে মা এক্সপায়ার হয়ে গেল, সেক্ষেত্রে বিকল্প যেটা বলছেন আপনারা, দ্বিতীয় মার স্তনপান করা, সেখানে সেটাও হয়তো সম্ভব না, তখন সে বাচ্চার ক্ষেত্রে কি করা হবে?
1: আমাদের দেশে তো এখনো, যেটা বললাম যে এখনো তো ব্রেস্ট মিল্ক ব্যাংক সেরকম ভাবে তৈরি হয়নি, তো স্বাভাবিকভাবেই অনন্য পায় হয়ে আমাদেরকে তখন বাইরের দুধ দিতেই হবে। যদি স্তন্যদায়ী মা না পাওয়া যায়, ব্রেস্ট মিল্ক ব্যাংকের যদি সুবিধা না পাওয়া যায়, তাহলে বাধ্য হয়েই কিছুটা আমাদের বাইরের দুধ তখন দিতে হবে।
2: সৌমেন দাস, তিনি ঠ্যাঙাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে
0: ফেসবুকে
2: মানে অনেক বড় কমেন্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন যে অনুষ্ঠান ভালো লাগছে ইত্যাদি। তার সঙ্গে একটা ব্যাপার যেটা আমার দেখে খুব ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে, ইদানিংকালে, আমি সবার কথা একেবারেই বলছি না, কিন্তু কিছু কিছু মা তো রয়েছেন যারা নিজেদেরকে নিয়ে অনেক বেশি কনসাস। সেক্ষেত্রে সৌমেন বাবুর কথা ধরে বলি, উনি লিখেছেন যে অনেক মা ভাবেন যে তারা যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় বা যদি এরকম করাতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বা ইত্যাদি, শারীরিক গঠনে হয়তো কিছু হেরফের হবে। তো সেইটা কি সত্যি বা সেটা কি হয় আদৌ?
1: সৌমেন বাবুর প্রশ্নটি খুব প্রাসঙ্গিক। সেটাই হচ্ছে যে, যদি ব্রেস্ট মিল্ক খাওয়ানো, মানে খাওয়ান, মায়েরা দুভাবে উপকৃত হন, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক।
0: আচ্ছা,
1: তো আগে শারীরিকটা বলে নি। শারীরিক, দেখা গেছে যে যে মা ব্রেস্ট মিল্ক করাচ্ছেন, তার ব্রেস্ট ক্যান্সার এবং ওভেরিয়ান ক্যান্সার,

0: সম্ভাবনা অনেক কম থাকে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ব্রেস্ট মিল্ক খাওয়ালে যদি এই যে ডেলিভারির পরে জরায়ুর যা অবস্থান হয় বা ইন্টারনাল অর্গানগুলো যেরকম থাকে, যত ব্রেস্ট মিল্ক খাওয়ান তত তাড়াতাড়ি সেগুলো পূর্বাবস্থায় ফিরে যায়।
1: আচ্ছা,
0: যদি ব্রেস্ট মিল্ক খাওয়ানো যায় এটা দেখা গেছে যে তাড়াতাড়ি রিভার্ট ব্যাক করে নর্মাল অবস্থায়। তৃতীয়ত, ব্রেস্ট মিল্ক খাওয়ানো একটা ক্যালোরি

0: খরচ হয়, তাতে কিন্তু মায়ের যেটা বলছিলেন যে ফিগার, সো কল্ড ফিগার, যদি সুষম খাবার ডেলিভারির পরে খান এবং ব্রেস্ট মিল্ক করান, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চার মায়ের যে ফিগার, সো কল্ড ফিগারের কিন্তু কোনো হেরফের হয় না, বরং ভালো হওয়ার সম্ভাবনা, কারণ ক্যালোরি খরচ হয়, মানুষ যেটা জিমে গিয়ে দৌড়দৌড়ি করে করে সেটা অনেক ভালো হয়। তো এটা গেল শারীরিক উপকারিতা, আরেকটা মানসিক উপকারিতা পড়ে, সেটা হচ্ছে যে এই যে মা ছেলের একটা বন্ডেজ, সমাজ তো অন্যরকম হয়ে যাচ্ছে এখন, তো মা ছেলের বন্ডেজটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই যে আমি আমার সন্তানকে দুধ খাইয়ে বড় করছি, এই যে একটা ফিলিং, তাতে মায়ের যাবতীয় যা ডিপ্রেশন তো কমেই যায়, বরং সেখানে একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন হয়, কনফিডেন্স বাড়ে মায়ের, প্রচুর কনফিডেন্স বেড়ে যায়। তো এইটা একটা মানসিক ব্যাপারও কিন্তু থাকে, সুতরাং শারীরিক এবং মানসিক দুদিক থেকেই কিন্তু মা
1: উপকৃত হচ্ছে,
0: উইনার।
1: একদম, বেশ, আমাদের মানে সময় বড় দ্রুত গতিতে এগোচ্ছে, আমাদের আজকের শো এর লাস্ট ফোন কল দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার,
2: বড় দ্রুত গতিতে এগোচ্ছে,
1: ততক্ষণে আমরা যেটা বন্ধুদের বলতে পারি সেটা হচ্ছে তোমরা ফোন করলে রেডিও সেট থেকে দূরে গিয়ে ফোন করো, আবারও বলা। হ্যাঁ বেশ, দেখি কে রয়েছেন। নমস্কার,
3: হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
4: আমি তরুণ ভৌমিক বলছি, সেখান থেকে দুধ আসছে না, যে বেস্টটা নাই পুরো নীল, সেখান থেকে দুধ আসছে, এটা কেন হয় একটু বলবেন?
0: অদ্ভুত এবং ভালো প্রশ্ন। যেটা দেখা গেছে যে ব্রেস্ট নেই মানে ব্রেস্টের ভলিউমটা নেই, কিন্তু তার ব্রেস্টের স্ট্রাকচারটা হয়তো ভেতরে রয়েছে। তো ব্রেস্টের ভলিউম যেমন একটা ব্যাপার, অ্যানাটমিক্যালি বা শারীরিকভাবে তার হয়তো কোনো কারণে ব্রেস্টটি নেই, বা ব্রেস্টের যে স্ট্রাকচারে আমরা দেখে থাকি সেটা হয়তো নেই, কিন্তু তার ভেতরে তো হরমোন রয়েছে, তার ভেতরে তো টিস্যু রয়েছে, তার ভেতরে তো ক্ষরণ গ্রন্থি রয়েছে, সেটা হয়তো ব্রেস্টের আকারে নেই। তো যেহেতু সেটা রয়েছে, সুতরাং সেখান থেকে দুধ ক্ষরণ হওয়াটা খুব স্বাভাবিক। এবং যদি দেখা যায় যে হরমোনের তারতম্য ঘটে, অনেক বয়স্ক মায়ের যারা অ্যাডপ্ট করেছেন তাদেরও কিন্তু দুধ চলে আসে অনেক সময় দেখা গেছে। তো সেই জন্যে এইটা ভাবার কোনো কারণ নেই যে যেহেতু ব্রেস্টের শেপটা নেই বা ভলিউমটা নেই সেই জন্য ব্রেস্ট থেকে দুধ আসবে না, সেটা ভুল কথা। সাকল করাতে হবে, টানাতে হবে, টানালে কিন্তু দুধ এসে যাবে।
3: আচ্ছা আচ্ছা, ওকে, দেখো একটা আর একটা প্রশ্ন, এটা পুরোপুরি অফ, এটা অফ বিট একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যারা সিঙ্গেল ফাদার তাদের জন্য আপনি কি বলবেন, যারা সিঙ্গেল ফাদার হয়েছে তারা বাচ্চা কিভাবে যত্ন করবে, কিভাবে তাদেরকে?
0: হ্যাঁ, সিঙ্গেল ফাদার বলুন বা যারা দত্তক নিচ্ছেন বা অ্যাডপশন, তাদের তো
3: একদম সদ্যজাতকই অ্যাডপ্ট করছেন,
0: হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো আর তো কোনো অপশন নেই, কারণ ব্রেস্ট মিল্ক ব্যাংক নেই আমাদের এখানে, স্তনদায়ী কোনো মা থাকলে সেটা সেই অপশনটা আসবে, না হলে বাইরে দুধ দিতে হবে।
1: বেশ, সময় খুব কম, আমরা একদম সরাসরি একটা লাস্ট সেগমেন্টে যাব, সেটা হচ্ছে মিথ বাস্টিং সেগমেন্ট, সেখানে কাইন্ড অফ র‍্যাপিড ফায়ার গোছের কিছু প্রশ্ন উত্তর করব। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, মা বেশি জল খেলে তবে বেশি দুধ হবে, সত্যি?
0: না, বলে দিয়েছিলাম আগে, না,
1: একদম, ওকে। অনেক সময় হয় যে মা হয়তো ফিল করছেন যে দুধ পাতলা হচ্ছে বা গাঢ় হচ্ছে, তো এরকম কি কোনো ব্যাপার আছে যে দুধ পাতলা হচ্ছে মানে সেটা ভালো দুধ নয়?
0: না না না, একদমই না, মায়ের দুধের ভালো মন্দ বিচার করা মা মানে আমরা কেউ নই।
3: আচ্ছা, আবার একটা ব্যাপার রয়েছে যেখানে হচ্ছে শিশুর প্রথম কান্না না হওয়া পর্যন্ত নাকি ব্রেস্ট ফিডিং শুরু করা যায় না,
0: এরকম না মানে, কিন্তু শিশু কাঁদেই খিদে, শিশু অন্য একটাই মাত্র ইনস্টিংক্ট নিয়ে জন্মায়, সেটা হচ্ছে খিদে,
3: খিদে, ওকে
1: ওকে।
3: আবার জ্বর হলে নাকি ব্রেস্ট ফিডিং বন্ধ করতে হবে?
0: এইটা খুব ভালো প্রশ্ন, যে জ্বর সর্দি কাশি তো আমাদের লেগেই থাকে, তাদেরকে ব্রেস্ট মিল্ক বন্ধ করা উচিত? তা উচিত না, মা নিজে মাস্ক পরবেন যাতে মায়ের সংক্রমণটা শিশুর মধ্যে, মায়ের যে ইনফেকশনটা আছে সেটা সংক্রমিত না হয়, দিয়ে ব্রেস্ট ফিড করাবেন।
3: ওকে
1: ওকে, আর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে মা কিছু নির্দিষ্ট খাবার খেলে শিশু সর্দি কাশি হতে পারে, সেটা কি হয়?
0: না, বুকে দুধের সঙ্গে সর্দি কাশি, পেট খারাপ ইত্যাদি কোনো সম্বন্ধ নেই।
1: একদম শেষে ডাক্তারবাবুর কাছে যেটা যাওয়ার, একজন ডাক্তার হিসেবে এই যে বিশ্ব স্তন্যপান সপ্তাহ চলছে।

0: আছে সেটা পালনের উপযোগিতা কতটা সেটা আপনি যদি বলেন আমাদের।
1: এই যে 92 সাল থেকে এই স্তন্যপান সপ্তাহ পালন শুরু হয়েছে, তো ডাউন দ্য লাইন 40 বছর তো হয়ে গেল,
2: একদম।
1: তো এইটা না প্রত্যেক বছর একবার ঘটা করে না করে প্রত্যেক মাসেই আমার মনে হয় করা উচিত, কারণ আমরা এখনো অ্যাওয়্যার হইনি। একটা পরিসংখ্যান দিয়ে শেষ করব যে এই ন্যাশনাল NIFHS আমাদের যে রিপোর্ট, তাতে দেখা গেছে যে লাস্ট 2 বছর ধরে বুকের দুধ খাওয়ার শতকরা ভাগ কমে গেছে।
0: আচ্ছা,
1: মানে আমাদের এত অ্যাওয়ারনেস, এত কথাবার্তা, এত ইয়েতে দেখা গেছে যে 10% প্রায় 9% মানে কমে গেছে, 56% হয়ে গেছে, যেটা আগে ছিল 65% লাস্ট 4 বছরে। এবং আশ্চর্যজনকভাবে সেটা কমেছে গ্রামাঞ্চলে বেশি, শহরাঞ্চলে কম।
0: আচ্ছা,
1: তো এটা এটা কেন হলো? আমরা তো চেষ্টা করছি, নিশ্চয়ই কোথাও একটা ফল্ট আছে, তো এটা কিন্তু চালিয়ে যেতে হবে। এবং বছরে একবার, এক সপ্তাহ, আমি জানি না,
2: সত্যিই তাই,
0: এটা
1: প্রত্যেক মাসে এটা করা উচিত, প্রত্যেক দিন এটা করা উচিত। আমরাও অ্যাট ফল্ট, আমরা হয়তো এই যে আমাদের এত ভাবনা চিন্তা এগুলো হয়তো সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছাতে পারছি না, তাহলে কেন ওই পরিসংখ্যান তো তাই বলছে।
0: একদমই তাই। বেশ, আমরা একটু সতর্ক হব, যারা মা হচ্ছেন বা যারা হতে চলেছেন তাদের সকলের জন্য এই সতর্কতা নিয়েই আমরা শেষ করি আমাদের আজকের শরীর স্বাস্থ্য। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার অরুণালোক ভট্টাচার্য, তোমার সঙ্গে ছিলাম আমি প্রিয়াশা, এবং আমার সঙ্গে শৌরিক। এবং শৌরিক সবার কথা ভেবে শেষ গানটা সবার জন্য রেখেছে, মা বাচ্চা তা সবার জন্য হয়েছে, এবার শেষ গানটা তোমাদের জন্য। যেতে যেতে রইল অনুপম রায়ের কণ্ঠে এই গানটা, সকলে ভীষণ ভালো থেকো আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন সৌরিক ঘোষ এবং প্রিয়াশা চক্রবর্তী। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন ম্যান্ডোলিনে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাচ্ছেন নীলোৎপল চক্রবর্তী।

ম্যান্ডোলিনে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন নীলোৎপল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী রাগ মঞ্জুরী গোষ্ঠী।

0: প্রচলিত লোকগীতি শুনলেন রাগমঞ্জুরীর শিল্পীদের পরিবেশনায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
0: আকাশবাণী কলকাতা, এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার থেকে ৬ নম্বর ফর্মের সঙ্গে বাবা মায়ের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এজন্য ৬ নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। এই তথ্যের মাধ্যমে নতুন ভোটারদের সহজে চিহ্নিত করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় নথিপত্রে সংখ্যাও কমবে বলে কমিশনের দাবি। ঘোষণাপত্র পূরণ না করলে অনলাইনে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া যাবে না। সাইবার অপরাধীদের নিশানায় রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ। হ্যাক হওয়ার পর তার পরিচয় ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের কাছ থেকে টাকা চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী নিজেই। ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে পোস্ট এবং ভিডিও বার্তা দিয়ে সকলকে সতর্ক করেছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়েছেন তার নাম্বার থেকে কেউ যদি টাকা আর্থিক সাহায্য

0: বা কিউআর কোড পাঠানোর অনুরোধ করে তাহলে যেন কেউ তাতে সাড়া না দেন। দার্জিলিং জেলার কাশিয়াংয়ের লংভিউ চা বাগানের মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের পিএফ গ্র্যাচুইটি সহ বকেয়া মজুরি টাকা মিটিয়ে দেওয়ায় শ্রমিকদের পক্ষ থেকে চলতি অনশন ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত 3 মাস ধরে এই আন্দোলন চলছিল। চা বাগানের শ্রমিকরা জানা গেছে পিএফ গ্র্যাচুইটি মজুরি সহ প্রায় 5,90,00,000 টাকার বকেয়া মেটানো হয়েছে। কিছুদিন আগেই চা বাগানের মালিককে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগে মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, গত রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফিরোজপুরে অভিযান চালিয়ে সারিকুল শেখ, পিয়ারুল শেখ ও মঞ্জুর আলীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর সহ ট্রলি বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল ধৃতদের আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। উত্তর চব্বিশ পরগনার বারাসাত স্টেশন থেকে ছিনতাইবাজ চক্রের পাণ্ডা কল্যাণ সর্দার ওরফে শিবুকে গ্রেপ্তার করেছে বনগাঁ রেল পুলিশ। কয়েকদিন আগে হাবড়া স্টেশন এলাকায় হাট ছিনতাই মামলার তদন্তে নেমে 2 ছিনতাইকারী ও চুরি যাওয়া সোনা কেনার অভিযোগে ধৃত 2 ক্রেতাকে জেরা করে কল্যাণ সর্দারের খোঁজ মেলে। পুলিশের দাবি, শিয়ালদা উত্তর ও দক্ষিণ চাকার বিভিন্ন লোকাল ট্রেনে এই ছিনতাইবাজ চক্রটি সক্রিয়ভাবে কাজ করে। মুর্শিদাবাদে পুরসভার শাহনগর মৌজার লালবাগের প্রাচীন একটি জলাশয়ে পুনরুদ্ধারের কাজ শুরু করল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জলাশয়টি ভরাটের অভিযোগ দায়ের হওয়ায় জনস্বার্থ মামলায় হাইকোর্টের নির্দেশের পর সেটি পুনরুদ্ধারের কাজ গতকাল শুরু হয়েছে। বোমা তৈরির বিস্ফোরণ ও সরঞ্জাম সহ নওদার বুন্দাইনগরের এক যুবককে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। গতকাল বিকেলে বর্ষা দাঁড়ার কাছে নাকা তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে বম স্কোয়াড। কী উদ্দেশ্যে বোমার বিস্ফোরক নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমবঙ্গে হিমালয় পাদদেশীয় এলাকায় উপর দিয়ে বিস্তীর্ণ ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমি অক্ষরেখে এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা এবং কালিম্পং ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। গ্রামীণ সংবাদ শেষ হলে এরপরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই বেশিরভাগ জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 20 সেন্টিমিটারের বেশি অর্থাৎ অধিক বৃষ্টিপাতের অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং ও কোচবিহারের 2-1টি জায়গায় ভারী থেকে অতিভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুর, এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: এখন উনো জমির দুনো ফসল।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের বন্ধু অর্পণ শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা এসে পৌঁছেছি বীরভূম জেলার বোলপুর থানা এবং

0: শান্তিনিকেতন শ্রীনিকেতন ব্লক অধীনস্থ রায়পুর গ্রামে। আর এখানে এসে আমরা কথা বলতে পেরেছি প্রগতিশীল কৃষক গোবিন্দ গোপাল ঘোষের সাথে। নমস্কার দাদা।
1: নমস্কার।
0: আচ্ছা, বীরভূমের মাটি তো খুব একটা উর্বর নয় বলেই শুনেছি, তো এখানের এই রায়পুর অঞ্চলের মাটির ধরনটা একটু বলুন।
1: রায়পুর বীরভূমের মধ্যেই পড়ে, কিন্তু আমরা বীরভূম এবং বর্ধমানের লাগোয়া, সেজন্য আমাদের এই গ্রামটি হচ্ছে অজয় নদীর তীরবর্তী এলাকা। সেজন্য আমাদের এই অজয় নদীর ধারটা আপনার মাটিটা মোটামুটি চাষযোগ্য বটে।
0: আচ্ছা,
1: এখানে আপনার দু রকমই মাটি আছে, দোঁয়াশ বা পলি যে মাটিটা বলে, মানে ফসলের উপযুক্ত মাটি। এই এই মাটিতে সব রকম ফসল চাষ হয়।
0: আচ্ছা, ঋতু বিশেষে কি রকম চাষ হয় এখানে?
1: যেমন যেটা, যেমন এই সামনে তো বর্ষা চলে আসে, ধরুন এখন ধরুন আমাদের এই বীজ ফেলার সময় হয়ে গেছে, ধানের বীজ ফেলছি, সেজন্য এখন ধান। আর এর সাথে সবজি ফসলটা আমাদের এখানে খুবই হয়, যেমন এর সাথে থাকে ভেন্ডি, তারপরে আপনার শাক জাতীয় যে লাল খাড়া বলা হয়, এই সমস্ত শাকগুলো থাকে। এর সাথে লঙ্কা চাষটা আমাদের এখানে ব্যাপক হয়, যেটা বুলেট বলছে, এটা এখন আমাদের বর্ষাকালীন ফসল। তারপর ধানটা উঠে যাওয়ার পর আবার অন্য ফসল হয়।
0: অন্যান্য ঋতুতে গ্রীষ্মকাল,
1: যেমন ধরুন এটা এই ফসল গ্রীষ্ম বর্ষা ধরেই হয়। এই সবজিগুলো যেমন এখন পটল হয়, ঝিঙে হয়, শসা হয়, তারপর আপনার ভেন্ডিটা মূলত রায়পুরে খুবই চাষ।
0: আচ্ছা,
1: ভেন্ডি এবং আপনার লঙ্কা।
0: আচ্ছা,
1: ঠিক আছে, এখন এইটাই চলছে, আর এর সাথে সাথে ধান চাষটাও চলবে।
0: আর শীতকালের দিকে?
1: শীতকালের দিকে যেমন আপনার এই ধান কেটে নেওয়ার পর এই যে সামনে জমিগুলো দেখছেন, এই জমিগুলোর মধ্যেই আমরা ধান কেটে নিই। ধান কাটার পর আলু চাষ শুরু হয়। আলু হয়, এই জমিতে কুমড়ো হয়, সর্ষে হয়, ঠিক আছে, এটা হচ্ছে শীতকালীন ফসল।
0: আচ্ছা, তো ধানের ফলন এখানে কিরকম?
1: হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ধানের ফলনটা খুব একটা ভালো হয় না। যেটা আমরা তো চাষি মানুষ, চাষিদের সঙ্গে চাষিবার্তা হয় আমাদের, তা বাজার হাটে গিয়ে কথা হয়, তা মানে অন্য অন্য ডিস্ট্রিক্ট বা বর্ধমান ডিস্ট্রিক্ট যে ফলন আসে সেই ফলনটা বীরভূমে আমার এলাকায় সেই ফলনটা আসে না। এর জন্য আমরা অনেক অনেক ধরনের ওষুধ বলুন বা ভালো জাতের বীজ বলুন লাগিয়ে দেখেছি। আমাদের এই জায়গাটা, মাটিটা হচ্ছে বেলে মাটি, মানে বালির ভাগটা বেশি, দোঁয়াশটা কম, সেই জন্য এই বালি মাটির জন্য এদের এই গাছটা ঠিকঠাক হয় কিন্তু ফলন ঠিকঠাক আসে না।
0: আচ্ছা,
1: এটা আপনার বিঘে, মানে আপনার 33 শতকে আমাদের বিঘে বলা হয়, 33 শতক বিঘেতে আমাদের হিসাবে ফলন হয় খুব জোর 10 থেকে 11 বস্তা, 60 কেজি বস্তা ধরে 10 থেকে 11 বস্তা মতন আমাদের এখানকার ফলন।
0: আচ্ছা, তো ধান এখানে মূলত কি কি প্রজাতির ধান চাষ হয়?
1: এখন তো আপনার ধান গোটা পশ্চিমবাংলা বোধহয় একটাই প্রজাতির চাষ হয়, যেটা হচ্ছে স্বর্ণ, ঠিক আছে। এর সাথে সাথে আমরা কিছু কিছু অন্য করি না তা না, মানে বাড়ি ক্ষেতে অনেক সময় সরু ধান, হ্যাঁ, অল্প স্বল্প বৃষ্টি হয়, কিন্তু আমি যতটুকু জানি বা আমি চাষের সঙ্গে যত বছর যুক্ত, বা মেনলি আমাদের পশ্চিমবাংলাতে স্বর্ণ চাষটাই বেশি, এবং আমাদের এখানে মূলত আমি আমারটাই বিশেষ করে বলবো, আমাদের এখানে স্বর্ণ চাষটাই বেশি।
0: আচ্ছা, তো সাধারণত যে পদ্ধতিতে হয় অর্থাৎ রোপণ বপন এভাবেই হয় তো নাকি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এদিকে রোপণ বপনেই চাষ হয়। আমাদের সি পদ্ধতি যেগুলো বলা হয় বা শুনেছি, আমাদের ওই পদ্ধতি হয় না। হ্যাঁ, এখন আপনার ওই রোপণ করি হয়, বীজ কাদার মধ্যে বীজ ফেলে সেই জলে টেনে দিয়ে যে পদ্ধতিতে চাষ হয় আর কি, কাদার যেটা।
0: আর এখানকার মাটির কথা মাথায় রেখে আলাদা কোনো ব্যবস্থা কি নিতে হয়?
1: যেমন এখন আপনার তো কি বলে বৈজ্ঞানিককে বা চিন্তাভাবনা করতে হবে না, চাষিরা নিজেই বুঝতে পারছে যে জৈব সারের গুরুত্বটা কতখানি। কারণ মানে রাসায়নিক সার ব্যবহার করে ধান সেভাবে হয় না, জৈব সার মাস্ট, বা আমি প্রত্যেক চাষি বন্ধুকে বলবো জৈব সার যেভাবে হোক ব্যবহার করুন।
0: আমি এই প্রসঙ্গে আসতাম, তো বর্তমানে তো যে জৈব সারের উপর জোর দেওয়া হয়েছে, আশা করি এখানেও সেই রকম জোর নিশ্চয়ই দেওয়া হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ, জৈব সারের উপরে দু একবার আমাদের এখানে মিটিং বা ইয়ে করেছেন যারা এগ্রিকালচার যারা ডিপার্টমেন্টে থাকেন, সামনে শ্রীনিকেতন ব্লকের, তা ওনারা এসে বলেছেন, বা এটা ওনাদের বলা বলির ব্যাপারটা না, যদি যিনি চাষি হবেন তিনি নিজেই বুঝতে পারবেন, যদি চাষি হয়, যে আমাদের জৈব সারের গুরুত্বটা কতখানি, বা সেই জন্যে জৈব সার মাস্ট প্রত্যেক চাষি বন্ধুকে ব্যবহার করতে হবে।
0: তো এখানের জলসেচ ব্যবস্থা কীরকম, চাষের জন্য যে জলটা সেটা কোত্থেকে পান?
1: আমাদের জল ব্যবস্থাটা খুবই খারাপ। প্রথম কথা হচ্ছে আমাদের বেশিরভাগই আকাশের জলে আমরা ভরসা পাই, এবং আমাদের এখানে সাবমার্সিবল বা ডিউবওয়েলটা নাই বললেই চলে, নেই, ক্যানেলের জল আর আকাশের বৃষ্টি।
0: আচ্ছা, তো তার থেকে কিছু ব্যবস্থা করা বা ভবিষ্যতের দিকে চিন্তা করে অন্য কোনোভাবে জলের যোগান দেওয়ার কথা কি কিছু ব্যবস্থার চিন্তা করা হয়েছে?
1: আমরা অনেক ব্লক স্তরে বা অনেক লোকের সাথে কথা বলেছি জলের ব্যাপারে, যেমন আমাদের মাঠে যদি দুটো ডিপ টুয়েলের ব্যবস্থা করা হয়,

0: দুটো বড় বড় মাঠ আছে,
1: হুম
0: এর জন্য আমরা চিন্তা ভাবনা করেওছিলাম যে দুটো যদি জল বসানো যায়, ডিপ টুয়েল বসানো যায়, তাহলে আমাদের খুব খুব উপকার হয়।
1: আচ্ছা,
0: খুব উপকার হয় জলের জন্য। আমাদের অনেক সময় জমি চাষ হয় না, যেমন আপনার বিগত বছর দুয়েক আগে পরপর আমাদের 2 বছর চাষ হয়নি, একদম বন্ধ ছিল, আকাশের বৃষ্টি হয়নি বলে একদমই হয়নি।
1: আচ্ছা, তো ধান ছাড়া খারিফ ফসল আর কি কি চাষ হচ্ছে, সবজি চাষ?
0: হ্যাঁ, আমাদের এখানে বললাম তো অজয় নদীর বেল্ট, সবজি চাষ সবটাই হয় এবং খুব ভালো হয়, খুব ভালো হয়। আর যেটাই চাষ করবেন, যে যে চাষি যেটা ভালোবাসে, কেউ লঙ্কা চাষ করে, কেউ ভেন্ডি চাষ করে। আর সবজি চাষ তো খুব মানে একটু ব্যয় সাপেক্ষ আর লেবার সাপেক্ষ, ঠিক আছে? এটা যাদের লেবার ঠিকঠাক আছে বা একটু খরচাও করতে হয়, হ্যাঁ, সেইগুলো যারা পারে তাদের সবজি সবই হয় মূলত আমার এলাকায়।
1: তো কৃষিকাজ করার সময় কি বহু ফসলি জমির উপর জোর দেওয়া হয়, মানে একই জমিতে অনেক রকম ফসল ঘুরিয়ে ফিরে চাষ করা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় হয়। তাছাড়া তো মানুষের জমি সংখ্যা তো কম, হ্যাঁ, একটা মানুষের তো জমি কম, অতএব ঘুরিয়ে ফুরিয়ে চাষ তো হয়ই, সাথী ফসলও হয়। সাথী ফসল বলতে যেমন একটা জমিতে দুটো ফসল, যেমন যেমন ধরুন আপনার, আমরা যেমন করি আলুর সাথে কুমড়ো, এটাকে বলা হয় সাথী ফসল। হ্যাঁ, একটা জমিতে আলুটা তুলে নিলাম, তারপরে আপনার কুমড়োটা হয় একটা জমিতেই, এটাকে বলে সাথী ফসল। সাথী ফসলের চাষ আমাদের আমরা করি।
1: তো আগের থেকে উৎপাদন কি বৃদ্ধি পেয়েছে?
0: হ্যাঁ, এখন তো অনেক টেকনোলজি বা অনেক ধরনের অনেক বহু কোম্পানির বীজ বাজারে এসছে, হাইব্রিড যেগুলো বলছি আমরা, দেশি তো ভুলে গেছি, এবার সেই হাইব্রিড বীজ চাষ করে ফলন এখন অনেক বেশি।
1: সেটা তো একদিক থেকে কিছুটা দরকার ছিল বলে মনেও হয়।
0: হ্যাঁ, লোক সংখ্যা তো বাড়ছে, সেই হিসেবে জমি কমছে, কারণ আমি আমি আমার এলাকায় দেখছি প্রতিনিহত জমি কমছে।
1: আচ্ছা, আর চাষবাসে নতুন কোনো পদ্ধতি কি অবলম্বন করছেন?
0: হ্যাঁ,
1: সে সম্পর্কে একটু যদি।
0: এখন তো খুব নতুন টেকনোলজি চলে এসছে মার্কেটে, চাষি বন্ধুরা অনেকেই ব্যবহার করছে। যেমন আমি একটা টিলার কিনেছি, ছোট টিলার, যেমন আপনার ওইটাতে লেবার প্রচুর সাশ্রয়, ওই ওটাতে আপনার কোড়া খোসা সবজির পক্ষে খুব ভালো, ঠিক আছে? সবজি কোড়া খোসা, সবজি মাটি দেওয়া, হ্যাঁ, এগুলো নিড়ান, অনেক ধরনের নিড়ান চলে এসছে, আলু মাটি দেওয়া, অনেক পদ্ধতি বেরিয়ে গেছে।
1: আচ্ছা,
0: টেকনোলজি অনেক এসেছে,
1: তার থেকে মানে উৎপাদনটাও অনেকটা পরিমাণে সেই দিক থেকে বেড়েছে।
0: যা হবে হোক, মানে লেবার সাশ্রয়।
1: আচ্ছা, মানে আপনাদের অনেক দিক থেকে সাশ্রয়?
0: হ্যাঁ, লেবার সাশ্রয়।
1: আচ্ছা, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বর্তমানে চাষি বন্ধু কৃষক বন্ধুদের সাথে সরাসরিভাবে যোগাযোগ করা হয়, বিভিন্ন কর্মশালারও আয়োজন করা হয়ে থাকে, তো সেখানে বিভিন্ন রকম প্রশিক্ষণও দেওয়া হয়, সেরকম প্রশিক্ষণ কি আপনি কোনো পেয়েছেন?
0: হ্যাঁ, পেয়েছি। এখানে আমাদের পাশেই শ্রীনিকেতন ব্লকের মাধ্যমে এখানে আমাদের যিনি আছেন ওনাদের আমরা প্রশিক্ষণ দেই, বা ওনাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে।
1: সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু কিছু বলেন।
0: হ্যাঁ, যেমন ওনাদের সঙ্গে যেমন ধরুন কোনো চাষ, যেমন বাদাম চাষ, গত বছরে ওনারা বাদামের বীজ দিয়েছিলেন, আমরা বাদাম লাগিয়েছি। হ্যাঁ, বাদাম চাষও করেছিলাম, কিন্তু ভালোই ছিল, কিন্তু ব্যাপারটা হলো আমরা একবারে মার্কেট পেলাম না, মার্কেট না পাওয়ার জন্য চাষটা করতে পারছি না। গত বছরে প্রচুর বাদাম হয়েছিল, কিন্তু একদমই মার্কেট না পাওয়ার জন্য কিন্তু আমাদের লস হয়েছিল চাষি বন্ধুদের, আমার না, আমার রায়পুরে প্রায় কিছু না হলো 50-60 বিঘে এলাকা বাদাম চাষ হয়েছিল, তা সেই বাদাম আমরা একদমই বাজার পাইনি বলে এবছরে চাষ কিন্তু আর কেউ চাষি বন্ধুরা করেনি,
1: সাহস করে সেখানে আর যেতে চাইছে না।
0: আর বাদামের আরও একটা ব্যাপার কি হয়, যেটা প্রকৃতি বলে, প্রকৃতি চাষি বন্ধুর সাথে যদি ঠিকঠাক সাথ দেয়, এটাও একটা ব্যাপার। আর প্রকৃতি চাষি বন্ধুদের সাথে গত বছরে একটু সাথ দেয়নি, যেমন বাদাম তোলার পর যে কাঁচা বাদাম থাকে, এগুলো একটু জেনে নেওয়া ভালো, ওই কাঁচা বাদামটা আপনার রোদ খাওয়াতে হয়, তা নলে ওইটার পোকা লেগে যায়,
1: পোকা লেগে যায়,
0: তার জন্যে আপনাকে আর ওই মানে আমাদের কি বলবো, প্রকৃতি বৃষ্টি ডিস্টার্ব করছিল, বৃষ্টি, সমস্ত বৃষ্টি, আর ওই বাদাম যদি বস্তায় ভরে নেওয়া হয় তাহলে কিন্তু বাদামটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য প্রকৃতিও সাথ দেয়নি। হ্যাঁ, বলে গত বছরে একটু সমস্যা হয়েছিল চাষি বন্ধুদের, সমস্যা বলতে খুবই সমস্যা, সেই জন্য এবারে আর খুব একটা চাষ করা হয়নি।
1: তো সেই প্রশিক্ষণ থেকে নতুন শিক্ষা প্রয়োগ করে আপনি নিজে কতটা উপকৃত হলেন চাষের দিক থেকে?
0: হ্যাঁ, এই যে বাদাম চাষটা, যেমন আমার বাড়ি খেতে বাদাম লাগে।
1: আচ্ছা,
0: এবার আমি দেখলাম বাজার হোক আর না হোক, আমি তো আমার বাড়িটা একটু খাওয়ার মতন লাগানো যাবে, এটা একটা উপকৃত বটে।
1: আচ্ছা,
0: এরকম আমার মতো যদি 50টা বাড়ি বা আমার হলে আমার পাশের বাড়িকেও এক মুঠো দেওয়া হবে, এই এক একটা ব্যাপারটা থাকে, সেটা তো খানিকটা উপকার, উপকার তো না বলা যাবে না।
1: ঠিক ঠিক। আচ্ছা, এবার একটুখানি চাষবাসে ফসল ফলানোর পর তার থেকে কিরকম আয় হচ্ছে সেটা আপনার থেকে জানতে চাইব।
0: চাষের বাজার বলা খুব কঠিন, মার্কেটে যদি মাল না থাকলো দাম হাই হয়ে গেল, যেমন অনেক অনেকে মানে যারা কিনে খায় তাদের ক্ষেত্রেই বলি, হয়তো দেখা যাচ্ছে মার্কেটের মাল নেই, বড়ই বাজার দর এত, কিন্তু সেক্ষেত্রে চাষি বন্ধুদের কোনো

0: আর থাকে না,
1: থাকে না,
0: কারণ সে চাষ করেছে ফল নেই বাজারে দাম, ফল হয়ে গেল বাজারে দাম নেই। চাষি বন্ধুরা যারা কিনে খায় তারা বলতে পারবে না যে এই একটা জিনিসই সবসময় 50 টাকা খাচ্ছি বা সবসময় 20 টাকা খাচ্ছি, আপ ডাউন হয়। আমদানি বেশি হলেই আপনার যারা কিনে খাচ্ছে তাদের সুবিধা এবং চাষি বন্ধুদের সেই ক্ষেত্রে লস, যাই হোক একটা সহমেল বলতে পারেন, যারা কিনে খাচ্ছে তাদেরও অনেক সময় সুবিধা হয়, চাষিদেরও লাভ লস, এইভাবেই তো যুগ যুগেও চলছে। আর আমাদের তো পরম পরকীয়, আমরা চাষের সঙ্গেই যুক্ত, আমি আমার
1: বংশ পরম্পরায় আপনি চাষবাসের সঙ্গে আপনার পরিবার যুক্ত,
0: একদম পরিবার যুক্ত।
1: আচ্ছা, তো সেক্ষেত্রে বাজারজাত করতে কোনো অসুবিধার সম্মুখীন কি হচ্ছেন?
0: এখন তো হয় না, এখন তো আমাদের আমাদের লোকাল বাজার হচ্ছে বোলপুর, এদিকে আপনার দুর্গাপুর, আমাদের যেগুলো খুব বেশি বেশি হয়ে যায় যেমন লঙ্কাটা খুব বেশি উৎপাদন হয় এখানে রায়পুরে, এই লঙ্কাটা আমাদের বিকালের দিকে একটা বাজার হয়, হ্যাঁ ওখানে দুর্গাপুর পানাগড় ওখান থেকে সব ব্যাপারীরা আসে মাল কিনে নিয়ে চলে যায়।
1: বাজারের চাহিদাও তাহলে বলতে হবে ভালোই আছে?
0: হ্যাঁ চাহিদা আছে, কিন্তু চাষ করে যে খুব একটা গেনার হচ্ছে চাষিরা সেটা হতে পারছে না, সেটা কি বলবো মানে কোথায় থেকে কি হচ্ছে এটা বোঝাও যাচ্ছে না। মার্কেট খুব যে সব ফসলই মার্কেট পাওয়া যায় তা যায় না, সেক্ষেত্রে চাষি বন্ধুরা একটু সমস্যায় আছে।
1: তো এবছরে ধরুন কোনো একটা নির্দিষ্ট সবজি বা ফসলের ক্ষেত্রে মার্কেট বা বাজার যদি পাওয়া যায়, পরের বছরে সেটা পাওয়া যাবেই সেরকম কোনো নিশ্চয়তা কিন্তু
0: নেই। হ্যাঁ, আর সেদিকে চাষিরা বসেও থাকে না, চাষ করেই যাওয়া হয়। যেমন ধরুন এই যে কথাতে যদি বলা হয় যেমন আলু, এবছরের আলু দেখুন, এবছরের আলু আপনার বাজার যদি দেখা যায় প্রত্যেকটা চাষি বন্ধু কিন্তু আলুতে লস হয়েছে, কিন্তু তা বলে কি সামনে বছর চাষ করবে না, তা না করবে। এবছরে আবার যদি দেখেন গত বছরে চলে যান মানে 24 সালে, দেখবেন আলুর দামটা হাই ছিল, অনেকে তখন কিনে যারা খেয়েছে বা যারা ইয়ে করেছে তাদের একটু কষ্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু এ হয়, একটা বছর লাভ হবে একটা বছর লস হবে, এইভাবেই তো আমাদের জীবন চলছে
1: চলছে। আচ্ছা, চাষবাসের ক্ষেত্রে অসুবিধার কি কি সম্মুখীন হচ্ছে?
0: হ্যাঁ, অসুবিধা তো হতেই হয়। প্রথম কথা হচ্ছে আমাদের সারের একটু অসুবিধা হয়, অনেক সময় সারটা ঠিকঠাক বাজার দর মানে পাওয়া যাচ্ছে না, আর জলের একটা সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে যেটা হাতের বাইরে প্রকৃতি।
1: আমি আসতাম যে প্রাকৃতিক বিপর্যয় আপনাদের কতটা ক্ষতি করে, নিশ্চয়ই তো ক্ষতি পরিমাণটা অনেকটা,
0: প্রচুর প্রচুর। যেমন এগুলো বলে প্রকাশ করা যায় না, যারা চাষি বন্ধু আছে তারা আমার এই কথা শুনলেই বুঝতে পারে। যেমন গত বছরই আমার বিঘে চারে যেটা গুটকা ধান বলে আপনার আশ্বিন মাসে উঠে, তা যেমন পাই নাই, সমস্ত ধানটা মাঠে আঁকুর হয়ে গেছিল, কিছু করার নেই, বহু টাকা লস হয়েছিল।
1: আচ্ছা,
0: আমার নিজস্ব কথা বলছি আমার, হ্যাঁ 4 বিঘে ধান কেটেছি, কেটে বাড়ি আনতে পারিনি, এত বৃষ্টি মাঠে সেই জল জমে গেল, যাই হোক লস হয়েছিল, আবার এবছরে চাষ করব, বীজ ফেলছি।
1: তো আপনার নিজের জমির পরিমাণ কতটা?
0: আমার ফ্যামিলি, আমার একক নয়, আমাদের বাবা মা আছেন আর আমার স্ত্রী, আমার 2 মেয়ে, আমাদের 6 জনের আমাদের পরিবারে মোটামুটি ওই 14-15 বিঘে মতো।
1: আচ্ছা, তো ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকম সবজি ফসল আপনারা চাষ করছেন? আচ্ছা, তো যেই বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন যে আপনারা হন সেগুলো সামলে ওঠেন কিরকম ভাবে?
0: এটা কি বলবো, যে যাকে ভালোবাসে, যে এটা নিজস্ব ঈশ্বরের কৃপা, হ্যাঁ, আর প্রত্যেকের বাবা মা আশীর্বাদ দিয়েই চলছে। হ্যাঁ, সম্মুখীন খুবই হয়, এর গরিষ্ঠতা এখন তো অনেক সুবিধা বেড়ে গেছে, এখন তো আপনাদের এই গোষ্ঠীর সমস্ত লোন টোন গুলো পাওয়া যায়।
1: হ্যাঁ, আমি সেক্ষেত্রে আসতাম মানে প্রশাসনের দিক থেকে কোনো সাহায্য
0: না, ওইগুলো আমরা পাই না। হ্যাঁ, বলে অনেক কিছু, আমাদের তো এগ্রিকালচার লোনও আছে, লোন করতে হয়, তা সেই সময় তো ওরা আমাদের কাছ থেকে একটা ট্যাক্সও কাটে ওই বেনিফিট দেওয়ার জন্য, তা সেগুলো পাওয়া যায় নাই। আর এখন তো আপনার গোষ্ঠীর সমস্ত যে সমস্ত লোন টাকা পয়সা দরকার হলে চাষি বন্ধুরা সেখান থেকেই নেয় এবং ওইটা একটা সুবিধাজনক বটে। হ্যাঁ, অনেকের অনেক উপকৃত হয় গোষ্ঠীর লোন।
1: তো সেক্ষেত্রে আপনারা কোনো দাবি করেননি যে আমাদের জিনিসটা দেওয়া হোক, তাহলে আমাদের অনেকটা উপকার হয়?
0: বলা হয়, আমাদের যেমন সমবায় আছে, হ্যাঁ, তারপর আমাদের লোকাল পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে আছে, গ্রামীণ ব্যাংকের ম্যানেজারদের সঙ্গে কথা বলা হয়, যে আমাদের কোনো ওনারা ওনাদের মাপের কথা বলেন, তো চাষিদের তো আমাদের তো অত বড় হাত নেই, সেই জন্য ওনারা ওনাদের লেভেল দেখায়, আমাদের কাছে কোনো সাবসিডি নেই, আমাদের উপর থেকে কোনো খবর আসে নেই, এলে নিশ্চয়ই পেতেন, এই সমস্ত কথাবার্তা, যে সমস্ত অফিসিয়ালি কথাবার্তা।
1: আচ্ছা, কৃষিক্ষেত্র আরো উন্নততর করতে নতুন কোনো ভাবনা?
0: হ্যাঁ, আমি বলে নয় মানে আমার পরের জেনারেশন বা যারা আসছেন, কৃষি উন্নয়ন না হলে সাধারণ মানুষ বাঁচতে পারবে না। এখন কৃষি, সবারই কৃষি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, আমার আমার পরের প্রজন্ম বা আমার যাদের যারা বলে কি হবে দরকার আছে চাষ করে, জমি বিক্রি করে দাও, আমাদের এলাকায় এখন জমির প্রচুর দাম, সেই জন্য আমাদেরকে অনেক উপদেশ দেয়, তুমি ওইটা খেটে ক টাকা পাচ্ছ তার থেকে বিক্রি করে দাও অনেক টাকা ব্যাংকের সুদ, কিন্তু এটা তো যুক্তি নয়।

যুক্তিটা হচ্ছে চাষ করতে হবে চাষে। তবে এখন সরকার অনেকটা চিন্তা ভাবনা করছেন যে কৃষি সম্বন্ধে বা কৃষিকে উন্নয়ন করার, হ্যাঁ, কিন্তু আমাদের আমাদের চাষি বন্ধুদের উন্নয়ন আসছে না, কারণ এর থেকে সংসার চলছে না। যেমন যে আলুতে এবছরে যারা চাষ করেছে, প্রত্যেকটা যারা চাষি বন্ধু, আমাদের সমস্ত চাষি বন্ধুদের কথা হয় যে আমাদের প্রচুর লস হয়ে যাচ্ছে, সংসার চলবে কি, কিন্তু ছেলে মেয়েকে সেইভাবে আমরা পড়াতে পারছি না, ছেলে মেয়েকে সেই

0: না, কারণ আমি আমার যদিও আমার দুই মেয়ে, আমার মেয়েরা চাষের ইয়ে নয়, কিন্তু আমার আরও যে সমস্ত ভাইরা রয়েছে, কাকুর ছেলেরা আছে, দেখো ওই খুব একটা ইন্টারেস্টেড নয়, কেননা চাষে সেইভাবে আর কিছু ইনকাম করতে পারছি না সেইভাবে, আর খরচা হয়ে যাচ্ছে বেশি। জানি না কি হবে চাষ, তবে চাষ চাষে মানুষকে ফিরতে হবে, এটা আমি সবাইকে বলি।
1: আমি এখান থেকে আপনার কাছে জানতে চাইবো যে কৃষিকাজ ছাড়া তো খাদ্য উৎপাদন একেবারেই অসম্ভব, তো আপনি যেরকম বললেন যে আপনার পরবর্তী প্রজন্ম সম্পূর্ণভাবে চাষের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই দিক থেকে আপনি আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন?
0: আমি এই কথাতেই বেরিয়ে যাচ্ছে একটা কথা, এগুলো কি বলবো, এই যে দেখুন আখের গুড়, আখের গুড় যেটা শাল হতো, অনেকেই গল্প শুনবেন, একটু আমাদের থেকে, আমার এখন 49 বয়স চলছে, আমার থেকে যাদের আরো একটু আগে বা বাবাদের কাছে, আমার বাবা রয়েছে, এদের কাছে গল্প শুনেছি যে শালের গুড় খেয়েছি, বট পাতা, তারপরে রস খেয়েছি, দেখুন আজকের একটা সে জিনিস নেই। আজকে আপনি যদি অরিজিনাল আখের, আমরা টিনে বাজারে গুড় পাচ্ছি কিন্তু সেটা জানে না কি গুড় খাচ্ছি, অরিজিনাল যদি গুড় খেতে হয় তাহলে 1 কিলো গুড়ের দাম হচ্ছে 140 টাকা। আজকে চাষ নেই বলে এই অবস্থা, যদি চাষ থাকতো তাহলে তো এই জায়গায় যেত না, তাহলে আজকে আমরা সবাই ভাবছি চাষ থেকে ফিরে যাব, চাষ করব না, কিন্তু প্রজন্ম ভুল জায়গায় চলে যাচ্ছে, চাষ করতেই হবে, চাষ ছাড়া বাঁচা যাবে না,
1: বিকল্প কোনো পদ্ধতি
0: নেই নেই নেই। হ্যাঁ, যেমন আমারই এক বন্ধু, আমার ওই দেখুন পাশেই একটা জমিতে দেখুন আখ, ওই যে সামান্য একটুখানি ও লাগিয়েছে শখ করে, যে এটা ওর ইচ্ছা যে এটা একটু গুড় করব, হ্যাঁ এটা একটু ইয়ে করবো বলে ও একটুখানি, আমিও যেমন ওর সঙ্গে বলে হ্যাঁ তুই এটা চাষ কর সামনে বছর, এটা আমিও বাড়ি খেতে খানি চাষ করবো আখের চাষ। আখের চাষটা দেখুন হারিয়ে গেছে, আপনারা অনেক জায়গায় যাচ্ছেন দেখবেন খেয়াল করে আখের চাষ কিন্তু আর নেই,
1: খুব বেশি জায়গায় লোক চোখে পড়ে না,
0: চোখে পড়ে না। হ্যাঁ, তার সেজন্য তবে আবার দেখবেন এই আখ চাষটা ফিরবে, আমার মন বলছে যে আখ চাষে মানুষ ফিরতে হবে, কেননা অত, তারপর কি নাকি শুনছি, যদিও শোনা কথা যে যারা ওই সুগার পেশেন্ট তারা কিন্তু গুড় খেতে পায় কিন্তু চিনি খেতে পায় না,
1: চিনি খেতে পারে না,
0: এটা শুনেছি আর কি। তাহলে তাহলে যদি খেতে পায়, আর সুগার তো আমার মনে হয় প্রত্যেক বাড়িতে একটা দুটো করে বেরিয়ে যাচ্ছে
1: এখন তো প্রায় ঘরে
0: ঘরে ঘরে চলে এসছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার আখ চাষটা আবার করতে হবে, আমি আমার নিজস্ব মত বলছি।
1: আচ্ছা গোবিন্দগোপাল বাবু, আপনি তো নিজে একজন কৃষক, তো বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বা অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হয়, তো আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যার কথা আপনি মনে করেন সেটা কি যদি একটু বলেন।
0: আজকে মানে সরকারি হিসাবে অনেক আমরা সুযোগ সুবিধা পেয়ে থাকি, কিন্তু চাষিরা যেটা একটা জিনিস পাচ্ছে না, সেই জন্য আমাদের থেকে চাষির মানে অনেক চাষি বন্ধুরা সরে যাচ্ছে, যেটা আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন যে আপনার পরের জেনারেশন চাষ জেনে কি ভাবছে, তা ভাবছে মানে কি, এই চাষে কোনো সম্মান নেই, ঠিক আছে, আমাদেরকে কোনো সরকার কোনো মানে সম্মান বা কোনো সম্মান নীতি বা দেওয়া হয়নি। হ্যাঁ, এই এইটা যদি আসে, যেমন দেখা যাচ্ছে সামাজিকভাবে আমাদের যদি এটা দেয়, স্বীকৃতি দেয় সরকার,
1: সরকার থেকে বিভিন্ন রকম অনুদান বলুন বা সরকারি সাহায্য বলুন, সেগুলো হয়তো আপনি পাচ্ছেন, কিন্তু যে সামাজিক সম্মানটা পাওয়ার কথা সেইটা হয়তো ততটা ভাবে আপনারা পাচ্ছেন,
0: চাষিরা পাচ্ছে না, সেই জন্য চাষ থেকে সবাই সরে যাচ্ছে। দেখবেন যদি কথায় বলা হয় না যে আমার ছেলে চাষ করে, তা সেক্ষেত্রে কেউ তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ উনি তো চাষ করে বলে, কিন্তু এই যে একটা সমাজের প্রচুর দায়িত্ব, একটা চাষি একটা সমাজকে প্রচুর দায়িত্ব নিয়ে থাকে, আমাদের জন্মাবার প্রথমেই হচ্ছে খাদ্য,
1: ঠিক,
0: তারপরে আপনার আপনার বস্ত্র, তারপরে শিক্ষা, তা প্রথমেই চাই আমাদের খাদ্য, একটা শিশু জন্মাবার সঙ্গে সঙ্গেই চাই খাদ্য, খাদ্যর পর চাই বস্ত্র, বস্ত্রের পর চাই শিক্ষা, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আমরা চাষিরা সেটা সেই সম্মান নীতিটা একদমই পারছে না, সেই জন্যে চাষের থেকে সবাই একটু দূরে সরে যাচ্ছে।
1: খুব সুন্দর করে বললেন আপনি, সত্যি বড় কঠিন এই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, তো বর্তমান ক্রমবর্ধমান জনসংখ্যাকে পাল্লা দিতে হলে কৃত্রিমভাবে ফসল উৎপাদন তো করা সম্ভব নয়, সাধারণভাবেই আমাদের কৃষিকার্যের মধ্যে দিয়েই ফসল উৎপাদনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, তো সেই কথা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি সমগ্রভাবে কি বলতে চান?
0: সমগ্রভাবে বলতে কৃষির ওপরে তো,
1: হ্যাঁ
0: কৃষি চাষ করতেই হবে, এবং কৃষির চাষ থাকবেও, না থাকলে মানুষ খাদ্য উৎপাদন হবে না, প্রত্যেকেরই মাথায় রাখা উচিত যে চাষ আমাদেরকে করতে হবে, তার জন্য নতুন টেকনোলজি অনেক বেরিয়ে যাচ্ছে, বীজ বলুন সার বলুন, এখন তো অনেক পদ্ধতির ট্রাক্টর চলে এসছে বাজারে, হ্যাঁ অসুবিধা হবে না, তবে চলে যাবে।

প্রোগ্রামে প্রগতিশীল কৃষক গোবিন্দ গোপাল ঘোষের সাথে কথোপকথন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু অর্পণ। সকলে ভালো থাকবেন, নমস্কার।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

শুনছেন নির্বাচিত নজরুলগীতি। এবারে দেবমাল্য এবং আইরিনের দ্বৈতকণ্ঠে এই গানটি।

0: নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ বেলা দুটো পর্যন্ত মুলতুবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এনডিএ জোটের কৌশল স্থির করা লক্ষ্যেই এই বৈঠক। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে তার বিতর্কিত মন্তব্যের কারণে পুলিশ গ্রেপ্তার করেছে। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ। বর্ষণজনিত কারণে এ পর্যন্ত 87 জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া বিডব্লিউএফ সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় খেলোয়াড়রা তাদের অভিযান শুরু করেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের ভূমিকা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতা প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন জানিয়েছিলেন তিনি।

0: सर्वोच्च मंच होने के कारण हम सबकी जिम्मेदारी बन जाती है कि हम सदन में चर्चा करें, संवाद करें, अपनी सहमति असहमति व्यक्त करें, लेकिन सदन चर्चाओं के लिए ही चर्चा संवाद से हम देश की जनता का कल्याण कर पाएंगे। मैं सबको पर्याप्त अवसर दूंगा। सदन की कार्यवाही आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।
1: অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2 পর্যন্ত মুলতবি হয়ে যায়। একই ইস্যুতে রাজ্যসভার অধিবেশনও দুপুর 2 পর্যন্ত মুলতবি করে দিতে হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন শূন্যকাল শুরু করতে গেলেও বিরোধীদের হট্টগোলে তা সম্ভব হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দল অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান।
2: মুদ্দা কো লেকর কে ও সংসদ কে বাহার ভি হাঙ্গামা করতে হ্যায় ইয়া চলনে নেই দেতে হ্যায়। ইধর অপোজিশন খড়গে জি কো জিতনা সময় দিয়া ও মিসইউজ করনা চাহতে হ্যায় হর সময়। হাম লোগ ইসকো মঞ্জুর নাহি কর সকতে হ্যায় অর বাকি জো মেম্বার লোগ ইয়ে নোটিস দিয়া হুয়া হ্যায় উনকো মৌকা মিলনা চাহিয়ে। হর বার এনওপি কা নাম সে ও খড়ে হো কর কে এক হি মুদ্দে কো দিন ভর উঠাতে রহতে হ্যায়।
1: উপভোক্তা খাদ্য ও গণবণ্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। রাজ্যসভায় শূন্যকালে অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর খসড়ার উপরে রাজ্য সরকারগুলির পরামর্শ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে 81 কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন। বিজেপি সংসদের বাদল অধিবেশনের কাজকর্মে বাধা দানের জন্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রশ্নোত্তর পর্ব শূন্যকালে কংগ্রেস ও তার শরিক দলগুলি হই হট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জনগণের স্বার্থে যেসব গুরুত্বপূর্ণ বিল সংসদে সফলভাবে পাশ হয়েছে সেগুলির আলোচনায় বিরোধীরা অংশ নেয়নি বলে তার দাবি।
3: करोड़ों रुपए खर्च होते हैं एक सेशन के ऊपर। सभी सांसद अपने क्षेत्रों से प्रश्न लेकर आते हैं, वो चाहते हैं कि प्रश्न पूछा जाए, मंत्रालय जवाब दे, मगर जब से सदन आरंभ हुआ है क्वेश्चन आवर पार्लियामेंट में हो नहीं रहा। 0 आवर के लिए पार्लियामेंट में बाधाएं उत्पन्न की जा रही, लगभग किसी बिल पे चर्चा नहीं हो रही।
1: এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ও অন্য নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠী এনসিপিআই এর সাংসদ ও এনডিএ জোটের অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবারই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যে এই বৈঠক। এর আগে গত মাসের 28 তারিখে এই বৈঠক বসে। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ ডাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ তার বিতর্কিত মন্তব্যের কারণে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, গতকাল কাবেরী নদীর জলবিবাদকে ঘিরে ডিএমকে কৃষকদের প্রতিবাদ আন্দোলন নিয়ে উদয়নিধির মন্তব্যের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়। থাঞ্জাবুরে এক মহিলা অভিযোগ করেন যে উদয়নিধির বক্তব্যে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য উদয়নিধিকে থাঞ্জাবুরে নিয়ে যাওয়া হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ডিএমকের নেতৃবৃন্দ দ্রুত উদয়নিধির বাড়িতে যান। এদিকে উদয়নিধির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশ বেশ কয়েকজন ডিএমকে কর্মীকে গ্রেপ্তার করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্লোলেককে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবনধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই স্বচ্ছ হ্রদ জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে 150টিরও বেশি গাছ এবং 49টি

0: অর্কিডের প্রজাতি রয়েছে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। সোশ্যাল মিডিয়া এক বার্তায় তারা জানিয়েছে ইতিমধ্যে এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। ভারতীয় রেল চলতি বছরের জুলাই মাসে গত বছরের একই সময়ের তুলনায় 9% অধিক পণ্য পরিবহন করেছে। জুলাই মাসে পণ্য পরিবহনের পরিমাণ ছিল 141.3 মিলিয়ন টন, গত বছর এই সময় তা ছিল 129.7 মিলিয়ন টন। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা ও পণ্য পরিবহন দক্ষতা বৃদ্ধির ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার 6 নম্বর ফর্মের সঙ্গে বাবা মায়ের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এজন্য 6 নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের কাছ থেকে আলোচনায় বসার অনুরোধ পাওয়ার পর পিছিয়ে আসে আমেরিকা।
1: We're going to hit them very hard. Any attack, I think I can say, General, from a point of knowledge, any attack since World War II, that's pretty big. And we were set to go, and they called. And in addition, Saudi Arabia called, UAE called, Qatar called, got calls from numerous people. Not, I don't want to use the word big. Somewhere in particular, Iran did not want to be hit.
0: যদিও ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হচ্ছে না। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। শিবসাগর জেলাতেই প্রায় 11,000 মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছেন। ওড়িশার মহানদী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জলস্তর হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত হাজার হাজার মানুষ এখনও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া BWF সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় প্রতিযোগীরা তাদের অভিযান শুরু করেছেন। পুরুষদের সিঙ্গলসের কোয়ালিফায়ার রাউন্ডে জাপানের সোগো ওগাওয়ার কাছে 21-10, 21-17 ব্যবধানে হেরে গেছেন ভারতের তুষার সুবীর। পুরুষদের ডাবলস আজ প্রথম রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের জুটির মুখোমুখি হবেন কৃষ্ণপ্রসাদ গর্গা ও পৃথিবী কৃষ্ণমূর্তি রায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয়কক্ষ বেলা 2 পর্যন্ত মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্য বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি পার্থপ্রতিম মিত্র। নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার থেকে ৬ নম্বর ফর্মের সঙ্গে বাবা মায়ের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এজন্য ৬ নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। এই তথ্যের মাধ্যমে নতুন ভোটারদের সহজে চিহ্নিত করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় নথিপত্রের সংখ্যাও কমবে বলে কমিশনের দাবি। ঘোষণাপত্র পূরণ না করলে অনলাইনে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া যাবে না। স্কুলে ক্লাসের ব্যাঘাত না ঘটিয়ে শিক্ষকদের জনগণনার কাজ করতে হবে বলে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, বিদ্যালয়ের ক্লাস শেষে অথবা সপ্তাহান্তে ছুটির দিনে জনগণনার কাজ করতে পারবেন শিক্ষকরা। উল্লেখ্য, জনগণনার কাজে বেশিরভাগ শিক্ষককে দায়িত্ব দেওয়ার ফলে পঠন পাঠন বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যেই স্কুল শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষকদের একাংশ। রাজ্যের স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠকে বসেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত রয়েছেন। কয়েকদিন আগেই প্রাথমিক মাধ্যমিক

0: উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম নতুনভাবে তৈরির জন্য সিলেবাস কারিকুলাম কমিটি গঠন করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্য সরকার 2028 সাল থেকে জাতীয় শিক্ষানীতি কার্যকর করবে। ওই বছর থেকেই নতুন পাঠ্যক্রম চালু করা হবে। তবে 2027 আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রম ও পাঠ্যবইতে কিছু পরিমার্জন করা হতে পারে বলে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের 122তম জন্মদিনে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। গত শতাব্দীর 30-এর দশকের শুরু থেকেই দীর্ঘকাল তিনি কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। আজ সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের বাসভবনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পূর্বতন সরকারের আমলে প্রবাদপ্রতিম এই শিল্পীকে কেন উপযুক্ত সম্মান জানানো হয়নি, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাঙালির গর্ব ও তাদের জীবন নিয়ে সংকীর্ণ রাজনীতি কারো কাছেই কাম্য নয়।
1: একটা সরকার, সে যে সরকারই হোক, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো শুধু টিএমসির নয়, মানে আপামর বাঙালির আবেগ তার সাথে জড়িয়ে আছে। তার চণ্ডীপাঠ, তার মহালয়ের যে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, সেইখানে রাজনীতি টেনে আনা, ঢুকতে দেব না, ও আসবে না, ও মালা দেবে না, এগুলো আমরা শুধু প্রীতম যে ফেস করেছে শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি বা তার জন্মবার্ষিকী নিয়ে তা নয়।
0: খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফাসাই 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। তাদের মধু, ঘি এবং ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া এক বার্তায় ফাসাই জানিয়েছে, ইতিমধ্যেই এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সংস্থার ওয়েবসাইটে বিভিন্ন পণ্য 100% প্রাকৃতিক, 100% বিশুদ্ধ, 100% অর্গানিক বলে যে দাবি করা হয়েছে ক্রেতাদের তা বিভ্রান্ত করতে পারে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের খাদ্য সরবরাহ পরিষেবা কোনোভাবেই ব্যাহত করা যাবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন খাদ্য সরবরাহকারী সংস্থা ঠিক না হওয়া পর্যন্ত পুরনো সংস্থাকেই রোগীদের খাবার সরবরাহ করতে হবে, তবে এক্ষেত্রে নতুন নির্ধারিত মূল্যেই তাদের খাদ্য সরবরাহ চালিয়ে যেতে হবে। ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলের লক্ষ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা MDA কর্মসূচি। 2027 সালের মধ্যে ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়ে তুলতেই এই কর্মসূচি। মালবাজার মহকুমার বিভিন্ন চা বাগান এলাকায় ফাইলেরিয়া সংক্রমণ ধরা পড়ার পরেই এই বিশেষ উদ্যোগ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ লাল সতর্কতা এবং কালিম্পং ও কোচবিহার জেলায় রয়েছে কমলা সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন।

0: ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী, যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: দিদি, চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: এখন মাননীয় ইস্যু উপস্থাপনায় অমৃতা রায় হালদার।

ঘড়ির কাঁটা বলছে এখন সময় আমার সেই সব বন্ধুদের, যাদের শিক্ষায় ভাবনায় আশীর্বাদে আমাদের প্রতিদিনের জীবনের পথ চলা, সেই প্রবীণ বন্ধুদের অনুষ্ঠান মাননীয় ইসু। দূরে কাছে আমার সকল প্রবীণ বন্ধুদের জানাই প্রণাম, শ্রদ্ধা।

আজ 3রা আগস্ট, অর্থাৎ মাসের প্রথম মঙ্গলবার। আর আজই তো সেই দিন যেদিন থেকে আমরা শুনব, জানব জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে তাঁদের মনের কথা। এত বুড়ো হব না কো আমি, কারণটাও সকলের জানা। আগস্ট মাসের মাননীয় সুর বিষয়ে এত বুড়ো হব না কো আমি। সত্যি তো, কে আর শখ করে বুড়ো হতে চায় বলুন তো? আমরা কেউই বোধহয় চায় না, তাই না? কিন্তু এই একটা চাওয়ার পাওয়াতে আমাদের কোনো হাতই নেই। বলা যায় আমরা একেবারে নিরুপায়, অসহায়, তাই তো ফেলে আসা দিন, বয়স, বারবার বারবার বড় বেশি করে পিছু ডাকে প্রতিদিন প্রতিনিয়ত, তাই না? দেখেছেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মনে কে যেন গুনগুন করে গেল সেই গানটা। আপনাদের মনেও ঠিক তাই, জানি তো। মন কী গাইছে এখন, তাহলে শুনতেই হবে সেই মনের কথা। হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে সাথে গুনগুন করে উঠুক আমাদের মন।

আমি জানি আপনাদেরও মনে আছে সেসব কথা, মনে পড়ছে সে ছেলেবেলার বন্ধুর হাত ধরে আছে। আছে নাকি এমন কোনো বন্ধু যে সেই ছোটবেলা যার সঙ্গে হাফ প্যান্ট পরে কিংবা ফ্রক পরে হাত ধরাধরি করে এই বর্ষায় জল কাদা পেরিয়ে একসঙ্গে পাঠশালায় পৌঁছে যাওয়া যেত, কিংবা সেই বন্ধু যার সঙ্গে ধরুন দুপুর রোদে সবাই ঘুমিয়ে পড়লে ঠাকুমার দেওয়া আচার চুরি করে খাওয়া হতো, কিংবা এক ছুটে ছাদে গিয়ে ঘুড়ি ওড়াতে যাওয়া হতো। আছে সেই বন্ধুর সঙ্গে এখনও যোগাযোগ? বন্ধুদের সঙ্গে থাকতেই তো পারে, তাই না? ধরুন একটু বড় হয়ে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, কলেজ থেকে কর্মক্ষেত্র, সেখান থেকে সংসার, এই দীর্ঘ পথ একসাথে চলা কোনো বন্ধু যার সঙ্গে আবার নতুন করে দেখা হয়েছে, ফিরে পেয়েছেন পুরনো বন্ধুকে। হ্যাঁ, তাহলে আর দেরি কিসের, আজ এমন বন্ধুর গল্প নিয়েই চলে আসুন আপনাদের চেনা নম্বরে 0332231342, 0332231342 এই নম্বরে। আমরাও না হয় সকলে মিলে একবার ফিরে যাই আপনাদের হাত ধরে সে ছেলেবেলার গল্পে।

0: আমাদের বন্ধু চলে এসেছেন ফোনে, দেখি কোন ছোটবেলার বন্ধুর হাত ধরে তিনি রয়েছেন এখনো। হ্যালো, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
1: আমি ওসমানার খাতুন বলছি।
0: হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন?
1: আমি এক বন্ধাই পাড়া থেকে বলছি। ছোটবেলায় হাত ধরে বন্ধুদের সঙ্গে কত ঘুরে ফিরে বেড়াইছি। আমার চাষিরা সব বাটাতে পালের বড়া রেখে দিত, আমরা চুরি করে খেতাম, পালিয়ে যেতাম।
0: এখনো কি সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ আছে?
1: আছে আছে, এখনো আছে। খুবই ভালো বন্ধু আমাদের, একবারে ছোটবেলাকারই বন্ধু।
0: আচ্ছা, বাহ,
1: একসঙ্গে এখনো কথাবার্তা চলে,
0: তার মানে
1: তাদের বাড়ি
0: এখনো ছোটবেলাটা আছেই, সঙ্গেই রয়েছে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, আছে আছে, সঙ্গেও আছে।
0: খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
1: হ্যাঁ, এটুকু বলে আপনাকে নমস্কার,
0: অনেক ধন্যবাদ।

এত বুড়ো কোনো কালে হব না কো আমি, হ্যাঁ আমাদের আগস্ট মাসের বিষয়। আর এই নিয়েই এবারে দেখে নেব আমাদের বন্ধুদের মনের কথা। কী লিখছেন, খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে আমাদের বন্ধু উত্তম দালাল। প্রিয় মাননীয় ইসু, মনটা আমার চিরকালই তরুণ, তাই আমার কাছে গ্ল্যামারের প্রথম এবং শেষ কথা হল পোশাক। ধবধবে সাদা পাঞ্জাবিতে গাঢ় নীল জামদানি মোটিফ, ওটা আমার মন খারাপ কাটানোর ইনস্ট্যান্ট দাওয়াই। শরীরে আষ্টে পৃষ্ঠে জড়ানো সিল্কের স্যুট, তার উপর হাঁটু ছোঁয়া ডিজাইনার কোট, গলায় স্কার্ফ, আমার তারুণ্যের উজ্জ্বল দৃষ্টান্ত। এরপর আসে জুতো জোড়া, ফর্মাল শ্যু হতে পারে অথবা রোজকার স্নিকার্স, কিন্তু তা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন আর অবশ্যই পোশাকের সঙ্গে মানানসই। পাজামা পাঞ্জাবির সঙ্গে স্নিকার গলিয়ে মর্নিং ওয়াকে যাই। জুতোর পরেই রয়েছে সুগন্ধির কথা। প্রতিদিন স্নানের পর নিয়ম করে ক্রিম মাখা, শীতের জন্য আলাদা ঘন ক্রিম ইত্যাদি। শখ করে নামি ব্র্যান্ডের জিন্স কিনেছিলাম একবার, শ্যুট পরলে নিজেকে মনে হয় যেন সিনেমার নায়ক। মাঝে মাঝে পরে উৎসব অনুষ্ঠানেও যাই। অন্তত পাঁচ রকমের স্টাইলিং জেল থাকে আমার জিম্মায়, কোনোটা চুলের, কোনোটা দাড়ির, আবার কোনোটা বা গোফের। আমার সাজের দুই জরুরি আনুষঙ্গিক এবং যা আমার রাডারে দ্রুত ধরা পড়ে তা হলো ঘড়ি আর চশমা। ডান হাতে ঘড়ি পরা আমার এক স্টাইল। সবশেষে একটাই কথা বলি, সুপুরুষ হয়ে উঠতে ওয়েল ড্রেসড হওয়ার পাশাপাশি থাকতে হবে শিক

0: শিক্ষার দীপ্তি, পরিষ্কার মানানসই ও সঠিকভাবে পোশাক পরিচ্ছদ ক্যারি করার ক্যারিশমা, সর্বোপরি খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ, পরিমিত ব্যায়াম, যা আমাকে কোনো দিনই বুড়ো বানাবে না। উত্তম দালাল খরসরাই মনসতলা বেগমপুর হুগলি থেকে লিখছেন। খুব সত্যি কথা, বুড়ো বা বয়স এটা তো একটা সংখ্যা মাত্র। মনের বয়স যেন কোনো কারণেই না বাড়ে, মনের বয়স একদমই বাড়তে দেওয়া চলবে না। নতুন নতুন শখ থাকতেই পারে, নতুন নতুন শখ তৈরিও হতে পারে। হয়তো কোন ছোটবেলায় আঁকা শিখেছিলেন, আবার নতুন করে আঁকতে ইচ্ছে করছে, শেখা যেতেই পারে। কিংবা গান, কবিতা চর্চা কিংবা কোনো বাদ্যযন্ত্র শেখা, হতে পারে না? এগুলোই তো আমাদের মনের বয়সকে চিরতরুণ করে রাখবে, তাই না? আর আজ কিন্তু রয়েছে আপনাদের ফোনের অপেক্ষায়। সেই ছোটবেলার বন্ধুর সঙ্গে যদি এখনও যোগাযোগ থাকে, আমার বিশ্বাস নিশ্চয়ই আছে, সেই ফেলে যাওয়া, ফেলে আসা ছোটবেলাকে ধরতে যাওয়া। বলতে বলতে চলে এসেছেন কোনো এক বন্ধু, দেখে নেব কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
1: নমস্কার, আমি গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, দিলীপ কুমার চন্দ্র
0: বলুন।
1: বলছি, ছোটবেলায় আমার এখানে গনগনি আছে।
0: আচ্ছা,
1: গনগনিতে তার পাশে শিলাবতী নদী, সেই শিলাবতী নদীর ওপারে একটা বড় কুসুম গাছ ছিল। সেই কুসুম চয়ন করতে যে আমরা নদী পেরিয়ে গিয়ে গেছি, ফিরে এসে দেখি যে আমার বন্ধু আর আমি দুজনে নদী পেরোতে পারবো না, কারণ বন্যা হয়ে গেছি। তার ফলে আমরা কি সেই নদীর রেল লাইন ধরে বিকেল 5:30-5:30 সময় বাড়ি ফিরি।
0: আচ্ছা, সেই বন্ধুর সঙ্গে এখনো যোগাযোগ আছে নাকি?
1: যোগাযোগ আছে এবং আমরা মোটামুটি সেই কথা হয়, এইভাবেই চলছে।
0: বাহ, খুব ভালো। এই যে পুরনো বন্ধুকে সাথে নিয়ে চলা, পুরনো বন্ধুকে, সেই ছোটবেলার বন্ধুকে এখনো সাথী হিসেবে পাওয়া, এ যে কতটা আনন্দের, এটা একটা সম্পদ বলা যেতে পারে, তাই না? কারণ আমরা তো যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছি, প্রতিনিয়ত এগোচ্ছি, দৌড় দৌড় দৌড়, কিন্তু এর মাঝে যদি সেই ছোটবেলায় ফিরে যাওয়া যায়, এবং ছোটবেলায় ফিরে যেতে গেলে ছোটবেলার স্মৃতিকে আবারও একটু নতুন করে মনে করতে গেলে ছোটবেলার বন্ধুকে ফিরে পেতেই হবে। আচ্ছা, আবার অনেকের মনে হতে পারে যে কিভাবে এখন আর সম্ভব, এই তো এত বয়স হয়ে গেছে, এখন কি আবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া সম্ভব, কিভাবে পাবো সেই বন্ধুকে? আচ্ছা, এমনটা কি হতে পারে না যে সেই ছোটবেলার বন্ধু কোনোদিন আপনার কাছ থেকে দূরেই যায়নি, বরং সে রয়েছে আপনার পাশটিতেই, একই পাড়ায়, দুজনের বাড়ি, একসঙ্গে ছোট থেকে বড় এবং বড় থেকে বুড়ো হওয়া? হতে পারে না? কিংবা এমনটাও তো হতে পারে যে একদিন আপনার কোনো নাতি বা নাতনির কোনো এক শুভ অনুষ্ঠানে গিয়ে দেখা হয়ে গেল সেই 60-65 বছর আগের চেনা বন্ধুর সঙ্গে। কেউ এতদিন জানতেই পারেননি যে আপনাদের নাতি নাতনিরাও একে অপরের পরম বন্ধু। হ্যাঁ, এমন নানা উপায়ে কিন্তু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যেতেই পারে। আর যদি সেই বন্ধুদের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গিয়ে থাকে, বা চিরদিন বন্ধুত্ব একই রকম রয়ে গেছে, সেরম বন্ধুত্বের গল্প নিয়ে চলে আসুন আজ 2213-1342 এই নম্বরে। ততক্ষণে বরং জেনে নিই আমাদের পরের বন্ধুর মনের কথা, আগস্ট মাসের বিষয়, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, সেই নিয়ে একদম বিদেশ থেকে, অনেকটা দূর থেকে আমাদের বন্ধু লিখছেন, সৌমেন্দ্রনাথ জানা, টরন্টো, অন্টারিও প্রদেশ, কানাডা থেকে। মাননীয় সুবন্ধু, প্রাকৃতিক নিয়মে চারাগাছ যত্ন আত্তি পেয়ে একটু একটু বাড়ে, পুষ্ট হয়ে আড়ে বহরেও বাড়ে, এবং মাটি থেকে জল রস খাদ্য নেওয়া বন্ধ করে মৃত্যুর কোলে ঢলেও পড়ে। দীর্ঘ পথ পরিক্রমায় গাছপালা বা মানবদেহ ক্রমপরিণতি এভাবেই ঘটে। ভেতর থেকে প্রাণশক্তি ফুরিয়ে এলে কী আর করতে পারে মানুষ, সে বিশাল মহিরুই হোক। তবে বিষয়টির এভাবে সরলীকরণ করতে আমরা চাই না। চাই বরাবরই যাতে হেঁটে চলে বেড়াতে পারি বার্ধক্যকে আমল না দিতে। প্রকৃতির নিয়মে বলে নিয়তি কেন বাধ্যতে, নিয়তি পাল্টানো না গেলেও তাকে একটু বিলম্বিত করার ইচ্ছে বা প্রয়াস করা যায়। আয়নার সামনে নিজের বুড়ো চেহারাটা দেখতেই কারই বা ভালো লাগে, একটু ঝকঝকে তারুণ্য বা যৌবনদীপ্ত চেহারায় নিজেকে দেখতে ভালো লাগে অস্বীকার করার উপায় নেই। কিন্তু শুধু ভালো লাগাই হয় না, তার জন্য শরীরকে মন্দির মেনে পুজো করতে হবে, অফুরান প্রাণশক্তির আধার হিসেবে বানাতে হবে, নিয়মিত শরীরচর্চা হাঁটা চলা প্রভৃতির মধ্যে দিয়ে শরীরকে সচল রাখার একটি রোজকার রুটিন বানিয়ে চলতে হবে। খাবার দাবারের মধ্যেও আহামরি বৈচিত্র্যের সন্ধানে যাওয়া ঠিক হবে না, সাদা মাটা সহজপাচ্য খাবারে সন্তুষ্ট থাকতে হবে। রাতের হালকা খাবার আটটার মধ্যে সেরে দু চার পা হেঁটে নিয়ে শুতে যাওয়া অভ্যাস করতে হবে। টানা সাত আট ঘন্টা ঘুম খুব দরকার শরীরে। সকাল সকাল ওঠা ও শরীরকে নাড়াঘাটা করে কলকব্জা ঠিক রাখা, মরছে পড়তে না দেওয়া, চালিয়ে যেতে হবে। শরীর কেন, লোহার তৈরি কলকব্জায়ও মরছে পড়ে, তারও ক্ষয় হয় জল হাওয়া ধুলো ময়লা লেগে। ওটুকু থেকে নিজেকে রক্ষা করতে হবে, চেষ্টা জারি রাখতে হবে, যাতে বলতে পারি এত বুড়ো কোনো কালে হব না কো আমি। আমি তো এই ব্যবস্থাপত্র নিজের জন্য বানিয়েছি। বেনিয়ম কি হয় না, হয়, তবে তা যতটা কম হয় ভালো। মনটাকেও সবুজ রাখুন বন্ধুরা। বিদেশি প্রবীণ প্রবীণারা বিকেলে টেনিস প্র্যাকটিস করে, বয়স্কদের জন্য নিদেন পক্ষে পাড়ায় পাড়ায় আড্ডা মারা বা হাঁটাহাঁটির পরিচ্ছন্ন পার্ক থাকা খুব জরুরি। হ্যাঁ, বন্ধুদের জন্য এমনই পরামর্শ দিয়ে তার মনের কথা জানিয়েছেন টরন্টো অন্টারিও প্রদেশ কানাডা থেকে সৌমেন্দ্রনাথ জানা। অনেক ধন্যবাদ বন্ধুকে। সত্যি তো আমাদের নিজেদেরকে কিভাবে আমরা ভালো রাখব সেটা কিন্তু বেছে নিতে হবে। ওই যে তার জন্য একটু আধটু শরীরচর্চা, একটু আধটু মনকে ভালো রাখার জন্য সুন্দর গান শোনা, সবুজের মধ্যে দিয়ে একটু হেঁটে যাওয়া, আর অবশ্যই পুরনো বন্ধুদের সঙ্গে হোক কিংবা নতুন বন্ধুদের সঙ্গে হোক, নাতি নাতিদের সঙ্গে হোক, পরিবারের সঙ্গে হোক, একটু বসে প্রাণ খুলে দুদণ্ড আড্ডা, তাহলে কিন্তু দেখবেন মনের বয়স কখনোই বাড়বে না। দেখে নেব আরও কোনো এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন বন্ধু?
2: নমস্কার,
0: হ্যাঁ কোথা থেকে বলছেন?
2: আমি হাওড়া চালাবাগান থেকে সুকুমার রায় কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আমরা এই প্রোগ্রাম শুনে আমার ছোটবেলা একটা আমার মনে পড়ে গেছে। এখন আমরা দুই বন্ধু পাড়ায় থাকি, আমি পাড়াতেই আছি।
0: কত বছরের বন্ধু?
2: আমরা ধরুন 50-55 বছরের বন্ধু, এখন একসঙ্গে আছি,
0: একসঙ্গে।
2: আমরা এলাকায় বেরিয়ে আমি এসছি, ও আসিনি, ও এসছে, আমি আসিনি, হয়নি।
0: বা এ তো সেই মানিক জোড়।
2: হ্যাঁ, মানে একদম গলায় গলায় বন্ধু সব, এমনকি জামা কাপড় পরে আমার দুজন এক রঙের এক রঙের মিলিয়ে।
0: ও মা, এ তো আরো মজার কথা। একসঙ্গে বলে পড়া হয় নাকি হঠাৎ করে হয়ে যায়?
2: না, আমরা যখন কিনছি একসঙ্গে কিনি।
0: আচ্ছা, বা খুব ভালো।
2: আড্ডা মালে এক জায়গায় বসে আড্ডা মালে অনেকে গুলিয়ে ফেলে, তোমাকে না দিব, আমাকে গুলিয়ে ফেলে। একটা কথা বললে হাসি পাবে, আমরা যেখানে আমি যেখানে প্রথম বিয়ে আমি করেছি, তা আমার পর আমার বন্ধু সেও বিয়ে করবে, সে বলছে না আমি তুই যেখানে বিয়ে সেখানেই বিয়ে করবো, ওই একই জায়গায় শ্বশুরবাড়ি করি দুজন আমরা।
0: ওরে বাবা, এ তো সত্যি কথাই, মানে হরিহর আত্মা
2: শুনছে, আমার পাড়া প্রতিবেশী শুনে থাকে, তারা কিন্তু তোমাদের ঠিকই বলছে।
0: তার মানে হরিহর আত্মা যাকে বলে, খুব খুব ভালো, এটাই তো চাই।
2: এই প্রোগ্রামটা আমি যে প্রোগ্রামটা আমি তিনবার কল করেছি, পেয়েও গেছি, কিন্তু দুবার ব্রেক বেজে থেমে গেছে, লাস্টবার লাগলে আমি আমারটা বলতে পারবো, কিন্তু রেগেও গেল।
0: অনেক অনেক ধন্যবাদ, এভাবে আনন্দে থাকুন, বন্ধুর সঙ্গে থাকুন, বন্ধুত্বে থাকুন,
2: খুব ছাড়তে পারিনি।
0: অনেক অনেক,
2: আমি ঢুকলে
0: বেশ বেশ বেশ, এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, একদম। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। ওই যে বলছিলাম না যে যদি আমার কোনো বন্ধুর মনে হয় যে কি করে আবার এই বয়সে দেখা হবে, বা কিভাবে দেখা হয়েছে। অনেক ঘটনার মধ্যে আবার এমনটাও তো হতে পারে যে এই বয়সে তো আমরা অনেক সময় হাওয়া বদল করতে অনেক দূর দেশে পাড়ি দিই, তো এমন কোনো একটা সময় যে হাওয়া বদল করতে যাওয়ার সময় দূরপাল্লার ট্রেনে চড়ে চলেছেন, ঠিক এই সময় হঠাৎ দেখলেন আপনার পাশের সিটটি যার তিনি আর কেউ নন, আপনার সেই ছেলেবেলার খেলার সাথী। হতে পারে না? পারে বৈকি। আর সেসব গল্পই তো শুনতে চাইছি আপনাদের কাছ থেকে। যেমন একটু আগে আমাদের এক বন্ধু শোনালেন তার সেই ছোটোবেলার বন্ধুত্বের কথা, এবং ছোটোবেলা কেন, ছোটোবেলা বড়োবেলা এবং বুড়োবেলাতেও কিন্তু একসঙ্গে রয়েছেন তারা। আর এমন বর্ষণমুখর দুপুরবেলায় যদি ফিরে যাওয়া যায় ছেলেবেলায়, এর থেকে ভালো বোধ হয় আর কিছু হয় না, তাই না? আর ছেলেবেলার বৃষ্টি মানেই কিন্তু আমাদের অনেক অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক স্বপ্ন, তাই তো?

এমন কিছু কিছু গান, কিছু কিছু কথা, ছেলেবেলার বৃষ্টি অনেক কিছু মনে করিয়ে দেয়। মনে পড়ে গেল তো অনেক কথা, চোখের কোণটা কি একটু জলে ভিজল, বুকটাকে টনটন করে উঠল অনেক স্মৃতিতে কিংবা খুশিতে ভরে উঠল আপনার মন। কারণ মন যে চাই সবসময় ছেলে মানুষ হয়ে থাকতে, তাই তো মন বলে এত বুড়ো কোনো কালে হব না গো আমি। হ্যাঁ, আগস্ট মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয়, এত বুড়ো কোনো কালে হব না গো আমি। আমাদের ইমেল আইডি maninyeshu.aiar@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানাই, মাননীয় সু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আগস্ট মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয়, এত বড় কোনো কালে হব না গো আমি।

0: হ্যাঁ, ছেলেবেলার বন্ধুর কথা নিয়ে নিশ্চয়ই কোনো বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো, কে বলছেন বন্ধু, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, আমি বর্ধমান জেলার মানকট থেকে বলছি, দীনবন্ধু রুদ্র বলছি।
0: হ্যাঁ বলুন, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: বলুন।
1: ছোটবেলার কোনো বন্ধুই আমাদের নাই।
0: আচ্ছা, দেখাও হয়নি?
1: সবাইকে হারিয়ে, সবাইকে হারিয়েছি।
0: সত্যি কথা, এটাও একটা খুব কষ্টের জায়গা, কিন্তু আমি বলবো বন্ধু, দুঃখ করবেন না। আসল কথা, আমাদের জীবনের এটা তো বাস্তব সত্য, যাওয়া আর আসা। তবু মনে হয় আমরা তো আশায় বাঁচি, কখনো কোনো দিন যদি সেই বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, কোথাও না কোথাও কোনো না কোনো বন্ধুর সঙ্গে তো দেখা হয়ে যেতে পারে, আমরা থাকি না সেই আশাতে? নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনকে সেই ছেলেবেলার স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন।
1: হ্যাঁ, আমরা যখন এক জায়গায় থাকতাম, যখন সব বন্ধুগুলি প্রায় এখন বেঁচে নাই, সব মারাই গেছে।

0: আসল কথা, এই জীবনের সত্যকে তো আমাদের মেনে নিতেই হবে, তাই নিয়ে এগিয়ে চলতে হবে। তবু আমরা আশায় থাকব, আমরা ভালো থাকব, সুস্থ থাকব, সঙ্গে থাকুন। চলে যাই এবারে আমাদের পরের চিঠিতে। নারুয়া মেন রোড পোস্ট চন্দননগর জেলা হুগলি থেকে লিখছেন উৎপল মুখোপাধ্যায়। মধ্যাহ্নের প্রিয় মাননীয় সু, মানুষের জীবনকে সুন্দর ও সহজ করতে হলে মন থেকে আনন্দ হাসিকে কখনো হারিয়ে যেতে দিতে নেই। বয়সের ভারে আসা মনের জড়তাকে পাশ কাটিয়ে হাসি মুখে জীবন উপভোগ করাই হল প্রকৃত মনুষ্যত্ব। আমরা কথায় কথায় একটা কথা প্রায়ই বলে থাকি যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র, এটাই ফ্যাক্ট। মনের ভেতর যদি আনন্দের ঝর্ণাধারা সচল থাকে, তবে বাহ্যিক বৃদ্ধাবস্থা মানুষকে কখনো নিরাসক্ত করতে পারে না। বয়স বেড়ে গেছে, বুড়ো হয়ে গেছি বা বুড়ো হচ্ছি, এসব সত্য সবাই মেনে নিতে পারেন না। আবার পাশাপাশি বয়স বাড়লেও মনের ভেতরের আনন্দ রসিকতা হারিয়ে যেতে দিতে চান না অনেকেই। এই প্রসঙ্গে তোমায় একটা ঘটনার উল্লেখ করি। বহুদিন পর সেদিন রাস্তায় পানিবাবুর সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলেন, কেমন আছো ভায়া? ওর মুখের দিকে তাকিয়ে বললাম, এই বয়সে যেমন থাকা যায় এই আর কি। আমায় থামিয়ে ধমকে সুরে, তোমার চেয়ে আমি বয়সে কত বড় তা তুমি জানো? সব সময় বয়স বয়স করো না তো। দেখলাম পরনে রঙিন পাঞ্জাবি, সাদা ধবধবে পায়জামা, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, কাঁধে একটা ঝোলানো শান্তিনিকেতনের ব্যাগ, বই পাল্টাতে লাইব্রেরি যাচ্ছেন। কথা প্রসঙ্গে বললেন, শোনো, তুমি আমায় এতটা বুড়ো ভেবো না, আমি কিন্তু মনের দিক থেকে অনেক স্ট্রং। আই অ্যাম নাও 94, স্টিল আই অ্যাম ইয়ং বাই হার্ট। এখনও এই বয়সে নিয়মিত ব্যায়াম, গান শোনা, বই পড়া, নাতি নাতনিদের সঙ্গে খাবার টেবিলে ঠাট্টা তামাশা করা, টিভি দেখা, এসব কিছু নিয়েই আমার দিন কাটে। মনে আমার নেই কোনো আক্ষেপ। তাই বলছি, বয়স হয়েছে না ভেবে জীবনকে উপভোগ করতে শেখো, বুঝলে? এই বলে তিনি তার গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। মনে মনে ভাবলাম, মানুষের বয়স বাড়লে শরীরে বার্ধক্য আসে ঠিকই, কিন্তু মন যদি ভেতর থেকে তরুণ ও হাসিখুশি থাকে, তবে সে কখনো জীর্ণ বা একঘেয়ে হয়ে পড়ে না। বার্ধক্যের গম্ভীর ও রাগী মনোভাবকে দূরে ঠেলে মনের ভেতরকার চিরকালীন তরুণ ও কৌতুকময় সত্তাকে প্রকাশ করতেই কবি লাইনটি ব্যবহার করেছেন, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি। নমস্কারান্তে উৎপল মুখোপাধ্যায়, নারুয়া মেন রোড পোস্ট চন্দননগর জেলা হুগলি। খুব সত্যি কথা, বয়সকে সবসময় বুড়ো আঙুল দেখাতে জানলে তবেই কিন্তু আমরা এই কথাটাকে সত্যি করতে পারব যে এত বুড়ো কোনো কালে হব না কো আমি। কেন হব বলুন তো? আমরা তো এইভাবেই জীবনটাকে বাঁচতে পারি। এই যে বন্ধুরা আমাদের নানা রকম পরামর্শ দিচ্ছেন, পথ দেখাচ্ছেন, সকালে একটু হাঁটা, একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, একটু নিজের মনের মতো করে ফুলের গাছ লাগানো, কিংবা বাড়ির চারপাশে সবজির গাছ, এখন তো ঘরে ঘরের ছোট ছোট টবেও অনেক কিছু সবজি ফুল আমরা চাষ করতে পারি, আর নাতি নাতিদের সঙ্গে খাবার টেবিলে ঠাট্টা তামাশা করা কিংবা তাদের সঙ্গে গল্প করা, এর থেকে ভালো আনন্দের বোধ হয় আর কিছু নেই, তাই না? আচ্ছা, দেখে নেব কথা বলতে বলতে কোন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি নলহাটি পাইকপাড়া বীরভূম থেকে কথা বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু, কে বলছেন?
1: আমি শীষ মোহাম্মদ শীষান।
0: আরেকবার একটুখানি বলুন।
1: আমি শীষ মোহাম্মদ শীষান।
0: আচ্ছা বলুন।
1: আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হওয়া, তো আমার বছর বয়স হচ্ছে 75 বছর 8 মাস। ছোটবেলার বন্ধু বলতে গেলে জানু আছে। জানু আমাকে ছোটবেলায় বলে, সোনার কালী দেখতে যাবি? তখন তার সাইবে পড়ি।
0: এখনো আছে সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা,
1: এই তো আজকালই দেখা হয়েছে।
0: বাহ বাহ বাহ।
1: তো বললো, সোনার কালী দেখতে যাবি? হ্যাঁ যাবো। তো চল, স্কুল ফার্স্ট পিরিয়ডেই চলে যাবো। ফার্স্ট পিরিয়ডে আমরা বেরিয়ে গেলাম তার সাইড থেকে,

0: স্কুল ফাঁকা, ওদিকে 10টা ট্রেন চলে আসছে, আমরা পয়সা দিয়ে পয়সাকে বড় করলাম ট্রেনের তলায়, ওই পেরেক রেখে চাকু তৈরি করলাম, তারপরে স্কুলে এসে দেখি হেডমাস্টার মশাই পাইচারি করছে, কিমার কিমার।
1: সত্যি কথাই, এই স্মৃতিগুলো কোনোদিনই ভুলবার না।
0: সোনার কালি দেখতে যাবো, মার খেতে পারবো না।
1: খুব ভালো, খুব ভালো লাগলো। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, আপনাদের মনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। চলে যাই চিঠিতে। আজকের শেষ চিঠি বিশ্বনাথ বন্ধু লিখেছেন কৈচর পূর্ব বর্ধমান থেকে। সুজন সাথী মাননীয় সু, বয়স হয়েছে বলে বুড়ো বুড়ো করে যতই আমাকে খরচের খাতায় পাঠাও না কেন, জড়ভরত বুড়ো কোনো কালে হব না কো আমি। আমার বুড়িটা বলে বয়স হয়েছে এতগুলো চপসিঙ্গারা খেও না, অত লুচি খেও না, বেশি মিষ্টি খেও না, এসব কি মানা যায় বন্ধু, আপনারাই বলুন। এই তো সবে 70, আমি তো এখনও 2টি বড় বড় থলি ভর্তি বাজার আনছি, ট্রেন ধরতে দৌড়চ্ছি, কোদালে মাটি কুপিয়ে গাছ লাগাচ্ছি, লিখছি, পড়ছি, গাইছি, তেল মাথার সাদা চুলে কালি লাগিয়ে দূর দূরান্তে সাহিত্য সঙ্গীতের অনুষ্ঠান করে ফিরছি, ঠিকই তো আছি। ভালো থাকতে ব্যায়াম যোগাসন করি, রেডিওর অনুষ্ঠান গান শুনি, ভোরে উঠে হাঁটি, খিদে ঘুম সবই তো ঠিক আছে, আমার মন চাঙ্গা আছে, তো আমি বুড়ো কোনখানে? বয়সটা তো সংখ্যা মাত্র। বন্ধু, নিজেকে বুড়ো ভাবলে আর নিষ্ক্রিয় রাখলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হয়ে যাবে, তাড়াতাড়ি ক্লিক ফট হয়ে যাব। এটা মেনে নিতে হবে যে জীবনে 16 আনা পাব না, সংসারে জ্বালা যন্ত্রণা থাকবে, ওসব গুলিমারি, যা ঘটবার ঘটুক, সবার সঙ্গে খোলামেলাভাবে মিশি, দুঃখ আনন্দ তাদের সঙ্গে শেয়ার করি, আমার বিশ্বাস বুড়ো হব না আমি কোনো কালে। বন্ধুরা, আমার ফর্মুলা এলে চিরসবুজ থাকবেন। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানটি গাইতে ইচ্ছে করছে, ও আমার ছোট্ট বন্ধুরা শোনো। লিখেছেন বিশ্বনাথ বন্ধু কৈচর জেলা পূর্ব বর্ধমান থেকে। তাহলে বন্ধুর এই গান দিয়েই শেষ করব আমাদের আজকের মাননীয় শো। এই গানটি কানে নিয়েই শেষ করব আজকের মাননীয় শো। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আরও একবার জানাই প্রণাম।

0: মাননীয় শো আজ এই পর্যন্তই উপস্থাপনা ছিলেন অমৃতা হালদার রায়। পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: আকাশবাণী কলকাতা, হিয়াজ দ্য মিড ডে উইথ দ্য বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, নদী, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার বিহার, সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস উইথ ভেরি হেভি রেইনফল ওভার সিকিম, ঝাড়খণ্ড, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস উইথ হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ইন বিহার, ওড়িশা। Very light to moderate rainfall occurred at many places over Gangetic West Bengal, with heavy rainfall at one or two places over Kolkata district of Gangetic West Bengal, and light to moderate rainfall occurred at most places over Andaman and Nicobar Islands. In the Andaman and Nicobar Islands, IF Car Nicobar received 5 cm of rainfall, Port Blair and others 4 cm of rainfall. In Gangetic West Bengal area, Alipur received 9 cm of rainfall, Ulubaria, Jhargram and others 4 cm of rainfall, Kontai and others 2 cm of rainfall. In Sub-Himalayan West Bengal and Sikkim, Arginsoreng received 15 cm of rainfall, Jhalong 12 cm of rainfall, Bagdogra, IF Darjeeling 11 cm of rainfall, Gasling 10 cm, Deamthang in Namchi and others 9 cm, Chapashari in Darjeeling and others 7 cm, Shiliguri PTO and others Darjeeling 5 cm, Kuch Bihar and others 3 cm each. Jharkhand area, Godda 17 cm,

0: Nandi and others 3 cm each, Gobindapur and others 3 cm each. In Bihar area, Araria received 16 cm of rainfall, Chargoria 13 cm, Benipati and others 10 cm each, Madhepur and others 9 cm each, Madhepura and others 6 cm each, Kanti in Muzaffarpur and others 6 cm each. In Orissa area, Jharsuguda received 11 cm of rainfall, Betanati and others 9 cm each, Barapalli and others 6 cm each. Weather forecast for today and tomorrow: light to moderate rain or thundershower very likely to occur at most places over the district of Sabi Himalayan, West Bengal, Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain or thundershower very likely to occur at many places over all of the districts of Gangetic, West Bengal, Jharkhand and Orissa. Weather warning for today and tomorrow: heavy to very heavy rainfall, that is 7 to 20 cm, very likely to occur at a few places, with extremely heavy rainfall, that is above 20 cm, at one or two places in Jalpaiguri, Alipurduar district of Sabhimalayan, West Bengal. Heavy to very heavy rainfall, that is 7 to 20 cm, very likely to occur at one or two places over Sikkim, Darjeeling, Kalimpong, Kuchbihar district of Sabhimalayan, West Bengal. Heavy rainfall, that is 7 to 11 cm, likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa, Nicobar Islands, North and South Dinajpur district of Sabhimalayan, West Bengal, and Bakura, East Burdwan district of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind 50 to 60 km per hour and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with lightning and gusty wind 30 to 40 km per hour likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa and all of the districts of Sub-Himalayan, West Bengal and Gangetic, West Bengal. Weather focus for Kolkata neighborhood for today and tomorrow: thunderstorm with rain, maximum and minimum temperature likely to be around 32 degrees Celsius and 27 degrees Celsius. Generally cloudy sky. Thunder shower likely to occur. Weather warning for fishermen of Andaman and Nicobar coast: relief for the next 5 days commencing from the noon of 4th August 2026. Squally wind with speed reaching 35 to 45 km per hour, occasionally gusting up to 55 km per hour, likely to prevail along and off Andaman and Nicobar coast from 4th to 8th August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 4th to 8th August 2026. Swell waves in the range of 15.2 to 17.5 sec period with 1.8 to 2.5 meter height are forecasted up to 17:30 hours on 5th August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with Dukia. With that, we come to an end of midday weather bulletin.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যাহ্নকালীন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সকাল 8টা পর্যন্ত পর্যবেক্ষণে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বিহার, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে সিকিমের দুই একটি জায়গায়। ওড়িশার কোনো কোনো অঞ্চলে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতার কয়েকটি অঞ্চলেও ভারী বৃষ্টি হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর, পোর্ট ব্লেয়ার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আলিপুর 9 সেন্টিমিটার, উলুবেড়িয়া 4 সেন্টিমিটার, ঝাড়গ্রাম 4 সেন্টিমিটার, শ্রীনিকেতন 3 সেন্টিমিটার, আমতা 2 সেন্টিমিটার, লালগড় 1 সেন্টিমিটার, ব্যারাকপুর 2 সেন্টিমিটার, কন্টাই 2 সেন্টিমিটার, মোহনপুর 3 সেন্টিমিটার। সিকিম এবং তার সংলগ্ন অঞ্চলে আলিপুরদুয়ার 8 সেন্টিমিটার, দার্জিলিং 8 সেন্টিমিটার, চম্পাশাড়ি 7 সেন্টিমিটার, রায়গঞ্জ 6 সেন্টিমিটার, ঝাড়খণ্ডের নওয়াদি 4 সেন্টিমিটার, গোবিন্দপুর 3 সেন্টিমিটার, বেনিপাতিতে 10 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলি সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, ওড়িশা অঞ্চলেও আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিকিমের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার

দুই একটি জায়গায় অতি ভারী, অর্থাৎ প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার কোনো কোনো অঞ্চলেও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও ঘণ্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার কোনো কোনো অঞ্চলে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কখনো কখনো মেঘলা থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গে সমুদ্র ও নদী উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, ঘণ্টায় প্রায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যা বেড়ে প্রায় প্রতি ঘণ্টায় 55 কিলোমিটার হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 3 দিন এজন্য সমুদ্রে 1.8 থেকে প্রায় 2.5 মিটার উঁচুতে ঢেউ উঠতে পারে। তাই ওই অঞ্চলের মৎস্যজীবীদের সাবধানতা অবলম্বন করে সমুদ্রে যেতে বলা হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এরপর দুপুর 2:30 সময় সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। প্রথমেই থাকছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর। জলজ ফসলের চাষ ও পরিচর্যা নিয়ে ডক্টর আনন্দময় পুস্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 তরজাগান, লাবণী কোটাল ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 7:30 সমীক্ষা, 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা, 8:30 কথায় কাহিনী অন্য মা। শুনবেন রচনা প্রগতি মাইতি, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত। 9:30 শ্রবণী, 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী অর্পিতা রায়, 10:45 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী। 11:00 লোকগীতি পরিবেশনায় রাগমঞ্জুরি, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন সৌমিত্র দাশগুপ্ত। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা পনসায় মরা গেল তুরুই কেটুডে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উছেন তালমাখন এহবে না সাঁতারি আখড়া নিতোগা সাঁতারি আখড়া এতহব হয়োগ কানা বিশ্বনাথ টুডু আর সাঁতেন কোয়া লুহুরি সেরিঞাতেত

0: ni ko na sina galmara torawa a mandi gomke amke hopta bun me je torjuma do chet kana
1: torjuma leili khan ja onuwad samitang parshite olakan onorhe sekhani segayan mul parshite jahan ka olakan ar mitang parshite ol uchur jaha do ni to torjuma mente bun lei dalya ka
0: kan jaha dharti adina sanam bhasha sanam parsi niye badai ka niye ko padhao dare abon onkana khata ho bang kana ona do nijera parsi te ol uchur tehen khan inako sanghe rina jaha mohok inako sanghe rina jaha kisur te inabon buj dare a teba dare abon ina rasa bon chepe dare a ina khatir ke jani torjuma manuti hasta am li me je nito ga oktore asokaite santari sanghe re torjuma rina lagti ar gononge bang tina
2: adi mitan daman katha anita uttore noa jege jakatre aima sange persite sahe sanes aima likana satam onadu chikicha re ho vidaria sanes re ho vidaria academic re ho vidaria to jhotto jayga re noa torjuma do ekar lagti kana noa khatir je abu judi lafang gyan bon arjao lagido a to noa torjuma do ekar lagti সাধারণ পটুয় চির আর বাং যাহাই গে নেহর যাহা উন্ডঙ্গ জ্ঞান বন আর যাও দাঁড়িয়া ওনা দো তর্জমা আর যাহা নোয়া তর্জমাতে হো আবো যদি সাহেদ কিশোর বো খোঁজ তো নোয়া দো একাল গে লাগতি আর যতক্ষণ মারাং কথা বিশ্ব সাহিত্য রে নিত নোয়া তর্জমা রেনা লাগতি হুনাং আডি গে জরুরা আর ওনা অন্তে যদি বো নেলা আবহ যদি বো লাহা সানাবো না সানাবুন তো বাং আবহ বো লাহা নোয়া গে বো কুরুমুটুয়া আর নোয়া গে তাহেন তো না আবো আহু দিস তো নোয়া তর্জমা তো একাল গে লাগতি কান তো না
0: আচ্ছা আবো হর সাহিত্য রে যাহা কো গুনগানা যাহা কো গরবানা কো মেনা আ ইনে কো দেশ দুনিয়া রেন হর কোটেন দিসম জাকাত রেন জিগে জাকাত রেন হর কোটেন নি কো সদর লাগি সান্তাড়ি পারসি কোন এটা পারসি রে তর্জমা রেনা জেলকা গুনং মেনা আ অনকা গে এটা পারসি রেনা যাহা কিসুর তে কো ᱡᱟᱦᱟᱸ ᱥᱮᱡ ᱟᱠᱚ ᱫᱚ ᱟᱵᱚ ᱠᱷᱚᱱ ᱵᱟᱹᱲᱤᱡ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱚ ᱞᱟᱦᱟᱣ ᱠᱟᱱ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱛᱮ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱱᱤᱛᱚᱜ ᱚᱠᱛᱚ ᱨᱮ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱶᱦᱮᱫ ᱢᱟᱱᱰᱤ ᱜᱚᱢᱠᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱢ ᱧᱮᱞ ᱮᱫᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱶᱦᱮᱫ ᱯᱟᱦᱴᱟ ᱟᱵᱚᱨᱮᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱪᱟᱨᱪᱟᱭᱮᱫ ᱠᱟᱱᱟ
1: ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱰᱤ ᱫᱷᱟᱹᱨᱛᱤᱱ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ ᱮᱱ ᱨᱮᱦᱚᱸ ᱟᱵᱚᱨᱮᱱ ᱯᱨᱚᱫᱷᱩᱞ ᱠᱚ ᱡᱮᱞᱮᱠᱟ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱨᱮᱱᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱯᱟᱹᱦᱤᱞ ᱥᱩᱦᱤᱫ ᱵᱟᱹᱵᱩ ᱦᱟᱹᱲᱭᱟᱹᱨ ᱥᱟᱠᱟᱢ ᱛᱟᱞᱟᱛᱮ ᱟᱭᱢᱟ ᱥᱟᱨᱫᱟ ᱯᱨᱚᱥᱟᱫ ᱠᱤᱥᱠᱩ ᱨᱚᱵᱤᱞᱟᱞ ᱢᱟᱱᱰᱤ ᱜᱚᱢᱠᱮ ᱮᱢᱟᱱ ᱠᱚᱣᱟᱜ ᱚᱞ ᱟᱨ ᱩᱱ ᱵᱤᱫᱟᱹᱞ ᱨᱮᱱ ᱟᱵᱚᱨᱮᱱ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱛᱮ ᱥᱮᱨᱮᱧ ᱥᱮᱯᱮᱧ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱯᱨᱚᱯᱷᱮᱥᱚᱨ ᱥᱩᱫᱷᱤᱨ ᱢᱤᱛᱨᱚ ᱜᱚᱢᱠᱮ ᱨᱚᱵᱤᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱴᱷᱟᱠᱩᱨᱟᱜ ᱚᱱᱟ ᱵᱤᱞᱤᱫ ᱵᱟᱞᱟᱝ ᱦᱮᱸ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱛᱟᱞᱟᱨᱮ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱱ ᱫᱟ ᱵᱤᱞᱚᱢ ᱛᱮ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱱ ᱨᱮᱦᱚᱸ ᱱᱤᱛᱚᱜ ᱱᱚᱜᱼᱚᱭ ᱥᱚᱨᱫᱤᱱ ᱱᱚᱣᱟ 2003 ᱮᱭᱤᱴ ᱥᱤᱰᱩᱞ ᱨᱮ ᱦᱮᱡ ᱛᱟᱭᱚᱢ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱤᱨᱯᱟᱹ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱟᱶᱦᱮᱫ ᱨᱮᱦᱚᱸ ᱮᱢᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟᱱ ᱚᱠᱛᱮ ᱨᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱮᱦᱮᱧ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱨᱮ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱜᱚᱱᱚᱝᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱮᱱᱟᱜ ᱯᱩᱛᱷᱤ ᱠᱚ ᱛᱚᱨᱡᱚᱢᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱨᱮ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱟᱛᱷᱨᱤ ᱥᱟᱶᱦᱮᱫ ᱢᱟᱱᱮ ᱜᱚᱫᱽᱫᱚ ᱥᱟᱦᱤᱛᱛᱚ ᱫᱚ ᱵᱷᱟᱜᱮ ᱜᱮ ᱚᱞ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱱᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱨᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱯᱩᱛᱷᱤ ᱠᱚ ᱟᱫᱚ ᱚᱸᱰᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱢᱟᱱᱮ ᱩᱱᱟᱹᱜ ᱥᱚᱞᱦᱮᱛᱮ ᱵᱟᱝ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱚᱭᱛᱚ ᱟᱠᱷᱚᱨᱤᱠ ᱢᱟᱱᱮ ᱥᱟᱵᱫᱤᱠ ᱚᱱᱩᱵᱟᱫ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱠᱟᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱢᱟᱱᱮ ᱚᱱᱟ ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱨᱚᱢᱚᱡᱽ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚ ᱧᱟᱢᱟ ᱥᱚᱦᱚᱡᱽ ᱛᱮᱠᱚ ᱚᱸᱰᱮ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱵᱷᱟᱜᱮ ᱧᱚᱜ ᱟᱨᱦᱚᱸ ᱦᱩᱭ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱨᱦᱚᱸ ᱡᱟᱹᱱᱤᱡ ᱟᱵᱚᱣᱟᱜ ᱛᱚ ᱢᱟᱱᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱶᱦᱮᱫ ᱚᱱᱟ
0: ᱟᱪᱪᱷᱟ
1: ᱵᱷᱟᱜᱮ ᱧᱚᱜ
0: ᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱟᱱᱰᱤ ᱜᱚᱢᱠᱮ ᱟᱢᱮᱢ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱡᱮ ᱜᱚᱫᱽᱫᱚ ᱥᱟᱦᱤᱛᱛᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱹᱛᱷᱱᱤ ᱥᱟᱶᱦᱮᱫ ᱤᱱᱟᱹ ᱫᱚ ᱟᱢ ᱫᱚᱢ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱯᱟᱦᱴᱟ ᱡᱟᱦᱟᱸ ᱛᱚᱨᱡᱚᱢᱟᱜ ᱠᱟᱱ ᱫᱚ ᱤᱱᱟᱹ ᱫᱚ ᱱᱤᱛᱦᱚᱸ ᱚᱠᱟ ᱠᱚᱴᱷᱮᱱ ᱪᱚᱝ ᱟᱨᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤ ᱥᱩᱫᱷᱟᱹᱨ ᱨᱮᱱᱟᱜ ᱟᱨᱦᱚᱸ ᱪᱮᱛᱟᱱ ᱫᱷᱟᱯ ᱨᱮ ᱨᱟᱠᱟᱵᱚᱜ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱮᱱ ᱟᱸᱥ ᱟᱨ ᱚᱱᱟ ᱡᱟᱭᱜᱟ ᱫᱚ ᱛᱟᱦᱮᱱ
1: ᱠᱟᱱᱟ
0: ᱦᱳᱭ ᱟᱫᱚ ᱚᱠᱟ ᱴᱷᱮᱱ ᱟᱱᱟᱴ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮᱜᱮ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭ ᱛᱮᱵᱚᱱ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱤᱫᱤᱭᱟ ᱢᱟᱱᱚᱛᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱱᱤᱭᱟᱹ ᱞᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱡᱮ ᱱᱤᱭᱟᱹ ᱚᱱᱩᱵᱟᱫ ᱥᱮ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱱᱤᱭᱟᱹ ᱠᱟᱛᱷᱟ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱟ ᱱᱤᱭᱟᱹ ᱵᱟᱵᱚᱫ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱩᱵᱟᱫ ᱫᱚ ᱛᱤᱱ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱠᱟᱱᱟ
2: ᱱᱚᱣᱟ ᱟᱹᱰᱤ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱟᱢᱟᱱ ᱠᱩᱠᱞᱤ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱢᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱛᱚ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱫᱚ ᱵᱟᱨᱭᱟ ᱦᱚᱨᱟᱛᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱤᱫ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱟᱝᱞᱟ ᱛᱮᱠᱚ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱠᱷᱚᱨᱤᱠ ᱛᱚ ᱡᱟᱦᱟᱸ ᱳᱣᱟᱨᱰ ᱯᱷᱨᱚᱢ ᱳᱣᱟᱨᱰ ᱚᱱᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱫᱷᱚᱨᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱟᱦᱟᱸ ᱯᱟᱹᱨᱥᱤ

0: ᱚᱱᱟ ᱤᱧ ᱫᱟᱹᱭᱠᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱤᱧ ᱞᱟᱹᱭᱟ ᱡᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱨᱤᱡᱤᱱᱟᱞ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱚ ᱛᱟᱦᱮᱱ ᱛᱤᱧᱟᱹ ᱴᱟᱨᱜᱮᱴ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱛᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱚᱱ ᱤᱧ ᱫᱷᱚᱨᱚ ᱤᱧ ᱫᱟᱹᱭᱠᱟᱹ ᱞᱮᱠᱟᱧ ᱞᱟᱹᱭᱟ ᱤᱧ ᱵᱟᱝᱞᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱛᱮ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱦᱤᱱᱫᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱠᱷᱚᱱᱟᱜ ᱤᱧ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱᱟ ᱵᱟ ᱤᱧ ᱤᱝᱨᱮᱡᱤ ᱥᱟᱦᱤᱛᱛᱚ ᱦᱚᱸ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱚ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱚᱨᱤᱡᱤᱱᱟᱞ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱚᱱ ᱤᱧ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱤᱧ ᱡᱩᱫᱤ ᱚᱸᱰᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱛᱮᱦᱚᱸ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱠᱷᱚᱱ ᱡᱩᱫᱤ ᱮᱴᱟᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱤᱧ ᱛᱚᱨᱡᱚᱢᱟᱭᱟ ᱩᱱᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱨᱤᱡᱤᱱᱟᱞ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱨᱮ ᱤᱧ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱤᱧᱟᱹᱜ ᱴᱟᱨᱜᱮᱴ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱛᱚ ᱱᱚᱸᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱱᱟᱴ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱚᱣᱟᱨᱰ ᱯᱷᱨᱚᱢ ᱚᱣᱟᱨᱰ ᱪᱮᱫᱞᱮᱠᱟ ᱫᱷᱚᱨᱚ ᱤᱧ ᱵᱟᱝᱞᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱟᱛᱟᱢ ᱥᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱜᱮ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱚᱠᱛᱚᱵᱽᱵᱚ ᱤᱧ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱱᱚᱝᱠᱟ ᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜ ᱜᱮᱭᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱵᱟᱝᱞᱟ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱯᱨᱮᱠᱠᱷᱟᱯ ᱢᱟᱱᱮ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱠᱟᱞᱪᱟᱨ ᱛᱟᱢ ᱩᱱᱠᱩ ᱥᱟᱝ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱚ ᱵᱟᱝ ᱢᱤᱞᱟᱹᱜᱼᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱞᱟᱜᱽ ᱜᱮ ᱛᱟᱠᱚᱣᱟ ᱛᱚ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱦᱟᱸ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱟᱠᱚ ᱫᱤᱱᱟᱹᱢ ᱫᱤᱱ ᱠᱚ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱟ ᱚᱱᱟ ᱥᱟᱝ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱚᱱᱠᱟᱱ ᱟᱹᱲᱟᱹ ᱵᱟᱝ ᱦᱚᱵᱚ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱚ ᱩᱱ ᱡᱚᱦᱚᱜ ᱫᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱚᱱᱟ ᱟᱹᱲᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱛᱤᱥᱚᱵᱫᱚ ᱥᱮ ᱚᱱᱟ ᱥᱚᱵᱫᱚ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱚᱛᱤᱥᱚᱵᱫᱚ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱤᱱᱳᱱᱤᱢ ᱵᱚ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ ᱛᱚ ᱩᱱ ᱫᱚ ᱟᱸᱡᱷᱟᱴᱚᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱡᱮ ᱢᱟᱱᱮ ᱚᱱᱟ ᱟᱹᱲᱟᱹ ᱠᱷᱚᱱ ᱤᱧᱟᱹᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱹᱲᱟᱹ ᱛᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱸᱰᱮ ᱫᱚ ᱧᱮᱞ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱫᱷᱚᱨᱚ ᱤᱧ ᱢᱤᱫᱴᱟᱝ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱩᱞ ᱦᱤᱸᱥᱜᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱤᱧᱟᱹ ᱡᱮ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱵᱚᱠᱛᱚᱵᱵᱚ ᱫᱚ ᱵᱟᱝ ᱟᱹᱨᱩᱣᱟ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱟᱥᱚᱞ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱮᱫ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱟᱹᱨᱩᱣᱟ ᱠᱷᱟᱹᱞᱤ ᱤᱧᱟᱹᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱟᱹᱨᱩ ᱛᱤᱧᱟᱹ ᱛᱚ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱦᱩᱫᱤᱥ ᱛᱮ ᱢᱮᱱᱟᱭ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱵᱷᱟᱵᱽ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮᱜᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱟᱭᱛᱮ ᱢᱮᱫ ᱞᱩᱛᱩᱨᱟᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱵᱷᱟᱵᱽ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱫᱚ ᱡᱮᱱᱚ ᱛᱟᱦᱮᱱ ᱢᱟᱜᱮ ᱛᱟᱦᱚᱞᱮ ᱤᱧᱟᱹᱜ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱚᱨᱟᱥᱚᱨᱤ ᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱟᱹᱲᱟᱹ ᱠᱷᱚᱱᱟᱜ ᱟᱹᱲᱟᱹ ᱵᱟ ᱯᱨᱚᱛᱤᱥᱚᱵᱫᱚ ᱵᱟᱝ ᱯᱟᱸᱡᱟ ᱠᱟᱛᱮ ᱥᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱳᱣᱟᱨᱰ ᱯᱷᱨᱚᱢ ᱳᱣᱟᱨᱰ ᱵᱟᱝ ᱯᱟᱸᱡᱟ ᱠᱟᱛᱮ ᱛᱚ ᱠᱤᱪᱷᱩ ᱠᱤᱪᱷᱩ ᱠᱷᱮᱛᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱜᱚᱢᱠᱮ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱ ᱜᱮᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱜᱚᱫᱽᱫᱚ ᱥᱟᱦᱤᱛᱛᱚ ᱥᱮ ᱠᱟᱹᱛᱷᱱᱤ ᱥᱟᱦᱤᱛᱛᱚ ᱨᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱥᱚᱢᱵᱷᱚᱵ ᱨᱮᱦᱚᱸ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱚᱲᱦᱮ ᱵᱟ ᱯᱚᱫᱽᱫᱚ ᱥᱟᱦᱤᱛᱛᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚ ᱞᱟᱹᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱟᱸᱡᱷᱟᱴ ᱛᱮᱭᱟᱨᱚᱜ ᱜᱮᱭᱟ ᱛᱚ ᱚᱱᱟ ᱨᱮᱫᱚᱧ ᱢᱚᱱᱮᱭᱟ ᱵᱷᱟᱵᱽ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱥᱮ ᱨᱟᱥᱟ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱛᱮ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱦᱩᱫᱤᱥ ᱠᱟᱛᱮ ᱜᱮᱵᱚ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱞᱮᱠᱷᱟᱱ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱱᱟᱯᱟᱭᱚᱜᱼᱟ
1: ᱴᱷᱤᱠ ᱟᱵᱚ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱚᱲᱢᱚ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱚᱦᱚᱨ ᱨᱮᱱᱟᱜ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱨᱮᱱᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮᱵᱚᱱ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱟᱛᱷᱟᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱮᱴᱟᱜ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱮᱴᱟᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱮᱱᱟᱜ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱞᱟᱠᱪᱟᱨ ᱵᱷᱤᱱᱟᱹ ᱜᱮᱭᱟ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱡᱤᱭᱚᱱ ᱫᱷᱟᱨᱟ ᱵᱷᱤᱱᱟᱹ ᱜᱮᱭᱟ ᱤᱱᱟᱹᱛᱮ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱟᱹᱲᱟᱹ ᱜᱮ ᱟᱵᱚ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱡᱚᱛᱚ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱥᱚᱢᱟᱱ ᱟᱹᱲᱟᱹ ᱵᱟᱝ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱥᱤᱱᱳᱱᱤᱢᱥ ᱟᱨ ᱵᱟᱝ ᱯᱨᱚᱛᱤᱥᱚᱵᱫᱚ ᱵᱟᱝ ᱧᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜᱼᱟ ᱮᱱᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱵᱟᱝᱜᱟᱞᱤ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱩᱲᱤᱭᱟ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱟᱥᱟᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱵᱤᱦᱟᱨᱤ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱫᱚ ᱫᱩᱲᱩᱵ ᱛᱤᱸᱜᱩ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱮᱱ ᱦᱮᱣᱟ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱹᱰᱤ ᱫᱤᱱ ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱯᱟᱸᱡᱟᱭᱟ ᱟᱨ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱥᱟᱞᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱛᱩᱞᱩᱡᱟ ᱟᱨ ᱵᱚᱱ ᱛᱚᱨᱡᱚᱢᱟᱭ ᱠᱷᱟᱱ ᱮᱱ ᱨᱮᱦᱚᱸ ᱧᱟᱢᱚᱜᱚᱜ ᱜᱮᱭᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱵᱤᱫᱮᱥᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱠᱚ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱩᱲᱩᱵ ᱛᱤᱸᱜᱩ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟᱱ ᱚᱱᱟ ᱯᱟᱹᱨᱥᱤ ᱠᱚ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱛᱚᱨᱡᱚᱢᱟᱭ ᱚᱠᱛᱮ ᱯᱟᱹᱱᱟᱹᱨᱥᱤ ᱟᱱᱟᱴ ᱫᱚ ᱛᱤᱱ ᱢᱟᱨᱟᱝ ᱟᱱᱟᱴ ᱠᱟᱱᱟ ᱢᱟᱱᱰᱤ ᱜᱚᱢᱠᱮ?
2: ᱚᱱᱟ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱟᱱᱟᱴ ᱠᱟᱱᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱱᱚᱝᱠᱟᱱ ᱟᱹᱲᱟᱹ ᱠᱚᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱯᱟᱹᱱᱟᱹᱨᱥᱤ ᱞᱮᱠᱟᱨᱮ ᱵᱚᱫᱚᱞ ᱫᱚ ᱵᱟᱝ ᱵᱚᱫᱚᱞᱚᱜᱼᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱱᱟ ᱟᱥᱚᱞᱟᱜ ᱫᱚ ᱟᱥᱚᱞᱟᱜ ᱜᱮ ᱫᱚᱦᱚ ᱞᱟᱹᱠ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱚᱱᱟ ᱞᱮᱵᱮᱞ ᱨᱮ ᱢᱟᱱᱮ ᱮᱴᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱠᱷᱚᱱ ᱱᱚᱝᱠᱟᱱ ᱟᱹᱲᱟᱹ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱚᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱟᱹᱲᱟᱹ ᱛᱮᱫᱚ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱡᱟᱠᱟᱛ ᱦᱚᱲ ᱠᱚ ᱵᱟᱰᱟᱭᱟ ᱚᱱᱠᱟᱱ ᱥᱚᱵᱫᱚ ᱠᱚᱫᱚ ᱵᱟᱝ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱵᱟᱝ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱟᱛᱮ ᱵᱟᱝ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱟᱨ ᱤᱱᱟᱹᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱨᱮᱫᱚ ᱫᱤᱥᱟᱹ ᱫᱚᱦᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱮ ᱟᱵᱚ ᱡᱷᱚᱛᱚ ᱫᱚ ᱵᱟᱵᱚᱱ ᱵᱚᱫᱚᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱹᱠ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱚᱱᱟ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮᱜᱮ ᱤᱱᱟᱹᱴᱩᱠᱩ ᱜᱮ ᱵᱚᱫᱚᱞᱚᱜᱼᱟ
1: ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱢ ᱫᱚᱢ ᱞᱟᱹᱭᱮᱫᱟ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱠᱟᱞᱪᱟᱨ ᱨᱮ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱡᱤᱱᱤᱥ ᱠᱚ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱣᱦᱟᱨ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱛᱷᱟ ᱠᱚ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱣᱦᱟᱨ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱟᱫᱚᱢ ᱚᱠᱛᱮ ᱫᱚ ᱤᱱᱟᱹᱜᱮ ᱥᱚᱨᱟᱥᱚᱨᱤ ᱦᱟᱛᱟᱣ ᱞᱮᱠᱷᱟᱱ ᱦᱚᱸ
2: ᱜᱟᱱᱚᱜᱼᱟ
1: ᱟᱢ ᱛᱚ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱢ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱨᱮᱱᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱚᱠᱛᱮ ᱨᱮ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱯᱟᱹᱱᱟᱹᱨᱥᱤ ᱟᱱᱟᱴ ᱠᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮᱢ ᱥᱚᱞᱦᱮ ᱦᱮᱡ ᱮᱫᱟ?
2: ᱱᱚᱣᱟ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚᱢ ᱟᱫᱚᱢ ᱴᱷᱟᱶ ᱠᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱮᱯᱨᱳᱯᱨᱤᱭᱮᱴ ᱡᱩᱫᱤ ᱢᱤᱱᱤᱝ ᱵᱟᱭ ᱟᱹᱜᱩᱭᱟ কিন্তু যদি আয়া মিটা নকান শব্দ ব্যবহার যাতে ফুলফিল তাহলে খান ব্যবহার অরিজিনাল অরিজিনাল ওয়ার্ড গে দহ যেমন ইংরেজি পার্সি রে কিছু কিছু যাহা পার্সি রে চালান ওয়ার্ড কো বাকো বদল দাঁড়ায়
1: অনড়েনা তর্জমা অক্তে রে উন্দম চিৎকা ওয়ার্ড ফর ওয়ার্ড যাহা ট্রান্সলেশন ওনা দো যত খড়ি দো বাং লাগতি আছেন
2: বাং মানে নোয়া দো আডি হড়মো হাটি অনড়ে অনড়ে দো সাহিত্য রে আডি সুখ শিল্প কো মানে আতো আদো নোয়ার দো ভাব ভাব গে মূল কানা আর ওনা দো ওয়ার্ড টু ওয়ার্ড সে মিটাং সেন্টেন্স মিটাং লাইন গে একদম অনকা গে তো হুবু হুবু তর্জমা হইও অনকা দো বাং অনড়িয়ে চেডে লই লাগিদো কানা ধরতি জাকাত রে হড়কো আতে উনিয়া মূল লক্ষ্য কানা চেত ওনা বুঝেই দহ কেতে সাফা সাহি একদম হড়কো বুঝ উত্তর মা আয়া লই রেনা যাহা মানে অনড়ে রে যাহা লই লাগিদো কানা ওনা আপনারা পরিচিত আগু সে এটা পরিচিত উচড় নো নো আগে জানি মানে ইন দো অনকা ভাবতে গিন মনে কেদা সরেস
1: অনড়িয়ে তর্জমায় অক্তরে রে দো অনড়িয়ে লেকাতে আমঠেন দো পনারসি আনাট দো আডি মারাং জাঙ্গে দো আমঠেন দো লেইটা বাংকানা
2: বাংকানা
1: আমদো না ভাব সে
2: ভাব সে গে
1: ওনা অনর হই না যাহা তে তাপু কান যাহা হুনুদিস যাহা ওনারে মিনা কাট ইন সে গে ভর্তি মলো জল
0: মিটাং রা সিরিং ওনারে না রাহা তে কা সেবেল গুয়া রাহা যদি বাং চেরা ওনা না সেবেল সরম দো বাং হিজ অনরে রে না ওনা যাহা সরম ওনা দো আয়া ভাব আয়া ভাবনা ওনা আয়া রাসা তো ওনে দো ভাব ভাবনা চিতান রে গে জস্তি গাইতে আমি লুতুরা লাগতি কানা ওনে দো হ্যাঁ ওয়ার্ড ফ্রম ওয়ার্ড বাং কাতে ওনা দো ভাব চিতা রেগে খান গে আরি নাপায়
1: মানতি হাসদা নিয়ে দো অনড়হে রেনা কথাম লই কেডা আরি তো যদি কথমি সাহের সেট পন চালা হাম ওন্ডে দো ওনা পনারসি আনাট তিনা গান জাগে দারা মে সিরজে উঠা সে ভাঙা চিলকা মনে ইডা
0: কথনি সাহের দো আডি সময় ওনা দো নামক গিয়া নামক গিয়া দো নংকান মে লাগি দো কানা এ যখন মেটাং তর্জমাস বন কামিয়া ওনা দো যাহা ক্ষেত্রে রেগে হয়ে দাঁড়িয়া তো নন্ডে যাহা বো নেলা নন্ডে দো সরাসরি যখন বো নেলে আজ ওয়ার্ড ফ্রম ওয়ার্ড তো নন্ডে গিয়ে ওনা পুরি ভাষা সে মিটেন টার্মিনোলজি রেনা কথা হিজুক কানা তো নোয়া গাড়ি নাসিনা বাড়া যাহা পনারসি কথা বো মেনেয়া ওনা দো নোয়া টার্মিনোলজি সে পরি ভাষা দো নোয়া গে বো মেতা কানা যে ধরো মিটং এড় মানে যথাত সাহি ওনা পুষ্টাও সাহি ফোটেল হচ্ছ দাঁড়িয়া কানা সে বা ওনা রেনা মিটং পুষ্টাও মেনে তাহেনা আর যতক্ষণ মারাং কথা দৈকে লেকাতে যদি বো নেলা যেমন আবো বো বাডাইয়া ইংরেজিতে যাহা রেডিও বো মেতা কানা আর ওনা বো দিয়া স্যার মারাং তো হই যে নোয়া দো মিটং টার্মিনোলজি কানা চেদা কানা যে নোয়া শর্মা আড়াং নোয়া বাদ কাতে কিন্তু আর যাহানা ওনকা এড় বাবন ব্যবহার দাঁড়ে আর নোয়া রেনা চেনি মেনা নোয়া ছাড়া তো নোয়া দো চেটকা নো যে শর্মা আড়াং বো মেনা নোয়া রেনা মিটং যথাত মেনে দো মেনা আর যতক্ষণ মারাং কথা নোয়া আডি আলগাতে সে আবো ঠেন নোয়া রেনা গ্রহণ যোগ্যতা মেনা বা যত হর বো মানা বাতা দাঁড়িয়া মানে ইয়া মনে হয় আর নোয়া নোয়া বিরুদ্ধ রে দো যাহাঁয়া যাহানা আনাট বাং তাহে দাঁড়িয়া তো মিটাং অয়ত্রে আইমা গুটাং এড় গে তাহে দাঁড়িয়া মেনখান যত এড় গে টার্মিনোলজি সে পরিভাষা দো বাং হয় পরিভাষা দো উনকান এড় গে হয় যাহা মিটাং সাতাম আডি আলগাতে একদম উনিয়া মেনে আডি যথাত সাহি উনি ফুটল দাঁড়িয়ায় আর যতক্ষণ মারাং কথা হয় কিনা আবো ওনা বো হাতাও দা সে বাং মানাও বাতাও দাবো সে বাং আবো ওনা আবোয়া দিনম দিনা কামি রে সে আবোয়া যাহানা কামি কাসনি রে ওনা বো ব্যবহার দা সে বাং যদি ওনা রেনা ব্যবহার তাহেনা বা যদি আবো যত হরতে বো মানা বাতাও দাঁড়িয়া তাহলে খান ওনা দো টার্মিনোলজি তাহে উত্তরেন তাবন সে পরিভাষা সে পনারসি যাহা গেবো মে মেনখান যদি ওনা যখন যে কিছু গান হরব আপনার কেটে কিছু গান বাবো আপনারে তাহলে কিন্তু ওনা রেনা গুরুত্ব দো সে ইম্পর্টেন্স তো বাং তাহে
1: মানতি হাসতে নন্ডে মিটেন দাইকম লেই কে তাবনা আডি বেস দাইকা শর্মা আড়াং নিয়ে এড়ে দো হর হপন কো হর সমাজ রে নিয়ে দো আপনার গড় কাটা শর্মা আড়াং দো আকাশবাণী নিয়ে রিনা প্রতিশব্দ হিসাবে ব্যবহার কানা মেনখান রেডিও দো রেডিও গেবো লেই এরা রেডিও দো মিটেন ইংলিশ এড় গান রেহো গোটা দুনিয়া জাকাত রেন হর আকোয়া পরিস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন এড় কো ব্যবহার কার রেহো রেডিও দো যত হর ঠেন কে বুঝলে কেনা কথা কানা এনে তো রেডিও দো রেডিও গে ব্যবহার কানা মেনখান আকাশবাণী লাগিদ দো মিটেন প্রতিশব্দ বিনা কানা অনদ হই কানা শর্মা আড়াং ᱤᱱᱤ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱵᱩᱡᱽ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱞᱟᱹᱠᱛᱤᱭᱟᱱᱟᱜ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱟᱵᱚ ᱢᱤᱫᱴᱮᱱ ᱵᱷᱤᱱᱟᱹᱛᱮ ᱯᱨᱚᱛᱤᱥᱚᱵᱫᱚ ᱵᱚᱱ ᱵᱮᱱᱟᱣᱮᱫᱟ, ᱟᱹᱰᱤ ᱴᱷᱮᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚᱵᱚᱱ ᱟᱯᱱᱟᱨ ᱜᱚᱫᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚᱵᱚᱱ ᱟᱯᱱᱟᱨᱮᱫᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱟᱹᱢᱤᱨᱮ ᱵᱮᱣᱦᱟᱨ ᱜᱟᱱᱚᱜ ᱜᱮᱭᱟ, ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 26 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান। এখন নাটক,
1: এখন শুরু হচ্ছে নাটক আমরা তিন প্রেমিক ও ভুবন।

কাহিনী বিমল কর, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত, প্রযোজনা সুব্রত মজুমদার। আমরা তিন প্রেমিক ও ভুবন।

0: কিরে অনাদি, চুপ করে আছিস কেন? কিছু বল।
1: ভাল লাগছে না রে শিশির, শিবানী যে হঠাৎ করে এইভাবে মারা যাবে।
0: হঠাৎ করে মানে? বহুদিন ধরে ভুগছিল, ভুবনকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু ওর শরীর স্বাস্থ্যের দিকে তেমন নজর দেয়নি কোনোদিন। হ্যাঁ, মাসখানেক আগে শিবানীর সঙ্গে আমার দেখা হয়েছিল। ভুবনের উপর কি জন্য যেন রেগে ছিল শিবানী। নিশ্চয়ই শিবানীকে ভুবন অবহেলা করত, নইলে এই বয়সে শিবানী মারা যেত না।
1: অথচ দেখ, ভুবন আজ এমন ভাব দেখাচ্ছে যেন শিবানীর মৃত্যুতে ও সবকিছু অন্ধকার দেখছে, যেন একাই কষ্ট পাচ্ছে।
0: মুখাগ্নি শেষ করে সেই যে অর্জুন গাছের ছায়ার তলায় রাখা গরুর গাড়িতে গিয়ে বসেছে,
2: আর বসার ভঙ্গিটা লক্ষ্য কর, কুঁজো হয়ে বসে, হাঁটুর উপর মাথা, দুহাতে মুখ আড়াল করা,
1: অসহ্য।
2: তুই রেগে যাচ্ছিস কেন নদী? এটি তো স্বাভাবিক, শিবানী ভুবনের স্ত্রী।
1: তাতে কি, তুই লক্ষ্য করেছিলি শিবানীর মুখাগ্নি করার সময় ভুবন একটু কাঁদেনি, এক ফোঁটা চোখের জল পড়েনি, একটা নির্বাক পুতুলের মতো। এর মানে কি জানিস? ভুবন শোকে অভিভূত, শিবানীর মৃত্যুতে তার যন্ত্রণা অনুভূতির এমন স্তরে পৌঁছেছে যে আসলে ভুবন জোর করে শোকের মাত্রার গভীরতা দেখাচ্ছে।
2: হ্যাঁ, তুই ঠিক বলেছিস সোনাদি, এতটা শোক পাওয়ার তার কোনো কারণ নেই। তবু ভুবনের এত শোক কেন? সে কি আমাকে ঈর্ষান্বিত করতে চায়, কিংবা আমাদের তিনজনকে?
1: কি ভাবছিস শিশির? কি ভাবছিলি?
2: হ্যাঁ, ওই শিবানী কিন্তু ভুবনকে কোনোদিনই ভালোবাসেনি, ভালোবাসতে পারেনি। আসলে শিবানী ভুবনের উপর নির্ভর করতে চেয়েছিল, একটু আশ্রয়, মাথার উপর একটু ছাদ, পায়ের তলায় শক্ত মাটি, যে ভুবন কোনোদিন ওকে দিতে পারেনি। অথচ
0: আজ ভাবটা এমন করছে যেন
1: কমল একটা সিগারেট দিত। সৎকার শেষ হতে হতে বিকেল পড়ে যাবে,
0: শুয়ে পড়ি।
1: আমরা বোধ হয় না এলেই ভালো করতাম রে।
0: কেন, আমরা না এলে কি ভালো হতো?
1: আমাদের জন্য ভুবনের হয়তো অস্বস্তি হচ্ছে, এই সময় ও বোধ হয় আমাদের বাদ দিয়েই তার স্ত্রীকে ভাবতে চেয়েছিল।
2: তা ভাবুক না, কে বারণ করেছে ভাবতে?
1: না তা নয়, আমরাও চোখের সামনে বসে থাকলে ভুবনের পক্ষে আমাদের বাদ দিয়ে শিবানীকে ভাবা মুশকিল।
0: তাহলে সাত সকালে লোক দিয়ে আমাদের বাড়িতে শিবানীর মারা যাওয়ার খবর পাঠালো কেন? না পাঠালি পারত, কিংবা বলে দিলি পারত আমরা যেন শ্মশানে না আসি।
2: খবর না দিলে খারাপ দেখাতো, তাই ভদ্রতা করে হয়তো।
0: আমরাও ভদ্রতা রক্ষা করেছি, শিবানী আমাদের বন্ধু স্ত্রী, তার সৎকারে না আসা কি ভালো দেখাতো?
2: না শুধু বন্ধু স্ত্রী কেন, শিবানী আমাদের কি বলবো মা, শিবানী আমাদের বান্ধবী বা যাই বল, সে তো আমাদের কিছু একটা ছিল, তোর অনাদির আমার, সে মারা গেছে আর আমরা শ্মশানে আসবো না?

0: কেমন উদাস ভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ও কি আমাদের দেখতে পাচ্ছে না? না, দেখেও দেখতে চাইছে না। ও কি আমাদের উপেক্ষা করছে?
1: এসব বাড়াবাড়ি বাড়াবাড়ি, ভুবন এত বাড়াবাড়ি করছে যে আমার এক এক সময় অসহ্য লাগছে। এত আতিশয্য কেন? হ্যাঁ, ওরা কি আর জানি না শিবানীর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? তবু এমন ভাব তুমি দেখাচ্ছ যেন আমরা কিছুই জানি না, যেন শিবানী তোমার সর্বস্ব ছিল, যেন শিবানীর মৃত্যুতে তোমার বিশ্বভুবন একেবারে অন্ধকার হয়ে গেছে। তোমার বোকামির শেষ নেই ভুবন, তোমার বোকামির শেষ নেই। তুমি যে কাকে এত শোক দেখাচ্ছ, তবু যদি তুমি জীবনে শিবানীর ভালোবাসা পেতে। শিবানী তোমায় ভালোবাসেনি ভুবন, কোনোদিন ভালোবাসেনি। যদিও শেষ পর্যন্ত তোমায় বিয়ে করেছিল, কিন্তু তুমি স্বামী হয়েছিলে বলে যা পাবার পেয়ে গেছো তা ভেব না। বরং শিবানীর ভালোবাসা বলতে যা তা পেয়েছিলাম আমি।

0: কৃষি,
1: হ্যাঁ
0: ভুবন কাঁদছে?
1: হ্যাঁ সে তো কাঁদতেই পারে,
0: ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কান্নার কোনো শব্দ নেই, মনে হচ্ছে যেন ভেতর থেকে কান্না গুমড়ে গুমড়ে উঠছে।
1: আমাদের দেখাচ্ছে দেখাচ্ছে, ভেতরে ভেতরে ওর যে রক্তক্ষরণ হচ্ছে সেটাও আমাদের বোঝাতে চাইছে। ও বোঝাতে চাইছে যে শিবানী ওর একা আর ছিল, ওর নিজস্ব, ওর অধিকারের, তাই অধিকার হারানোর হাহাকারে ওর এত আতিশয্য সহ্য হচ্ছে না। এক কাজ কর, চল আমরা একটু না হয় ওদিকে ওই আড়ালে গিয়ে বসে।
0: কেন
1: কেন মানে ভুবনবাবুর হয়তো আমাদের সহ্য হচ্ছে না। কিরে কমলেন্দু,
2: আমরা আড়ালে গিয়ে বসলে ভুবন যদি শান্তি পায় আমার আপত্তি নেই। আমার বরং ওই শিবানীর চিতার কাছে বসে ওই চিতার দিকে তাকিয়ে থাকতে খুব খুব খারাপ লাগছে।
1: তাই বুঝি শুয়ে শুয়ে শ্যামল ফুল দেখছিস, আকাশ দেখছিস?
0: চল একটু আড়ালে দূরে গিয়েই বসি, এছাড়া এদিকে রোদ ঘুরে গেছে, বসে থাকা যাবে না, চল চল ওঠ। এইখানটা বসি, চিতাও দেখা যাচ্ছে না, ভুবন কেউ না।

0: ভালো লাগছে না
1: আমারও না।
2: শিবানী যেভাবে আচমকা মারা যাবে,
0: ভুবন শিবানীকে ভালোবাসতে পারেনি, ওর প্রতি ভুবনের কোনো নজরই ছিল না।
1: শিবানী ও ভুবনকে আসলে মেয়েদের কারো না কারোর উপর নির্ভর তো করতেই হয়, তাই হয়তো।
0: শিবানীর কথা খুব মনে পড়ছে,
1: নস্টালজিয়া।
2: না, নিজেকে ফাঁকে দিয়ে লাভ নেই, এ কথা সত্যি। শিবানীর কথা আজ খুব মনে পড়ছে।
0: মনে না পড়াটাই অস্বাভাবিক,
2: খানিকটা তাই,
1: খানিকটা নয় সবটাই।
0: এদিকটা চলে এসে ভালোই হয়েছে, শিবানী চিতার সামনে বসে থাকতেন আর একেবারে ভালো লাগছিল না। হতে পারে তখন আমি বোকা ছিলাম, বয়স কম ছিল, তবু

0: তাদের ঠিক শিবানী আমাকে ভালোবেসেছিল। আমার চেয়ে বেশি সে আর কাউকে কখনো ভালোবাসেনি।
1: কমল যা বলছে তাতে সবচেয়ে বেশি ভালোবাসার কথা উঠলে শিবানীর কাছে আমার চেয়ে আর কেউ বেশি পেয়েছে এ কথা আমি বিশ্বাসই করি না।
0: কি রে শিশির,
1: হ্যাঁ
0: কিছু বলবি বলে মনে হচ্ছে?
1: হ্যাঁ বলবো মানে, হ্যাঁ ওই ভালোবাসার কথা বলছিলি না তুই? আমার তো মনে হয় শিবানীর কাছে ওটা আমি এক সময় পেয়েছি। কিরে অনালি, তোকে একটু অসন্তুষ্ট মনে হচ্ছে?
2: তোরা শিবানীকে নিয়ে যা বলছিস তা তোদের মনের ধারণা, কল্পনা। আমার সঙ্গে শিবানীর যখন ঘনিষ্ঠতা হয়েছে তখন আমরা দুজনে কেউই বাচ্চা ছিলাম না। সিরিয়াসলি যদি সে কাউকে ভালোবেসে থাকে আমি সে দাবি সবচেয়ে বেশি করতে পারি।
1: অদ্ভুত মানুষের মন। শিবানীকে নিয়ে আমরা যে কথা বলতে চাইছি তাতে আমরা কেউ খুশিও হতে পারছি না, আবার কেউই আমরা আমাদের দাবি ছাড়তেও চাইছি না।
0: অথচ আমাদের তিনজনেরই বয়স হয়েছে, তিনজনই আমরা 40-এর এপারে, আমাদের তিনজনের স্ত্রী আছে, সন্তান আছে।
2: শিবানীর সঙ্গে আমাদের প্রেম নিয়ে আজ অকারণে গল্প করার বা মনোমালিন্য সৃষ্টি করার কোনো অর্থই নেই। তবু কেন, একে আমাদের কোনো বিশেষ সুখ নাকি অহংকার প্রকাশ করার চেষ্টা?
0: কিরে সবাই চুপচাপ হয়ে গেলি কিরে অনাদি? শিশির কিছু বল,
2: তুই বল।
1: হ্যাঁ কমল।
0: হ্যাঁ
1: কমলই বল।
0: আমি আর কি বলবো, আমার সঙ্গে শিবানীর মেলামেশা তোমরা দেখেছ, আমি তোমাদের সেসব গল্প বলতাম, চিঠিপত্র দেখিয়েছি, কিন্তু সবই ওপর ওপর। ভেতরে আমাদের কি হয়েছিল তা কিন্তু আমি তোমাদের বলিনি, কিছু না বলা আছে, সামথিং সিক্রেট।
2: সেরকম গোপনীয়তা আমারও আছে কমল।
1: আমারও গোপনীয়তা ছিল। দেখ আমরা তিনজনই মানে বাল্য বন্ধু, আমরা পরস্পরের কাছে জীবনের কোনো কিছু খুব একটা গোপন রাখিনি। শিবানীর বেলা তো কিছু রাখিনি, মানে রাখতে চাইনি ঠিক, তো শেষ পর্যন্ত নিশ্চয় কিছু গোপন রেখেছিলাম। তা যদি না হতো তাহলে আজ এ কথা উঠত না।
0: শিবানীর সঙ্গে আমার মেলামেশা কৈশোরে ও প্রথম যৌবনে, তারপর একদিন দূরে সরে গিয়েছিলাম,
1: তারপর শিবানীর সঙ্গে আমার আলাপ, ওর সঙ্গে আমার ঘনিষ্ঠতা একেবারে ভরা যৌবনে।
2: হ্যাঁ, আর তোর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবার পর আমি
0: শিবানী আমাদের প্রত্যেকের বান্ধবী, ওকে নিয়ে কোনো বিরোধ আমাদের মধ্যে হয়নি, কখনো কোনো সময় হয়নি। ও বেঁচে থাকতে যা হলো না, আজ ও আমাদের মধ্যে নেই, আর তাই আজ
1: একটা কথা বলবো। দেখ আমরা কিছুই লুকোচুরি রাখিনি, তবু আমাদের তিনজনেরই কিছু কিছু, সত্যি কথা বলতে কি, গোপনীয়তা আছে। আজ আমি যখন শিবানী নেই এই শ্মশানে এখানে, আজ যদি আমরা আমরা সেগুলো বলে ফেলি
0: আমার কোনো আপত্তি নেই।
2: আপত্তি আমারও নেই, কিন্তু কিছু দূরেই শিবানীর চিতা জ্বলছে,

0: আমরা শ্মশানে বসে আছি। এই সময়ে, এই অবস্থায় সেসব বলা কি ভালো দেখাবে?
1: হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে সেসব না বলা কথাগুলো বলে ফেললেই হয়তো আমরা খানিকটা শান্তি পাবো।

0: তাহলে কমলেন্দু তুই প্রথম বল, শিবানীর জীবনে তুই তো প্রথম প্রেমিক।
1: সব কথা বলার দরকার নেই, অনেকটা আমরা জানি, আমরা যেটুকু জানি না তুই শুধু সেইটুকু বল।
0: বেশ, আমি একবার ওই মাস দেড়েক কি দুয়েকের জন্য মতিহারিতে ছোট কাকার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। ফিরে এলাম যখন, তখন বর্ষা শুরু, আমাদের ম্যাট্রিকের রেজাল্ট আউট হয়ে গেছে, বাবা পাটনা মেসোমশাইকে আমার কলেজে ঢোকার সব ব্যবস্থা করতে চিঠি দিয়েছে। কলেজে পড়তে যাওয়ার আনন্দে মশগুল হয়ে আছি, বাড়িতে ২৪ ঘন্টা আদরের ঘটা চলছে। শিবানীর সঙ্গে তখন আমার গলায় গলায়, মতিহারিতে সে আমি চিঠি লিখত। তোরা তো জানিস শিবানীর ভালোই পয়সা করি ছিল, আর তার বড় বাবা মানে মনোজ কাকা ওই বিলেত ঘুরে আসার পর আরও একটু ওই সাহেবি হয়ে গিয়েছিলেন, তাই বোধহয় শিবানীকে শাড়ি ধরাতে ওরা দেরি করছিলেন। আমি যখন মতিহারিতে তখন শিবানী শাড়ি ধরেছে, চিঠিটা আমায় লিখেছিল। ফিরে এসে দেখলাম শিবানীকে শাড়ি পরে একেবারে অন্যরকম দেখাচ্ছে।
2: আমার চিঠি পেয়েছিলে?
0: হ্যাঁ।
2: উত্তর দাওনি কেন?
0: চিঠি লিখে কি হয়, চোখের দেখা দেখবে বলে বসেছিলাম।
2: আমার চিঠি পড়েছ?
0: কবার পড়েছি সেটাই জানতে চাইছো তো? মতিহারিতে যে কদিন ছিলাম সে কদিন রোজ পড়েছি, দিনে দুবার করে, দুপুরে আর রাত্রিরে।
2: সত্যি?
0: সত্যি নয় তো মিথ্যে?
2: এ আমাকে কেমন দেখাচ্ছে বললে না?
0: এই প্রথম শাড়ি পরেছ, চিঠিতে অবশ্য লিখেছিলে।
2: কেমন দেখাচ্ছে বলবি তো, মা কিন্তু এক্ষুনি রাখবে।
0: বেশ বড় হয়ে গেছে, বেশ বড়। সিগারেটটা দে। একদিন সন্ধে নাগাদ সাংঘাতিক বৃষ্টি নেমেছিল, যেমন ঝড় তেমনি বৃষ্টি। দোতলায় আমার ঘরে আমি দরজায় জানলা বন্ধ করে বসে একটা জানলা শুধু খুলে রেখেছিলাম, ওই জানলা দিয়ে শিবানীর ঘর দেখা যায়। আমরা আমাদের ঘরের জানালায় দাঁড়িয়ে হাসি তামাশা করছিলাম।

0: শিবানি, শুনতে পাচ্ছো?
1: বলো,
0: আসবে?
1: ভিজে যাব।
0: মাথায় ঘোমটা দিয়ে চলে এসো।
2: আমি অনেকক্ষণ ধরে শিবানীকে ডাকছিলাম, এর কি করি? শিবানী আমায় বুড়ো আঙুল দিয়ে কাঁচকলা দেখাচ্ছিল। তখন সন্ধ্যার মুখে অন্ধকার। আমি নিচে থেকে বাতি আনতে যাব, হঠাৎ
0: শিবানী, তুমি?
1: আমি ডাকছিলে তাই এলাম।
0: বাতি কে দিল?
1: তোমার মা।
0: এইটুকু আসতে ভিজে গেছো একেবারে,
1: মুছে দেবে? বাতিটা ধরো, দরজাটা বন্ধ করে দি, বৃষ্টি ছাট আসছে।
0: শোনো, তুমি তুমি এই চেয়ারটা বসো, আমি মুছিয়ে দিচ্ছি।
1: দাও।

0: কি তুমি মুখটিকে হাসছ যে?
1: এমনি
0: এমনি দেখি তোমার হাতটা দেখি
1: কি
0: বাবা, তোমার হাতে তো একটা দারুণ চিহ্ন আছে।
1: কোথায়?
0: এই তো, এই দেখতে পাচ্ছ একটা বয়ের মতন হয়েছে।
1: এটা থাকলে কি হয়?
0: যাদের ভাগ্য খুব ভালো থাকে তাদের হাতেই এরকম ব চিহ্ন থাকে।
1: তাই? আমার বুকে না নীল শিরায় একটা ক্রস আছে।
0: তাহলে তো তুমি মস্ত পুণ্যবতী। যার কোথাও পাপ নেই তার থাকতে পারে, মানুষের নয়। যিশুর মতন তুমি মরতে পারবে?
1: ও, তোমার সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না তো?
0: আমি দেখলাম, কি দেখলাম তা তোদের শিবানীর বুকে শিরা ছিল, নীল রঙের হয়তো একটা ক্রস ছিল, কিন্তু আমি আমি সেই মুহূর্তে শিবানীর শিবানীর সেই বয়সের ইনোসেন্স আমার আমার হাতে মরে গেল।

0: এবারে শিশির বলবে। বল শিশির।
1: হ্যাঁ,
0: তোর যা বলার।
1: আমার আমি আমি খুব সংক্ষেপে বলতে চাই। তোমরা সবাই জানো যে শিবানীর জীবনে আমি আমি দ্বিতীয় প্রেমিক। যে তিন চার বছর শিবানীর সঙ্গে আমার খুব মাখামাখি ছিল, এটা তার শেষের দিকের ঘটনা। শিবানীর বাবা তখন মারা গেছেন, লতিকা কাকিমারা তাদের নতুন বাড়িতে থাকেন। আমি তখন ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ শেষ করে ওই পাওয়ার হাউসের চার্জে রয়েছি। শিবানীর সঙ্গে আমার সম্পর্কটা তখন এমন যে তোমরা কেন সবাই ভাবতো আমি শিবানীকে বিয়ে করব। শিবানীর নিজেরও তাতে কোনো সন্দেহ ছিল না। হ্যাঁ, একদিন একদিন কমল, তোর সিগারেটটা দাও, সিগারেটটা। হ্যাঁ হ্যাঁ, একদিন সেটা ছিল শীতকাল। হ্যাঁ শীতকাল, লতিকা কাকিমা বাড়িতে নেই, বাড়িতে শুধুই কাজের লোক। তারও ওই ঠান্ডা লেগে কি অসুখ করেছে, সেও শুয়ে আছে অন্য কোথায়। আমি যখন সেখানে গিয়ে পৌঁছলাম তখন শিবানী তার শোবার ঘরে বসে গান করছিলাম।

0: আমার একই, তুমি কখন এলে?
1: তোমার গান শুনছিলাম।
0: কখন থেকে তোমার জন্য বসে আছি?
1: দেখো না, পাওয়ার হাউসের কাজ কিছুতেই তাড়াতাড়ি বেরোতে পারলাম না। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। মা কোথায়?
0: কিসের একটা মিটিং এ গেছেন। যশোদার শরীর খারাপ, ঘুমোচ্ছে।
1: তাহলে তুমি এখন একা?
0: দাঁড়িয়ে থাকবে
1: না, এই পাটা একটু ধুয়ে আসি।
0: এই ঠান্ডার মধ্যে পায়ে জল লাগাতে হবে না।
1: কিন্তু তুমি জানো যে এই পা ধোয়ার ব্যাপার নিয়ে একটা মস্ত কাণ্ড হয়েছিল একবার।
0: কোথায়?
1: একটা বিদেশি গপ্পে পড়েছিলাম। হ্যাঁ, একজন লোক বিয়ে রাতে বাসর ঘরে ঢুকেছে, কিন্তু তার বউ কিছুতেই তাকে বিছানায় উঠতে দিচ্ছে না। দিচ্ছে না, তার কারণ হচ্ছে তার পাটা ছিল ওই মানে ধুলো কাদা মাখা। তারপর সে এক বিরাট কাণ্ড, নতুন বর তো বাথরুমে ঢুকলো, কিন্তু বাথরুমে তখন আবার জল ছিল না। হ্যাঁ, কি করবে বেচারা, সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ তার নজরে পড়লো প্যান, মানে প্যানটার ভেতরে তো কিছুটা জল সবসময় থাকে। হ্যাঁ, তো দিল সে ওই প্যানের মধ্যে পা ঢুকে। তারপর তারপর আর এক কাণ্ড, পা গেল প্যানের ভেতরে আটকে, কিছুতেই সে আর পা টেনে বের করতে পারছে না। বউ ছুটে এলো, লোকজন ছুটে এলো, কিন্তু পা কিছুতেই আর প্যান থেকে বের করা গেল না। তারপর অবশেষে কিছুদিন যখন পা বের করা যাচ্ছে, তখন মিস্ত্রি ডাকা হলো। মিস্ত্রি এসে সে পা শুদ্ধ প্যানটাকে খুলে নিয়ে গেল। বলি, হ্যাঁ, হাসতে হাসতে শিবানী বিছানায় গিয়ে লুটিয়ে পড়ছিল। অদ্ভুত একটা ভঙ্গিতে শিবানী বিছানার উপর শুয়েছিল। আমি ওর শরীরের দিকে তাকিয়ে আমি আমি আমি হঠাৎ হঠাৎ আলোটা নিভিয়ে দিলাম।
0: কি গো, চুপছে, কথা বলছে না কেন?
1: তোমায় দেখছি
0: অন্ধকারে।
1: অন্ধকারই তো পরীরা নামে অনেক আলো নিয়ে।
0: তুমি কোথায়?
1: এই যে তোমায় ছুঁয়ে আছি।
0: তুমি কবে মাকে বলবে?
1: বলবো গো, বলবো, কাল পরশুর মধ্যেই বলবো।
0: সত্যি?
1: সত্যি সত্যি সত্যি। জানিস কমল, সুখে আনন্দে উষ্ণতায় গলে যেতে যেতে শিবানী সেই গভীর অন্ধকারের মধ্যে কতবার কতবার ফিস ফিস করে বলল,
0: তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
1: আমিও যে কতবার বললাম ওকে, কতবার ওই একই কথা আমিও ওকে, কিন্তু না না না, আমি কিন্তু আসলে ওকে ভালোবাসতে পারিনি। না, আমি আমি শিবানীকে বিয়ে করিনি। ঘরের বাতিটা জ্বালিয়ে সেদিন আমি আমি সেদিন আমি সেদিন পালিয়ে এসেছি, পালিয়ে। সেই থেকে আমি আমি শুধুই পালিয়েছি, শুধুই পালিয়েছি, পালিয়েছি, শুধুই পালিয়েছি।

0: এবার অনাদি
1: শিবানীর সঙ্গে আমার যখন ঘনিষ্ঠতা, তখন আমরা কেউই বাচ্চা নই। আমার বয়স 33, শিবানী প্রায় 30। লতিকা মাসিমা তখন আর্থ্রাইটিসে পঙ্গু, শয্যাশায়ী। তোরা জানিস আমি তখন ব্যাংকের নতুন অ্যাকাউন্ট্যান্ট হয়েছি, মহেশ্বরী তখন কন্ট্রাক্টরি ব্যবসা করে। আমি ওকে ব্যাংকের অনেক সুযোগ সুবিধে পাইয়ে দিতাম, বদলে মহেশ্বরী একটা লাভের পার্সেন্টেজ দিত। কিন্তু মহেশ্বরী একদিন আমায় ডুবিয়ে দিল। ব্যাপারটা এমন ঘোরালো হয়ে দাঁড়ালো যে আমার পক্ষে কোথাও আর আইনের ফাঁক থাকল না। তখন আমার এমন একজনকে দরকার ছিল যে আমায় অর্থ সাহায্য করতে পারে। শিবানীর সঙ্গে সম্পর্ক বাতালাম। একসময় সম্পর্কটা শিবানীর কাছে বেশ বিশ্বস্ত হয়ে উঠল। শিবানী আমার উপরে নির্ভর করতে চাইল।
2: অনাদি ছেলেটা কিন্তু বেশ, তাই না? আচ্ছা, ও বাড়ি যায় না কেন? তোকে কিছু বলেছে?
3: না, সেরকম কিছু বলেনি। তবে একদিন বলছিল ওদের ব্যাংকে কি একটা গন্ডগোল চলছে, ওই মামলা টামলা আর কি। ব্যাপারটা মিটে গেলেই নাকি?
2: ওর বাড়িতে কে কে আছে?
3: শুধু মা।
2: ও, শুধু মা?
3: হুম।
2: ছেলেটা আমাদের জন্য খুব করে, ডাক্তার ডাকা, ওষুধ আনা। তোর সঙ্গে ওর কোনো কথা হয়েছে?
3: কি ব্যাপারে?
2: ও মা, কি ব্যাপার মানে? ওর হাবে ভাবে কিছু বুঝতে পারিস? কি রে, চুপ করে আছিস কেন? তোর কি মনে হয় ও তোকে বিয়ে করবে?
3: মা, তুমি তুমি কেন এত ভাবো বলো তো?
2: আমি যখন থাকবো না, তখন তোকে কে দেখবে মা? কারো হাতে তোকে তুলে দিয়ে যেতে পারলে শান্তিতে মরতে পারতাম। বিয়ের কথাটা পার না মা, দেখ না কি বলে।
3: ও ও আমাকে কথা দিয়েছে মা।
2: সত্যি? ঠাকুর তাহলে মুখ তুলে চেয়েছেন।
3: তোমার তোর শরীরটা খুব খারাপ হয়ে গেছে।
1: হঠাৎ করে যেমন বিপদে পড়ে যাব তা আমি বুঝতে পারিনি। খেতে পারি না, ঘুমাতে পারি না, একটা ভয় যেন আমাকে সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
3: কি করবে তাহলে?
1: টাকার খুব দরকার বুঝলে, অনেক টাকা। শিবানী, তোমাকে কয়েকদিন ধরেই বলবো ভাবছিলাম, কিন্তু
3: কি বলবে বলো? আমাকে বলতে তোমার বাধা কোথায়? আর কদিন পরেই তো আমরা, জানো মা বলছিলেন আমাদের বিয়েটা তুমি যত তাড়াতাড়ি পারেন।
1: শিবানী, শিবানী, তোমার মাকে বলে কিছু টাকা যদি ব্যবস্থা করতে পারো। আসলে আসলে অফিসের ঝামেলাটা চুকে গেলেই আমরা।
3: এই সামান্য কথা তো তুমি আগে বলতে পারোনি।
1: শিবানী,
3: আমি আমি আজই মাকে বলে তোমার টাকার ব্যবস্থা করছি।
1: শিবানী, শিবানী, তুমি আমাকে বাঁচালে, অপমানের হাত থেকে তুমি আমাকে।
3: ও মা, তুমি এভাবে ভাবছো কেন? এই বাড়ি, টাকা পয়সা সবই তো মা আমার ভবিষ্যৎ ভেবে রেখে দিয়েছেন। যার কাছে আমার আশ্রয় জুটবে এ সবই তো তার। তুমি তো সবই তোমার নিজের বলে ভাবতে পারো।
1: হ্যাঁ, তারপর শিবানী আমাকে বিশ্বাস করে দিয়েছিল টাকাটা। আসলে আসলে শিবানী আমার কাছে আশ্রয় চেয়েছিল, আমার উপর নির্ভর করতে চেয়েছিল। কিন্তু আমি আমি সেই ভার নিইনি, শিবানীকে আশ্রয় দিইনি। শিবানীকে ঠিক বিয়ে করার মতন মেয়ে আমার কোনোদিনই মনে হয়নি। তাই আমি আমি চোরের মতো পালিয়ে এসেছিলাম।
0: লতিকা কাকিমার টাকাটা তুমি ফেরত দাওনি?
1: শিবানীকে দিতে গিয়েছিলাম।

0: নেয়নি।
1: দাভু শেষ হয়ে গেছে, ওরা আমাদের ডাকছে। বোধহয় শিবানীর নিশ্চিহ্ন শরীরের ছাইয়ের উপর জল ঢালতে হবে।
2: হুম।

0: ভুবন, তুই আমাদের সঙ্গে শুধু শুধু হাঁটছিস কেন? তুই গাড়িতে উঠে পড় না।
1: হ্যাঁ, উঠে পড় না, উঠে পড়।
2: তোর খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি করবি বল? শিবানীকে তো আর ফিরে পাবি না। গাড়ি কেটে বস। হ্যাঁ যা। শিবানী চিতায় জল ঢালার সময় আমার কেমন যেন কান্না এসে গিয়েছিল। আমি আমি আজ তার কাছে এই প্রথম তার চিতায় জল দেবার সময় মনে মনে ক্ষমা চেয়েছি।
0: শিবানীর কাছে
3: অনেকদিন বাদে আমরা তিন বন্ধু শিবানীর তিন প্রেমিক একসাথে সামনে ভুবন পিছনে শ্মশান শিবানীর ধুয়ে যাওয়া চিতা।
2: আচ্ছা আচ্ছা শিশি অনাদি, আমরা তো তিনজন শিবানীর নিষ্পাপ শরীর বোন ভালোবাসা চুরি করেছিলাম, তারপর তাকে প্রত্যাখ্যান করেছি, কিন্তু কিন্তু এরপর আর কি অবশিষ্ট ছিল যা ভুবন পেয়েছে? কি পেয়েছে ভুবন যার জন্য ওর এত ব্যথা এত কষ্ট? চারদিকে কি এক অলৌকিক বিষণ্ণতা, একা একা ভুবন যেন এই বিষণ্ণতা সৃষ্টি করছে। এতো আমাদের ভুবন, অথচ
3: আমাদেরই ভুবন।

আমরা তিন প্রেমিক ও ভুবন নাটকটি শেষ হল। কাহিনী বিমল কর, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত, চরিত্র রূপায়ণে শিশির স্বরাজ বসু, কমলেন্দু দেবেশ রায়চৌধুরী, অনাদি বিপ্লব কেতন চক্রবর্তী, মা হাসি গঙ্গোপাধ্যায়, শিবানী উর্মিমালা বসু, সম্পাদনা বিশ্বনাথ দাস, প্রযোজনা সুব্রত মজুমদার।

বলে কোনো জিনিস ছিল না। গতি যাকে মোশন বলে, হ্যাঁ, সেরকম গতি নেই কিছু। খাচ্ছি দাচ্ছি, খেলছি দাবা, খেলছি ঘুরছি ফিরছি, ঘুমিয়ে পড়লুম আবার কাল সকালে উঠলুম, এই জীবন। গতি বলে কোনো জিনিস নেই, মানে ঘড়ির সঙ্গে সম্বন্ধ কিছু নেই আর গতিও নেই। সেটা এলো ইংরেজ আমলের পর। তারা যখন এলো তখন তাদের গাড়ি সাং সাং করে চলতে লাগলো, তাদের গাড়ি চলতে লাগলো সান সান করে, তাদের এরোপ্লেন চলতে লাগলো সান সান করে। আর সেই সন আমাদের জীবনে 16টি সন ঢুকে গেল। সেটি কি বলছি গানে, প্রথমে বার্থ রেজিস্ট্রেশন।

নাটকের গান শুনলেন শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল ৫টা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 4ঠা আগস্ট অর্থাৎ 18ই শ্রাবণ গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান্দে। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আজ রয়েছে আপনাদের সঙ্গে আলোচনা আড্ডায়। প্রথমেই চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। চিলিতে বিশেষ সংবর্ধনা, ভোজিনাকে 40 বছর বয়সেও যেন তরুণ কেপাভার্দের গোলরক্ষক। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরা, ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেন কাশ্মীরের পেসার আকিব নবী। পিছিয়ে পড়েও হার বাঁচাল ইস্ট বেঙ্গল, জোড়া গোল স্লোকের। সোনাজিতে আত্মবিশ্বাসী অঙ্কুর, এইবার তার লক্ষ্য এশিয়ান গেমস। শ্রোতা বন্ধুরা, এক নজরে এই পর্যন্ত। এরপর চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবর নিয়ে অর্থাৎ আতস গাছের তলায়।
1: আতস কাঁচের তলায়।

বয়স ৪০, আর ৪০ যে কেবল একটা সংখ্যা তা এর মধ্যে প্রমাণ করে দিয়েছেন ভোজিনা অর্থাৎ কেপা ভার্দের গোলকিপার, গোলরক্ষক এবং কেপা ভার্দের বর্তমান দলের অধিনায়কও বটে। বিশ্বকাপে আলোড়ন তো ফেলে দিয়েছিলেনই, মাত্র ৫.৫ লক্ষ জনসংখ্যার একটি দেশকে বিশ্বকাপ মঞ্চে কেবল তোলাই নয়, আর্জেন্টিনার মতো দুর্ধর্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে একেবারে টান টান ম্যাচ উপহার দিয়ে। সোমবার চিলির ক্লাব কোলো কোলোতে

0: যুক্তিতে পৌঁছলেন ভোজিনা এবং সেখানেই বিপুল সংখ্যক সমর্থন এবং রাজকীয় একটি সংবর্ধনা জানানো হলো তাকে। একসময় 40 বছরের এই গোলরক্ষককে চুক্তি নিয়ে অবশ্য নানান জটিলতা দেখা দিয়েছিল। আশঙ্কা করা হয়েছিল তার দলবদল হয়তোবা ভেস্তেও যেতে পারে, কিন্তু চিলির রাজধানী সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে পতাকা ব্যানার ঢাক ঢোল নিয়ে বিমানবন্দরের টার্মিনালে জড়ো হলেন হাজার হাজার সমর্থক। স্বাগত জানালেন সকলের গলায় একটি স্বর, একটি ধ্বনি, ভোজিনহা ভোজিনহা। চিলির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকেও এটা জানা গেল যে আগামী 16 আগস্ট ও হিগিন্সের বিরুদ্ধে ম্যাচে ভোজিনহার কোলো কোলোর হয়ে অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চিলির প্রিমিয়ার ডিভিশনের শীর্ষে নিজেদের ব্যবধান ধরে রাখার লক্ষ্য নিয়েই ওই ম্যাচে মাঠে নামবে কোলো কোলো। শুধু চুক্তি নয় যে নামের জন্য তারা তো জনপ্রিয়তা, সেই নামই একসময় জার্সির পিছনে লেখা থাকবে কিনা তাই নিয়েও নানান জটিলতার জায়গা তৈরি হয়েছিল। আসলে ভোজিনহা, আপনারা জানেন শ্রোতাবন্ধুরা, তার একটি ডাকনাম রয়েছে, গোলরক্ষকের ডাকনামটি ভোজিনহা। তার আসল নাম বা পুরো নাম জসিমার জোসে ভারা দিয়াস। 2026 সালের বিশ্বকাপে তিনি ভোজিনহা নামেই কিন্তু সারা বিশ্বে পরিচিতি পান। উরুগুয়ের মতন দল গ্রুপে থাকা সত্ত্বেও কেপা ভার্দে সেই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে উঠেছিল নক আউট পর্বে এবং আর্জেন্টিনার বিরুদ্ধে নক আউটে 2-3 হেরে গিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। কিন্তু ভোজিনহা, তিনি এর মধ্যেই বিশ্ববন্দিত হয়ে গেছেন, আর সেই ডাকনাম তার জার্সিতে আবারও দেখা যাবে কিনা এখন সেটাই অপেক্ষার। অবশেষে সেই জল্পনাই হলো সত্যি। শ্রীলঙ্কা সফরে জসপ্রীত বুমরা খেলতে পারবেন না তা খানিকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, আর সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বুমরার পরিবর্তন ঘোষণা করে দিলেন। জম্মু কাশ্মীরের পেসার আকিব নাবিদারকে বুমরার পরিবর্তন হিসেবে নেওয়া হয়েছে টেস্ট দলে। জম্মু কাশ্মীর থেকে ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া ইনি কিন্তু প্রথম ক্রিকেটার। নবীর রাজ্য থেকে ভারতীয় দলে অবশ্য পারভেজ রসুলও খেলেছেন, তবে টেস্ট নয়, একটি ওয়ানডে, একটি টি-20 খেলেছেন। নবী প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন, এবার একাদশে তাকে রাখা হবে কিনা সেটা তো সময়ই বলবে। তবে 15 আগস্ট থেকে গলে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরা, সেই চোট এখনও পুরোপুরি সারেনি, তাই তাঁকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল পরিচালক সমিতি। তাই বুমরাকে ছাড়াই শ্রীলঙ্কায় রওনা দেবে ভারত। সোমবার ভারতীয় বোর্ডের তরফ থেকেও জানানো হয়েছে আকিব নবী তার শেষ 2 রঞ্জি ট্রফির মরশুমে মোট 104 উইকেট পেয়েছেন, আর গত মরশুমে পেয়েছিলেন 60 উইকেট। প্রথমবার জম্মু কাশ্মীরকে রঞ্জিতে চ্যাম্পিয়ন করানোয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আকিবের। সদ্য শ্রীলঙ্কায় সফরকারী ভারতীয় এই দলেও তিনি ছিলেন, 2 প্রথম শ্রেণীর ম্যাচে পেয়েছিলেন 6 উইকেট। একদিনে ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচের নামও ঘোষণা করা হল। শুভদীপ ঘোষ, বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া, রাজ্য আসামের হয়েও রঞ্জি এবং লিস্ট এ ক্রিকেট খেলেছেন তিনি। জাতীয় ক্রিকেট একাডেমিতেও দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়েছেন শুভদীপ। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার খবরে তো আছি, খবর নিয়ে থাকব। তবে আজ মঙ্গলবার, আপনারা জানেন মঙ্গলবার মানেই আমাদের বিশেষ বেতার প্রতিবেদন বাইরে ঘুরে। আসুন শুনে নিই আজকের বাইরে ঘুরে, তারপর আবারও আসব খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে।
1: বাইরে ঘুরে

0: চিরাচরিত প্রথা মেনে প্রতি বছরের মতো চলতি বছরও পয়লা আগস্ট যথেষ্ট মর্যাদার সঙ্গে পালিত হল ইস্ট বেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস। সকালে ক্লাব তাঁবুতে লাল হলুদ পতাকা উত্তোলন ও ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিকেলে বিশিষ্ট সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচির সঙ্গীতানুষ্ঠানের পর ক্লাব প্রেসিডেন্ট মুরালিলাল লোহিয়ার উদ্বোধনী ভাষণ দিয়েই নজরুল মঞ্চে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। তিনি সমর্থকদের উদ্দেশ্যে জানালেন,
1: আমাদের ইনভাইটিস আছে যাকে আমরা দি বেঙ্গল কানেকশন উইথ বেঙ্গল বাট দে আর এমিনেন্ট ইন ইন্ডিয়া

0: দে উইল বি গিভেন অ্যাওয়ার্ড বাই শ্রী নরপুরম। ওনাকে সবাইকে আমি হার্দিক স্বাগত জানাচ্ছি। টুডে ইজ নট এ ডেট অফ দ্য ক্যালেন্ডার, আগস্ট 1, 1920 ইস্ট বেঙ্গল ওয়াজ বর্ন বাই সুরেশ চৌধুরী সাহেব, শৈলেশ বাসু অ্যান্ড ডক্টর সেন। ইস্ট বেঙ্গল ওয়েন ইট ওয়াজ বর্ন, ইট ওয়াজ টু প্রুভ দ্য আইডেন্টিটি অফ এ নেশন। দে কেম ফ্রম আদার সাইড অ্যান্ড উই ওয়ান্টেড টু প্রুভ দ্যাট উই আর সিটিজেন্স অফ ইন্ডিয়া and Bengal. It was a very difficult time, and to prove the identity, we chose football. We used to play in Northern, in Calcutta, and from that, the club has grown, and every year, I have seen the club fighting for existence, and today, we can say that we have arrived.
1: ইতিহাস সাক্ষী হলো, পায়ে পায়ে স্বপ্ন এলো, কাঁটাতার টপকালো ফুটবল, রক্তে ছিল জেলা।
2: এখন শুনবো ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার কি জানালেন।
3: এটা তো সাংবাদিকরা বলুক, এটাই আমরা চাই। আমরা আমাদের সমর্থকদের আনন্দ দিতে চাই, ঘরে বাইরে চেষ্টা করি, মাঠের ভিতরে। এছাড়া আমরা বছরে দুটো তিনটে প্রোগ্রাম করি, তাতে সমর্থকরা যাতে উজ্জীবিত হয়, তার আনন্দ পায়, পরিবারের লোকেরা পায়, সাংবাদ বন্ধুরাও পায়। তাদের কিছু সবসময় আমরা ভাবি আর একটা স্তর থেকে আর একটা স্তরে কী করে পৌঁছানো যায়। ইস্ট বেঙ্গল ক্লাব জন্ম লগ্ন থেকে কিন্তু স্পোর্টস ছাড়াও তাদের দায়বদ্ধতা সামাজিক, এই সামাজিক দায়বদ্ধতা পালন এবছর আমরা মোরাললেস করলাম। যে একজন ফুটবলার কিংবা একজন ক্রীড়া সংগঠক কিংবা ক্রীড়াবিদ কাউকে এটা না দিয়ে আমরা বেঁচেছিলাম দেশের প্রাইম যারা কান্ট্রিকে সার্ভ করছে বিভিন্নভাবে তাদেরকে বেছে নেব, তাই বেছে নিয়েছিলাম। তারা ভীষণ ভীষণভাবে উজ্জীবিত, ওরা ভাবতেই পারেনি। এমন কথা ওরা বলল, আগামী বছরও আমরা আসব, আমরা সম্বর্ধনা পাই আর না। এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে।
2: প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় প্রশংসা করলেন ক্লাবের এই উদ্যোগের।
4: ওরা ঠিক দেখে দেখে দেয় যে যারা ক্যাপকে আমার বন্ধু পেয়েছে বলাই মুখার্জি, এবারে তরুণদের, ওরা ঠিক দেখে দেখেই দেয় এবং খুবই সম্মান দেয় ইস্ট বেঙ্গল ক্লাব। ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব আমি অন্তত ফিল করি, যেটা যদি যেহেতু আমি তিনটে ক্লাবে খেলেছি, আমাকে সম্মান দেয় বলি আছে, আমি সম্মান না পেলে আসতাম না।
2: মঞ্চে বিজ্ঞানী জিষ্ণু বসু বললেন,
5: আমার মনে হয় এই দুই জয় যাত্রা, ইস্ট বেঙ্গলের এই মহান যাত্রা, ইস্ট বেঙ্গল মানেই একটা প্রতিবাদ, ইস্ট বেঙ্গল মানেই একটা রুখে দাঁড়ানোর মতো একটা ভরসা, ইস্ট বেঙ্গল মানেই সাহস, ইস্ট বেঙ্গল মানেই মানুষের জন্য নিঃস্বার্থভাবে করা। আমি একজন ইস্ট বেঙ্গলের সমর্থক, একেবারে শিশু অবস্থা থেকে সমর্থক হওয়ার আমার নিজের যে অভিজ্ঞতা তার থেকে বললাম, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল।
2: বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড দেওয়া হয় বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তিনি অতীতে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে দেওয়ার অভিজ্ঞতা জানালেন।
6: আমরা যারা ছোট থেকে যাদের খেলা দেখেছি তারা এখানে উপস্থিত আছেন, এখানে অনেক সম্মানীয় মানুষরা আছেন, উপস্থিত আছেন। আমার ইস্ট বেঙ্গল নিয়ে আলাদা করে একটা জিনিস বলার আছে, মানে আজকে আমরা খুব গর্বিত যে 107 বছর, এবং আজকে এখানে আমাকে ডাকা হয়েছে। আসলে ছোটবেলার থেকে, আমার একদম ছোটবেলায় আমার সৌভাগ্য হয়েছে যে তারা যারা এখান থেকে বিশেষ করে বোম্বেতে খেলতে যেতেন, এটা কিছুটা আমাদের গৌতম ভট্টাচার্য জানেন, আমার বাবার বাড়িটা ছিল একটা, মানে আমার বাবার কাছে, সেই চুনি কাকুর থেকে আরম্ভ করে সুভাষদার থেকে আরম্ভ করে তারা ওখানে গিয়ে আড্ডা মারতেন, খেলার মাঝখানে যখন গ্যাপ হতো, এই এদেরকে আমি ছোটবেলায় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আর আরেকটা কথা, আজকের বিশেষ করে যারা প্রজন্ম তাদের বলি, আমার না একবার সৌভাগ্য হয়েছিল সিনেমার মাধ্যমেই ইস্ট বেঙ্গলের জার্সিটা পরার। আমার একটি আশ্রয় বললে, আমি শুটিং করেছিলাম অ্যাজ এ ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলার হিসেবে, এবং আমি শুট করেছিলাম ইস্ট বেঙ্গল ক্লাবে, আমি আই ওয়াজ লাইক সেই সময় ইস্ট বেঙ্গলের প্লেয়ার, নায়ক ছিলাম।

0: চলতি বছরে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভারত গৌরব অ্যাওয়ার্ড দেওয়া হয় বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও প্রীতম চক্রবর্তীকে। সঞ্জীব সান্যালও বেশ নস্টালজিক।
1: আপনাদের সবাইকে শত শত ধন্যবাদ এই পুরস্কারের জন্য যেটা আপনারা আমাদের উপরে আমাকে দিয়েছেন। এই পুরস্কারটাকে আমি আমার ছোটবেলার বন্ধু নীলাদ্রি মজুমদারকে আমি ডেডিকেট করতে চাই। তো নীলাদ্রি মজুমদার আমার খুব ছোটবেলার প্রিয় বন্ধু, আর আজকে এই যে আমাকে লাইফ টাইম লাইফ মেম্বার বানানো হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের, তো ওকে আমি ডেডিকেট করতে চাই। কেন কি, ও 50 বছর ধরে আমাকে মোহনবাগানের ফ্যান বানানোর চেষ্টা করছিল। তো নীলাদ্রি, যদি তুমি কোনোদিন এই ইভেন্টের যদি ক্লিপটা কোথাও দেখো, মনে রাখবে তোমাকে আমি মনে করেছিলাম এই সময়। তৃতীয়ত, যদিও ইস্ট বেঙ্গল ক্লাবের পরিচয়টা ফুটবলের সঙ্গে জড়া, কিন্তু এটাও মনে রাখা উচিত কি ইস্ট বেঙ্গল ক্লাব হচ্ছে একটা অ্যাথলেটিক্স ক্লাব, এখানে অন্য স্পোর্টসও হয়। তো ওদের প্রসাদ করার জন্যে, ওদের মনে রেখে একবার জোরে জোরে বলুন, হাত উপরে করে, হ্যাঁ জোরে বলতে হবে, জয় ইস্ট বেঙ্গল। কি, এ তো কোনো দমই নেই।
0: প্রীতম চক্রবর্তী জানালেন, সেরা ফুটবলারের পুরস্কার পাওয়ায় লাল হলুদের আনোয়ার আলী ফের ডার্বি জয়ের আশ্বাস দিলেন।
2: ইস্ট বেঙ্গলের স্মৃতি সম্বন্ধে কিছু বলতে, এখন সবাই স্মৃতি সম্বন্ধে বলছে, কিন্তু এখানে আমার ফেভারিট ফুটবলার, যাদের দেখে বড় হয়েছি, যাদের লক্ষ্য করে বড় হয়েছি, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম বলবো না আমার স্মৃতি সম্বন্ধে, কিন্তু তা আমি ওনাদের সামনে এটা বলতে চাই। 3-4 মিনিট লাগবে, প্লিজ বে উইথ মি, ওর পরে গান শোনাবো। আমাকে যে ইস্ট বেঙ্গল শুধু একটি ফুটবল ক্লাব নয়, ইস্ট বেঙ্গল আমার পরিবারের একজন সদস্যের মতন, আমার আমার গোটা পরিবারের জীবনের সঙ্গে লাল একটা বড় অংশ। ছোটবেলায় ইস্ট বেঙ্গলের একটাও ম্যাচ আমি মিস করিনি, কখনো মাঠে গিয়ে দেখেছি, কখনো রেডিওয়ে কান পেতে ধারাভাষ্য শুনেছি, আবার কোনো কোনো দিন পাড়ায় যে একমাত্র বাড়িতে টেলিভিশন ছিল সেখানে পাঁচিল টপকে গিয়ে জানলায় ঝুলে ঝুলে ম্যাচ দেখেছি। আজকের জেনারেশনের কাছে অত সেটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমাদের কাছে সেটাই ছিল উৎসব। সেই ঝুলে ঝুলে ম্যাচ দেখার আনন্দ আজকের বড় টেলিভিশনের সামনে আরাম করে বসে ম্যাচ দেখার থেকে কোনো অংশে কম ছিল না। ইস্ট বেঙ্গল হারলে সেদিন বাড়িতে কান্নাকাটি, প্রায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হতো, আর ইস্ট বেঙ্গল জিতলে তখন কোটা বাড়িতে উৎসব শুরু হয়ে যেত, আনন্দ, চিৎকার, উল্লাস, আর তার সঙ্গে ইলিশ মাছ। বাবা ইলিশ মাছ নিয়ে আসতেন বাড়িতে। আই ক্যান স্টিল টেস দ্য জয় অফ দোজ মোমেন্টস। আমাদের সময়ে 4 ফুট 10 ইঞ্চি উচ্চতার নিচে যে ছোট ছেলেরা ছিল তাদের জন্য ফুটবল প্রতিযোগিতা হতো, আমি সেখানে পাড়ার হয়ে খেলতে যেতাম। গোল পোস্টের নিচে দাঁড়িয়ে মনে মনে ভাবতাম আমি যেন ভাস্কর গাঙ্গুলি, আর আমার পাড়ার বন্ধুরা লাল হলুদ জার্সি পরে মনোরঞ্জন ভট্টাচার্য, সুরজিৎ সেনগুপ্ত। ছোটবেলার থেকেই আমার স্বপ্ন ছিল একদিন ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে খেলবো। তারপর কিছুদিন পরেই বুঝতে পারলাম ফুটবল আমি যতটা ভালোবাসি ততটা ভালো খেলতে পারি না, তাই শেষ পর্যন্ত ফুটবল ছেড়ে গিটারটাই হাতে তুলে নিলাম। জীবনের পথে হাঁটতে হাঁটতে আজ আমি খেলাধুলার জগৎ থেকে অনেক দূরে চলে এসেছি, কর্মসূত্রে কলকাতা থেকেও দূরে থাকি, কিন্তু আমার মনের ভেতরে সেই লাল হলুদ রং কোনোদিন মুছে যায়নি। আমার ভেতরে আজও সেই ছোট্ট ছেলেটা বেঁচে আছে যে পাড়ার ছোট মাঠে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে নিজেকে ভাস্কর গাঙ্গুলি মনে করত, যে জানলায় ঝুলে ম্যাচ দেখত, যে ইস্ট বেঙ্গল হারলে মন খারাপ করে বসে থাকত, আর জিতলে ইলিশ মাছের অপেক্ষা থাকত। আজ আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন সেটি শুধু আজকের আমাকে দেওয়া সম্মান নয়, আমি এই সম্মান গ্রহণ করছি সেই ছোট্ট ছেলেটির হয়ে যার স্বপ্ন ছিল লাল হলুদ জার্সি পরে ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামার। খেলোয়াড় হিসেবে সেই স্বপ্ন হয়তো আমি পূরণ করতে পারিনি, কিন্তু আজ এই মঞ্চে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল পরিবারের কাছ থেকে সম্মান গ্রহণ করতে পারা আমার কাছে সেই স্বপ্ন পূরণের আরেকটি রূপ। আজ এই সম্মান গ্রহণ করার সময় আমার বাবা, আমার মা, আমার দিদি আর আমার গোটা পরিবারের কথা মনে পড়ছে, কারণ ইস্ট বেঙ্গলের প্রতি এই ভালোবাসাটা শুধু আমার একার নয়, এই ভালো

0: ভালোবাসা আমি আমার পরিবারের কাছ থেকে পেয়েছি। এই ভালোবাসা কোনো একটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে না, কোনো একটি জয় বা পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ভালোবাসা জেনারেশন থেকে জেনারেশন বয়ে চলা একটা গভীর, অনেকে বলেছেন এটা আপনারা শুনছেন, লাল হলুদ খালি দুটো রং নয়, লাল হলুদ আমাদের স্মৃতি, আমাদের পরিচয়, আমাদের শিকড়, আমাদের পরিবারের গল্প। এই বিশেষ দিনে ইস্ট বেঙ্গল ক্লাবকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ইস্ট বেঙ্গল এর যাত্রা আরও দীর্ঘ হোক, গৌরবময় হোক, আগামী প্রজন্ম জানে এই ক্লাবকে একই আবেগ ভালোবাসার গর্ব সঙ্গে নিজেদের জীবনের অংশ করে নেয়।
1: এতক্ষণ শুনলেন ইস্ট বেঙ্গল ক্লাবের 107 বছরের প্রতিষ্ঠা দিবস নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঞ্জন চট্টোপাধ্যায়।
2: শ্রোতা বন্ধুরা, শুনলাম ইস্ট বেঙ্গল ক্লাবের ওপর একটি বিশেষ বেতার প্রতিবেদন, এবং আজকের বাইরে ঘুরে চলে আসবো আমরা আবারও খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে।

এটি বেঙ্গল ক্লাব নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন আমরা শুনলাম। তাহলে ফুটবলের খবরে আসা যাক, পিছিয়ে পড়েও হার বাঁচালো ইস্টবেঙ্গল। ক্লাবের ক্যান্টিনের পাশের দোকানে যেন ঢুমালি লাল হলুদ জার্সিতে ওপরের বেশ কিছু লেখা চোখে পড়বে। কি লেখা শ্রোতা বন্ধুরা, ছিলাম আছি থাকব। কিন্তু যে কোনো সমর্থকের তো এটাই মনের কথা হওয়ার উচিত, অন্তত ইস্টবেঙ্গল সমর্থক হলো তো বটেই। কারণ কাদা মাঠে বৃষ্টি বিঘ্নিত একটি ম্যাচ, যেখানে ৬ গোলের হাড্ডাহাড্ডি লড়াই এবং শেষ মিনিট পর্যন্ত ম্যাচের ভাগ্য অনিশ্চিত হয়ে থাকা, ৪৪ মিনিটে ২ গোল করে ইস্টবেঙ্গলের হার বাঁচানো, বিএসএস এর শ্লোক তিওয়ারির জোড়া গোল সত্ত্বেও জয় অধরা থাকা, যেন সব রকম নাটক মজুদ ছিল সোমবারের কলকাতা লীগের ম্যাচে। দুই দলই এই ম্যাচের আগে পর্যন্ত লিগে ছিল অপরাজিত, ৩-৩ ড্র হওয়ায় সেই অপরাজিত তকমা বজায় থাকল। পিছিয়ে পড়েও মনে রাখার মতো লড়াই করে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। সোমবার ইস্টবেঙ্গলের লড়াইকে ঠিক দুই ভাগে আমরা ভাগ করতে পারি শ্রোতা বন্ধুরা, ৪৭ মিনিটের আগে এবং ৪৭ মিনিটের পরে। প্রথম ভাগে একাধিক ভুল পাস করা, সুযোগ নষ্ট করা, এবং দ্বিতীয় ভাগে সেই পুরনো চিরপরিচিত ইস্টবেঙ্গল যারা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লড়াই করতে জানে। দর্শকরা ঠিক মতন ম্যাচে বসার আগেই গোল করে ফেলে বিএসএস। বিশাল মণ্ডলের সেন্টার থেকে ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডার মনতোষ চাকলাদার এবং চাকু মান্ডি বোঝাপড়ার অভাবে গোল করে যান শ্লোক ৩০ মিনিটে দুরন্ত গতিতে, প্রায় সেন্টার লাইনের কাছ থেকে বল নিয়ে উঠে মাপা ক্রস করেন গত ম্যাচে জোড়া গোল করা আকাশ হেমব্রম। সেই ক্রস মাথায় ঠেকিয়ে জালে জড়ান বিজয় মুর্মু। তবে ইস্টবেঙ্গলের সমর্থকদের সেই উৎসবের রেশ স্থায়ী হয় মাত্র ৭ মিনিট। এইবারও স্কোর সিটে আবারও নাম মুম্বাইয়ের শ্লোকের। তারপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে প্রায় আধ ঘন্টা ম্যাচ বন্ধ হয়ে যায়। চলতি লেগে ৩ ম্যাচে ৬ গোল হয়ে যায় শ্লোকের। মেসির ভক্ত শ্লোক দ্বিতীয় ডিভিশনে আই লিগেও খেলছেন, সেখান থেকে চলে আসেন কাস্টমসে এবং গত মরশুমেও তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কাস্টমসের হয়ে গোল করেছিলেন। ৪৭ মিনিটে সুখরাম সর্দার ৩-১ করেন, তারপর কিছুটা আরক্ষণাত্মক হয়ে পড়ে বিএসএস, আর সেই সুযোগকেই কাজে লাগে ইস্টবেঙ্গল। ৬৩ মিনিটে পরিবর্তে হিসেবে নামা মোহাম্মদ বিলাল ব্যবধান কমান বৃষ্টির মধ্যে, তখন এক সমর্থকের পতাকা অক্লান্তভাবে উড়ে চলেছে। একাধিক সুযোগ তৈরি হলেও বারবার প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন গোলরক্ষক অভিজিৎ কর। তবে শেষ পর্যন্ত সংযুক্ত সময় ৯০+১ মিনিটে দূরপাল্লা দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলের মান রক্ষা করলেন মনতোষ মাঝি। আর কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে রবিবার পুরুষ এবং মহিলাদের সিঙ্গেলসে সোনা পেয়েছেন যথাক্রমে অঙ্কুর ভট্টাচার্য এবং যশস্বিনী ঘোরপাড়ে। এর আগে দলগত বিভাগে ভারতের পুরুষ এবং মহিলা দুই দলই সোনা জিতেছিল। সোনা জেতার পর অঙ্কুর জানিয়েছিলেন তার পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমস। পুরুষদের সিঙ্গেলসের ফাইনালে অঙ্কুরের প্রতিপক্ষ ছিলেন পায়াস জৈন। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একটা সময় অবশ্য পায়াস ৩-২ ফলে এগিয়েও গিয়েছিলেন। সেখান থেকে পরপর দুটি গেম জিতে চ্যাম্পিয়ন হন এই বাঙালি খেলোয়াড়। তবে পিছিয়ে পড়ার পরও তিনি জানতেন তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, নিজের উপর থেকে বিশ্বাস হারাননি।

বারবার চেষ্টা করেছে নিজের সেরাটুকু দেওয়ার, তবে তার পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমস, সেখানে দেশকে গর্বিত করতে চান এমনটাই তিনি মনে করছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গেলসে ব্রোঞ্জ পেয়েছেন দুই বঙ্গকন্যা সুতীর্থা মুখোপাধ্যায় এবং সিন্ড্রেলা দাস। মহিলাদের ডাবলসের ফাইনালে সৃজা আকুলা এবং বাংলার সিন্ড্রেলা দাস দুর্দান্ত পারফরমেন্স করে 3-1 ব্যবধানে হারিয়ে দেন যশস্বিনী ঘোরপাড়ে এবং দিব্যাংশী ভৌমিককে। আর এসএস টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের সাফল্যের অন্যতম কারিগর সৌরভ গঙ্গোপাধ্যায় কোচ হিসেবে দলকে তিনি ঐক্যবদ্ধ করে তুলেছেন। কাউন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে ইয়ুজবেন্দ্র চাহাল নর্দার্ন হ্যামশায়ারের ছয়ে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে 60 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন এই ভারতীয় লেগ স্পিনার। আর সময় বলছে ক্রীড়াঙ্গন, আজ এই পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নম্বর 2213-1342, আমাদের ইমেল আইডি ar@kolkatasports@gmail.com, ফেসবুক পেজ ar kolkata sports page। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। উপস্থাপনায় ছিলেন বিতান দে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। ওম প্রকাশ ঝা, 81 নম্বর নস্করপাড়া রোড, ঘুষুরি থানা, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন যে শিবম ঝা গড়ন স্বাস্থ্যবান, বয়স 14 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 28 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে জাহাঙ্গীর মোল্লা মাঝারি গড়ন, 60 বছর বয়স, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 8 জুন 2026 থেকে গ্রাম চাঁদপুর, ডাকঘর কাঁগুনবেড়িয়া, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ 24 পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। বাসু সাউ, পলতাপাড়া, মমিনপুর, ডাকঘর শ্যামনগর, থানা বাসুদেবপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে জানাচ্ছেন যে ভোলা সাউ গায়ের রং ফর্সা, স্বাভাবিক গড়ন, 48 বছর বয়স, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 24 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 এবং মিসিং পার্সন্স স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001 এই ঠিকানায়। মিলন দত্ত, গ্রাম মতিপুর, থানা কীর্ণাহার, জেলা বীরভূম থেকে জানাচ্ছেন যে সুরঞ্জনা দত্ত মাঝারি গড়ন, 27 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, গত 9 ডিসেম্বর 2025 থেকে নিখোঁজ হয়েছেন। সুনীল হেমব্রম, ঠিকানা গোমাই আদিবাসী পাড়া, থানা কীর্ণাহার, জেলা বীরভূম থেকে জানাচ্ছেন যে রুবিনী কিস্কু গড়ন মাঝারি, বয়স 42, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত 29 মার্চ 2025 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন যে জয়ন্ত মেটা গড়ন রোগাটে, বয়স 49 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 10 আগস্ট 2024 থেকে কীর্ণাহার চণ্ডীদাসপাট, থানা কীর্ণাহার, জেলা বীরভূম, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027। এছাড়া

ও মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001 এই ঠিকানায়। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দশম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন সোদপুর হাই স্কুলের শিক্ষিকা মধুমিতা ভাদুরী ও দুই শিক্ষার্থী।
1: নমস্কার, আমি আজ ক্লাস টেনের টেক্সট বই ব্লিস থেকে লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটি পড়াব। এখন আমার দুই ছাত্রের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি।
2: আমার নাম অক্ষয় মিশ্র।
3: আমার নাম প্রীতম মণ্ডল।
1: এখন আমি সরাসরি আলোচনায় চলে আসছি। টেড হিউজ, তিনি এই কবিতাটি লিখেছেন মাই ওন ট্রু ফ্যামিলি। প্রথমেই আগে বলি, টেড হিউজ একজন বিখ্যাত মডার্ন ইংলিশ পোয়েট এবং উনি একজন বিখ্যাত ইকোলজিস্টও বটে। মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ ইজ এ ভিশনারি ড্রিম লাইক ন্যারেটিভ দ্যাট এক্সপ্লোরস দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যানিটি অ্যান্ড নেচার। দ্য পোয়েম ওয়াজ অরিজিনালি পাবলিশড ইন দ্য 1977 এডিশন অফ Meet My Family. The poem points to a powerful ecological allegory about modern man's indifference towards the natural world. Now students, the entire situation that is revealed in the poem was in dream, which symbolizes the reflection of the unconscious mind of the poet. This unconscious mind is the collective unconscious as stated by Carl Jung, the psychologist and the philosopher, in his theory known as analytical psychology. This collective unconscious is genetically reflected. আমি এই বিষয়টা একটু তোমাদের বুঝিয়ে বলি। দেখো, যখন একটা বাচ্চাকে আমরা আঁকতে বলি, তখন সে কি করে? সে একটা সাদা কাগজে সে সূর্য, চন্দ্র, পাহাড়, গাছ, এরকম বেসিক কতগুলো সেলেস্টিয়াল বডি, এগুলোকে তারা মানে সে আঁকে। সূর্য মানে একটা গোল কিছু, সেখানে আলোর ঝলকানি, এইসব যেন তাকে আকৃষ্ট করে। আনকনশিয়াসের মধ্যে তার থেকেই গেছে যে আঁকতে বললেই সে সূর্য আঁকছে, চন্দ্র আঁকছে, গাছ আঁকছে। কাজেই এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের একটা দিকের ইঙ্গিত করছে। সেটা হচ্ছে এই যে আমাদের যারা আদিম মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই এই সমস্ত সেলেস্টিয়াল বডিজের দ্বারা প্রভাবিত হতো। ভেবে দেখো, তারা গুহায় থাকতো, গুহাচিত্র অঙ্কন করতো, হ্যাঁ, গাছ পাতা, ফুল ফল, সূর্য চন্দ্র, এগুলোর অ্যাসোসিয়েশনেই তারা থাকতো। কাজেই এই বিষয়টা প্রিমিটিভ মেনদের থেকে ক্রমাগত জেনেটিক্যালি আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। তাই কবি কী করেছেন, এই কবিতার বিষয়বস্তু হিসাবে বা তার যে সাইকোলজিক্যাল ভিউ পয়েন্ট সেটাকে এস্টাবলিশ করার জন্য তিনি গাছের আশ্রয় নিয়েছেন। তাহলে কবিতার মেন বিষয়বস্তু হচ্ছে ওক ট্রিজ। এই ওক ট্রির মাধ্যমেই তিনি তার একটা মরাল ভিউ পয়েন্টকে উপস্থাপিত করছেন। বাই কলিং দ্য ওক ট্রিজ দ্য ন্যারেটার্স ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েট হাইলাইটস দ্যাট নেচার ইজ অ্যান এক্সটেনশন অফ আওয়ার সেলভস, নট আ সেপারেট এন্টিটি। ইন হিজ আনকনশিয়াস মাইন্ড দ্য পোয়েট went to an oak wood in search of a stag. Symbolically, আমরা এখানে একটা কথা বলতে পারি যে ট্রি

in broader aspect, the wood is the projection of nature that has created civilization. এবার আমি যদি মূল কবিতার মধ্যে চলে আসি তাহলে দেখতে পাবো, প্রথমেই তিনি বলছেন, once I crept in an oak wood, I was looking for a stag. তিনি স্বপ্নে একটা ওক ট্রির মধ্যে, ওক বনের মধ্যে চলে গেছেন এবং সেখানে গিয়ে তিনি কি করছেন, স্ট্যাগকে খুঁজছেন, একটা মেল ডিয়ারকে তিনি খুঁজছেন শিকারের জন্য। তাহলে তিনি হান্টিংয়ে গেছেন এবং তিনি খুঁজছেন একটা শিকার, সেটা কিনা তার মেল স্ট্যাগ। তারপর উনি বলছেন, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, শি সেইড, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এবার দেখো, এটাকে যদি ঠিকমতো তোমাদেরকে বোঝাই তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে, দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান অ্যান্ড শি ওয়াজ অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। অ্যাকচুয়ালি হিয়ার দ্য ওল্ড ওম্যান রিপ্রেজেন্টস মাদার নেচার ইন অ্যান এক্সপ্লয়েটেড নবলি অ্যান্ড র্যাগ স্টেট। Here the little bag contains the dark secret of human cruelty. ঠিক আছে, তাহলে এইটা তার ঝুলির মধ্যে থেকে বেরিয়ে আসছে। তারপর তিনি বলছেন যে secret of the woman, এই secretটা কি, secret যে বিষয়টাকে উনি secrecy maintain করেছেন এতদিন, সেই secretটাকে এখন উনি রিভিল করছেন। তার মানে হিউম্যান বিংয়ের এই যে ক্রুয়েলটিটা, এইটাকে তিনি এক্সপোজ করে দিচ্ছেন। তারপরে উনি বলছেন যে এইটা বলার পরেই যে, আই নো ইউর সিক্রেট, শি বিগিনস টু লাভ উইথ আ স্ট্রেঞ্জ হার্শ সাউন্ড অ্যান্ড দিস মেক্স দ্য বয় ট্রেম্বল ইন ফিয়ার, শি ওপেন্স আপ হার লিটল ব্যাগ অ্যান্ড পুটস দ্য চাইল্ড আন্ডার আ স্পেল। স্পেলের ভিতরে তিনি চাইল্ডটাকে নিয়ে নিচ্ছেন। কবিতা এখানে বলা হচ্ছে যে, শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। এবং এর মাধ্যমে যখন বাচ্চাটা তার স্পেলের মধ্যে চলে যাচ্ছে, তখন সেখানে উনি বলছেন যে, কবি এখানে ব্যক্ত করছেন এইভাবে যে, আই কেম টুয়াইস অ্যাওয়েক। এখানে টুয়াইস অ্যাওয়েক এই কথাটাও কিন্তু প্রচণ্ড রকমভাবে সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে যে টুয়াইস অ্যাওয়েক সাজেস্টস একটা মরাল অ্যাওয়েকেনিং, এ ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ, আ সর্ট অফ স্পিরিচুয়াল রি অ্যাওয়েকেনিং। তাহলে কবির স্পিরিচুয়াল রি অ্যাওয়েকেনিং হচ্ছে এবং সেইটাকে তিনি বোঝাচ্ছেন এই পার্টিকুলার ফ্রেজটার মাধ্যমে, আই কেম টুয়াইস অ্যাওয়েক। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। হঠাৎ উনি রিয়েলাইজ করছেন যে, যে কিনা শিকারে এসছিল, স্ট্যাগ খুঁজছিল, সেই কিনা এখন শিকারের জালে জড়িয়ে পড়েছে। কেননা সে দেখতে পাচ্ছে যে, ওক ট্রাইব, দ্য এন্টায়ার কমিউনিটি অব দ্য ওক ট্রি হ্যাজ এনট্যাঙ্গেলড হিম। তিনি এটা লক্ষ্য করছেন এবং তিনি এও দেখছেন যে তাকে টাই করা হয়েছে একটা স্টেকে। তাহলে এই অংশে কবি তার নিজের ভাবধারাকে কিভাবে ব্যক্ত করেছেন, যে বিষয়টা একটা বুমেরাঙের মতো হয়ে গেছে, তিনি শিকারে গেছেন কিন্তু এখন নিজেই শিকারের জালে তিনি জড়িয়ে পড়ছেন। নাও ইট ইজ আ মোমেন্ট অফ হিজ মরাল অ্যাওয়েকেনিং, ইন এ ভিশনারি ড্রিম দ্য চাইল্ড ফাইন্ডস হিমসেলফ সারাউন্ডেড বাই দ্য ওক ট্রিজ, দে ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ হিজ ওন ট্রু ফ্যামিলি। এবং তিনি বারবার বলছেন যে, এই ওক ট্রি যেন কোনোরকমভাবে বোঝাতে চাইছে যে তারাই হচ্ছে অ্যাকচুয়ালি হিউম্যান বিংয়ের রুট। কবি তো একজন রিপ্রেজেন্টেটিভ অব দ্য এন্টায়ার হিউম্যান বিং, কবিকে এটাই বোঝানোর চেষ্টা করছে তারা যে তারাই অ্যাকচুয়ালি কিন্তু রুট। এবং তারা কিভাবে বলছে কবিতার ভাষায়, দে সেড, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, উই আর চপড ডাউন, আমাদেরকে কাটা হচ্ছে, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। তাহলে ভালো করে বোঝো বিষয়টা, যে এখানে ওক ট্রিরা কি করছে, না, দে ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ হিজ ওন ট্রু ফ্যামিলি, দে ডিক্লেয়ার দ্যাট দে আর নিপড অ্যান্ড আটারলি মিউটিলেটেড ইনডিসক্রিমিনেটলি বাই হিউম্যান বিংস, বাট দ্য হিউম্যান বিং অ্যাকচুয়ালি ডোন্ট পে এনি হিট টু ইট, দে রিমেন ক্রুয়েলি ইনডিফারেন্ট, অর ইট উইল ব্রিং অ্যাবাউট দে আর রুইন ইন দ্য লং রান। তারা এটা বুঝতেই পারছে না। এই কথাটা ভীষণই সাজেস্টিভ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, যে তুমি এতটাই ইনডিফারেন্ট, তুমি বলতে দ্য হিউম্যান বিং এতটাই ইনডিফারেন্ট যে কন্টিনিউয়াসলি ইনডিসক্রিমিনেটলি গাছকে কাটা হচ্ছে কিন্তু তাদের কোনো হেলদোল নেই।

আমরা এখন এআই এর যুগে রয়েছি বর্তমানে। এক তো আমাদের উন্নতি, আমাদের সিভিলাইজেশন এখন তত্তর করে এগিয়ে চলছে, কিন্তু মডার্নাইজড সিভিলাইজেশন এই ভার্সনটা দেখাতে গিয়ে আমরা তো কন্টিনিউয়াসলি গাছকে হ্যাম্পার করতে পারি না। আমরা সোসাইটির এই যে রুট, এই রুটটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। বিকজ যদি যথেচ্ছভাবে আমরা গাছ কাটতে থাকি এবং এটাকে বন্ধ না করি, এটার জন্য নিজেরা ফিল না করি, তাহলে একদিন কি দাঁড়াবে, একদিন এই সোসাইটির ইকোলজিক্যাল ব্যালেন্সটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। বিকজ ইকোলজিটা মেনটেন করতে গেলে আমাদের তো সেই রুট অর্থাৎ সেই গাছটাকে ধরে রাখতে হবে। আর তিনি চুজও করেছেন, দেখো ওক ট্রি। ওক ট্রি কেন, কেন কি আমরা বলি না যে আমাদের বাড়িতে যারা বয়স্করা আছেন তারা আমাদেরকে অলওয়েজ ছাতার মতো আগলে রাখেন, আমাদেরকে সবসময় তারা প্রোটেকশন দিচ্ছেন, আমাদেরকে প্রোটেক্ট করছেন। এখানে ওক ট্রি সে চিরহরিত বৃক্ষের একটা গাছ যে কিনা কি করছে, যুগ যুগ ধরে বেঁচে থাকে। উইলো, পাইন, ওক, বট এগুলো অনেক অনেক বছর ধরে বেঁচে থাকে এবং তারা কি করছে, কন্টিনিউয়াসলি ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে মেনটেন করছে, তাই না? এবং খরা বন্যা এগুলোর হাত থেকে আমাদেরকে কন্টিনিউয়াসলি প্রতিহত করছে। এই যে এত গ্লোবাল ওয়ার্মিং, এত সমাজে এত কিছু ঘটে যাচ্ছে, এত বিপর্যয় হচ্ছে, এগুলো কেন? এই যে ভূমিকম্পের প্রকোপ এত বেড়ে যাচ্ছে, এগুলো কেন হচ্ছে? বিকজ আমরা কন্টিনিউয়াসলি গাছ কেটেই চলেছি। তো এখানে একটা জেহাদ ঘোষণা করছে, ওক ট্রি নিজেই জেহাদটা ঘোষণা করছে যে কন্টিনিউয়াসলি তোমরা গাছ কেটেই চলেছ, কিন্তু তোমাদের কোনো হেলদোল নেই, তোমরা কত ইনডিফারেন্ট। একটা মানুষকে যখন কেটে ফেলা হয়, মানুষকে মেরে ফেলা হয়, তখন একটা মানুষ তার পানিশমেন্টের জন্য আদালতে ছোটে, তাহলে এখানে অসহায় বৃক্ষ সে কিনা পানিশমেন্টের জন্য কোথায় ছুটবে, তার মুখের ভাষা সে কিনা কি করছে এখন কবিতাটার মাধ্যমে সে প্রকাশ করছে। তাহলে সে কি করছে, এই ওক ট্রি তার এই কবিতার মধ্যে দিয়ে এই মনের ভাষাটাকে, তার নিজস্ব ফিলিংটাকে সে প্রকাশ করছে। বিকজ গাছ কাটা অবিলম্বে বন্ধ করতে হবে, তাই না? যদি এটা না হয় তাহলে আমাদের সোসাইটি অবশ্যম্ভাবী ধ্বংসের মুখে পতিত হবে। ঠিক আছে, তাহলে মানুষ যখন ইনডিফারেন্ট গাছ কাটার থেকে, তখন বা এত যে গাছ কাটা হচ্ছে আমাদের কোনো হেলদোল তাতে নেই, উই ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু মানুষ যখন মানুষকে মেরে ফেলে তখন আদালতে বিচার হয়, তখন সব কিছু হয়, কিন্তু এই নিহত বৃক্ষ সে কিনা তার প্রতিবাদের ভাষা এতদিন খুঁজে পায়নি, আজ এই কবিতার মধ্যে দিয়ে কবির মাধ্যমে সেই ওক ট্রি সেই নিহত বৃক্ষদের হয়ে রুখে দাঁড়াচ্ছে এবং সোসাইটির এগেনস্টে জিহাদ ঘোষণা করছে যে কেন এইভাবে যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে। এই স্বেচ্ছাচারিতাটাকে বন্ধ করতে হবে, বিকজ আমরা ইন দ্য লং রান নিজেদের ক্ষতি কিন্তু নিজেরাই ডেকে আনছি। ঠিক আছে, সমাজ রুক্ষ শুষ্ক মরুভূমিতে পরিণত হবে। সো কল্ড সিভিলাইজেশন, সো কল্ড মডার্নাইজ সিভিলাইজেশনের নামে আমরা যে যথেচ্ছাচার করছি সেটা অবশ্যম্ভাবী আমাদের জন্য মনে হলেও সেটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। ঠিক আছে, এবং সেখানেও আবার কি বলছে দেখো, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু, আনলেস ইউর সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। তাহলে হোয়েন এভার হি ফাইন্ডস অ্যান ওক ট্রি ফেল্ড, সে বলছে হি মাস্ট প্ল্যান্ট টু ইনস্টিড, এলস দ্য ব্ল্যাক ওক বার্ক উইল শ্রুট ওভার হিম অ্যান্ড এনগ্রেভ হিম অ্যামং রুটস। তাই তো, এনগ্রেভ করে দেবে তাকে, ভিতরে ঢুকিয়ে দেবে, তাকে কিল করে ফেলবে, কেননা এটা এখন তার অধিকার। ঠিক আছে, এবং একটা কথা ভালো করে দেখো, এখানে কবিতায় যেটা হাইলাইট করা হচ্ছে, হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রু, যেখানে তুমি জন্মেছো কিন্তু বড় হয়ে ওঠোনি, তার মানে তুমি তোমার রুটের মাধ্যমেই জন্মেছো, সেখানে তোমার রুট, ওক গাছেই তোমার রুট, কিন্তু তুমি রুটটাকেই অস্বীকার করছো, রুটটাকেই অগ্রাহ্য করছো, তুমি নিজেকে প্রকাশ সেখানে করতে পারছো না, সেখানে মেলে ধরতে পারছো না, বিকজ তুমি তো ইগনোরেন্ট এই বিষয়ে যে আমি আমার রুটকে অস্বীকার করছি, অর্থাৎ গাছকে কেটে চলেছি এবং তার ভয়াবহ পরিণাম কি হবে সেটা রিয়ালাইজই করতে পারছি না। তো এখানে উনি কবিতার মাধ্যমে কিন্তু একটা অ্যালার্ট করছেন হিউম্যান বিংকে, হিউম্যান সোসাইটিকে, যে এইভাবে গাছ কাটাটা যেন না চল, এটার এগেনস্টে উনি বারবার করে, মানে বৃক্ষ ছেদনের এগেনস্টে বারবার করে তিনি বলে চলেছেন। ঠিক আছে, তাহলে এখানে ওক গাছই কবির মুখের ভাষা হয়ে এই কথা ব্যক্ত করছে। ঠিক আছে, এবার লাস্ট স্ট্যানজায় আমরা চলে আসছি।

past tense এ কি বলছে দেখো, this was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oakwood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. তাহলে তিনি বলছেন যে এই যে বিষয়টা, এই টোটাল বিষয়টা তো একটা ড্রিমের মধ্যে ঘটেছে, এটা তো তোমরা সবাই জানো। এখন তার সেই ট্রান্স থেকে তিনি বেরিয়ে এসেছেন। এবার উনি কিভাবে সেটাকে এক্সপ্লেন করছেন এটাকে আমি একটু বলে দিচ্ছি। নাও দ্য এন্টায়ার ইনসিডেন্ট ইজ হ্যাপেনিং ইন দ্য ড্রিমস, আ ড্রিম দ্যাট ট্রান্সফর্মস হিজ ইনার কনসিয়েন্স। হোয়েন হি ওয়েকস আপ হি রিয়ালাইজেস হিজ মিস্টেক অ্যান্ড বিকামস অ্যাওয়ার অফ দ্য হার্ম উই পিপল আর কন্টিনিউয়াসলি কজিং টু দ্য নেচার in the name of modern civilization. His heart is now filled with compassion for the trees. Therefore, on his way back to the human society, he was a human child in form, but a tree at heart. তাহলে তিনি নিজেই এখন realize করতে পারছেন নিজেকে। তিনি বুঝতে পারছেন যে এই ড্রিমটা, তার যে আনকনশিয়াস পরিস্থিতিটা, তাকে একটা চরম সত্যের মুখোমুখি করেছে। কাজে যখন তিনি আবার রিয়ালিটিতে রিটার্ন করেছেন, তখন তিনি কি করছেন না এই পরিবর্তনটাকে উপলব্ধি করতে পারছেন। তাই বলছেন যে আমি চাইল্ড, আগে হামাগুড়ি দিয়ে শুরু করেছেন, এখন হেঁটে এসে আবার উনি এই রিয়ালিস্টিক ওয়ার্ল্ডে এসে পড়েছেন, কিন্তু তিনি বলছেন যে আমার হার্টটা কিন্তু, মাই হার্ট ইজ দ্য হার্ট অফ আ ট্রি, আমি আমার অস্তিত্ব, আমার রুটটাকে অস্বীকার করতে পারবো না। আশা করি তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝেছ। এখন একটু বলে দিই যে এই কবিতার মধ্যে কিন্তু অনেকগুলো ফিগার অফ স্পিচেস আছে। যেমন দেখো, খুঁজে দেখো তোমরা একটা মেটাফর পাবে, কোথায় পাবে, এই যে দেখো দ্য ওল্ড ম্যান, যেখানে ওল্ড ওম্যানের যে পোর্শনটা আছে, ওল্ড ওম্যান যেখানে বলছে যে অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, এখানে কিন্তু একটা ইউজ অফ মেটাফর আছে, মানে কি বিষয়টাকে প্রতিভাত করছে, স্ট্যান্ডস ফর দ্য এক্সপ্লয়টেড স্টেট অফ মাদার নেচার, কেননা উনি নবলি স্টিক অ্যান্ড র্যাগ। কাজেই এখানে মেটাফরটা হচ্ছে দ্য ওল্ড ওম্যান স্ট্যান্ডস ফর দ্য এক্সপ্লয়টেড স্টেট অফ মাদার নেচার, ঠিক আছে। নেক্সট, এটা তো বুঝতেই পেরেছো, পার্সোনিফিকেশন আছে একটা, কেননা দ্য ওক ট্রিজ হ্যাভ বিন গিভেন হিউম্যান অ্যাট্রিবিউটস, হিউম্যান বিং এর মতো কথা বলছে ওক ট্রি, কবির মুখের ভাষা হয়ে কে কথা বলছে, ওক ট্রি, তাই তো, যেটা উনি সাবকনশিয়াসে যখন উনি আছেন বা আনকনশিয়াসে উনি যখন আছেন তখন উনি ওটাকে ফিল করছেন। তাহলে ওক ট্রিকে মানুষের মতো কথা বলার ভাষা দেওয়া হয়েছে, কাজে এখানে একটা পার্সোনিফিকেশন আছে, ঠিক আছে। এছাড়াও আর কি আছে, আছে হচ্ছে সিম্বলিজম, কোথায় আমরা সিম্বলিজমটা পাচ্ছি দেখো, দ্য চাইল্ডস সার্চ ফর আ স্ট্যাগ, প্রথম লাইনেই দেখো একদম লেখা আছে আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, এখানেও একটা সিম্বলিজম আছে, কি না, স্ট্যাগ ইজ আ সিম্বল অফ ম্যানস কোয়েস্ট ফর দ্য আইডিয়াল অ্যাটেইনড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ডাজ স্ট্যাগ সিম্বলাইজ, তো স্ট্যাগ সিম্বলাইজ কি করছে না, স্ট্যাগ ইজ দ্য সিম্বল অফ ম্যানস কোয়েস্ট ফর দ্য আইডিয়াল অ্যাটেইনড, আইডিয়াল কিছুকে অ্যাচিভ করা ম্যানের জন্য। আর দ্য ব্ল্যাক ওক বার্ক, এখানেও একটা সিম্বলিজম আছে, কেন এই ব্ল্যাক ওক বার্ক কথাটা বলা হচ্ছে, যে এটা সাজেস্ট করছে ব্যারেননেসকে, ব্যারেননেস মানে রুক্ষতা, রুক্ষ শুষ্ক মরুভূমিতে একসময় পর্যবসিত হবে আমাদের এই সুন্দর পৃথিবী, যেটাকে আমরা সো কল্ড মডার্ন সিভিলাইজেশনের নামে আমরা নিজেরাই নিজেদের হার্ম করছি, কেননা গাছ থাকার ফলে, চিরহরিৎ বৃক্ষ থাকার ফলে যে গ্রিনারিটা ছিল সেটা তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কেননা আমরা ইটকাট পাথরের জঙ্গল তৈরি করার জন্য ক্রমাগত গাছকে কেটে চলেছি, ঠিক আছে। আর আরেকটা জায়গায় আছে দেখো, টুয়াইস অ্যাওয়েক, ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট, দেখো এই যে শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, পেয়েছো, শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এখানে টুয়াইস অ্যাওয়েক কথাটা কি সিগনিফাই করছে, এটা আমি আগেও বলেছি আবার বলছি, যে টুয়াইস অ্যাওয়েক সাজেস্টস মরাল অ্যাওয়েকেনিং, আ ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ, আ সর্ট অফ স্পিরিচুয়াল রি অ্যাওয়েকেনিং। তাহলে ঘুমের মধ্যে বা ড্রিমে উনি যে আনকনশিয়াস অবস্থায় ছিলেন সেখান থেকে তার যে রি অ্যাওয়েকেনিং হচ্ছে, আনকনশিয়াস তাকে তার জেনেটিক যে ব্যাপারটা, অর্থাৎ আমাদের রুটকে স্মরণ করিয়ে দিচ্ছে, এবং এই ট্রান্সমিশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে কখন, যখন উনি রি অ্যাওয়েকেন্ড হচ্ছেন, যখন আবার এই মডার্ন সিভিলাইজড সোসাইটিতে উনি ফিরে আসছেন, উনি উপলব্ধি করতে পেরেছেন যে একটা মরাল লেসন উনি শিখেছেন, কি সেটা, যে উই শুড নট হার্ম ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, আন্ডারস্টুড। তাহলে এই কবিতার মধ্যে দিয়ে যেটা বইয়েও লেখা আছে, অ্যাকচুয়ালি দ্য পোয়েট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, তাহলে আমরা নিজেরাই নিজেদের ওয়েলফেয়ারের জন্য

0: জন্য কি করব, গাছ লাগাবো। ওই জন্য এখন আমরা সবাই বলছি গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ না লাগালে প্রাণও বাঁচবে না। এই সোসাইটি যার জন্য আমরা এত দৌড়াদৌড়ি করছি, এত এআই থেকে শুরু করে এত মডার্নাইজড ভার্সন প্রয়োগ করছি, আলটিমেটলি ইট উইল বিকাম ফিউটাইল। অল আওয়ার এফোর্টস উইল বিকাম ফিউটাইল। ঠিক আছে, এবার তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আশা করি বুঝেছো। বুঝেছো তো?
1: হ্যাঁ ম্যাম। কবিতা ওল্ড ওম্যান বলতে কাকে বোঝানো হয়েছে?
0: একটু আগে আমি যেটা বললাম, ওল্ড ওম্যান বলতে এখানে মাদার নেচার, এবং এই মাদার নেচারের পরিবেশ পরিস্থিতিটা উপলব্ধি করতে হবে তোমাকে। কেননা এখানে দেখো বারবার বলা হচ্ছে অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, তার মানে কি মাদার নেচারের কন্ডিশনটা একেবারে খুব ডিস্ট্রেসড অবস্থা তার। ঠিক আছে, মানে মাদার নেচার কার্ভড হয়ে গেছে সোসাইটির চাপে। ঠিক আছে
2: ম্যাম, সেকেন্ড স্ট্যানজায় সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব।
0: এখানে স্টিয়ারিং ট্রাইব বলতে কিন্তু এই ট্রাইবটা হচ্ছে সেই ওক ট্রি ট্রাইবটা। ঠিক আছে, তার মানে ট্রাইব বলতে এখানে ওক গাছের যে টোটাল জঙ্গলটা, সেই উডটাকে, ওক উডটাকে বলা হচ্ছে। আর আমি তখন বললাম যে কবিতায় ফিগার অফ স্পিচ আছে, তাতে দেখো পার্সোনিফিকেশন শব্দটি ইউজ করেছি। এখানে ট্রাইব তার মানে কি ওক ট্রিটাকে হিউম্যান অ্যাট্রিবিউট দেওয়া হচ্ছে, পার্সোনিফিকেশনের যেটা পয়েন্ট। এবং ওক ট্রির মুখ দিয়ে আমরা কথা শুনছি, তাকে ভার্সন দেওয়া হচ্ছে, তাকে বলার কথা দেওয়া হচ্ছে। তাহলে দ্য ওক ট্রিজ হ্যাভ বিন গিভেন হিউম্যান অ্যাট্রিবিউটস। এখানে ট্রাইবটা হচ্ছে ওক গাছের জঙ্গল।
2: ম্যাম, তাহলে সেই ওক গাছগুলি কেন একদৃষ্ট কবির দিকে তাকিয়েছিলেন?
0: কবির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন তার কারণ তারাও তো বিস্ময় হতবাক যে কিভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। এবং এই হিউম্যান বিং যারা হত্যা করছে তাদের রিপ্রেজেন্টেটিভই তো পোয়েট, তাদের রিপ্রেজেন্টেটিভই তো পোয়েট। সেই ছোট বাচ্চা হয়ে সে তো ড্রিমের মধ্যে যে গেছে, সে যে জঙ্গলে, ওকের জঙ্গলে ঢুকেছে শিকারের জন্য, তাহলে সে তো সেই হিউম্যান বিংকেই রিপ্রেজেন্ট করছে। কাজে অদ্ভুত অবাক দৃষ্টিতে সেই ওক গাছ তাকিয়ে রয়েছে যে এই হিউম্যান বিংই বাই নো মিন্স তাদেরকে হত্যা করছে।
1: কবিতা উল্লেখিত এই ওক গাছগুলোর কোনো প্রতীক মানে আছে?
0: হ্যাঁ, প্রতীকী মানে তো অবশ্যই আছে। ওক গাছ, ওক স্ট্যান্ডস ফর কি? ওক স্ট্যান্ডস ফর যে তাদের যে প্রতিবাদ, টোটাল যে গাছ, গাছের যে প্রতিবাদ এটা, সেটাকে ওক গাছের মধ্যে দিয়েই প্রতিভাত করা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওক গাছ হচ্ছে চিরহরিত বৃক্ষের একটা গাছ, এবং এর আয়ু অনেক দিন থাকে। কিন্তু যথেচ্ছভাবে যদি কাটা হয় তাহলে তো মানে আয়ু থেকেও কোনো লাভ নেই না। যে এন্টায়ার যে ট্রি সেকশন সেটাকে রিপ্রেজেন্ট করছে এই ওক ট্রি। ওকের জঙ্গলে কবি ঢুকে পড়েছেন, গাছকেই রিপ্রেজেন্ট করছে এটা, এন্টায়ার সেকশন অফ ট্রিজ।
2: ম্যাম, কবিতায় যে দুটি শাস্তির কথা বলা হয়েছে, এগুলোর গুরুত্ব কি আছে? অর্থাৎ
0: হ্যাঁ, শাস্তি কেন হবে বলো, তাকে কি করা হবে? একটু আগে কবিতা যখন আমি পড়েছি, তো কবিতাটা যখন বোঝালাম, কি কি বুঝেছো বলো, কি কেন শাস্তি তাকে দেওয়া হচ্ছে?
2: কারণ মানুষ নির্মমভাবে
0: গাছকে হত্যা করছে, তাহলে এই যে ব্যারেননেস ক্রিয়েট হচ্ছে, তাহলে তারাও, গাছও কি করবে না, তাকে শাস্তি প্রদান করবে। এবং সেই শাস্তি প্রদান করতে গিয়েই সে কি করবে, অ্যাকচুয়ালি তাকে রুটেট করে দেবে, তাকে হত্যা করে ফেলবে। আন্টিনা নানলেস ও সোয়ার করে, কি সোয়ার করবে,
2: যে ও একটা গাছ কাটলে দুটো গাছ
0: ইনস্ট্যান্ট দুটো সেখানে লাগাবে। তাহলে এই প্রমিসটা যদি মেনটেন্ড না হয় তাহলে তো তাকে শাস্তি পেতেই হবে। সেই শাস্তিতে অ্যাকচুয়ালি কি হবে না, তাকেও এনকম্পাস করা হবে, তাকেও এনট্যাঙ্গেল করে রাখবে তারা, এবং আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে রুটেড করা হবে।
1: কবিতায় বর্ন বাট নেভার গিভ ইউ এই ফ্রেজটা কি একটু একটু বুঝিয়ে দেবে?
0: হ্যাঁ, বর্ন বাট নেভার গিভ ইউ যেটা বললাম, যে আমরা রুট ছাড়া তো, ওই যে বললাম যে জেনেটিক্যালি তো এটা আমাদের মধ্যে চলছে, আমরা গাছ অর্থাৎ সেলেস্টিয়াল বডিজ বা নেচার এর অ্যাসোসিয়েশনেই কিন্তু আমাদের জন্ম আমাদের, কিন্তু আমরা এর মধ্যে বেড়ে উঠছি না। তার কারণ কি, জন্মের পরেই তো আমরা এই মডার্ন সিভিলাইজ সোসাইটির একটা পার্ট হয়ে যাচ্ছি, যার ফলে আমরা কি করতে পারছি না, না আর সেই রুটে ফিরে যাচ্ছি না। আমরা তখন কি করছি, সোসাইটির সঙ্গে তাল মিলিয়েই গাছ কেটে চলেছি, বা সেলেস্টিয়াল বডিজের সৌন্দর্যগুলোকে আর উপলব্ধি করছি না, আমরা মডার্নাইজড হয়ে যাচ্ছি অনেক বেশি। তাহলে আমরা বর্ন করছি, রুটটায় আছি, কিন্তু পরবর্তীতে আমরা সেই রুটটাকেই অগ্রাহ্য করছি, সেখানে আমরা বেড়ে উঠছি না, আমাদের অ্যাসোসিয়েশন আর থাকছে না আমাদের রুটের সঙ্গে। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝেছো এই কবিতার থেকে। এই সেকশনে তোমরা ভালো করে জেনে নাও যে এই যে আই কেম টু আই সাবেক সেকেন্ড স্ট্যান্ডার্ড দেখো, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এছাড়া এই যে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এখানে ব্লিঙ্ক অ্যান আই কথাটাকে কেন হাইলাইট করছেন উনি, কি আমরা গাছ কাটছি, আমরা এত হার্ম করছি সোসাইটির, কিন্তু আমরা নিজেদের প্রতি নিজেরা ইগনোরেন্ট, আমাদের কোনো অনুশোচনা নেই, উই আর নট রিপেন্টেন্ট এনাফ। ঠিক আছে, মানুষ মানুষকে

ফেললে যে অনুশোচনা দগ্ধ হয় বা তার জন্য সোসাইটিতে যে পানিশমেন্টের ব্যবস্থা আছে, কই একটা গাছ কাটলে বা একটা অরণ্যকে ধ্বংস করলে সেই পানিশমেন্ট তো মানুষকে পেতে হয় না। তাহলে আমরা নিজেদের প্রতি কতটা ইগনোরেন্ট, যে আমরা নিজেদেরকেই বুঝছি না, নিজেদেরকেই জানছি না যে যে গাছ ইকোলজিক্যাল সিস্টেম ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করছে সেই গাছকেই আমরা যথেচ্ছভাবে কেটে ফেলছি। কিন্তু আমাদের

0: আমার মনে হয়েছে যে এই যে সোয়্যার নাও ইউ উইল প্ল্যান টু, এটার মধ্যে দিয়ে ওক ট্রি কি বোঝাতে চেয়েছে? এটা বোঝাতে চেয়েছে যে আমরা গাছ কাটি কিন্তু তার জায়গায় আরো দুটোকে লাগাই, আরো দুটো রোপণ করি, আর দুটো আমরা স্যাপলিংস বপন করি। কেন কেন দুটো স্যাপলিং আবার সেখানে লাগাই? বিকজ তাহলে কি হবে না, ভারসাম্যটা বজায় থাকবে, ব্যালেন্সটা মেনটেইনড হবে। শুধু কেটেই গেলাম কিন্তু তার জায়গায় আবার রিপ্লেস করলাম না কোনো স্যাপলিংকে, তাহলে তো কি হবে, আস্তে আস্তে সেটা শূন্যতে পর্যবসিত হবে। সেই শূন্য স্থানকে তো পূর্ণ করতে হবে, কিভাবে পূর্ণ করতে হবে, গাছ কাটলে সেই জায়গায় আরো দুটো গাছকে আমাদেরকে লাগাতে হবে। কাজে এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আরেকটা যেটা তোমরা কোয়েশ্চেন করলে, ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, গ্রিউ বলতে এখানে কেন এই কথাটা উনি এই ফ্রেজটা ব্যবহার করছেন, এটা আমাদের একটু ভালো করে বুঝে এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে। আর আমার মনে হয়েছে যে এই যে দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, কবি দেখো একেবারে লাস্টে যে দুটো লাইন আছে তার উপরে আছে দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, ড্রিমটা তাকে অল্টার করছে, তার মানে দ্য ড্রিম হ্যাজ চেঞ্জড হিজ মাইন্ড, চেঞ্জড his feelings. কি না, এতদিন ধরে তিনি যেটা বুঝতে পারছিলেন না যে সোসাইটিতে কি ক্ষতি হচ্ছে বা গাছ কাটার কুফলটা কি, সেটা উনি এখন এই ড্রিমে থেকে অর্থাৎ তার আনকনশিয়াসে থেকে তিনি বুঝতে পেরেছেন। এবং যখন উনি হার্ডকোর রিয়ালিটির সম্মুখীন হচ্ছেন আবার, তখন উনি বুঝতে পারছেন যে এই ড্রিম তাকে অল্টার করেছে, তাকে চেঞ্জ করেছে, দ্য ড্রিম হ্যাজ চেঞ্জড হিজ মাইন্ড। এখন উনি ওনার নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছেন, ঠিক আছে। আর আরেকটা দেখো, এই যে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কেন উনি বলছেন বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি? অ্যাকচুয়ালি এখানেই হচ্ছে এই কবিতার সার্থকতা, যে হিউম্যান বিং লাস্টলি বুঝতে পারছে, তাই তো, কবি তো হিউম্যান বিং এর রিপ্রেজেন্টেটিভ, হিউম্যান বিং লাস্টলি বুঝতে পারছে যে তার হার্টটা ট্রি এর হার্ট, তার মানে উপলব্ধি করতে পারছে যে নেচার অ্যান্ড দ্য সেলেস্টিয়াল বডিজ এগুলো আমাদের রুট এবং এগুলোকে আমরা কখনোই অস্বীকার বা অগ্রাহ্য করতে পারবো না। তাই জন্য কবি দেখো বলছেন যে আমি হিউম্যান চাইল্ড কিন্তু আমার হার্টটা ইজ আ হার্ট অফ আ ট্রি, গাছই কিন্তু আমার অন্তরে। তাহলে কবি ট্রেজ হিউজ যে একজন বিখ্যাত ইকোলজিস্ট, তার এই যে ইকোলজিক্যাল সিস্টেম মেইনটেইন করার জন্য উনি যে এত কাজ করছেন এবং তার প্রতিফলন হিসাবে মাই ওন ট্রু ফ্যামিলি তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, আশা করি মানে এর জাস্টিফিকেশনটা তোমরা বুঝতে পেরেছো। একটা কবিতা পড়লাম, কবিতাটা শুধু পড়ার জন্য পড়লাম তা করলে তো হবে না, সমাজে এর কি আউটকাম আমরা দেখাতে পারবো বা তোমরা নিজের জীবনে সেটা কি উপলব্ধি করতে পারছো, কি উপলব্ধি করতে পারছো যে ভবিষ্যতে তোমরাও এটা মেনটেন করবে এবং আরো দশজনকে এটাতে উৎসাহিত করবে যে আমরা আমাদের রুটটাকে কখনোই যেন না ভুলি, যে প্রকৃতি মাতার কোলে আমাদের জন্ম হয়েছে তার ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করার অধিকার আমাদের নেই। কাজেই কবিতাটার সর্বাঙ্গীন সুন্দর এবং কবিতার মিনিংটা আমরা যথাযথভাবে উপলব্ধি করব এবং আশা করব যে আমার ছাত্র হিসাবে তোমরা সোসাইটির কাছে এই মেসেজ দেবে যে গাছ লাগান, প্রাণ বাঁচান, ঠিক আছে, সোসাইটির মতোই অগ্রসর হবে, আমাদের গাছকে ছেদন করলে চলবে না, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করলে চলবে না, তাতে আলটিমেটলি আমাদের সকলেরই ক্ষতি, ঠিক আছে। আমি আশা করব তোমরা কবিতাটা ভালো করে বুঝেছো, ভবিষ্যতে যদি কাউকে এইভাবে যথেচ্ছভাবে গাছ কাটতে দেখো তখন যেন তোমাদের ভয়েসটা রেইজ হয়, ডোন্ট কাট দ্য ট্রিজ, তাই তো, যদিও বা কাটো তাহলে সে জায়গায় দুটো স্যাপলিং পুঁতে দাও, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, আমি আমার এই ছোট্ট অনুষ্ঠানটা তাহলে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।
1: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনছিলেন দশম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন সোদপুর হাইস্কুলের শিক্ষিকা মধুমিতা ভাদুরী ও দুই শিক্ষার্থী।
2: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
3: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
4: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
3: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
5: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
6: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
4: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
3: আর হ্যাঁ, ক্যাপশন

0: করতে হবে #YV56।
1: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56, আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার। #YV56।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ কখনো কখনো মেঘলা থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি আকাশবাণী কলকাতা।
4: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cataion.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17ই আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
3: এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সন্ধ্যে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর। জলজ ফসলের চাষ ও পরিচর্যা নিয়ে ডক্টর আনন্দময় পুস্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 তরজা গান পরিবেশনায় লাবণী কোটাল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা আজকের প্রসঙ্গ রাত 8:00। 8:15 শহর কলকাতা, 8:30 কথায় কাহিনী, 8:45 অর্থনীতির দুনিয়া। রাত 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত। রাত 9:30 শ্রবণী, 10:00 ছায়াছবির গান, 10:30 অর্পিতা রায়ের কণ্ঠে নজরুল গীতি, 10:45 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী। রাত 11:00 লোকগীতি পরিবেশনায় রাগ মঞ্জুরি, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন সৌমিত্র দাশগুপ্ত। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

0: bai botor wae le in baba wae nyu da in do cikel kata in do nyu ya cikel kata ona dahar tu in tanama in baba ona dahar te tang ge wae tanama kata ar nito in ona dahar tu in tanama
1: no to sari katha gem le kata nongkana kukli do hijuk giya tahle node ki le kano aje siknat ria nito noare tine dorkara
0: ado siknat rna nihat ge lakti mena kata dorkar mena kata unku poilo re node ora ren jahan do kham khunti ওনা খাম খুঁটি যখন উনি বাতা যখন ওনা কাটি লেবেদক কানা লেকে লেকে কানা তাহলে ওনে উনগে উনি তো নেল সুঝে হইওয়া জেনোয়া তো কাটি লেবেদ কানা সে বাকাও কানা সে নোয়া তো লান্দুগক কানা ওনে উনরেগে ওনা তো সতা সুঝে হইওয়া মেন তো হইও কানা উনি যখন গে উনি গিদ্রে ইরেন গিদ্রে বাড়ি ডাহারতে তাড়ামেট কানা ওনে উনরেগে উনি তো ওনা বাড়ি ডাহার তো ওনা জানু মাতা হই রামফা হাতা হইওয়া মানে বাচ্চকে হইওয়া
1: হই হানিপুর নুই রিয়া চলন আর নিতগা হুবিকত নোয়া সাতাম বাবদ গালমারা রিয়া পইলো হাটিং দো নডেগে মুচেদ হইওক কানা আর হ নোয়া বাবদ আইমা কথাবন আজমাবন মানতন সুরতন গমকে ঠেন খন তেহিনা নোয়া পইলো হাটিং দো নডেগে মুচেদ হইওক কানা মান্ডি গমকে মা সান্তারি আখড়া পাটা খন আদি আদি সারহাও সাউতে
0: মা জোহার ইন পার
2: আজম কে তাবন আপে হাঁডি পৌরো নিউ রিয়া চলন আর নিতগা হুবিগত নোয়া সাতাম বাবদে সুরতন মান্ডি সাও কুপুলি রপর রিয়া পৈলো হাটিং কুকলি রেদো তাহেকানায় সীতারাম বাসকে আজম গত আপে কিন গাপানা আখড়া কামি হরা গাপানা সন্তারি আখড়া রেদো পে আঞ্জমা সন্ধ্যা সরেনা সাঁতেন কোয়া সিরিং বাবুদাস টুডুয়া সাঁতেন কোয়া সিরিং দুলালি বালা সরেনা সাঁতেন কোয়া সিরিং কানুরাম সরেনা সিরিং সিরিং বেগর আঞ্জমাপে মেক ইন ইন্ডিয়া নোয়া সাতাম বাবদে থুতি থুতিয়ায় বৈদ্যনাথ মুর্মু আঞ্জম কে তাবনাপে গাপানা আখড়া কামিহরা নিত দো তেহিঞা সাঁতারি আখড়া রিয়া মুচাদ সিরিং পে আঞ্জমা রামকৃষ্ণ মুর্মুয়া সাঁতেন কোয়া সাপড়াও তেনা লাগড়ে সিরিং

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। রাজ্যে বিগত সরকারের দুর্নীতির কারণে 100 দিনের কাজের প্রকল্পে সঠিকভাবে কাজ হয়নি বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভায় আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভিবিজি রামজি প্রকল্পে পূর্বের 100 দিনের কাজের থেকে কিছু আইনি পরিবর্তন করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে আরও কিছু নতুন সুযোগ সুবিধা। এর ফলে বেশি সংখ্যক মানুষকে প্রকল্পের আওতায় আনা হবে। তবে বিগত সরকারের দুর্নীতির কারণেই 4 বছর 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্র সরকারি অনুদান বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। উত্তরবঙ্গের সমস্ত চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা হবে বলে শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং মত প্রকাশ করেছেন। দার্জিলিং সফরে আজ শিলিগুড়ির গেস্ট হাউসে উত্তরবঙ্গের শ্রম ও পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের পর তিনি জানান, কেন্দ্র রাজ্য সরকারের সব ধরনের প্রাপ্য সুযোগ সুবিধাও শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। তরাই ও ডুয়ার্স অঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। 2028 সাল থেকে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে এবং রাজনীতির প্রভাবমুক্ত হয়ে স্কুল স্তরে নতুন পাঠ্যক্রম তৈরি করা হবে বলে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভবনে নতুন সিলেবাস ও কারিকুলাম কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রী বর্মন জানান, নতুন সিলেবাস তৈরির ক্ষেত্রে সরকার আগে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, রাজনৈতিক চাপ মুক্ত হয়ে সিলেবাস কমিটির সিদ্ধান্ত নিতে পারবে। মুমূর্ষু রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে সহজে নিয়ে যেতে রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে আজ সাগর দত্ত হাসপাতালে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণ হাসপাতালের মানোন্নয়ন সরকারের প্রাথমিক অগ্রাধিকার। হাসপাতালের পর্যাপ্ত চিকিৎসকের অভাব মেটাতে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার আশ্বাস দেন তিনি। সেই নিয়োগ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড না পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে তা দ্রুত স্থির করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। গ্রামীণ এলাকায় রক্তের যোগান বাড়িয়ে তুলতে ব্লাড ব্যাংক তৈরি করা হবে। ইতোমধ্যে রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরে দীঘা, নন্দীগ্রাম এবং হলদিয়ায় ব্লাড ব্যাংক তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ জারি করা হয়েছে। সম্প্রতি জেলার স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। এরপরে এই 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ দেওয়া হল। 72 ঘন্টার মধ্যে তাদের বৈধ কাগজপত্র দেখাতে হবে, তা না পারলে ওইসব সেন্টারগুলি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে এক তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু হয়েছে। অভিযুক্তের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। উত্তর চব্বিশ পরগনার দমদমে পিকে গুহ রোডে প্রমোটার অমরনাথ সিংকে মারধরের অভিযোগ উঠেছে। তার দাবি, গত কয়েকদিন ধরে কয়েকজন ব্যক্তি তার কাছে তোলা দাবি করছিল, তোলা দিতে অস্বীকার করায় গতরাতে তার অফিসে ঢুকে বন্ধুকে বাড় দিয়ে তারকে মারধরের অভিযোগ চালায়। তার মাথায় গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ। গ্রামীণ সংবাদ এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে।

এখন কৃষিকাজে জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ

অন্যান্য জায়গায় আকাশ কখনো কখনো মেঘলা থাকবে। পরবর্তী 48 ঘন্টায় আবহাওয়ার সতর্কীকরণে বলা হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার দু একটি জায়গায় অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। শুনলেন কৃষিকাজে জল হওয়ার খবর। এখন শুনবেন কৃষি কথার আসর।

0: কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে জেনে নেব জলাভূমির ফসল সম্পর্কে এবং জলাভূমির ফসলকে আমরা কি ধরনের উন্নত পদ্ধতিতে পরিচর্যা করলে পরে আমরা অনেক বেশি লাভবান হতে পারব। আসলে জলাভূমিতে জলজ ফসলের চাষ আমরা করেই থাকি, তো আসুন না আজকে আমরা এই বিষয়ে জেনে নিই যে জলাভূমির ফসল ও জলজ এই ফসলের পরিচর্যা সম্পর্কে আমাদের মধ্যে আমাদের আমন্ত্রণে আজ উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে। ডক্টর পুস্তে, আপনাকে স্টুডিওতে স্বাগত।
1: নমস্কার।
0: তো যে কথাটা বলছিলাম এই জলাভূমি জলাভূমি, তো জলাভূমি বলতে আমরা ঠিক কি বুঝবো আপনার কাছে জেনে নিতে চাইব?
1: জলাভূমি বলতে আমরা সাধারণ অর্থে বুঝি যেটা মনে করুন একটা স্থায়ী প্রবাহমান বিশাল জলাশয়, মনে করুন সমুদ্র বা বড় নদী এরকম রয়েছে, আমাদের অন্তর্বর্তী অনেক বড় নদী রয়েছে, গঙ্গা রয়েছে, এ থেকে যে সমস্ত ছোট ছোট নদী খাল বিল বা কোনো রকম মনে করুন ডোবা, যে কোনো ধরনের পুকুর নয়নজলি ইত্যাদি যেগুলো রয়েছে বা ডাঙাজবির এই মধ্যবর্তী যে অঞ্চলটা সেইগুলোকে আমরা ওয়েটল্যান্ডস ইংরেজিতে বলি এবং সেটাকে আমরা বাংলাতে জলাভূমি বলি। এবং এর বলতে গেলে পশ্চিমবঙ্গে এরকমভাবে যখন আমরা বলি বেশ কিছু আমাদের পুকুর নয়নজলি ঝিল বিল বা এরকম ধরনের পুকুর ইত্যাদি অনেক রয়েছে, সেটা কিন্তু আমাদের তার আয়তন বা সংখ্যা খুব একটা কম নয়। সেক্ষেত্রে আমরা

0: রেখেছি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 14 থেকে 15 লক্ষের মতন ছোট বড় বিভিন্ন জলাশয় রয়েছে,
1: মানে আমাদের পশ্চিমবঙ্গে,
0: পশ্চিমবঙ্গেই রয়েছে, হ্যাঁ, সব মিলিয়ে।
1: যখনই জলাভূমির কথা আসে, জলাভূমির যেমন সম্ভাবনার কথা আমরা দেখছি, তার পাশাপাশি অনেক সমস্যাও রয়েছে, তো তা আমরা সেগুলো নিয়ে আগে একটু
0: আমি একটা কথা বলি। এটা কিন্তু আমি মনে করি এখন আমাদের দেশ, কেন আমাদের দেশ আশেপাশের বা অন্য দেশেরও কথা বলছি, একটা জিনিস জানবেন, যে কোনো একটা বাস্তুতন্ত্র রক্ষা করতে গেলে তার কিন্তু স্থল এবং জলের কিন্তু সম পরিমাণ একটা সম্ভাবনা থাকার দরকার আছে। বিশেষ করে তার একটা সামঞ্জস্য থাকবে যে কোনো জায়গার, যে মনে করুন এখনকার দিনে চট করে গরম হয়ে যাচ্ছে, আবার অতিরিক্ত ঠান্ডা পড়ছে, তাকে আমরা ইংলিশে এক্সট্রিম ওয়েদার বলি। তো এইগুলো হচ্ছে, তার একটা কারণ হচ্ছে আমাদের এই জলাশয় বা জলাভূমির আয়তন কিন্তু দিন দিন কমে যাচ্ছে,
1: কমে আসছে। সেই জন্য একটা জলবায়ুর পরিবর্তন আমরা লক্ষ্য করছি।
0: এগুলো কেন হচ্ছে তা আমি বলছি। মনে করুন অনেকগুলো দেখা যাচ্ছে যে পুকুরের যে তলদেশ বা কোনো একটা বড় বিশাল বিলের যে তলদেশ, তার আশেপাশে ধোঁয়া নিয়ে এসে ওখানে আস্তে আস্তে তার যে তার তলদেশটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, পলি জমে জমে। আবার মনে করুন এমন অনেক দেখছি যে তাতে তার ফলস্বরূপ কি হচ্ছে, যে অল্প যখন বৃষ্টিপাত হচ্ছে তাতেই দেখা যাচ্ছে সেটা ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাকে সে বন্যা প্লাবিত করছে। আবার এমন মনে করুন জলবায়ুর যে এই বিভিন্ন রকম যে এক্সট্রিম ওয়েদার, সেটাও যেমন এর জন্যে দায়ী। আবার একটা আমরা মনে করছি যে শহরের যে বিভিন্ন রকম আবর্জনা, এই সমস্ত জলাশয়গুলিতে ডাম্প করা হচ্ছে, ফেলা হচ্ছে, শহরের নিকাশি ব্যবস্থা জলাভূমির সাথে যোগ হয়ে প্রতিনিয়ত জলকে দূষিত করছে, এবং প্রতিনিয়ত যে শহর বৃদ্ধি করে চলেছি বা শহরায়নের ফলেও কিন্তু সেটাও কিন্তু এই যে জলাভূমিকে অনেক সময় দেখা যাচ্ছে বুঝিয়ে ফেলা হচ্ছে। তার মানে এই যে জলাভূমি কমে যাওয়ার দরুন, যে আমরা জানি যে এর কিন্তু তার একটা মানে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ তার কিন্তু তার
1: প্রভাব
0: রয়ে গেছে প্রকৃতির ওপর। সুতরাং এই দিক দিয়ে চলতে গেলে আমরা তার যে আমরা যেমন একটা প্রবলেম বা সমস্যার কথা বললাম, তার প্রতিকারের দিকটাও আমাকে বলা দরকার আছে, এবং আমি মনে করি কৃষক ভাইদের সেটাও জানা উচিত যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রকল্প রয়েছে, যে আমাদের যে এক্সিস্টিং যেগুলো সিস্টেমগুলো রয়েছে, যে সমস্ত পুকুর রয়েছে, ডোবা রয়েছে, জলাশয় রয়েছে, নয়নজলি রয়েছে, সেগুলো কিন্তু আমরা পুনরায় সেগুলো কিন্তু সংস্কার করতে পারি, পরিষ্কার করতে পারি। ওই পরিষ্কার করার সময় আমি একটা কথা সবসময় যোগ দিই, যে পুকুরের তলদেশের যে পাঁক মাটিটা, যেটা 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত, সেই পাঁকটা কৃষক বন্ধুদের আলাদা একটা জায়গায় রেখে দিতে হবে। তারপরে মনে করুন পুকুরের তলদেশ যতটা সম্ভব সংস্কার করা হলো, পরিষ্কার করা হলো, তার মাটিটা দিয়ে আশপাশের মনে করুন একটা জায়গা, ডাইকস যেটাকে আমরা বলি, পাড় বাঁধানো হলো, এবং পরবর্তীকালে ওই যেটা পলিটা আমি মাটিটা তুলে রেখে দিয়েছিলাম, আমি সবসময় সেটা বলি যে তার জন্য বিঘাপতি 5-6 হাজার টাকা বেশি খরচ হবে, ওই পলি মাটিটা তখন নিয়ে কিন্তু পুকুরের তলদেশে চাপড়া করে করে সেটা কিন্তু পেস্টিং করে দিলে জল চট করে চুইয়ে নষ্ট হবে না, এবং সেটা জলটা যে বর্ষাকালীন যে জল সেটা পুকুরে জমা হবে। এই জলটাকে আমরা কাজে লাগাতে পারি শুধু ফসলের জন্যই নয়, পরবর্তীকালে শীতকালে বা অন্যান্য সময়ে যে আমরা ফসল তৈরি করব, তাকে আমরা রিসাইক্লিং বলি ইংরেজিতে, অর্থাৎ ওই জলটাকে আমরা সেচের কাজে পরবর্তী ফসলে কাজ করতে পারি। সুতরাং এগুলো এক একটা হচ্ছে ভালো দিক বলে আমি মনে করি। এর জন্যে আমাদের সরকারের বা ভারত সরকারেরও বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, সেই যেমন মনে করুন 100 দিনের কাজ রয়েছে পুকুর পরিষ্কার করা, সংস্কার করা, সেই কাজগুলো যে নরেগা প্রকল্প, এই কাজগুলো কিন্তু এর সাথে যুক্ত করলে আমরা মনে করি যে পুকুর যে সংস্কার হবে তাতে তুলনামূলকভাবে একটা কোনো একটা জায়গার জল সঞ্চয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে, এবং তার পরোক্ষ বা প্রত্যক্ষ যে ফ্ল্যাশ ফ্ল্যাড আমরা বলি, তাৎক্ষণিক বন্যার হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যাবে।
1: আর যে ভারসাম্যর কথা আপনি বলছিলেন, যে জল এবং স্থল
0: সমতা,
1: এই যে সমতা, এই সমতাটাও কিন্তু বজায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে জলাভূমি, জলাভূমিকে আমরা কাজে লাগাবো কী করে? তো জলাভূমি থেকে আমরা অনেকটাই আয় উপার্জন করে নিতে পারি যদি আমরা বিভিন্ন জলজ ফসলের চাষ করি, তাই তো?
0: হ্যাঁ,
1: তো জলাভূমির বিভিন্ন ফসলগুলো যদি আমাদের একটু বল।
0: যেমন মনে করুন যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যে নবপাললিক অঞ্চল বা পুরাতন পাললিক অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, এই সমস্ত যে সমস্ত অঞ্চল রয়েছে, এগুলো আমরা জানি যে আমাদের রাজ্যের মধ্যে মানে ডাঙা জমির মধ্যে প্রচুর পরিমাণে এরকম খাল বিল নয়নজলি ইত্যাদি রয়েছে। তামরা শেরগুলোকে সংস্কার করলাম।

0: করে পরবর্তীকালে যে আমি যে ফসলগুলোর কথা বলবো সেই ফসলগুলো কিন্তু অধিকাংশই বর্ষার আগে থেকে শুরু হয় এবং বর্ষা হয়ে বর্ষার পরে পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ করে, থেকে যায়, এবং শীত আস্তে আস্তে ফসলগুলো, অধিকাংশ ফসলেই কিন্তু সেগুলো পচে গিয়ে আবার সেগুলো জৈব সার হিসাবে পুকুরের তলদেশে গিয়ে জমা হয়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি।
1: আচ্ছা,
0: তা আমরা কী কী ফসলের কথা ভাবতে পারি? যেমন আমাদের একটা অধিক জলের ধান রয়েছে, আমরা জানি জল যেখানে বাড়বে সেই সাথে সাথে আমরা কিন্তু এমন অনেক জাত আছে, আমাদের ধানের জাত আছে যেগুলো কিন্তু আমরা সেখানে চাষ করতে পারি, সেগুলো আমাদের চুচড়ো ধান গবেষণা কেন্দ্র থেকেও নিতে পারি, অনেক ভালো ভালো জাত রয়েছে, যে কোনো জলের কতটা উচ্চতা হবে মানে সেই অনুপাতে সেই ধানগুলোকেই হবে এবং ভালো মোটামুটি ভালো ফলনশীল ধান হিসাবে আমরা সেগুলোকে জানি। এছাড়া মনে করুন খাদ্য ফসল ধান ছাড়া মনে করুন পানি ফল রয়েছে, মাখানা, তারপর লতি কচু বা জল কচু, এগুলো হচ্ছে মূলত আমাদের খাদ্য ফসল। আবার এমন অনেক ফসল রয়েছে যে মনে করুন খাওয়াও যায় আবার তাতে কিন্তু সৌন্দর্য রক্ষা হয়, সৌন্দর্য বর্ধক ফসল হিসাবে বলি, যেমন পদ্ম রয়েছে, শালুক রয়েছে, তারপরে জায়েন্ট ওয়াটার লিলি বা রয়্যাল ওয়াটার লিলি রয়েছে, যেটা আমরা দেখেছি, আমি প্রায় আমার অভিজ্ঞতায় দেখেছি থাইল্যান্ডে, জাপান, চায়না, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে কিন্তু ব্যাপক হারে রয়্যাল ওয়াটার লিলি, ভিক্টোরিয়া অ্যামাজনিকা চাষ হয়, আমাদের দেশও আছে, বোটানিক্যাল গার্ডেনে মেনটেন করা হয়। কিন্তু অন্যান্য যে ফসলগুলো বর্ণ করুন, পদ্ম বা শালুক, এগুলো কিন্তু তার বাজারে তার দাম আছে, এটা ঠিক মতনভাবে চাষ করলে কিন্তু তার থেকে একটা ভালো ফসল বা এরকম আমরা আশা করতে পারি। এছাড়া মনে করুন আরও কিছু ফসল রয়েছে যার বাণিজ্যিক বা অর্থকরীর দিক রয়েছে, কমার্শিয়াল ভ্যালু আছে, যেমন মনে করুন মাদুরকাঠি হতে পারে, হোগলা হতে পারে, বেত হতে পারে, তারপর শীতলপাটি হতে পারে, শোলা হতে পারে। তো এগুলো থেকে আমরা জানি প্রত্যেকটার তার যে এমনি দাম আছে, হয়তো এক আটি শোলার দাম বেশি নয়, কিন্তু শোলার থেকে এমন কিছু মূল্যবান দ্রব্য সামগ্রী তৈরি করা হয় যেটা 10,000-20,000 টাকা পর্যন্ত দাম হতে পারে, তার বেশিও হতে পারে। এখন মনে করুন বিদেশে যে আমাদের যারা বিশেষ করে বাঙালি সম্প্রদায় বিদেশে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে, তারা তো আমরা দেখছি আগে মাটির প্রতিমা যেত, পরবর্তীকালে অন্যান্য প্রতিমার যেত, এখন থার্মোকলেও গেছে, এখন দেখছি শোলার প্রতিমা যাচ্ছে। অর্থাৎ শোলার প্রতিমা একটা মা দুর্গার পূর্ণাঙ্গ মূর্তি 5 কেজি ওজন নয়, তাহলে সেটা কম ওজন হলো, সেটা ক্যারি করবা অনেক সুবিধে আছে এবং সেটা কোন একটা পূজোর পরে কোন একটা প্রতিষ্ঠান সে দেশে রেখে দিচ্ছে, আমি জানি, আমার অভিজ্ঞতা আছে। সুতরাং এগুলো হচ্ছে একটা যে বর্ধিত মূল্যকরণ, ভ্যালু অ্যাডিশান বলি, এগুলো হচ্ছে কিন্তু তার কিন্তু মূল্য আছে। আবার মনে করুন এই ফসলগুলো ছাড়াও আরও কিছু আয়ুর্বেদিক ফসল রয়েছে, যেমন প্রচুর রয়েছে
1: ভেষজ গুণ,
0: যেমন এরকম মনে করুন কুলেখাড়া, থানকুনি, হেলেঞ্চা, শুষ্নি, ব্রাহ্মী, কলমি ইত্যাদি, এগুলো প্রত্যেকটার একটা ভ্যালু আছে, দাম আছে, মূল্য আছে, যেগুলো কিন্তু আমরা তা সেই চাষে ব্রতি হতে পারি। এগুলো বাজারে তো পাওয়া যায়, এমনকি দেখা যাচ্ছে আমরা প্রতিদিন সেগুলো খাচ্ছিও বাজার থেকে কিনে নিয়ে এসে, তা সেগুলো যদি একটু ভালো করে চাষবাস করা যায় তা স্বাভাবিক। তো এক্ষেত্রে আমি বলি যে এদের কেন আমরা চাষ করব, শুধু শুধু কেন খাবো, তার তো কিছু ব্যাপার আছে, তার তো কিছু খাদ্যগুণ আছে। যেমন মনে করুন, হ্যাঁ, যেমন মনে করুন আমি যেমন তাজা পানি ফল, সেখানে জল ছাড়া জল প্রায় 70% জল আছে, আমরা যেটা তাজা পানি ফল বাজারে কিনে খাই বা দেখি, আবার কার্বোহাইড্রেটও প্রায় 23-24% কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে 4.7% এবং খুব কম পরিমাণে ফ্যাট আছে,
1: যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ রয়েছে।
0: আবার মনে করুন মাখানার ধরুন, সেখানে প্রায় 70-76% সেখানে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে, স্টার্চি মেটেরিয়াল, আবার সেখানে 9.7% প্রোটিন রয়েছে। সুতরাং এগুলো প্রত্যেকটা এক একটা ভ্যালু আছে, তেমনি জল কচু বা আমরা পানি কচু যেটাকে বলি, সেটাতেও যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা খাদ্য ফসলে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে, হ্যাঁ, এবং এছাড়া এই সমস্ত খাদ্য ফসল সহজ পাচ্য, উপকারী এবং গ্রাম বাংলায় বহুল প্রচলিত ও অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে।
1: তা এই যে ডক্টর পুস্তে আপনি বলছিলেন যে পুষ্টিগুণের কথা, তো উন্নত পদ্ধতিতে এই সমস্ত ফসলের চাষবাস করতে গেলে কৃষক বন্ধুদের কোন কোন দিকে বেশি নজর রাখা উচিত?
0: আমরা বলি আপনাকে যে প্রায় আমরা এই সমস্ত ফসলের ওপর আমরা প্রায় 2 দশক ধরে আমরা কাজ করেছি, এবং সেটা যে ভারতীয় কৃষি গবেষণা অনুসন্ধান পরিষদ, সেটা ভারত সরকারের, সে দিল্লির প্রজেক্ট, আমরা প্রায়

ছটা প্রকল্প, যে স্বল্পমেয়াদি যে প্রকল্প 4 বছর 3 বছর করে এই বিভিন্ন এলাকাতে আমরা কাজ করে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে কৃষক ভাইদের সঙ্গে দীর্ঘদিন থাকার ফলে, যে প্রত্যেকটা ফসল যদি আমরা সেরকম গুণগত মানের করতে চাই তাহলে তার কতগুলো মানে বিজ্ঞান ভিত্তিক যে চাষবাসের দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। অনেক সময় দেখেছি আমি

0: দেখা যাচ্ছে যে একটা জমিতে পানি ফল হচ্ছে, দেখা যাচ্ছে কৃষক ভাই সেই পানি ফলের জমিতে পরের বছর যে পানি ফল আবার বর্ষার আগে আগে বর্ষার পরে পরেই বা ধরতে গেলে যখন পানি ফল থেকে চারা গাছ বেরোচ্ছে, দেখা যাচ্ছে সেখানে কিছু চারা গাছ রেখে দিয়ে বাদবাকি চারা গাছগুলো নিয়ে অন্য জায়গায় তারা পুঁতে দিচ্ছেন, অন্য মূল পুকুরে পুঁতে দিচ্ছেন। তা আমরা সবসময় বলি কৃষক ভাইদের যে একটা নার্সারি বা এরকম ধরনের ছোট চারা পুকুরে আপনি সেই চারাগুলো তৈরি করুন, এবং সেই চারাগুলো তৈরি করে পরবর্তীকালে যখন বর্ষার পরে পরে জল, যখন যে জায়গায় আপনার জল যেরকম অবস্থা থাকবে সেই উপযোগী সেই সেখানকার মাটি তৈরি করে তবে সেখানে আপনি সেখানে আপনি রোপণ করুন। সুতরাং বীজ বা চারা সংগ্রহ একজন কৃষকের পক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মনে করুন বীজ আমরা সংগ্রহ করতে বলি একজন কৃষক ভাইকে, মনে করুন কোনো একটা জায়গায় পানি ফল হয়েছে, সেই পানি ফলের একটা দুবিঘে পুকুরে একটা পানি ফল হয়েছে, তার এক কাটা বা দেড় কাটা জায়গা এক দুবার ফসল তোলার পরই ফল তোলার পরই আমরা বলি যে ওই জায়গা থেকে আর ফল না তুলতে, অর্থাৎ সেখানকার পরিপূর্ণতা যে ফলগুলো সেগুলো পরিপূর্ণ লাভ করবে, সেগুলো যখন পাকা মতন হবে শক্ত মতন হবে সেগুলো সেখান থেকে সংগ্রহ করে একটা নিকটবর্তী কোনো পুকুরে নাইলন জালের মধ্যে করে রেখে ডুবিয়ে রাখা যেতে পারে, কারণ এটা কখনোই ডাঙায় রাখা যাবে না, বা কোনো একটা মাটির বড় জ্বালাতেও রেখে দেওয়া যাবে। কিন্তু তার যে সঠিক পরিচর্যা, মনে করুন আবার নার্সারি পুকুরে যখন ফেলা হবে তখন সেটাকে যদি আমরা ভালোভাবে শোধন করে না নিতে পারি তা পরবর্তীকালে তার থেকে অনেক রোগ পোকামাকড় ইত্যাদি আমরা দেখতে পাবো। সুতরাং এগুলো হচ্ছে একটা দিক,
1: মানে একটা বিশেষ পরিচর্যাগত দিক রয়েছে আপনি বলছেন, মানে এক পুকুর থেকে আরেক পুকুরে,
0: যেমন মনে করুন নার্সারি পুকুরে যেখানে চারা তৈরি হচ্ছে সেটা পানি ফলই বলুন মাখানাই বলুন আর জলকচুই বলুন না কেন, একটা জায়গায় চারা তৈরি হলো, সেই চারাটা নিয়ে যখন আমি মূল পুকুর বা মূল জমিতে জলাশয়ে যখন আমি লাগাবো, এর যে পরিচর্যা জমি তৈরির থেকে আরম্ভ করে বীজ বা চারা শোধন করার যে পদ্ধতি সেটা কিন্তু আমাকে কিন্তু অক্ষরে অক্ষরে সেটাকে পালন করতে হবে। তা নাহলে পরবর্তীকালে আমরা দেখা যাবে যেহেতু পানি ফলটা খাদ্য ফসল সরাসরি আমরা খাই, সুতরাং সেখানে আমি বলবো যত জৈব বা যে সমস্ত জৈব ওষুধ রয়েছে বাজারে পাওয়া যায় সেগুলোকেই ব্যবহার করতে, কারণ সে কোনো এমন কোনো কঠিন কোনো মানে রাসায়নিক কোনো ওষুধ ব্যবহার করব না যেটা আমাদের শরীরের মধ্যে গেলে আমাদের শরীরে ক্ষতি হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে মনে করুন কতগুলো নিয়ম আছে যে আমি বলে দিই, যেটা যেমন অধিক জলের ধান যেটা আমরা বলি যদি বর্ষাকালে যেটা আমরা লাগাবো সেটা 20-22 দিনের চারা রোপণ বর্ষার শুরু বা আষাঢ়ের প্রথম থেকে এটা শুরু করতে হবে। আবার মনে করুন লাগানোর দূরত্বটা কেমন হবে, 20-25 সেন্টিমিটার দূরত্বে লাইন থেকে লাইন এবং গুচি থেকে গুচি, তা একসঙ্গে আমরা 3-4 চারা একসঙ্গে জানালি লাগাই, সুতরাং বিঘে প্রতি 6-8 কেজি মতন বীজ আমাদের লাগবে এক্ষেত্রে। আবার পানি ফল মনে করুন নার্সারি পুকুরে আমি লাগিয়ে কথা বললাম এবং সেখান থেকে চারা নিয়ে মূল পুকুরে আমাদের কিন্তু রোপণ যেতে হবে, সেই রোপণটা কেমন হবে আমি পরিশোধনের কথা পরে বলছি, তার আগে বলছি কত দূরে দূরে আমি লাগাবো। মনে করুন 1-1.5 মিটার লাইন থেকে লাইনে এবং গুছি থেকে গুছি লাগাতে পারি, এবং একসঙ্গে আমি 1 বা 2 কোনো সময় 3 চারাও একসঙ্গে তলার দিকে একটা গিট বেঁধে সেটা মাটির মধ্যে পাঁক মাটিতে ঢুকিয়ে দিতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার আছে, যে সমস্ত পুকুরে খুব ভালো পাঁক আছে অন্তত 20-25 সেন্টিমিটার পাঁক, এই প্রত্যেকটা ফসল কিন্তু সেই চাষের পক্ষে মানে প্রত্যেক সেখানে চাষের পক্ষে কিন্তু উপযোগী, অর্থাৎ মাটিতে যদি পুকুরের তলদেশে যদি ভালো পাঁক না থাকে তাহলে কৃষক ভাইকে গোবর সার যখন মাটি পুকুর তুলনামূলকভাবে কম জল থাকবে তখন সেটা
1: মানে একটা পুকুর তৈরি করার ব্যাপারও থেকে যাবে
0: তখন কিন্তু কিংবা নিকটবর্তী কোনো পুকুর থেকে সেটা কিন্তু পাঁক মাটি বা নদীর যে পাড়ের যে অংশ সে পাঁক মাটি কিন্তু সেখানে দিলে ভালো হবে। এখানে মনে করুন পানি ফলও এরকম 2-3 চারা একসঙ্গে গুছিতে গুছিতে করে লাগানো যাবে।
1: জল কতটা দাঁড়ানো মানে
0: এইবার আমি বলছি যে এই সমস্ত ফসল বিশেষ করে পানি ফল মাখানা এদের একটা নিজস্ব ক্ষমতা আছে, একদিনে যদি 50 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার যদি জল যদি না বাড়ে বর্ষার জল, যদি ধীরে ধীরে প্রতিদিন 5-6 সেন্টিমিটার পর্যন্ত সেই পুকুরে জল বাড়ে, এই গাছের এমন ক্ষমতা আছে যে ওই জলকে সে মানিয়ে মানিয়ে ঠিক কিন্তু বেড়ে যাবে আর কি,
1: উপরে
0: উপরে বেড়ে যাবে। অর্থাৎ এগুলো আমরা

0: মানে এমার্জেন্ট হাইড্রোফাইটস বলি, অর্থাৎ তাদের মানে কি জাতীয় উদ্ভিদ এগুলো, তাদের মানে তার মূল বা শিকড় যেটাকে আমরা বলছি বা রাইজম বলছি, রুট স্টক যেটাকে বলছি, সেটা কিন্তু মাটির সঙ্গে থাকবে,
1: এই থাকছে,
0: কিন্তু তার যে ডাল পালা বা লতা সেটা জলকে ভেদ করে মাটির উপরে জলের উপরে কিনে করে ভাসতে থাকবে। অর্থাৎ তার ফুল বা ফলের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ওই জলের উপরিদেশেই হবে, এবং সেখান থেকে কৃষক ভাইরা পানি ফলগুলো সংগ্রহ করে নেয়। সুতরাং এইগুলো হচ্ছে চাষবাসের একটা যেমন দিক, তেমনি মনে করুন আবার মনে করুন মাখানাও ঠিক এইরকম এক থেকে দেড় মিটার দূরে দূরে লাগাতে হবে, সেটা গাছ থেকে গাছে, আবার মনে করুন মানে লাইন থেকে লাইনে, এবং এখানেও এক থেকে দুটি চারা একসঙ্গে লাগানো যেতে পারে। এখানে তাহলে বিঘে প্রতি চার থেকে পাঁচ কেজি মতন বীজ লাগবে। এই দুটি পানি ফল এবং মাখানা, এটা বর্ষার শুরুর থেকে যেমন শুরু হলো, তেমনি সেপ্টেম্বরের পরের দিকটা থেকে জানালি তাদের কিন্তু ফল তোলা শুরু হয়ে যায়, এবং অক্টোবরের দিকে প্রায় প্রতি 10 থেকে 15 দিন পরপর ফল তুলতে হয়, এবং কোনো নভেম্বরের মাসে যখন আসে পুজোর পরে বা পুজোর সময়ে বা একটু আগে করে, এই সময় প্রচুর পরিমাণে ফল কিন্তু পাওয়া যায়, এবং তখন দেখা যাচ্ছে প্রায় প্রতি 2-3 দিন পরপরই সেগুলো ফলগুলোকে তুলতে হয়। তা সুতরাং এবং এই এই এই ফসল দুটো বিশেষ করে পানি ফল মাখানা এগুলো কিন্তু শীতের সাথে সাথে কিন্তু আবার পচতে শুরু করে এবং মাটির সঙ্গে মিশে যায় পুকুরের তলদেশে। তা সুতরাং এগুলো হচ্ছে চাষবাসের একটা দিক। তা আমি সেখানে বলবো যে বিশেষ করে কতগুলো যে সুষম যে খাদ্য সেটাও কিন্তু আমাদের কিন্তু বজায় রাখতে হবে। পুকুরে যদি মনে করুন যে তলদেশে যদি ভালো পাঁক মাটি না থাকে, সেখানে কিন্তু বেশ কিছু আমাকে জৈব সার সেখানে প্রয়োগ করতে হবে।
1: অর্থাৎ আপনি বলছেন যে এই সমস্ত ফসলের যে পুষ্টি পেতে ওদের যে ওদের জন্যে যে বাড়ার বাড় বৃদ্ধির জন্যে যে সমস্ত পরিচর্যা নিতে হবে তার কথা, তো সেখানে কী কী আমাদের করতে হচ্ছে?
0: সেখানে মনে করুন যদি মনে করুন যে পুকুরে যদি পাঁক মাটি ভালো থাকে তাহলে হয়তো অত গোবর সার দিতে হবে না, তবু সেখানে আমরা বলবো যে অল্প পরিমাণ প্রতি বিঘা প্রতি মনে করুন 2 থেকে 3 কুইন্টাল মতন গোবর সার সেখানে দেওয়া যেতে পারে, কিংবা তার সেটা যদি নাও থাকে তাহলে 1 থেকে 1.5 কুইন্টাল মতন নিম কেক আমরা দিতে পারি, এবং সেটা লাগানোর অন্তপক্ষে কমপক্ষে 8 থেকে 10 দিন আগে সেটা দিতে হবে। এবং এছাড়া মনে করুন 6 থেকে 7 কেজি মতন যে নাইট্রোজেন বা 30 থেকে 40 কেজি মতন যে সিঙ্গেল সুপার ফসফেট এবং 4 থেকে 5 কেজি মতন মিউরেট অফ পটাশ প্রতি বিঘে জমিতে কিন্তু দেওয়া যেতে পারে, এবং সেটা ইউরিয়াটা অনেক সময় আমরা মূল সার হিসাবে তার অর্ধেকটা দিতে পারি, পরবর্তীকালে সেটা অর্ধেকটা বা 1/3 সেটা আমরা স্প্রে করেও আমরা তার উপরে দিতে পারি। এবং যেহেতু এটা জিঙ্কের প্রয়োজনীয়তা আছে আমরা দেখেছি, সুতরাং জিঙ্ক ঘটিত যে সমস্ত অনুখাদ্য পাওয়া যায় বিশেষ করে চালাবিন, সেটাও কিন্তু 0.5% আমরা কিন্তু আলাদা করে প্রতি 15 দিন পরপর যখন ফুল আসতে আরম্ভ করবে প্রতি 15 দিন পরপর আমরা সেটা স্প্রে করতে পারি।
1: করা যাবে।
0: আর মনে করুন যে আমি আর একটা কথা আর বলছিলাম, বিশেষ করে এই যতগুলো ফসল রয়েছে তার ভিতর কিন্তু লতিকচু বা জলকচুর একটা বিশেষ ভূমিকা আছে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো জিনিস, এটা একটা খুব ভালো ফসল, আপনি তো জানেন বিশেষ করে আমাদের ওপার বাংলা বলুন বাংলাদেশ বলুন, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বা তার কাছে পিঠের যে অঞ্চলগুলো আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে গাইঘাটা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল বা নদিয়ার বিভিন্ন অঞ্চল, সেগুলো প্রচুর পরিমাণে কিন্তু জলকচু বা লতিকচু চাষ হয়, এবং এর থেকে প্রচুর পরিমাণে বেশ ভালো টাকা একজন কৃষক পরিবার কিন্তু উপার্জন করতে পারে। সেক্ষেত্রে ওর লাগানোর পদ্ধতি আমরা বলতে পারি যে সরাসরি চারা মূল পুকুরে অনেক সময় রোপণ করা যায়, বা অন্য জায়গায় একটা জায়গায় হলো আমরা সেখান থেকেও কিন্তু চারা সংগ্রহ করে মূল পুকুরে লাগাতে পারি। এর গোড়াতে খুব বেশি জল দাঁড়াবে না, মনে করুন 4 থেকে 5 সেন্টিমিটার যেটা লতি কচুর জন্যে, তার বেশি কিন্তু জল দাঁড়ালে লতি কিন্তু ডুবে যাবে। কিন্তু যেটা জলকচু হিসাবে আমরা খাই বাজারে কিন্তু পাওয়া যায়, সেটাতে কিন্তু দেখা যাবে সেটা কিন্তু প্রায় 40-50 সেন্টিমিটার মতন জল দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং এটা একটি করে চারা লাগানো যেতে পারে এবং বিঘাতে প্রায় 4 থেকে 5 হাজার চারা লাগতে পারে।
1: একটু যদি আমাদের বলেন যে এই সমস্ত জলজ ফসল চাষ করতে গিয়ে কি রোগ পোকার সমস্যা হতে পারে?
0: রোগ পোকা তো যথেষ্ট পরিমাণে রোগ পোকার আক্রমণ হতে পারে, যে সবসময় যে কোনো বীজ বপন বা চারা রোপণের আগে সেটা কিন্তু শোধন করে নিতে হবে। জলজ ফসলের উল্লেখযোগ্য পোকাগুলোর মধ্যে যেমন বিটল বা পামড়ি পোকা হতে পারে, ব্লু বিটল হতে পারে, লেদা পোকা হতে পারে, লাল কৃমি।

0: তাছাড়াও কিন্তু শামুক, গুগলি বা গেঁড়ি, কাঁকড়া এগুলো কিন্তু খুব শত্রু। সুতরাং এর প্রতিকার বলতে গেলে সেক্ষেত্রে নিম তেল আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এটা খাদ্য ফসল।
1: আরো একটা জিনিস, যেহেতু পুকুরে হয়তো মাছ চাষ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কি,
0: সেটা আমি আলোচনা পরে করছি। মনে করুন লেদা পোকা বা হলে বিউভেরিয়া বেসিয়ানা, সেটাও আমরা করতে পারি। আবার মনে করুন নিম তেল আমরা 3 মিলিলিটার প্রতি লিটার জলে আমরা গুলে স্প্রে করতে পারি। যদি বেশি হয় নিতান্তই, তাহলে কিন্তু আমাদের অবন্ত বলে যে ওষুধটা আছে, সেটা 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ডেলিগেট বলেও আরেকটা ওষুধ আছে, যে 1.2 মিলিলিটার প্রতি লিটার জলে স্প্রে করতে পারি। এবং অনেকগুলো রোগ রয়েছে যেগুলো কিন্তু গাছের ক্ষতি করে, যেমন গোড়া পচা, গুল্ম পচা, পাতা পচা, পাতা হলুদ হয়ে যাওয়া ইত্যাদি। এগুলোর জন্য অতি অবশ্যই আমি বলবো, পরবর্তীকালে কোনো মানে স্প্রে করার থেকে যখন চারাটা আমি বা বীজটা যখন আমি পুকুরে ফেলবো, নার্সারি পুকুরে ফেলবো, বা চারাটাকে আমি যখন মূল পুকুরে রোপণ করব, তখনই কিন্তু সেটাকে আমাদের শোধন করে নিলে ভালো হবে। যেমন সেক্ষেত্রে আমরা যে কোনো ধরন, মনে করুন ম্যানকোজেব 2 গ্রাম বা তার সঙ্গে ব্যাভিস্টিন 1 গ্রাম বা কবজ 2 গ্রাম তার সঙ্গে ব্যাভিস্টিন 1 গ্রাম বা সাপ বলে যে ওষুধটা যেটা পাওয়া যায় সেটা 3 গ্রাম প্রতি লিটার জলে, যতখানি পরিমাণ জল লাগবে ওইগুলো ডুবাতে, সেরকম পরিমাণ জল দিয়ে আমরা শোধন করে নিলে খুব ভালো হবে।
1: তো আমার প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে মাছ চাষের কোনো ক্ষতি হবে কিনা, বা
0: আমি একটা কথা বলে কি এটা চাষ করা যাবে, আমরা ইন্টিগ্রেটেড বা সমন্বিত চাষ পদ্ধতি বলি। তা সেক্ষেত্রে আমি যতগুলো ফসলের কথা বললাম, যদি লতিকচু হয় সেখানে মাছ চাষ করা যাবে না, যেহেতু অল্প পরিমাণ জল থাকে। কিন্তু যদি জলকচু হয়, পানিফল বা মাখানা হয়, অতি অবশ্যই কিন্তু সেখানে কিন্তু মাছ চাষ করা যাবে। সেখানে আমাদের যে চলতি যে সমস্ত গ্রাম বাংলার মাছ রয়েছে, মনে করুন চ্যাং, লাঠা, শোল, গজার, শিঙি, মাগুর চাষ করা যাবে। তেমনি মনে করুন মানে
1: জিওল মাছের
0: চাষ করা যাবে। এবং সেক্ষেত্রে আরও যেমন মনে করুন মিঠা জলের মাছ হিসাবে আমরা রুহু, কাতলা, মিগেল, এ 3টে চাষ করতে পারি। সেক্ষেত্রে তো 4:3:3 রেশিওতে এগুলোকে আমরা চাষ করতে পারি। তখন একটা জিনিস আমি বলবো, সেক্ষেত্রে কিন্তু গাছ থেকে গাছের দূরত্ব বা লাইন থেকে লাইন দূরত্ব একটু বাড়াতে হবে, সেখান 1.5 থেকে 2 মিটার দূরে দূরে করতে হবে। এরকম করলে কিন্তু, কারণ তাদেরও একটা জায়গা রেখে দিতে হবে যেখানে কিন্তু আমি মাছের খাবারটা প্রতিনিয়ত দেব, বা সপ্তাহে 1 দিন হলেও দেব।
1: তাহলে একটা কথা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, মানে মাছের চাষটাও কিন্তু আমরা একটা বাড়তি আয় হিসাবে ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। এখন একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, আমাদের হাতে সময় বেশি নেই, আর ডক্টর বুঝছে, কেউ যদি আগ্রহী হন ওনারা কোথায় যোগাযোগ
0: আয় হতে পারে? আর যদি আপনি যে কথাটা বললেন, একজন কৃষক ভাই বা কোনো কৃষক বন্ধু বিশেষ করে যদি এই চাষে আগ্রহী হন, তাহলে তারা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগে বা আমার সঙ্গেও তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, বা আমাদের যে বিভাগ রয়েছে সেখানেও এসে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। কোথা থেকে চারা পাওয়া যেতে পারে, কোথা থেকে বীজ পাওয়া যেতে পারে, বা এ সম্বন্ধে কোনো কিছু বিজ্ঞান ভিত্তিক কোনো পুস্তিকা বা ইত্যাদি, সেগুলো আমরা কিন্তু যথেষ্ট সাহায্য করতে আমরা আগ্রহী।
1: আমাদের হাতে সময় আর নেই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে যে জলাভূমির ফসল ও উন্নত পদ্ধতিতে তার পরিচর্যা কী করে সম্ভব। আজকে এ বিষয়ে এতক্ষণ আপনাদের জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে। ডক্টর পুস্তে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।

0: ঈশানবাণী এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে তরজা গান।
1: এখন শুনবেন তরজা গান, নিবেদন করছেন লাবণী কোটাল ও সহশিল্পী বৃন্দ।

0: এতক্ষণ শুনলেন তর্জা গান, নিবেদন করলেন লাবণী কোটাল ও সহশিল্পী বৃন্দ।
1: পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম লিঙ্গ সচেতনতার অন্তরালে লিঙ্গ বৈষম্য।
1: খুব সম্প্রতি

0: একটি বেশ নামী বেসরকারি স্কুল উঠে এসেছে খবরের শিরোনামে। ছাত্রছাত্রীদের সামাজিক আদব কায়দা আর রীতিনীতির ক্লাস চলছিল সেদিন সেখানে। বেশ কিছু সাধারণ নিয়ম শৃঙ্খলা সংক্রান্ত কথা হয়ে যাওয়ার পর হঠাৎই সব ছেলেদের বেরিয়ে যেতে বলা হয়। রয়ে যায় শুধু ক্লাস 9 থেকে ক্লাস 12-এর মেয়েরা, অর্থাৎ স্কুলের সবচেয়ে উঁচু ক্লাসের ছাত্রীরা। এতক্ষণ ধরে যে তথাকথিত ম্যানার্স শেখানোর পালা চলছিল, হঠাৎই ছন্দপতন ঘটে তাতে। এবার আলোচনার বিষয় হয়ে ওঠে ছাত্রীদের স্কার্টের দৈর্ঘ্য কতটা নিচু করে স্কার্ট পরলে তা পুরুষ ছাত্র কিংবা পুরুষ শিক্ষকদের অস্বস্তি কিংবা মতিভ্রমের বিষয় হয়ে উঠবে না। এ নিয়ে রীতিমতো ফরমান জারি করা হয় সেখানে। কোনোরকম রঙিন অন্তর্বাস পরতে পারবে না মেয়েরা, এবং তাদের শীতকালীন ইউনিফর্মের কালো স্কার্টটি তারা ইচ্ছে মতো পিরিয়ড চলাকালীন পরে আসতে পারবে না, কারণ তাদের স্কার্টের এই বদল দেখলেই নাকি স্কুলের পুরুষ ছাত্র বা শিক্ষকরা বুঝে যাবেন এর আসল কারণ কি, যাতে তাদের চিত্তবৈকল্য ঘটতে পারে। পরপর এতগুলো ফতোয়ার বন্যা স্বাভাবিকভাবেই খুব স্বাভাবিকভাবে নিতে পারেনি আজকের জেনজি ছাত্রীরা। পাল্টা প্রশ্ন তারাও করে, যাবতীয় অনুশাসন আর নিয়ম কি শুধু তাদেরই জন্য? ছেলেরা নিজেদের ধরে রাখতে পারবে না এই অজুহাতে যদি তাদের স্বাভাবিক চালচলনের ওপরে রাশ টানা হয়, তবে তার পাশাপাশি ছেলেদেরও কি নিজেকে সংযত করার শিক্ষা পাওয়া উচিত নয়? উপস্থিত শিক্ষিকারা এর উত্তরগুলো কিন্তু একেবারেই কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে দেননি, বরং পাল্টা দাবড়ানি দিয়েছেন, না, ছেলেদের কিছু শোনা বা বলার প্রয়োজন নেই, তোমরা তোমাদের নিজের চরকায় তেল দাও। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এর জল গড়ালো বহু দূর। শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ প্রকাশ্যে লিখিত ক্ষমা চেয়েছেন যদিও, তবু এই ঘটনা আরও একবার আঙুল তুলে দিয়ে গেল তথাকথিত নীতিশিক্ষার একেবারে ভেতরের কুঠুরিটির দিকেই। বহুদিন যাবতই লিঙ্গ সচেতনতা ও লিঙ্গ সাম্য অব্যাহত রাখার নামে যে অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভগুলোর ঢল নেমেছে আমাদের চারপাশ জুড়ে, ভালো করে খেয়াল করলে দেখা যাবে ভূত কিন্তু রয়েছে সেই সর্ষের মধ্যেই। ছেলে মেয়েদের জীবনশৈলীর শিক্ষা দেওয়ার নামে শিক্ষকরা বেশিরভাগই নীতি পুলিশ জারি করার চেষ্টা করেছেন বারবার, বিশেষত মেয়েদের ওপরে হয়ে আসা বিবিধ সামাজিক আক্রমণের দাওয়াই তাঁদের কাছে একটাই, মেয়েদের একটা নির্দিষ্ট আদর্শের খোপে ভরে ফেলতে হবে, তাহলেই আর কোনো সমস্যা থাকতে পারে না। মেয়েরা যেন পচনশীল বস্তু, ফ্রিজে তুলে বন্ধ করে দিতে পারলেই বাইরের ব্যাকটেরিয়া থেকে নিশ্চিন্ত। মূল সমস্যাটার দিকে দৃকপাত না করে গায়ের জোরে সমস্যা মেটানোর চেষ্টা করলে যা হয় আর কি। শুধু এই লিঙ্গ সচেতনতা বা ম্যানার্স শিক্ষার ক্লাসগুলোতেই নয়, লিঙ্গ বৈষম্যের অপরাধকে শক্ত হাতে সামলানোর জন্য রয়েছে যে আইনি ব্যবস্থা, ফাঁক রয়ে গেছে তার বজ্র আঁটুনিতেও। আমাদের দেশে যে কোনো যৌন অপরাধের ক্ষেত্রে নিগৃহীতাকে যেতে হয় বিচার ব্যবস্থার নির্মমতম পরীক্ষা ও সাক্ষ্য প্রমাণের প্রদর্শনীর মধ্যে দিয়ে। শরীরই যেখানে অপরাধের মূল মোটিভ, শরীরই যেখানে অপরাধে আক্রান্ত, শরীর বনাম শরীরই আগ্রাসনের এই অভিযোগের প্রত্যেকটা পরতে পরতে তাই শরীরই হয়ে থাকে একমাত্র এভিডেন্স। বহু ক্ষেত্রে অত্যাচারিত মেয়েরা এই এভিডেন্স দাখিলের ভয়াবহ লড়াই থেকে বাধ্যত নিজেকে সরিয়ে নেন, প্রথমে পারিবারিক সালিশি সভায়, পরিচিত বৃত্তে, পাড়া প্রতিবেশীর সমবেদনায় ঢাকা কৌতূহলের নিবৃত্তিতে, ভরা বিচারশালায় অচেনা মানুষের উৎসুক দৃষ্টির সামনে। বার বার মেলে ধরতে হয় নিজেকে, বার বার রোমন্থনে ফিরে যেতে হয় অত্যাচারের মুহূর্তের কাছে, বার বার খোঁচা লাগে গভীর ট্রমার বিষ জড়ানো পর্দায়। নিগ্রহ হয়তো একবারই ঘটে শারীরিকভাবে, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং আরও অসংখ্যবার এই মানসিক নিগ্রহের বিধ্বস্ত ক্লান্তি মেয়েরা লুকোবে কোথায়?
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম লিঙ্গ সচেতনতার অন্তরালে লিঙ্গ বৈষম্য, বললেন অরুন্ধতি দাস। এখন সংবাদ।

বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাস হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত ও প্রচার করতে সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। আসি বিস্তারিত খবরে। সংসদে আজ জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি গৃহীত হয়, লোকসভায় আগেই বিলটি পাশ হয়েছে। এরপরেই আগামীকাল বেলা 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় কক্ষের অধিবেশনে আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভায় অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতার প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন রেখেছিলেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সভার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফাইন্যান্স অ্যাক্ট 2026 এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভার পর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই শুরু করলে সভা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দলগুলি অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময়ে ভারত পর্যাপ্ত জ্বালানির মজুদ বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জ্বালানি আমদানির উৎস দেশের সংখ্যা 27 থেকে বাড়িয়ে 41 করার মাধ্যমে উৎসের বৈচিত্র্য আনা, গৃহস্থালি ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য এলপিজি ও পিএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া, অগ্রাধিকারের ভিত্তিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা। তিনি আরও উল্লেখ করেন যে এর পাশাপাশি আবগারি শুল্ক হ্রাস, তেল বিপণনকারী সংস্থাগুলোর সহায়তা এবং ওয়ার রুমের মাধ্যমে তদারকি ব্যবস্থা বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহের অস্থিরতা থেকে উপভোক্তাদের সুরক্ষা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন, যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি ঘাটতি, রেশনিং এবং আকাশচুম্বী মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন ভারত সফলভাবে তার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের চরম প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করেছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই প্রকল্পটি নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে একটি পরিচ্ছন্ন ও

0: প্রাণী সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, 19 লক্ষেরও বেশি পরিবার এখন শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। মন্ত্রী আরও জানান যে বর্তমানে 25,000-এরও বেশি কেন্দ্রীয় সরকারি ভবন এবং 81,000-এরও বেশি রাজ্য সরকারি ভবনে ছাদের ওপর বসানো সৌর বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক জানিয়েছে, প্রতি 6 দিনে 1 লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, যা এটিকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল পরিচ্ছন্ন শক্তি কর্মসূচিতে পরিণত করেছে। চলতি বছরের জুলাই মাসে 5 লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে, যা প্রকল্প শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ সংখ্যক সুবিধাভোগীর রেকর্ড। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে প্রশাসনিক ন্যায় বিচার ও সুশাসনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কারের মাধ্যমে সারা দেশের সরকারি কর্মচারীদের জন্য পরিষেবা প্রাপ্তির সহজলভ্যতা, কর্মদক্ষতা ও পরিষেবা প্রদানের প্রক্রিয়াকে আরও উন্নত করতে হবে। নতুন দিল্লিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি রঞ্জিত বসন্তরাও মোড়ের সঙ্গে এক বৈঠকে শ্রী সিং বলেন, সরকার ধারাবাহিকভাবে এমন সব প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে যা সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ, দক্ষ ও নাগরিক কেন্দ্রিক করে তুলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এই ধরনের অন্তঃশাসনীয় কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
1: This so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression, and now seeks to manufacture legitimacy.
0: সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুয়াতেমালার মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগার প্রবল অগ্নুৎপাতের ফলে দেশজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ সমন্বয়কারী সংস্থা কানরেড কমলার সতর্কতা জারি করেছে। অগ্নুৎপাত বৃদ্ধির কারণে দক্ষিণ পশ্চিম ঢালের সেকা ও সেনিজা গিরিখাত দিয়ে উত্তপ্ত গ্যাস, ছাই ও আগ্নেয় পদার্থের স্রোত নেমে আসার ফলে আগ্নেয়গিরির কাছাকাছি দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহনবাগান 1-0 এগিয়ে আছে। দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের কৃষ্ণ প্রসাদ গারাগা ও পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় জুটি। তারা 21-16, 21-18 হারিয়েছেন থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই জুটি চলম্পন চারোয়েন কিটামোর্ন ও ওরাপুল থাংসাগাকে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী অন্য মা, রচনা প্রগতি মাইতি, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব নিয়ে আলোচনা করবেন অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং অধ্যাপিকা ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত। রাত 9:30 শ্রবণী, 10টায় ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী অর্পিতা রায়, 10:45 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী, রাত 11টায় লোকগীতি পরিবেশনায় রাগ মঞ্জুরি, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন সৌমিত্র দাশগুপ্ত। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56

0: সংবাদ একটু পরেই।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: কম প্রিমিয়াম জ্যাদা বোনাস আপনো কে লিয়ে সবসে সহি আরপিএলআই इससे बेहतर कुछ नहीं।
2: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in।
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়াল। রাজ্য সরকারি হাসপাতালগুলিতে দ্রুত পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে বিগত সরকারের দুর্নীতির কারণে 100 দিনের কাজের প্রকল্পে সঠিকভাবে কাজ হয়নি বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের অভিযোগ। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন 2028 সাল থেকে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে স্কুল স্তরে নতুন পাঠ্যক্রম তৈরি করা হবে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আগামীকাল 3 দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন এবং নির্বাচনে পরবর্তী সময়ে ঘরছাড়াদের দ্রুত ফেরানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লির বঙ্গভবনে আয়োজিত 1 ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার 19 জন সাংসদ ছাড়াও রাজ্যসভায় বিজেপির 3 সাংসদ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপিআই সাংসদরা সংসদের গ্রন্থাগার ভবনে আয়োজিত এনডিএ বৈঠকে অংশ নেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। আলাদাভাবে বৈঠক হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও। বৈঠক শেষে বেরিয়ে শ্রী অধিকারী সাংবাদিকদের বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি ছাড়াও আজকের বৈঠকে মূলত চা ও বস্ত্র শিল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
4: নির্মলা জি বঙ্গাল সে জুড়া হুয়া হ্যায়, উনহোনে বহুত বঙ্গাল মে বিজেপি সরকার লানে কে লিয়ে বহুত বার গিয়া হ্যায়, ক্যাম্পেনিং কিয়া হ্যায়। খাস করকে ফিনান্সিয়াল ম্যাটার ছোড় কেউ তো সব পতা হ্যায়, উনহোনে আজ দো পার্টিকুলার সেক্টর কে লিয়ে উনহোনে মুঝে বতায়া, উনহোনে ভি ইন্টারেস্ট শো কিয়া। এ হামারি টি গার্ডেন ওয়ার্কার্স কে লিয়ে আর দুসরা টেক্সটাইল কে অন্দর ওয়েভার্স কে লিয়ে।
3: রাজ্যের বর্তমান সরকার দলের একাধিক কর্মসূচির জন্য অনুমতি দিচ্ছে না বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ এক ফেসবুক লাইভ বার্তায় তিনি বলেন, অনুমতি না পেলেও আন্দোলন থেমে থাকবে না। বিজেপির বিরোধিতায় আরও একবার জোট বাঁধার বার্তাও দেন তিনি।
5: পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবের শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দেখেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডি কে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও, আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, সবাইকে একজোট হয়ে লড়ার দরকার।
3: এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি নেতাদের কথিত অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস নেত্রী। তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়ালকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই পদের জন্য তৃণমূল কংগ্রেসের 2টি গোষ্ঠীর 6 জন ছাড়াও শাসক দলের 14 জন পরিষদীয় সদস্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে কানহাইয়ালালকে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠীর 9 জন এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে 1টি করে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। উল্লেখ, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলের জন্য বরাদ্দ থাকে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ব্যয় ও ক্যাগের রিপোর্টের উপর নজরদারি রাখে এই কমিটি। রাজ্য সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব মেটাতে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে আজ সাগর দত্ত হাসপাতালের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। গ্রামীণ হাসপাতালের মানোন্নয়ন সরকারের প্রাথমিক অগ্রাধিকার বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় রক্তের যোগান বাড়িয়ে তুলতে গ্রামাঞ্চলেও ব্লাড ব্যাংক তৈরি করা হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের দীঘা, নন্দীগ্রাম এবং হলদিয়ায় ব্লাড ব্যাংক তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
6: স্বাস্থ্য পরিষেবার প্রধান উৎস হচ্ছে গ্রাম, প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, গ্রামীণ হাসপাতাল, রুরাল হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, তারপরে আসছে এইসব সুপার স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। তা আমরা চূড়োটা দেখছি, এখন এখানে কিছু বরফ গলেছে, কিন্তু এই চূড়োর নিচে যে ভিতটা আছে সেই ভিত আগে শক্ত।
3: মন্ত্রী বলেন, কলকাতায় প্রায় 12টি বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি ব্লাড ব্যাংক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে বেসরকারি ব্লাড ব্যাংক বন্ধ হলে যারা কাজ হারাবেন তাদের সরকার সবরকম সহযোগিতা করবে বলে মন্ত্রী উল্লেখ করেন। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদোত্তম মুখোপাধ্যায় সাম্প্রতিক জেলার স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনের পরই এই 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ দেওয়া হলো। 72 ঘন্টার মধ্যে তাদের বৈধ কাগজপত্র দেখাতে হবে, তার না পারলে ওইসব সেন্টারগুলির বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। রাজ্যে বিগত সরকারের দুর্নীতির কারণে 100 দিনের কাজের প্রকল্পে সঠিকভাবে কাজ হয়নি বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভায় আজ এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, ভিভিজি রামজি প্রকল্পে পূর্বের 100 দিনের কাজের থেকে কিছু আইনি পরিবর্তন করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে আরও কিছু নতুন সুবিধা। তবে

0: কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছিল, ট্রেনিং হয়নি। আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, কেন্দ্র থেকে তিনজন প্রতিনিধি এসেছিলেন যারা এডিটিং করছেন, আপলোড করছেন বিভিন্ন স্কিম এবং এগুলো, তাদের ট্রেনিং হয়ে গেছে রাজ্য জুড়ে পঞ্চ সম্মেলন নাম দিয়ে জেলায় জেলায় সম্মেলন করছে।
1: উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা হবে বলে শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং আশ্বাস দিয়েছেন। দার্জিলিং সফরে আজ শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে উত্তরবঙ্গের শ্রম ও পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের পর তিনি জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সব ধরনের প্রাপ্য সুযোগ সুবিধাও শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। তরাই ও ডুয়ার্স অঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2028 সাল থেকে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে এবং রাজনীতির প্রভাব মুক্ত হয়ে স্কুল স্তরে নতুন পাঠ্যক্রম তৈরি করা হবে বলে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভবনে নতুন সিলেবাস ও কারিকুলাম কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রী বর্মন জানান, নতুন সিলেবাস তৈরির ক্ষেত্রে সরকার আগে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, রাজনৈতিক চাপ মুক্ত হয়েই সিলেবাস কমিটি সিদ্ধান্ত নিতে পারবে।
2: 2028 সিলেবাস সম্পূর্ণ পুনর্গঠিত হবে, যে সিলেবাস মানে আজকের ছাত্রের উপযোগী হতে হবে, ভয় মুক্ত পরিবেশে তোষণ মুক্ত একটি সমাজ গড়তে হবে, তার জন্য যে ধরনের পাঠ্যক্রম প্রয়োজন এবং আজকের দিনে বিজ্ঞানকে সামনে রেখে সেই ধরনের পাঠ্যক্রম আমাদের রচনা করতে হবে।
1: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আগামীকাল তিন দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন। নারী নিরাপত্তা, ন্যায় বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যালোচনা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আগামীকাল কমিশনের চেয়ারপারসন কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিসডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং এ কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করবেন। পরে ধনধান্য অডিটোরিয়ামে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠক এবং ন্যাশনাল লাইব্রেরিতে সার্ভস কর্মসূচিতে যোগ দেবেন। পরবর্তী দুদিনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। নদিয়ার ধুবুলিয়ায় নেতাজি পার্কের কাছে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় আজ একজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত সাতজন। জানা গেছে, দ্রুতগতিতে আসা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটো, মোটরসাইকেল এবং কয়েকজন পথচারীকে সজোরে ধাক্কা মারে প্রাণ হারান দৈপার্ণব কর্মকার নামে বছর 37-এর এক ব্যক্তি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদের 52 জন সদস্যদের মধ্যে 19 জন এই অনাস্থা প্রস্তাব এনেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লীগ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, মোহনবাগান 4-0 গোলে এগিয়ে আছে। মনবীর সিং দুটি, আলবার্তো রড্রিগেজ, রাহুল ভেকে একটি করে গোল করেছেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় সারা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ কিছুটা বাড়বে আগামী 24 ঘণ্টায়। বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান ও উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়াল। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে গরিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাই ত্রিপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে এই আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ।

0: করণ করান।
1: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
0: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
2: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা।
4: ভারতের জলবায়ুর সঙ্গে মৌসুমী বায়ু অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। মৌসুমী বায়ু এবং ভারতের জলবায়ু আবহাওয়া নিয়ে আলোচনায় আজ আমাদের মধ্যে রয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। আপনাকে আকাশবাণীতে স্বাগত।
5: ধন্যবাদ।
4: আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইব সেটা হচ্ছে মৌসুমী বায়ুর সঙ্গে তো ভারতের জলবায়ু অঙ্গাঙ্গীভাবে জড়িত, এবার ভারতের জলবায়ুর প্রকৃতিটা কি মৌসুমী বায়ু পুরোপুরি নির্ধারণ করে দিয়েছে?
5: ভারতের যে আমাদের ভৌগোলিক অবস্থান তাতে আমরা নিরক্ষীয় অঞ্চলে এবং উষ্ণ এবং আর্দ্র এই অঞ্চলের মধ্যে পড়ে থাকি। যেহেতু আমাদের ভারতের একদিকে বঙ্গোপসাগর, একদিকে আরব সাগর, আবার দক্ষিণের দিকে ভারত মহাসাগর, এর জন্যে আমাদের মৌসুমি বায়ুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে উষ্ণ আর্দ্র সেটা মৌসুমি বায়ুর প্রকৃতিগতভাবে জলবায়ু আমরা বলে থাকি। পুরো বছরটাকে আমরা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্ত বা বিভিন্ন অংশের যদি দেখে থাকি, মূলত দুটো ভাগে ভাগ করা যায়, শীত এবং গ্রীষ্ম। কিন্তু আমাদের ভারতের জলবায়ুর অবস্থানগতভাবে আমরা ভারতবর্ষে পুরো বছরটাকে চারটে ভাগে ভাগ করি। যদি আমরা ভারতবর্ষ পুরোটা হিসাবে ধরি সেক্ষেত্রে আমরা জানুয়ারি আর ফেব্রুয়ারিকে শীতকাল বলে ধরি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যেমন আমাদের উত্তর ভারতের ক্ষেত্রে বা পূর্ব ভারতের ক্ষেত্রে ডিসেম্বর মাস থেকেই শীতটা অনুভূত শুরু হয়ে যায়, বা একদম উত্তরের দিকে যদি জানতে গেলে নভেম্বর থেকেও শুরু হয়। সেটা ভারতও যেহেতু অনেক বড় দেশ, সেই বড় দেশের ক্ষেত্রে রাজ্য হিসাবে বা এলাকা হিসাবে আবার কিছুটা পার্থক্য রয়েছে। কিন্তু সর্বমোটভাবে যেটা ভারতের জলবায়ু হিসাবে আমাদের ভারতের আবহাওয়া বিভাগ যেটা ভাগ করে থাকে সেটা চারটে কালে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে শীতকাল, যেটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বলে থাকি, এবং প্রাক বর্ষাকাল মার্চ এপ্রিল মে এই তিনটে মাস, আর জুন থেকে সেপ্টেম্বর এই চারটে মাস হচ্ছে আমরা বর্ষাকাল বলি, আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বর্ষাকালের পরবর্তী যেটা পোস্ট মনসুন সিজন আমরা বলে থাকি সেটা। এরপরে আমরা যদি আবার পূর্বাঞ্চলের ক্ষেত্রে যেটা আমরা ছোটোবেলা থেকেই পড়েছি, আমরা আবার ছটা ভাগে ভাগ করি। আমাদের বাংলাতে যেমন আমরা বলে থাকি যেখানে হেমন্ত রয়েছে, শরৎ রয়েছে, এগুলোও রয়েছে মাঝখানে। বায়ুপ্রবাহ তো কতগুলো প্যারামিটারের উপরে ডিপেন্ড করে, যেমন হচ্ছে আমাদের আবহাওয়াগতভাবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো প্রাইমারি যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে বায়ুর চাপ, বাতাসের গতি প্রকৃতি কোন দিক থেকে আসছে, দিক এবং তার তীব্রতা, এই দুটো ভাগে আমরা ভাগ করে থাকি বাতাসের পরিমাণ। তার সঙ্গে সঙ্গে রয়েছে বাতাসের আর্দ্রতা এবং তাপমাত্রা, যেটা বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তাপমাত্রাকে আবার সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা যেভাবে আমরা বলে থাকি, তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক প্যারামিটার। যেহেতু আমাদের পৃথিবীতে বায়ু প্রবাহ রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে দেখা যাবে, যেটা আমাদের স্থলভাগ রয়েছে, কিন্তু তার মধ্যেও আবার যদি আমি উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দেখি, সেক্ষেত্রে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ কম। এই যে তারতম্য রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবীর ঘূর্ণন এবং যেটা দুটো আমাদের আহ্নিক গতি এবং বার্ষিক গতি যেটা রয়েছে, এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সেটাও আবার একদম যে সরাসরি অক্ষরেখার সঙ্গে একই অ্যাঙ্গেলে ঘুরছে তা নয়, সেখানে আপনার একটা টিল্ট রয়েছে, যেটা আমরা বলি হেলে রয়েছে একদিকে। তার জন্যে বায়ুপ্রবাহের গতির তারতম্য হতে থাকে এবং সব থেকে আমাদের পৃথিবীর যেটা শক্তির, যেটা তাপশক্তির উৎস হচ্ছে সেটা সূর্য। এই যে আহ্নিক গতি বা বার্ষিক গতির ফলে সূর্যালোকের যে তারতম্য হয়, তার জন্যে আমাদের পৃথিবীর বিভিন্ন অংশের তাপশক্তির পরিমাণও বিভিন্ন রকম হয়। তার জন্যে বায়ুর চাপের কারণ, এর উপরেই বায়ুর চাপেরও তারতম্য ঘটে বিভিন্ন জায়গায়। তো এই বায়ুর চাপের তারতম্য অনুসারে আবার বাতাসের বায়ুপ্রবাহেরও তারতম্য হয়। সেই হিসাবে বিভিন্ন যেমন নিরক্ষীয় অঞ্চল আছে, পোলার অঞ্চল আছে, আর বিভিন্ন দেশের অবস্থানগতভাবে সেখানকার জলবায়ু স্থিত হয়। সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষের জলবায়ু নিরক্ষীয় অঞ্চল এবং উষ্ণ আর্দ্র অঞ্চলের মধ্যে পড়ে।

0: এটা মৌসুমী বায়ুর সঙ্গেও অঙ্গাঙ্গি ভাবে জড়িত।
1: মৌসুমী বায়ু দুটো ভাগে আছে, একটা দক্ষিণ পশ্চিম যেটা এই সময় সারা ভারতকে কভার করে দিয়েছে, আর একটা শীতকালে উত্তর পূর্ব দিক থেকে আসে, যেটা আমরা বহু বছর ধরে জেনে এসেছি যে এল নিনোর একটা প্রভাব থেকে যায়, লা নিনার একটা প্রভাব থেকে যায়। তো এল নিনো আর লা নিনা বিষয় দুটো কি?
0: মৌসুমী বায়ু যেটা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মোটামুটি আমাদের দেশে প্রভাব বিস্তার করে, বিভিন্ন মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর রয়েছে, ভারত মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, এই সমুদ্রের উপরিস্তরের যে তাপমাত্রা যেটা আপনার সি সারফেস টেম্পারেচার বলে থাকি, তো সেই তাপমাত্রা তাপশক্তির বা বায়ুর চাপের তারতম্যের ফলে আমাদের যে ওশেন কারেন্ট আছে সেটাও প্রভাবিত হয়। এই প্রভাবের ফলে আমাদের বায়ু প্রবাহের পরিবর্তনও হয় এবং বায়ুর চাপেরও পরিবর্তন হয়, তার জন্যে তাপমাত্রারও পরিবর্তন হয়। সমুদ্রপৃষ্ঠের যে তাপমাত্রা সেই তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের অঞ্চলে নিরক্ষীয় অঞ্চল, যেটা আমাদের নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তর 5 ডিগ্রি দক্ষিণ, এই যে 10 ডিগ্রি এলাকা, এই প্রশান্ত মহাসাগরের এলাকাতে আমেরিকান কোস্ট যেমন আমাদের পেরুভিয়ান এলাকাতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্যান্য থেকে কম থাকে, কিন্তু কোনো কোনো বছরে এটা বেড়ে যায় অস্বাভাবিকভাবে। সেই বেড়ে যাওয়াটাকে আমরা এল নিনো বলি। যখন বেড়ে যায় বা গরম হয়ে যায় 30 বছর বা 50 বছরের যেটা গড় রয়েছে, সেই গড়ের থেকে 0.5 ডিগ্রি যদি বেড়ে যায় সেটাকে আমরা এল নিনো বলে থাকি। আর এরিয়াটা হচ্ছে আপনার আমাদের 170 ডিগ্রি ওয়েস্ট, তার মানে হচ্ছে মোটামুটি আপনার আমাদের যেটা ইন্টারন্যাশনাল ডেট লাইন আছে সেখান থেকে শুরু করে সাউথ আমেরিকান কোস্ট পর্যন্ত 120 ডিগ্রি ওয়েস্ট, এটা আমরা নিনো 3.4 রিজন বলি। বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গেছে এই রিজনটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মৌসুমী বায়ুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নিনো কতগুলো রিজনে ভাগ করা হয়, নিনো 1, 2, 3, 3.4 এরকম করে, তো আমি 3.4 রিজনেই গুরুত্ব দেব, কারণ 3.4 রিজনটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বর্ষাকালের উপরে একটা প্রভাব বিস্তার রয়েছে। শুধুমাত্র এটাই নয়, অন্যান্য কারণও রয়েছে, তবে এর একটা বড় প্রভাব রয়েছে। এই যে এল নিনো এটা হচ্ছে ওই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের যে অঞ্চলটা আমি বললাম ওই অঞ্চলের অস্বাভাবিকভাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়াটা। এবার 0.5 থেকে 1 পর্যন্ত আমরা সেখানে আবার লুনাটা উইক কন্ডিশনে আছে না স্ট্রং কন্ডিশনে আছে না মডারেট কন্ডিশনে আছে সেগুলো ভাগ করে থাকি। যেমন আজকাল অনেকেই সুপার এল নিনো এরকম বলছে, মোটামুটি আমাদের যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে 0.5 থেকে 1 ডিগ্রি পর্যন্ত যদি বেড়ে যায় সেটাকে আমরা বলি উইক বা দুর্বল এল নিনো, 1 ডিগ্রি থেকে 1.5 এটাকে আমরা মডারেট মধ্যম মাত্রার এল নিনো বলে থাকি, আর 1.5 থেকে তারপরে বেশি হয়ে গেলে সেটাকে আমরা তীব্র বা স্ট্রং এল নিনো বলে থাকি। আর এর অপোজিটটা জাস্ট লা নিনা। আর এল নিনোর বছরে আমাদের কি হয়, এল নিনোর সঙ্গে সঙ্গে আমাদের মৌসুমী বায়ুর যে প্রবাহ, যে আমাদের ভারতবর্ষের যেটা বৃষ্টির মাত্রা বৃষ্টির একটা মূল কারণ হিসাবে হয়, তো সেটা উপরে প্রভাব বিস্তার করে। তবে শুধু এল নিনো নয়, অন্যান্য কারণ আছে, যেমন ইন্ডিয়ান ওশান ডাইপোল বলে একটা আছে, কারণ আমাদের ভারত মহাসাগরে যেটা আমি বললাম সেটা হচ্ছে অনেক দূরে, মানে গ্লোবাল আমাদের যেটা পৃথিবীর সমস্ত এলাকার উপরেই প্রভাব বিস্তার করে, কিন্তু আবার স্থানীয়ভাবেও কিছু কিছু ইয়ে থাকে। যেমন আমাদের ভারত মহাসাগরের যে তাপমাত্রা, ভারত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে আমাদের পূর্ব এবং পশ্চিমের যে তাপমাত্রার এরও তাপমাত্রার পার্থক্যটা কেমন তার উপরে ডিপেন্ড করে, পশ্চিম দিক এবং পূর্ব দিক। যেমন আমাদের আরব সাগরের দিক থেকে আবার ইন্দোনেশিয়ার দিকে, এদিকে আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রার পার্থক্য করা হয়। সেই তাপমাত্রার পার্থক্য পশ্চিম থেকে পূর্বের যদি বেশি থাকে বা কম থাকে তার উপরেও একটা আমরা ইন্ডেক্স তৈরি করি, সেটাকে বলে ইন্ডিয়ান ওশান ডাইপোল। এই ইন্ডিয়ান ওশান ডাইপোলের উপরেও আমাদের মনসুন ডিপেন্ড করে। এখন যেমন আমাদের এই বছরে এখন উইক এল নিনো আছে এবং ইন্ডিয়ান ওশান ডাইপোল দুর্বল আছে, সেক্ষেত্রে যদি ওটা পজিটিভ দিকে যায় তাহলে আমাদের হেল্পফুল হয়, যদি নেগেটিভের দিকে যায় মনসুন দুর্বল হয়। এটা একটা আরেকটা বড় কারণ। তেমনি আমাদের ইউরেশিয়ান স্নো কভার অন্যান্য কারণও রয়েছে।
1: লং পিরিয়ড অ্যাভারেজ এখন আমাদের মধ্যে একটা পরিচিত শব্দ।
0: হ্যাঁ, লং পিরিয়ড অ্যাভারেজটা হচ্ছে আপনার বর্ষাকালে আমাদের বিভিন্ন জায়গায়, যেমন মধ্যে ভারতবর্ষে যদি সমগ্রভাবে পুরোটাই ধরি, সেক্ষেত্রে আমাদের বৃষ্টিটা কম হচ্ছে বা বেশি হচ্ছে সেটার তো একটা নিরিখ থাকতে হবে, একটা আপনার স্কেল রাখতে হবে। তা কার থেকে বেশি বা কম সেটা বোঝাতে গেলে আমরা কী করি, আমরা গত 50 বছরের বা এটা 10 বছর পরপর আমরা পরিবর্তন হয়, যেমন এখন আমাদের 1971 থেকে 2020 পর্যন্ত বিভিন্ন জায়গা পরিমাপ করা হয় রেনফল, সেই বৃষ্টির পরিমাপ করে আমাদের ভারতবর্ষে মাসিক গড় বা যেটা মনসুনের পুরো গড় জুন থেকে সেপ্টেম্বর, এই যে 122 দিন,

0: 122 দিনের টোটাল বৃষ্টিপাতটা কত, সেটার এই যে 50 বছরের গড়, সেই গড়টাকে বলা হয় লং পিরিয়ড অ্যাভারেজ। তো সেই অ্যাভারেজটার থেকে বেশি বা কম সেটাকে বলা হয় স্বাভাবিকের থেকে বেশি বা কম। লং পিরিয়ড অ্যাভারেজ মানে হচ্ছে আর 50 বছরের আমাদের যে বিভিন্ন বছরের বৃষ্টিপাত ক্যালকুলেট করার পরে সিজনাল যে বা এই যে জুন থেকে সেপ্টেম্বরে টোটাল বৃষ্টিপাতটা কত তার একটা যে অ্যাভারেজ সেটাকে লং পিরিয়ড অ্যাভারেজ বলা হয়।
1: ভারতের স্বাধীনতার পর থেকে আপনাদের দপ্তর থেকে বিভিন্ন রকমের যে পূর্বাভাস দেওয়া হয়, তো এটা আপনার মৌসুমি বৃষ্টিপাতের দিক দিয়ে হোক বা লোকাল ফোরকাস্টই হোক বা কোনো সাইক্লোন বা এইসব, প্রেডিকশানটা একদম পিন পয়েন্টে হয়, মানে খুবই ভালোভাবে করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রযুক্তির কতটা উন্নতি হয়েছে?
0: এটা চলমান প্রসেস বলতে পারেন বা যেটা আমরা ডাইনামিক্যাল প্রসেস বলি। এটা তো আমাদের আবহাওয়া যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কতগুলো বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞানের বিভিন্ন তথ্য বা তত্ত্ব দিয়ে এগুলো প্রতিষ্ঠা করা হয়, তারপরে অনেক রকম আমাদের মডেল তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তি দুটোরই উন্নতি আপনার তো সবসময় হয়েই থাকছে। সেই ক্ষেত্রে আমাদের আবহাওয়া দপ্তর ক্ষেত্রেও এই বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং গত দু তিন দশকে তো খুবই উন্নতি হয়েছে। প্লাস যেটা আমাদের বলবো যে মনিটরিং, ক্রমাগত দেখা। আমাদের যেমন অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট তথ্য থাকে সেটা ফিক্সড থাকে, যে যেমন আমরা যদি গণিতের ক্ষেত্রে বলি দুয়ে দুয়ে চার হবেই হবে যদি যোগ করি, কিন্তু আবহাওয়া বিজ্ঞানের ক্ষেত্রে যেহেতু আমাদের পরিবেশে এই পরিবেশের মধ্যে সবাই রয়েছে, এই পরিবেশের সবাই কন্ট্রিবিউট করে, তা পরিবেশের মধ্যে সমস্ত কিছুই চলমান রাশি, এই চলমান রাশিগুলোরকে তারপরে আরও পরবর্তীতে কী হতে যাচ্ছে সেটাকে আমাকে বলতে হবে, সেটাকেই আমাদের পূর্বাভাস বলে থাকি। তা সেটাকে বলার খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তা সেক্ষেত্রে আমাদের এই যে ক্রমাগত উন্নতি করা হচ্ছে, একটা ছোট্ট এক্সাম্পল, আমাদের যে মডেলগুলো যে গাণিতিক ইয়েগুলো করা হয় সেগুলো হচ্ছে বিশ্বের অন্যান্য যে কোনো যদি আপনি সমীকরণ ধরেন তার থেকে অনেক বড় বড় থাকে। তো সেগুলো সমাধান করতে গেলে যে পরিমাণ রিসোর্সের দরকার, সে যেমন আমাদের কম্পিউটার সুপার কম্পিউটার, এই আবহাওয়া বিজ্ঞানের ইয়েগুলো সমাধান করার জন্যই কিন্তু সুপার কম্পিউটার প্রথম আসে। তো সেই কম্পিউটারের উন্নতি, প্রযুক্তির উন্নতি, তাছাড়া আরেকটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। যেমন আগে আমাদের শুধুমাত্র ফ্যাক্স বা টেলিফোন এইগুলোই বা ল্যান্ডলাইন টেবিল এটুকুন ছিল, এখন অনেক প্রযুক্তিরও উন্নতি হয়েছে, সাথে সাথে মেসেজকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেকটা মানুষের কাছেই এখন মোবাইল। সেক্ষেত্রে যখনই আমাদের আবহাওয়ার পূর্বাভাসটা তৈরি হয়ে যাচ্ছে সাথে সাথে লোকজন পেয়েও যাচ্ছে, সেখানে সেই গ্যাপটাও SMS হচ্ছে, সেই গ্যাপটাও হয়েছে। তার জন্য এখন কী হয়েছে, যদিও দেখা যাচ্ছে যে একদিনের মাথায় বা দুদিনের মাথায় কোনো একটা, যেমন আমাদের এখানে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রপাত খুব হয়, এই বজ্রপাতটা প্রেডিকশন করা খুবই কঠিন ব্যাপার। সেক্ষেত্রে যদিও এক বা দুদিন বলা হয়, তবে অনেক সময় দেখা যায় খুব স্থানীয়ভাবে যখন হয় তখন ক্ষেত্রে দু তিন ঘন্টা আগে জানা যায়। এই যে দু তিন ঘন্টা জানাটাও এখন আমাদের লোকের কাছে পৌঁছানো সহজ হয়ে গেছে মোবাইলের মাধ্যমে, তার জন্যে ডিজাস্টার ম্যানেজমেন্টটাও অনেকটা সুবিধা হয়ে এসছে।
1: একটা বজ্রপাতের একটা বড় কারণ হচ্ছে পরিবেশ দূষণ আর হচ্ছে বৃক্ষচ্ছেদন। তো বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে একজন আবহাওয়া বিজ্ঞানী হিসাবে আপনার কি মেসেজ থাকবে সাধারণ মানুষের কাছে?
0: জলবায়ু পরিবর্তনের সঙ্গে চরম আবহাওয়া বা চরম ভাবনা, যেমন হচ্ছে আপনাদের বন্যা, খরা বা বজ্রপাত, সব কিছুই এখন কিন্তু চরম হচ্ছে। কোথাও হচ্ছে দেখা যাচ্ছে একদিনে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার কোথাও বৃষ্টি 10 দিন নেই, এরকম হচ্ছে। জলবায়ু পরিবর্তনের একটা বড় প্রভাব হচ্ছে চরম ভাবাপন্ন হওয়া, বেশি হওয়া, এটা এখন মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে। তার জন্য আমাদের সাধারণ মানুষের কাছে এটাই থাকবে যে চরম ভাবাপন্ন আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্যে, কারণ এটাকে তো একদিনে বন্ধ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে যখন বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টির জল সংরক্ষণ করে, যখন বৃষ্টি না হচ্ছে তখন ব্যবহার করা এবং বৃষ্টির জলকে ধরে রাখা, আবার যখন বজ্রপাত হবে তখন সজাগ থেকে সেফ প্লেসে চলে যাওয়া, এগুলো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখন অনেক সময় দেখা যায় যে অনেক রুমরও হয়, সেগুলোকে কান না দিয়ে সরকারি বা তথ্য হিসাবে সঠিক তথ্যকে জোগাড় করে সেই সঠিক তথ্য মেনে নিজের যা যা করণীয় সেইগুলো করণীয় করলে আরও উন্নতি হবে এবং সেফ থাকা যাবে।
1: এতক্ষণ আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। আপনি আপনার মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন, অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শুনলেন আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা

0: করলেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা।
2: বর্ষণ মুখর শ্রাবণ, কখনো ঝমঝম কখনো ঝিরঝির, ঝরে পড়ছে বৃষ্টি, এভাবেই কেটে গেল একটি দিন। এর মধ্যে বেরিয়ে পড়েছি আমরা। গত কয়েকদিনে গেছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। আজ এই অনুষ্ঠানে থাকছে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান এবং আলোচনা সভা। প্রায় ১৯ বছর পর কলকাতায় এলেন কবি তসলিমা নাসরিন। সেই উপলক্ষে গত পয়লা আগস্ট রবীন্দ্র সদনে তাঁকে বিশেষভাবে সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মোহিত রায়, শান্তনু সিংহ, ওসমান মল্লিক প্রমুখ। প্রেক্ষাগৃহ ছিল পূর্ণ। আয়োজনে সেকুলার মিশন, হিউম্যান রাইটস, বিয়ন্ড ফ্রন্টিয়ার্স ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের জন্য। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
3: পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খল মুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধন মুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে, এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন, এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। আমি আসছে শুনে আমি স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত, আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহের সংখ্যা প্রচুর, আপনি এখানে ভালো করে বলুন। এবং পশ্চিমবঙ্গে যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন, একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন।
2: অনুষ্ঠানে সম্বর্ধনা গ্রহণ করে আবেগে ভেসে যান কবি তসলিমা নাসরিন। তিনি বলেন,
4: আজ আমি কলকাতায় ফিরে এসেছি, এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় ১৯ বছর লেগেছে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচন্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন, তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ, এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। আজ এই আনন্দের দিনে বাংলার দুই মনীষী শিবনারায়ণ রায় এবং অম্লান দত্তকে স্মরণ করছি। তারা আমাকে খুব স্নেহ করতেন, আমাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল বলে খুব ব্যথিত হয়েছিলেন। আজকের এই প্রত্যাবর্তন দেখলে নিশ্চয়ই খুব আনন্দিত হতেন।

লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্ন মত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবার কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমার স্বাধীন চিন্তাকে অনুরোধ করি না, আবার মতভিন্নতা আমাকে অকৃতজ্ঞ করে না। কোন ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই। আমি কোন রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোন দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারী সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার প্রতি কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ পয়লা অগাস্ট, অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। 1994 সালে 8ই অগাস্ট আমাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল তখনকার সরকার। রাতের অন্ধকারে আমার স্বদেশের দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একের পর এক সরকার এসেছে, কিন্তু সেই দরজা খোলেনি। আর মাত্র 7 দিন পর আমার নির্বাসনের 32 বছর পূর্ণ হবে। স্বদেশের বাইরে কাটানোর সময় এর মধ্যে স্বদেশে কাটানোর সময়কে অতিক্রম করেছে। রাষ্ট্র আমাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমার ভেতর থেকে দেশকে সরাতে পারেনি। বাংলা ভাষাই আমার বহনযোগ্য স্বদেশ, যে স্বদেশ আমি সঙ্গে করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গিয়েছি। এক বাংলায় আমার জন্ম, আরেক বাংলায় হারিয়ে যাওয়া ঘর খুঁজে পেয়েছিলাম। শেষ পর্যন্ত একজন বাঙালি লেখকের জন্য 2 বাংলার কোথাও একটি ছোট ঘরও রইল না। ইউরোপ আমাকে নাগরিকত্ব, নিরাপত্তা এবং আশ্রয় দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু নাগরিকত্ব আর আপনত্ব এক জিনিস নয়। নিরাপদ বাড়ি পাওয়া যায়, ঘর তৈরি হয় ভাষা, স্মৃতি, সংস্কৃতি এবং মানুষের ভালোবাসায়। পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক আমার আজকের নয়, 70-এর দশকে ময়মনসিংহে বসে কলকাতার সাহিত্য পড়েছি, গান শুনেছি, রেডিওতে নাটক শুনেছি। বাস্তবে দেখার আগে বই, সুর আর মানুষের কণ্ঠের ভেতর কলকাতাকে আবিষ্কার করেছি। 1978 সালে কিশোর বয়সে সেতুদিন আমি একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করি। পশ্চিমবঙ্গ থেকে ডাক ধরে কবিতা আসতো, কাঁটাতারের ওপার থেকে খামের ভেতর উড়ে আসতো শব্দ, আমি সেই কবিতা ছাপাতাম, পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিনেও লিখতাম। রাজনীতি যখন বাংলাকে ভাগ করেছিল, কবিতা তখন 2 বাংলার মধ্যে সেতু তৈরি করেছিল। 80-এর দশকের শেষ দিকে কলকাতায় আসা শুরু করলাম। 90-এর দশক থেকে এখানে আমার বই প্রকাশিত হয়। বাংলাকে কোনোদিন এপার ওপার বলে অনুভব করিনি, কাঁটাতার ভূখণ্ডকে ভাগ করতে পারে, ভাষাকে ভাগ করতে পারে। নির্বাসনের পথে দেশ খুঁজতে খুঁজতে 1 দশক পর কলকাতায় একটি ঘর পেয়েছিলাম। এখানেই আমি সুখে ও স্বস্তিতে ছিলাম, সৃষ্টিশীল ছিলাম।

0: আমার দেশ বাংলাদেশ আমাকে শাস্তি দিয়েছিল, 32 বছর আগে আমাকে নির্বাসন দিয়েছিল, কি দশা হচ্ছিল? আমি কি কাউকে হত্যা করেছিলাম, কারো ঘর উড়িয়েছিলাম? আমি ডাক্তারি করেছি আর আমার গল্প কবিতা প্রবন্ধে কিছু সহজ কথা লিখেছি, লিখেছি নারী ও পুরুষের সমান অধিকারের কথা, লিখেছি ধর্ম বর্ণ জাত বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবার সমান মানবাধিকারের কথা, বলেছি কোন বিধান তার উৎস ধর্ম সমাজ পরিবার বা রাষ্ট্র যাই হোক, মানুষের স্বাধীনতা সমতা ও মর্যাদা কেড়ে নিলে সেই বিধান বদলাতে হবে, এই কথাগুলোকে অপরাধ বলা হলো। সারা দেশে আমাকে হত্যার জন্য মিছিল বের হলো, আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করার বদলে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, শেষ পর্যন্ত আমাকে দেশ থেকে বের করে দিল। আমার নির্বাসন নিছক একটি ব্যক্তিগত দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রের একটি নৈতিক ব্যর্থতার ইতিহাস। রাষ্ট্র যখন নাগরিকের অধিকার রক্ষার বদলে ধর্মীয় হুমকির কাছে নতি স্বীকার করে, তখন শুধু একজন লেখক নির্বাসিত হন না, আইনের শাসনও নির্বাসিত হয়, ন্যায় বিচারও নির্বাসিত হয়, রাষ্ট্রের নৈতিক সাহসও নির্বাসিত হয়। আমাকে সরিয়ে দিয়ে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা করেনি, একজন নিরস্ত্র লেখকের অধিকার বিসর্জন দিয়ে সাময়িক নিরবতা কিনেছিল, একজন লেখককে সরিয়ে দিলে হয়তো একদিনের জন্য রাস্তা শান্ত হয় কিন্তু রাষ্ট্র দুর্বল হয়। আমার কলকাতায় ফেরা শুধু আমার ব্যক্তিগত আনন্দ নয়, এটি নির্বাসন ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাক স্বাধীনতা মুক্ত চিন্তা এবং মানুষের ভালোবাসার একটি জয়। নির্বাসন আমার ঠিকানা পেরিয়ে নিয়েছে কিন্তু আমার ভাষা পেরিয়ে নিতে পারেনি, আমার ঘর পেরিয়ে নিয়েছে কিন্তু ঘরে ফেরার আকাঙ্ক্ষা কেড়ে নিতে পারেনি। আমি যতদিন বেঁচে থাকব পৃথিবীর যে প্রান্তেই থাকি লিখব, যা সত্য বলে বিশ্বাস করি তা বলব। আজ 1 আগস্ট 2026, আজকের দিনটি আমার জীবনে শুধু একটি অনুষ্ঠানের দিন নয়, একটি বন্ধ দরজা খোলার দিন। ইতিহাস যেমন মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, ইতিহাস তেমনই মনে রাখে কারা দরজা খুলেছিল।
1: গত 27 জুলাই মহাজাতি সদনের অ্যানেক্স ভবনে আয়োজিত হয় এক বিশেষ আলোচনা সভা, বিষয় তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আয়োজনে বাচিক শিল্পী সংস্থা। বক্তব্য রাখেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
2: শঙ্খ ঘোষের সেই যে কবিতা ছিল, কে চাই সুন্দর কথা আর দু একটি সত্য শুধু বলো, তো কবিতার এই জায়গায় কবিতার এই সত্য উচ্চারণ যেটা, এটা কিন্তু আদিকাল থেকেই কবিতার মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। রাজানুগ্রহ লাভের জন্য কারো কোনো মতবাদে বিশ্বাস থাকতেই পারে, আদর্শে বিশ্বাস থাকতেই পারে, রাজনৈতিক আদর্শে বিশ্বাস থাকতেই পারে, ঘটনা পরম্পরায় বিশ্বাস থাকতেই পারে, সে বিশ্বাস তৈরি হতে পারে, কিন্তু তার জন্য তার যে সেরকমই হতে হবে তা নয়, তার বাইরেরও কারো জন্য তার একটা সেই বিশ্বাস জাগ্রত হতে পারে, সেটা স্বাভাবিক। একজন মানুষ সে একটা সিচুয়েশনের সামনে গিয়ে দাঁড়ালে তার মনটা অন্যরকম হতে পারে, সে অন্য হতে পারে। বীরেন চট্টোপাধ্যায় একটা খুব বিখ্যাত কবিতার লাইন ছিল, ক্ষমতাশালী অর্থশালী কবিদের প্রতি, তুমি কি আর সেই কথাটা বুঝবে ভাই, তোমার যে আজ মাইনে বেড়েছে। তো এই যে জায়গাটাই, তোমার যে আজ মাইনে বেড়েছে, এর বিপ্রতিপে গিয়ে আমি যে ফিল করছি, আমি দেখছি ওর ওর কথাটাই আমাকে ফোরফোর করে চলে যাচ্ছে, তাহলে ওর কথাটাই তো আমার।
1: শহর কলকাতা আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুদীপ্তা ভাদুড়ী, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় কাহিনী, প্রযোজনা আশিস গিরি,
2: আজ শুনবেন প্রগতি মাইতির গল্প অন্য মা।

0: প্রথমত এ কথা তো ঠিক, পোশাক দিয়ে মানুষ চেনা যায় না। তবে আমার নিজের জীবনে একটা অভিজ্ঞতা এই গল্প লেখার উৎস বলা যেতে পারে। আমার এক কলেজ বন্ধু কলেজে ফিটফাট হয়ে আসত, ওর ড্রেস দেখে আমরা নিজেদের মধ্যে বলাবলি করতাম ওর বাবার কত আয় কে জানে। ঘটনাক্রমে একদিন ওর বাড়িতে যেতে হলো, একজন মাঝবয়সী মহিলাকে দেখলাম, অতি সাধারণ পোশাক পরা কিন্তু দেখতে পরমা সুন্দরী। নানা কথার মাঝে আমি হঠাৎ আমার বন্ধুকে বলি, এই তোদের কাজের মেয়েকে একটু জল দিয়ে যেতে বল না। মুহূর্তের জন্য ও কেমন কুঁকড়ে গেল, তারপর বলল, তুই বস আমি আনছি। ছোটবেলার স্বভাব অনেকদিন পর্যন্ত থেকে যায় এক একজনের, কেউ অভ্যাসবশত কেউ বা ঠেকে সেই স্বভাবের পরিবর্তন করে।
1: মলিনার জীবনে ঠেকে শেখার একটা ঘটনা ঘটেছিল। নতুন জামাকাপড় ব্যবহার না করাটা মলিনার স্বভাব। এই স্বভাবের জন্য ওর বাবা উপমা নামটা বদলে রেখেছিল মলিনা। রাসভারী বিপিন হুকুম দেওয়ার মতো বলেছিল,
2: ওর যা স্বভাব তাতে মলিনা নামই উপযুক্ত।
1: ওরা দুই বোন, মলিনা আর সুরমা। আচার আচরণেও দু বোনের মধ্যে বিস্তর ব্যবধান, বিশেষত সাজগোজে। সুরমা সবসময় ফিটফাট আর মলিনা পুরনো পোশাকে থাকতে ভালোবাসে। কেউ কিছু বললে মলিনা উত্তর দিত,
3: দেখো প্রথমত নতুন পোশাকের গন্ধে আমার মন কেমন করে, আর দ্বিতীয়ত আমার যেন মনে হয় সবাই আমার দিকে তাকিয়ে দেখে, আমার কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগে।
1: মলিনার দোষ বলতে কেবল ওই পুরনো পোশাক পরে থাকা, এছাড়া ওর মধ্যে নিজেকে আড়াল করে রাখার একটা প্রবণতাও আছে। সুরমার ভাবখানা হাই হুই জিমঝিম কোলা কোলা, তবে দু বোনই প্রকৃত সুন্দরী। বিপিন আবার তার বড় মেয়ের উপর একটু বেশি দুর্বল। বিপিন তার ছোট মেয়ে সম্পর্কে বলে,
2: আমার ছোট মেয়ের মুখের সামনে ধান ধরলে ফটাফট খই বেরোবে, বড় মেয়েটা আমার লক্ষ্মী, ছোটটা সরস্বতী।
1: মলিনার বিয়ে হয়েছিল তন্ময়ের সঙ্গে। তন্ময় হাই স্কুলের শিক্ষক, কিছু পরে প্রধান শিক্ষক। ছেলে সমৃদ্ধ আর মেয়ে সমৃদ্ধি। স্বামী পুত্র কন্যা নিয়ে মলিনার সুখের সংসার। তন্ময়ের হাজার অনুরোধেও বাড়িতে মলিনা কাজের লোক রাখতে দেয়নি। এ ব্যাপারে মলিনার যুক্তি খণ্ডন করার মতো পাল্টা যুক্তি তন্ময় খাড়া করতে পারেনি। কারণ মলিনার যুক্তি ছিল,
3: দেখো কাজের লোক যদি সবকিছু করে দিয়ে যায় তাহলে আমার কাজ আর কি রইল, আমি তো চাকরি করতে যাই না, কাজের মধ্যে থাকলে আমার শরীর আর মন দুটোই ভালো থাকে, কখনো যদি শরীর আর না দেয় তখন বরং ভেবে দেখা যাবে।
1: কে খণ্ডাবে মলিনার এই অকাট্য যুক্তি? সবকিছু ঠিকঠাক চললেও মলিনা সমালোচিত হয় তার আট পৌরে সাজগোজের জন্য। সেই ছোটবেলার স্বভাব বিয়ের পরও বদলায়নি, একেবারে শেকড় কেড়ে গেছে। সমৃদ্ধির এক ঠোঁট কাটা বান্ধবী তো একদিন কথায় কথায় শুনিয়েই দিল,
4: দেখ সমৃদ্ধি তোর মাকে এত কষ্টে রাখিস কেন, তোর বাপির সঙ্গে কি তোর মায়ের সম্পর্কটা স্বাভাবিক নয়?
1: ভালো পোশাক পরানোর সব রকম চেষ্টাই ব্যর্থ হয়েছে, কখনো আলাদাভাবে আবার কখনো যৌথভাবে বাড়ির সকলে নানানভাবে চেষ্টা করেছে। কোনো কোনো দিন এ নিয়ে বাড়িতে বিস্তর চেঁচামেচিও হয়েছে। সাজগোজ নিয়ে যখন কেউ রাগ অভিমান করে তখন মলিনা মলিন হাসি দিয়ে বলতো,
3: পোশাক দিয়ে কি আর মানুষ চেনা যায়।
1: সমৃদ্ধি তার মায়ের নতুন পোশাক না পরার যুক্তি তার দিদিমার কাছে শুনেছিল। মলিনা

0: সব সময় তার যুক্তিতে অনর, তাই তাকে এ নিয়ে প্রশ্ন করা সবাই ছেড়ে দিয়েছে। এদিকে সমৃদ্ধ ভালো চাকরি পেয়েছে, সমৃদ্ধি ইতিহাসে গবেষণা করছে, তন্ময়ের অবসর নিতে বছর দুই তিন বাকি, সংসারের সকলেই ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও দুটো নিয়ম সকলেই মেনে চলত। প্রথমত, রাত 8:30 মধ্যে সকলে বাড়ি ফিরে আসে, আর দ্বিতীয়ত, রাতে চারজনে একসঙ্গে খেতে বসে। এছাড়া রাত 9:00 চায়ের একটা সংক্ষিপ্ত গুলতানি আছে। 15-20 মিনিটের এই গুলতানির পর যে যার ঘরে চলে যায়। 11:30 রাতের খাবার। একদিন একটা বিরল ঘটনা ঘটল। প্রথমে তন্ময়, তারপর সমৃদ্ধি এবং সবশেষে সমৃদ্ধ বাড়ি ফিরল। জুনের গরম, ঘাম জুড়িয়ে স্নান সেরে একে একে ড্রয়িং স্পেসে এলো। ব্যাপারটা প্রথম সমৃদ্ধির নজরে আসে। সমৃদ্ধি দেখল মলিনা একটা চাপা ইট রঙের উপর কালো কাজ করা পিওর সিল্কের শাড়ি আর তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছে, মুখে মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, গলায় বেলকুড়ি ডিজাইনের হার, এলো চুল। আড়াল থেকে সমৃদ্ধি তার মাকে দেখে আর অবাক হয়। সে ভাবে,
1: এই বয়সেও মাকে কি অপরূপ সুন্দরী লাগছে।
0: কোথায় লাগে আধুনিক সময়ের মেকআপ, সাজগোজ বা বিউটি পার্লার? মলিনার মেকআপ তার আধুনিকা মেয়েকেও যেন ক্লিন বোল্ড করে দিয়েছে। বারান্দা দিয়ে দাদার ঘরে ঢোকে সমৃদ্ধি। সমৃদ্ধি বলে,
1: দাদা, এই দাদা, তুই মাকে আজ দেখেছিস?
0: সমৃদ্ধ তখন দুপায়ে কোলবালিশ গুঁজে আধশোয়া অবস্থায় একটা বই পড়ছিল। সমৃদ্ধ বলল,
2: না মা কই রে, চা বসায়নি এখনো।
0: ঠিক সেই মুহূর্তে তন্ময় ওদের মাঝে ঢুকেই বলল,
3: মলিন মোচন।
0: প্রায় একসঙ্গে ভাই বোন বলে ওঠে,
1: মানে?
0: আবার তন্ময় উচ্চারণ করল,
3: মলিন মোচন।
0: তারপর পাঞ্জাবি গলাতে গলাতে কোনো কথা না বলে নিজের ঘরের দিকে চলে গেল। সমৃদ্ধি বলল,
1: দাদা দাদা, আজ একটা তদন্ত কমিশন বসাতে হবে। আমি কমিশনের চেয়ারপারসন হব। ড্রয়িং রুমে আয়, আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি।
2: যাচ্ছি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
0: প্রতিদিনের অভ্যাস মতো রাত 9:00 সংক্ষিপ্ত আসর বসল। একে একে ভাই বোন এলো, সমৃদ্ধি চাও আনল। মলিনা আগে থেকেই সোফায় বসেছিল, হাতের রিমোট ধরা টিভি দেখছে, কারুর সঙ্গে একটা কথাও বলছে না। এক বিরল দৃশ্য, মলিনা আগে কখনো একলা এক মনে টিভি দেখেছে তা কিন্তু কারুরই মনে আসে না। সমৃদ্ধি প্রথম তার দাদার সামনে চায়ের কাপ রাখল, তারপর মায়ের সামনে চায়ের কাপ রেখে বলল,
1: মা, ওমা, তোমার চা।
0: মলিনা নিরুত্তর, এমনকি চায়ের কাপটার দিকে একবার তাকালো না। বেশিরভাগ দিন মলিনাই চা বানায়, কিন্তু আজ তার মেয়ে তাকে এতটুকু ডিস্টার্ব না করে চা যে বানিয়ে আনলো তাতে তার কোনো ভাবান্তর দেখা গেল না। ঠায় বসে টিভি দেখে চলেছে। ভাই বোন দুজনে চোখে চোখে কথা বলল। একটু পরে তন্ময় ঢুকেই আবার বলে উঠল,
3: মলিন মোচন।
0: মলিনা ছাড়া বাকিরা আলুর চিপস দিয়ে চা খেতে শুরু করল। তবুও মলিনা নট নরণ নট চরণ। তন্ময়ের মিচকে হাসিতে ভাই বোন নিঃশব্দে অঙ্গভঙ্গি করতে থাকে। তন্ময় উঠে গিয়ে টিভির সামনে আড়াল করে দাঁড়ায়, কিছু একটা খোঁজার মাইম করতে থাকে। মলিনার চোখে টিভি আড়াল হয়। দীর্ঘক্ষণ গুম হয়ে বসে থাকার ফল যা হবার তাই হলো, একেবারে বিস্ফোরণ।
4: টিভির সামনে থেকে সরবে?
3: আমি এখানে একটা খাম রেখেছিলাম, ওটা
4: তুমি সরবে কিনা?
3: আমার খামটা
4: খামটামের বাহানা পরে দিও, এখন সরে দাঁড়াও।
3: কি হয়েছে তোমার?
4: তুমি সরবে কিনা
3: মলিন মোচন?
0: সমৃদ্ধ এমন চাপা গলায় তার বোনকে বলে উঠল যে সেটা তার বাবা ও মা দুজনেরই কানে পৌঁছে গেল।
5: আজ কি বাবা মায়ের ম্যারেজ ডে?
0: মলিনার কোনো রা নেই। তন্ময় বলল,
3: ইডিয়েট,

0: ওটা হলে তোমরা জানতে পারতে না।
1: অনেকক্ষণ পর সমৃদ্ধি হাসি চেপে বলে,
2: মা মা চাঁদ জুড়িয়ে যাচ্ছে।
1: কোনো উত্তর নেই। আবার সমৃদ্ধি জিজ্ঞেস করল,
2: ও মা আজকে তোমার বার্থডে মা?
1: মলিনা একই রকম উদাসীন ভাবে টিভির দিকে তাকিয়ে, এবার ছেলের প্রশংসা তীর ছুটে আসে।
3: যাই বলিস, মাকে আজ দারুণ দেখাচ্ছে, আজকে আমার মাকে দেখতে যেন।
1: কথা কেড়ে নেয় তন্ময়, বলে,
0: মা লক্ষ্মী।
1: এবার মলিনার মধ্যে একটা চঞ্চলতা দেখা যায়। সমৃদ্ধি হঠাৎ করে মলিনার গা ঘেঁষে বসে পড়ে, চায়ের কাপ তুলে মায়ের হাতে দিয়ে বলে,
2: মা চাটা তো আমি বানিয়েছি, কেমন হয়েছে একবার খেয়ে বলো।
1: মলিনার সঙ্গে এবার সমৃদ্ধির চোখাচোখি হলো, আর তখনই জমাট বরফ গলে পড়বার উপক্রম। সমৃদ্ধি বলে,
2: মা ও মা বলো না মা, আজ এত সুন্দর সেজেছ কেন? আহা রাগ করো কেন, সাজতে তো অন্যায় কিছু নেই, আমাদের সকলের কৌতূহল একটাই, কতদিন কতভাবে আমরা তোমাকে সাজগোজ নিয়ে কত কথা বলেছি, অথচ তুমি তোমার অভ্যাসে একবারে পাথর হয়ে রইলে। কার সাধ্যি ওই পাথর নড়ায়? কিন্তু আজ না তোমার জন্মদিন না তোমার বিয়ের দিন, যদিও এই দুটি দিনেও তোমাকে আমরা অন্য পোশাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। তাহলে দেখো আজ তোমার এই দারুণ ড্রেস আমাদের সকলের ভীষণ ভালো লাগছে, আবার রহস্যের গন্ধও পাচ্ছি।
4: পাচ্ছি তো।
2: মা বলো না, বলো না ও মা, কথা বলো।
1: সমৃদ্ধির হয়তো আরো কিছু বলার ছিল, কিন্তু সে যতটুকু বলতে পেরেছে তাতেই গলগুলিয়ে বরফ গলা শুরু। একটু অন্যমনস্ক হয়ে পরক্ষণেই গম্ভীর হয়ে উঠল মলিনা, মুহূর্তে আলপিন ফেলার নীরবতা। ধরা গলায় মলিনা বলল,
5: আজ সন্ধ্যের মুখে আমি গেটের পাশে দাঁড়িয়েছিলাম, তোদের পলি কাকিমা এসে বলল, দিদি দাঁড়িয়ে আছো যে? আমি বললাম, এমনি। ও বলল, তাহলে আমার সাথে একটু ওষুধের দোকানে যাবে? আমি ওর সাথে গেলাম, তাপসের দোকানে পলি ওষুধটা পেল না। তখন ও বলল, এখানে পেলাম না, এবার ও ইমরানের দোকানে যেতে চাইল। আমি বললাম, তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। পলি রাস্তা পেরিয়ে ওপারে গেল, আমি দাঁড়িয়ে রইলাম। দু তিন মিনিট পর ছেলেদের মতো চুল ছাঁটা একজন মহিলা আমার সামনে এসে দাঁড়ালো, আমাকে চকিতে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলে উঠল, আপনি আমাদের বাড়িতে কাজ করবেন, কত নেবেন?
1: আবার নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে সারা বাড়িটাতে মলিনা তৃপ্ত কণ্ঠ যেন প্রতিধ্বনি তুলল,
5: কেবলমাত্র পোশাকেই যদি মানুষ চেনা যায়, মানুষের চরিত্র বদলে যায়, তাহলে দেখতো তোদের মা নতুন পোশাকে অন্য

0: কথায় কাহিনীতে শুনলেন প্রগতি মাইতির গল্প অন্য মা। পাঠে ও সংলাপে কৌশিক সেন, মানস কুমার মিশ্র, সুপর্ণা বন্দ্যোপাধ্যায় ও স্বাতী চট্টোপাধ্যায় দাস। সম্পাদনা ও প্রযোজনা আশিস গিরি।
1: কথায় কাহিনীতে আপনিও গল্প লিখতে পারেন, একেবারে এই সময়ের গল্প। 1000 শব্দের মধ্যে গল্প লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। কথায় কাহিনী নাটক বিভাগ, প্রযত্নে কেন্দ্রধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সঙ্গে অবশ্যই পুরো ঠিকানা ও ফোন নাম্বার দেবেন। আপনার গল্পটি মনোনীত হলে অবশ্যই আমরা পড়ে শোনাব কথায় কাহিনীতে। চিঠি লিখুন, মতামত জানান।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব। আলোচনায় অংশগ্রহণ করছেন বঙ্গবাসী সান্ধ্য কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীরামপুর কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ড. অপর্ণা বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব।
4: বর্তমানে একটি শব্দ খুবই জনপ্রিয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ। এটি কি?
5: বর্তমানে ভারতের অর্থনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হল এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ। যখন কোনো দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় বেশি হয়, তখন সেই পরিস্থিতিকে জনমিতিক লভ্যাংশ বলা হয়। ভারতের জনসংখ্যার একটি বড় অংশ হল তরুণ। এই তরুণ জনগোষ্ঠী যদি যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ পায়, তাহলে তারা অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তিতে পরিণত হতে পারে। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান যদি সৃষ্টি না হয়, তাহলে সেই সম্ভাবনা অর্থনৈতিক এবং সামাজিক সমস্যারও কিন্তু কারণ হতে পারে।
4: ভারত কি বর্তমানে এই সুবিধা ভোগ করছে?
5: হ্যাঁ, ভারতের জনসাধারণের গড় বয়স হল 29 থেকে 30 বছরের মধ্যে। বিশ্বের অনেক উন্নত দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হচ্ছে, কিন্তু তাদের তুলনায় ভারতবর্ষ কিন্তু এখনো পর্যন্ত তুলনামূলকভাবে তরুণ দেশ। তবে শর্ত হল যুব সমাজকে দক্ষতা, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, এবং এই দায়িত্ব কিন্তু সরকারের ওপর বর্তায়, নইলে এই সম্ভাবনা বোঝায় পরিণত হতে পারে।
4: অর্থনীতিতে শুধু জনসংখ্যার সংখ্যা নয়, গুণগত মান ও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার কি অভিমত?
5: একেবারেই তাই। আধুনিক অর্থনীতিতে শুধু জনসংখ্যার পরিমাণ নয়, তার গুণগত মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সুস্থ, শিক্ষিত ও দক্ষ কর্মী একজন অদক্ষ কর্মীর তুলনায় অনেক বেশি উৎপাদনশীল। সেজন্যই মানব সম্পদ উন্নয়নকে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু বলা হয়। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং দক্ষতা উন্নয়ন, এই চারটে ক্ষেত্রেই কিন্তু বিনিয়োগ করতে হবে। তাই মানব সম্পদ উন্নয়নের জন্যে কতগুলি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন, যেমন মানসম্মত শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বা ভোকেশনাল ট্রেনিং, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং প্রযুক্তিগত দক্ষতা। এই ক্ষেত্রগুলিতে বিনিয়োগকে অর্থনীতিতে কিন্তু মানব পুঁজি গঠন বা হিউম্যান ক্যাপিটাল ফরমেশন বলা হয়। আগামী দশকগুলিতে পৃথিবীর উন্নত দেশগুলি কেবলমাত্র প্রাকৃতিক সম্পদ বা মূলধনের ওপর নয়, বরং তাদের মানব সম্পদের মানেরও উন্নয়নের জন্য প্রতিযোগিতা করবে। ভারতকে এই দৌড়ে অবশ্যই নেতৃত্ব দিতে হবে।
4: নারী শিক্ষার সঙ্গে জনসংখ্যা ও অর্থনীতির সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ?
5: অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়ন জনসংখ্যা ও অর্থনীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে। গবেষণায় দেখা গেছে যে শিক্ষিত নারীরা সাধারণত কম সন্তান গ্রহণ করেন। শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার প্রতি শিক্ষিত মায়েরা বেশি গুরুত্ব দেন। এর ফলে শিশু মৃত্যু কমে এবং পরিবারের স্বাস্থ্য ও আয় বৃদ্ধি পায়। এছাড়া কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অর্থনীতিকে কিন্তু শক্তিশালী করে।
4: নিশ্চয়ই, নারী শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পায় এবং অর্থনীতি আরও গতিশীল হয়। তাই সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট বা চিরস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। আচ্ছা ডক্টর মুখার্জি, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে নগরায়নের সম্পর্কও রয়েছে?
5: অবশ্যই রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে নগরায়নের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কর্মসংস্থানের সন্ধানে মানুষ গ্রাম থেকে শহরে চলে আসে, এর ফলে শিল্প ও পরিষেবা খাতের বিকাশ ঘটে। তবে অপরিকল্পিত নগরায়ন হলে কিন্তু বস্তি, যানজট, দূষণ

0: এবং পরিকাঠামোগত চাপ বৃদ্ধি পায়। ভারতবর্ষের A1 শহরগুলি যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি প্রভৃতিতে সমস্ত বড় বড় শহরেই কিন্তু আমরা এই ধরনের একটা চ্যালেঞ্জ দেখতে পাই। সুতরাং নগর পরিকল্পনা এবং পরিকাঠামো উন্নয়ন জনসংখ্যা ব্যবস্থার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত, এটা একটি গুরুত্বপূর্ণ অংশ বলে আমি মনে করি।
1: নিশ্চয়ই। আচ্ছা ডক্টর মুখার্জি, জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, এর প্রভাব পরিবেশের উপর কিরূপ পড়ে?
0: একদম ঠিক বলেছেন। জনসংখ্যা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব পরিবেশের উপরে পড়ে, অর্থাৎ বেশি মানুষ মানেই বেশি প্রাকৃতিক সম্পদের ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের এই ব্যবহার অত্যন্ত বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষের মতো দেশগুলিতে। বনভূমি ধ্বংস, জল সংকট, বায়ু দূষণ, খনিজ জ্বালানি এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা ভারতবর্ষে এবং পৃথিবীর অনেক দেশেই তীব্রতর আকার ধারণ করেছে, এবং এই পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন এ দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখা আজকে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই আজকের দিনে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট বা চিরস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের ধারণাটিও সমান গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রাকৃতিক সম্পদ শুধু যে বর্তমান প্রজন্মই ভোগ করবে তা কিন্তু নয়, এই বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কিন্তু রেখে যেতে হবে।
1: ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমশক্তির দেশ, ফলে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। ডক্টর মুখার্জি, ভারতের প্রেক্ষাপটে আপনি কি বলবেন?
0: অবশ্যই, ভারতবর্ষ বর্তমানে বিশ্বের প্রায় সর্বাধিক জনবহুল একটি দেশ। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে এই বিশাল জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এখানে কৃষি, ক্ষুদ্র শিল্প, তথ্য প্রযুক্তি, পর্যটন এবং পরিষেবা খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন আরও দ্রুততর হবে। জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করাই ভারতবর্ষের এখন সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত।
1: পশ্চিমবঙ্গেও জনঘনত্ব অত্যন্ত বেশি, এটি একই সঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী একটি রাজ্য, উদ্বাস্তু আগমনের দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ, অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং সামাজিক সুরক্ষা বৃহৎ জনগোষ্ঠীর রাজ্য। ডক্টর মুখার্জি, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আপনি কি বলবেন?
0: হ্যাঁ, এবার আসি পশ্চিমবঙ্গের কথায়। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব বুঝতে হলে আমাদের মনে রাখতে হবে যে এই রাজ্য কেবলমাত্র একটি জনবহুল রাজ্য নয়। দেশভাগ, পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক নির্যাতন, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ সীমান্ত বাস্তবতা, এই সব কারণে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে বহু উদ্বাস্তু পরিবার এসেছেন। এদের কেউ শহরে, কেউ শহরতলিতে, কেউ সীমান্তবর্তী জেলায়, কেউ বা আবার গ্রামীণ এলাকায় বসতি গড়েছে। একদিকে তারা নতুন শ্রমশক্তি, নতুন বাজার, নতুন উদ্যোগ, নতুন পাড়া, নতুন ক্ষুদ্র ব্যবসা তৈরি করেছে, আবার একই সাথে আবাসন, জমি, স্কুল, হাসপাতাল, রেশন, পরিবহন এবং স্থানীয় কর্মসংস্থানের ওপরে একটি বৃহৎ চাপ বাড়িয়েছে। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে CAA অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। এই CAA-র মূল বক্তব্য হল বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নির্যাতিত অমুসলিম জনসংখ্যা, যেমন শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টান, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতে এসেছেন, তাদের জন্য নাগরিকত্ব পাওয়ার একটি সহজতর পথ তৈরি করা। কারণ কোনো মানুষ যদি দীর্ঘদিন একটি রাজ্যে বাস করে কিন্তু তার আইনি পরিচয় বা নাগরিকত্ব অনিশ্চিত থাকে, তাহলে সে অর্থনীতির মধ্যে পুরোপুরি প্রবেশ করতে পারে।

না, তার সামনে থাকে নানান সমস্যা। তাদের আনুষ্ঠানিক চাকরি পাওয়া কঠিন হয়, ব্যাংকে ঋণ পাওয়া কঠিন হয়, সম্পত্তি বা ব্যবসায় স্থায়ী বিনিয়োগে অনিশ্চয়তা দেখা দেয়, সামাজিক নিরাপত্তা বা সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা সমস্যায় পড়ে এবং একটা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকে। এই সিএএর ফলে যদি উদ্বাস্তু পরিবার

0: তাহলে ডক্টর মুখার্জি, ভবিষ্যতের জন্য আমাদের কি করণীয় বলে আপনি মনে করেন?
1: নিশ্চয়ই, অর্থনীতিতে জনসংখ্যার ইতিবাচক প্রভাব সর্বাধিক করার জন্যে কতগুলি পদক্ষেপ গ্রহণ করা অবশ্যই প্রয়োজন। এই বিষয়ে আমি কয়েকটি বিষয় উল্লেখ করব। প্রথমত, সর্বজনীন ও মানসম্মত শিক্ষাকে নিশ্চিত করা। দ্বিতীয়ত, দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের প্রসার ঘটানো। তারপর কর্মসংস্থানমুখী শিল্পনীতি গ্রহণ করা, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ওপর জোর দেওয়া, পরিকল্পিত নগরায়নকে নিশ্চিত করা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ বান্ধব উন্নয়ন নীতি গ্রহণ করা, প্রযুক্তি এবং উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি করা।
0: আজকের আলোচনার মূল বক্তব্য হলো, জনসংখ্যা নিজে সমস্যা নয়, আবার নিজে সম্পদও নয়। তার গুণগত মান এবং সঠিক ব্যবস্থাপনাই নির্ধারণ করে জনসংখ্যা অর্থনীতির জন্য আশীর্বাদ হবে নাকি বোঝা। ডক্টর মুখার্জি খুব সুন্দরভাবে বিষয়টি তুলে ধরলেন। অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ, সুস্থ, শিক্ষিত ও উৎপাদনশীল মানব সম্পদ। তাহলেই জনসংখ্যা দেশের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে।
1: অবশ্যই, আমাদের মনে রাখতে হবে যে জনসংখ্যা অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি যেমন একদিকে উৎপাদনের জন্য শ্রম সরবরাহ করে, তেমনি বাজার সৃষ্টি করে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে। তবে জনসংখ্যা বৃদ্ধি যদি অর্থনৈতিক সম্পদ এবং অবকাঠামো এবং কর্মসংস্থানের তুলনায় বেশি হয়, তাহলে কিন্তু তা দারিদ্র, বেকারত্ব ও পরিবেশগত সমস্যার কারণ হতে পারে। অতএব জনসংখ্যা নিজে কোনো সমস্যা নয়, বরং তার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং একটি কর্মক্ষম মানব সম্পদে রূপান্তর করাই হলো মূল বিষয়। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে জনসংখ্যাকে উৎপাদনশীল সম্পদে পরিণত করা গেলে তা দেশের অর্থনীতির উন্নয়নের সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত হবে। একবিংশ শতাব্দীর অর্থনীতিতে যে দেশ তার জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারবে, সেই দেশই বিশ্ব অর্থনীতিতে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে।
0: শ্রোতা বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব। আলোচনায় অংশ নিলেন বঙ্গবাসী শান্ত কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীরামপুর কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ডক্টর অপূর্ণা বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত। প্রযোজনা সাহেনাজ আব্দুর রাউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ভূপালী রাগে খেয়াল, শিল্পী তুষার দত্ত, পণ্ডিত তুষার দত্ত। তবলা সঙ্গতে অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। এখন ভূপালী রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত।
1: আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে,
0: কুড়ি বছরের একটু কম, প্রায় ১৯ বছর পর ফিরলেন তিনি, তসলিমা নাসরিন। ফিরলেন তার প্রিয় শহর কলকাতায়। গত পয়লা আগস্টে শ্রাবণ সন্ধ্যায় কলকাতা প্রত্যক্ষ করল তসলিমার প্রত্যাবর্তন ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।
2: কলকাতা, কেমন আছো তুমি? কেমন আছে তোমার চৌরঙ্গি, গড়ের মাঠ, ইডেন?

0: গার্ডেন কেমন আছে? হাওড়া ব্রিজ, শ্যামবাজার, গড়িয়াহাটের মোড়, ধর্মতলা।
1: স্বরচিত কবিতায় তসলিমা শ্রদ্ধা জানালেন সেই মানুষটিকে যার কাছে আমাদের ফিরে ফিরে যেতে হয় বারবার।
0: ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন, অসুখ বিসুখ নেই, শয্যাশায়ী নন, দিব্যি লিখছেন, গাইছেন, ভাবছেন, ভ্রমণ করছেন। আমি তাকে চিঠি লিখছি, তিনি জবাব দিচ্ছেন, লিখছেন, তোমার জীবনের গল্প যেদিন শোনালে, এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে তুমি। তোমার সরলতা আর সততা আমাকে গভীর স্পর্শ করল। যদি চিঠি লিখতে দেরি হয়, লিখতে যদি নাও পারি, তাতেই বা এমন কি দুঃখ। তোমাকে যখন স্নেহ করি, তখন চিঠির চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে।
1: তসলিমার কবিতাটিকে একটা মুখবন্ধ বলা চলে, কারণ আজ শ্রবণীতে আমরা স্মরণ করব সেই রবীন্দ্রনাথকেই। 22শে শ্রাবণ তাঁর চলে যাওয়ার দিন, সে কথা মাথায় রেখে আজকের শ্রবণী 22শে শ্রাবণ এবং রবীন্দ্রনাথকে ঘিরে।

0: আজকে শ্রবণীতে আমরা পেয়েছি অভীক চট্টোপাধ্যায়কে। কি নিয়ে কথা হবে? ঠিক কথা হবে না, আরও অনেক কিছুই আমরা এই কথার ফাঁকে ফাঁকে শ্রোতাদের শোনাব। 1941 7ই আগস্ট বা 1348 22শে শ্রাবণ এক মহাপ্রয়াণ, এক বিশ্ব আত্মার আমাদের ছেড়ে চলে যাওয়ার দিন আমরা সবাই জানি। স্মৃতিচারণ আপনারা অনেক শুনেছেন আমাদের এই আকাশবাণী, তার প্রয়াণের শেষ 7 দিন বা প্রতিমা দেবীর নির্মাণ গ্রন্থের থেকে অনেক অনুষ্ঠান নির্মাণ করে শুনিয়েছে। আজ আমরা অভীকবাবুকে পেয়েছি, তিনি গবেষক, তার পারিবারিক কিছু অভিজ্ঞতা রয়েছে, তার পরিবারের মানুষদের কলকাতার সেই দিনটা 1941 7ই আগস্ট এবং শান্তিনিকেতনে কিছু ঘটনা, কবির প্রয়াণ ঘিরে সবটাই আমরা শুনব। আসুন আমরা সেই দিনের কলকাতা সম্পর্কে একটু জানি। নমস্কার অভীকদা।
1: নমস্কার।
0: আসুন আমরা শুনি কলকাতার অবস্থাটা কেমন ছিল।
1: কলকাতার অবস্থা বলতে প্রথমে বলি যে কবির প্রয়াণের থেকে 24-25 বছর বাদে আমার জন্ম, তো সুতরাং সবটাই আমার পড়া শোনা এরকম। আসলে ওই দিনের কলকাতা কেমন ছিল এ নিয়ে বহু বিশিষ্টজন অনেক কিছু বলেছেন এবং তাই নিয়ে প্রচুর কথা হয়েছে। আমি যেটা বলতে চাইছি যে এত বলাই বাহুল্য যে সকাল থেকে কলকাতা মুহ্যমান, মানে কবির ভাষাতেই মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, সব জায়গায় একটা মহা আশঙ্কা চলছে, সবাই সেই ভয়ঙ্কর সময়টা যে অমোঘ হয়ে দাঁড়িয়েছে আর উপায় নেই সেটাকে আটকানোর, এটা ধরে নিয়েছে। এই নিয়ে কলকাতা কদিন ধরেই খুব বিষাদ ঘন, তো সেদিনটাও তাই। কিন্তু সব কাজ তো করতে হবে, সব কিছুই খুলেছে, দোকানপাট, স্কুল কলেজ সমস্ত, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে গুমোট, শ্রাবণ মাস, খুব স্বাভাবিক। তো সবাই এই ভয়ঙ্কর সময়টার জন্যে ইচ্ছে না থাকলেও অপেক্ষা করছে, কিছু করার নেই। তা আমি যেটা বলতে চাইছি যে আমার মামার বাড়ি হচ্ছে কলেজ স্কোয়ারের পেছন দিকটা, রাধানাথ মল্লিক লেন, সেখানে আমার এক দাদু ছিলেন, মায়ের জ্যাঠামশাই শ্যামচাঁদ মুখোপাধ্যায়। তো তার মুখ থেকে আমি পরে একটা গল্প শুনেছিলাম, গল্প মানে ঘটনা, উনি এই শোক মিছিলটাতে গিয়েছিলেন, বঙ্গবাসী কলেজে পড়তেন। তো বঙ্গবাসী কলেজে সকালবেলা গেছেন, যেতে যেতে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, যে বন্ধুরা থাকে মলঙ্গা লেনে, তা তারা যাচ্ছে, যেতে যেতে সামনে বসুমতী অফিস, ওদের ভেতরেও তো এরকম উত্তেজনা, সারা কলকাতাই তো ভাবছে তোরা, দেখা যাক কি অবস্থা। এখন ব্যাগ থেকে কাগজের অফিসে ঢুকে গেছে, হেমেন্দ্রপ্রসাদ ঘোষ তখন সম্পাদক, সম্পাদকের ঘরে ঢুকে গিয়ে ছেলেরা বসে আছে উল্টো দিকে, ওরা কোনো কথা বলতে পারছে না, ওরা শুধু সামনে দেখছে যে তার অবস্থাটা। তা হেমেন্দ্রপ্রসাদ ঘোষ হরদম ফোন ধরে যাচ্ছে, ফোন রাখছে তো ফোন বাজছে, না না তার অবস্থা একদম ভালো নয়, হি ইজ শ্রিঙ্কিং, এরকম নানা কথা। ছেলেরা তো বুঝতেই পারলো কি ঘটছে, তার ফলে ওরা কষ্ট হওয়া মনে তারা বেরিয়ে এলো বসুমতী অফিস, এবার কলেজে গেল, কলেজে

0: ক্লাস চলছে, প্রিন্সিপাল প্রশান্ত কুমার বসু ক্লাস নিচ্ছিলেন, ক্লাস চলছে, হঠাৎ হেড চ্যাপড়াসি এসে কিছু একটা কানে কানে বললো প্রশান্ত বসু। প্রশান্ত বসু উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে গেলেন ক্লাস থেকে, বেরিয়ে গিয়ে নিজেই ছুটির ঘন্টা বাজাতে আরম্ভ করে দিয়েছিলেন। এরকম অবস্থা তার, সবাই এক জায়গায় জড়ো হলো। হবার পরে ওনার মুখ দিয়ে শুধু একটাই কথা প্রথম উনি শুনেছিলেন, ও মাই গড, প্রশান্তবাবু বলে উঠেছিলেন। তারপরে বললেন যে আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে, যা বলার কথা, ছুটি, সমস্ত কিছু বন্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে, অফিস কাছারি দোকানপাট সিনেমা থিয়েটার এভরিথিং। আমি এখানে একটা কথা বলি যে ময়দানের খেলাও বন্ধ হয়ে গেছিল, তখন আইএফএসএল চলছিল এবং কলকাতার অন্যান্য জায়গায় যা যা খেলা সমস্ত, শুধু তাই নয়, সেদিন সন্ধেবেলা ক্যালকাটা তাঁবুতে, মানে এখন যেটা মোহনবাগান তাঁবু, ওইখানে আইএফএর একটা সভা বসল কার্যকরী সমিতির। নটন বলে সাহেব যখন আইএফএর প্রেসিডেন্ট ছিলেন, উনি সভাপতিত্ব করলেন, একটা শোক প্রস্তাব নেওয়া হলো ওই মিটিংয়ে, ওই জন্যই মিটিংটা হয়েছিল। সেই শোক প্রস্তাবটা পরে রথীন্দ্রনাথকে পাঠানো হয়েছিল।
1: আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ।
0: হ্যাঁ, তো যাই হোক, কলেজ ছুটি হয়ে গেল, কলেজ থেকে বেরিয়ে এসছে সবাই মিলে, বেরিয়ে এসে তা আমার দাদুরা তখন নীলমণি দাসের আখড়ায় শরীরচর্চা করতেন। এই ব্যাপারটা আপনি জানেন যে ওই ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে বিংশ শতাব্দীর তো বটেই, একটা শরীরচর্চা, এটা একটা জাতীয়তাবোধ থেকে তৈরি হয়েছিল,
1: হিন্দু মেলা টেলা সব
0: সব জায়গা থেকে একটা জাতীয়তাবোধ থেকে তৈরি হয়েছিল। তখনও তার রেস তো ভালোর মতোই আছে, তার পর অবধিও ছিল। তো ওরা গেল আখড়াতে, গিয়ে দেখে নীলমণি দাস অলরেডি ফুলের মালা কিনে রেডি হয়ে আছেন। তারা একটা ১৬ জনের দল হাঁটতে শুরু করলো এবং জোড়াসাঙ্গ ঠাকুর বাড়িতে গিয়ে পৌঁছলো। এবং সেইখানে গিয়ে তো যা দেখার সে নিয়ে আমি আর নতুন করে বলছি না, কারা প্রথিত যশারা ওখানে ছিলেন, কি হচ্ছে না হচ্ছে সেটা। তবে একটা কথা বলি যে কবিকে শেষ যাত্রায় যে পালঙ্কে শোয়ানো হয়েছিল, সেই পালঙ্কটা ডিজাইনের যে পরিকল্পনা সেটা করেছিলেন নন্দলাল বসু।
1: আচ্ছা,
0: এবং সেই পালঙ্ক করে তাকে বাইরে আনা হলো প্রশস্ত লনে। অলরেডি কোলাসল গেটটা ভেঙে গেছে জনতার চাপে, এবার ওই পালঙ্কের পায়াতে বাঁধা হলো কাঠের কতগুলো তোলার জন্য। এইবার শেষ যাত্রা শুরু হলো, শুধু মুখটা অনাবৃত, সারা শরীর গরদের কাপড়ে ঢাকা, সাদা গোঁফদাড়ি, মনে হচ্ছে যেন একটা ঋষি গভীর শান্তির একটা নিদ্রায় মগ্ন যে অনন্ত যাত্রায় যাচ্ছেন, পুরো এরকম একটা দৃশ্য। রথীন্দ্রনাথ ঠাকুর ভীষণ অসুস্থ কবিপুত্র, তিনি কোনো রকমে এলেন, এসে কবিকে প্রণাম করলেন। তিনি বললেন যে আমি এই ভিড়ের মধ্যে শোকযাত্রায় যেতে পারবো না, আমি পরে শ্মশানে পৌঁছে যাব। ওঠানো হলো পালঙ্ক, দাদুর মুখ থেকে আমার শোনা যে নীলমণি দাস এবং তার এই সাঙ্গপাঙ্গ যারা শিষ্য তারা মূল দায়িত্বটা পালন করেছিলেন,
1: কবিকে বহন করে নিলেন।
0: হ্যাঁ, গোটাটা তো কাঁধে গিয়েছিলেন উনি, বহু লোক তাতে কাঁধ দিয়েছিলেন। তো এইভাবে যাওয়া হলো আপার চিতপুর রোড থেকে বেরিয়ে গিয়ে তারপরে বিবেকানন্দ রোড, সেন্ট্রাল এভিনিউ, তারপরে সেখান থেকে লালবাজার, বউবাজার, কলুটোলা স্ট্রিট, এইসব করে কলেজ স্ট্রিটের ইউনিভার্সিটির সামনে এসে একটু দাঁড়ালো। ইউনিভার্সিটির তখন ভাইস চ্যান্সেলর স্যার আজিজুল হক, তিনি মালা দিলেন, আবার তোলা হলো, এবার সোজা নিমতলা ঘাট। এখানে একটা কথা বলি যে কবি এর বহুদিন আগে কোনো এক সময় ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার শেষ কৃত্য দাহ কার্য যেন তার প্রিয় শান্তিনিকেতনে করা হয়।
1: আচ্ছা,
0: কিন্তু পরবর্তীকালে যখন এই অসুস্থতাটা এলো, শেষের অসুস্থতা, তখন নাকি উনি বলেছিলেন যে না, মানুষ যা চাইবে সেটাই হবে। সেই অনুযায়ী কলকাতা নিমতলা ঘাট মহাশ্মশানে নিয়ে আসা হলো তাকে, তো আমরা জানি। তো এখন সেখানে এসেও যেটা হলো যে সবাই তোড়জোড় করছেন, সুরাবর্দি সাহেব, ওদিকে শরৎচন্দ্র বসু, ক্ষিতিমোহন সেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং একটা দেওয়াল করে দিয়েছিলেন কর্পোরেশন, কর্পোরেশনের মেয়র তখন ফণীন্দ্রনাথ ব্রহ্ম, দেওয়াল করে সেইখানে সব হচ্ছে। আর ভিড় সেটা কোনো ভাষায় বর্ণনা করা যায় না, সে অনেক জায়গাতেই তার বর্ণনা আছে। এতটাই ভিড় হয়েছিল যে শ্মশানের কলাসল গেট সেটাকে বন্ধ করে দিয়ে তালা দিয়ে দিয়েছিল পুলিশ, যাতে জনতা হুড়মুড় করে না ঢুকতে পারে। কিন্তু রথীন্দ্রনাথ তো তখন আসেনি, মুখাগ্নিটা করবেন কে? রথীন্দ্রনাথ যখন এসে পৌঁছলেন, এই পুলিশ সার্জেন্ট যে ভেতরে রয়েছে আর রথীন্দ্রনাথ বাইরে এসছেন কলাসল গেটে, পুলিশ তো কাউকে ঢুকতে দিচ্ছে না, তিনি এসে বলছেন যে দরজাটা খুলুন, আমি ইংরেজিতে হচ্ছে কথা যে আমি ঢুকবো। তখন বলছে না, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, বললো দরজাটা খুলুন, আমি কবির পুত্র। তো বললো না, আপনি কবির পুত্র নন, কারণ কবির পুত্র ভেতরে আছেন। এটা খুব স্বাভাবিক, কারণ পুলিশ এটা ভাবতে পারবে না যে তার ছেলে আসেনি।

0: এখন কনভিন্স করা গেল না। উনি তখন নিরুপায় হয়ে করলেন কি, উল্টো দিকে গিয়ে অন্য একটা ঘাট থেকে একটা নৌকো নিয়ে গঙ্গা দিয়ে ঢোকার চেষ্টা করল। ইতিমধ্যে সময় পেরিয়ে যাচ্ছে, সূর্য অস্ত চলে গেছে, বেশ অন্ধকার হয়ে গেছে, ব্রাহ্মদের একটা সময় আছে, সেই সময় অনুযায়ী দাহকার্য শুরু করতে হবে। তা করতে করতে রথীন্দ্রনাথ প্রায় পৌঁছবো এরকম, কিন্তু তখন সময় অতিক্রান্ত, তখন আর রথীন্দ্রনাথের মুখাগ্নি করা হলো না। মুখাগ্নিটা করলেন রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের নাতি মানে পৌত্র সুবীরেন্দ্রনাথ ঠাকুর, ওনার বাবা সুরেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ তখন মারা গেছেন, সুবীরেন্দ্রনাথ মুখাগ্নি করলেন। রথীন্দ্রনাথ এসে পৌঁছেছিলেন, তারপরে তো শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির প্রাণ পুরুষ, পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন। এইভাবে এটাই হচ্ছিল ওই দিনের আমার দাদুর লেখা কথা আর কি। এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে সেদিন এ তো আমরা জানি যে বেতারের ধারা বিবরণী দিতে গিয়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, এর সঙ্গে অনাদিনাথ বসুর অরোরা কোম্পানি তারা কিন্তু গোটা শোক মিছিলের ছবি তুলেছিলেন। এবং শুধু তাই না, রবীন্দ্রনাথের আরও অনেক বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময়ের ছবি তারা তুলে রেখেছিলেন, এবং অত্যন্ত দ্রুতগতিতে তারা তার পরের দিন থেকেই এই রবীন্দ্রনাথ নাম দিয়ে একটি ছবি দেখাতে শুরু করলেন। তাতে যা ছিল তাতে রবীন্দ্রনাথের চীন যাত্রা, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের যে মহাজ্যোতি সদনে ভিত্তি স্থাপন করেছিলেন সেইটা, মেদিনীপুর ডিএস মেমোরিয়াল হলে রবীন্দ্রনাথ, রবীন্দ্র জয়ন্তী, এরকম অনেক কিছু, তার সঙ্গে এই অন্তিম যাত্রাটা ঢুকিয়ে তারা রূপবাণী ছায়া মিনার্ভাতে এটা দেখাতে শুরু করলেন। এবং এর চিত্র পরিবেশক ছিল এম্পায়ার টকি ডিস্ট্রিবিউটার্স, এবং এর ভাষ্যপাঠটা করেছিলেন অহিন্দ চৌধুরী। এইটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই মুহূর্তে আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে যেটা প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, তার একটা কথা মনে পড়ে গেল যে একটা জায়গায় উনি লিখেছিলেন যে উনি তখন 17 বছর বয়স, তার বাবা তো বিখ্যাত সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় আমরা জানি, বিখ্যাত সাহিত্যিক, তো সৌরীন্দ্রবাবুর মেয়েকে শান্তিনিকেতনে গান শেখাবেন বা পড়াবেন এরকমই ব্যাপার, তা কিছুদিন বাদেই তো শান্তিনিকেতন যাবে। এবং 17 বছর বয়স, স্বাভাবিকভাবেই তার অনেক কিছুই জানা আছে, তো রবীন্দ্রনাথকে দেখবেন, রবীন্দ্রনাথের সাহচর্যে গিয়ে পড়তে যাচ্ছেন শান্তিনিকেতনে, এ নিয়ে একটা রোমাঞ্চ চলছে তার ভেতরে। ইতিমধ্যে রবীন্দ্রনাথ চলে গেলেন, তা উনি বলছেন যে কলেজ স্ট্রিটের একটা বারান্দায় বসে উনি এটা দেখেছিলেন, এই শেষ যাত্রাটা দেখে যা হয়েছিল সেটা তার লেখা থেকে আমরা
1: শুনব।
2: তিনি নেই, তবু তারই কাছে যাচ্ছি, হ্যাঁ তারই কাছে, আমি জানি তিনি আছেন, বড় নিশ্চিতভাবেই জানি, জানি বলেই কলকাতা ছেড়ে আমার 17 বছরের নানা অনুষঙ্গে ভরা আমার শৈশব কৈশোরের শহর ছেড়ে এত দূরে চলে আসা। আত্মীয় স্বজনরা কেউ কেউ বলছেন, কেন বাবা ওই বিদেশ বিভুঁয়ে যাওয়া, সবাইকে ছেড়ে ওই নির্বান্ধ পুরীতে? বিদেশ বিভুঁই না, বিদেশ বিভুঁই নয়, এটা কথার কথা। আর সেই কথার কথার উত্তরে বলতে হয়, এমন স্বদেশ আমার কাছে আর কি একটাও আছে, নির্বান্ধ পুরী, যার গান আনন্দে আমার সঙ্গে ময়ূরের মতো নাচে, যার গান দুঃখে বিষণ্নতায় আমার হাতে তার হাত রাখে, যার গান সব হতাশা তুচ্ছ করে জীবনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমাকে, তার চেয়ে বড় বান্ধব আমার আর কে আছে? বোলপুর স্টেশনে নেমে শান্তিনিকেতনের দিকে হাঁটতে হাঁটতে কোনো অদৃশ্য মানুষের সঙ্গে যেন সওয়াল করতে করতে চলেছি। ভুবনডাঙ্গার মাঠ পেরিয়ে যেই শান্তিনিকেতনের মাটিতে পা রেখেছি, আমার দুচোখ বেয়ে যেন শ্রাবণের বাঁধ নামানা জলধারা উপচে পড়ল। শ্রাবণের জলধারা, এখন তো ভাদ্র, আর আগস্টের 27 তারিখ 1941 সাল, এই ভাদ্রে চোখের জলকে শ্রাবণের জলধারা মনে হল, সেটা কি গত শ্রাবণের প্রবল নিষ্ঠুরতার জন্যে? মাত্র 20 দিন আগে 22 শ্রাবণ তিনি চলে গেছেন। কলেজ স্ট্রিটের এক দোতলার বারান্দায় দাঁড়িয়ে আমি তার চলে যাওয়া দেখেছি মাত্র 20 দিন আগে। তিনি চলে যাচ্ছেন। কোনো গভীর প্রশান্তি নিয়ে তিনি শুয়ে, তাকে নিয়ে ফুলে ফুলে ভর্তি গাড়িটা এগিয়ে যাচ্ছে। এভাবেই কি তাকে আমার দেখার কথা ছিল? কলেজ স্ট্রিটের বারান্দায় দাঁড়িয়ে তাকেই প্রশ্নে প্রশ্নের জের বার করি, বলো এভাবে কি কারুর সঙ্গে প্রথম দেখা হয়? কেন এত প্রশান্তি তোমার মুখে? আমি কেন একটুও শান্ত হতে পারছি না? সেদিন বারান্দায় দাঁড়িয়ে শুধু ভাবছি, আর কদিন পরেই আমার শান্তিনিকেতনে যাওয়ার কথা। সব ঠিকঠাক হয়ে গেছে, ঠিকঠাক হয়ে থাকুক, আমি আর যাব না ওখানে। কেন যাব, কার কাছে যাব? বাইশে শ্রাবণের পর কুড়ি দিন কেটে গেছে। কদিন ধরে নিজেকে নিজেই ধীরে ধীরে বুঝিয়েছি, দৃশ্যত তিনি হয়তো নেই, কিন্তু দৃশ্যের গভীরে বিপুল তাঁর উপস্থিতি। সেখানে তিনি থরে বিথরে তাঁর ঐশ্বর্য সাজিয়ে রেখেছেন আমারই জন্যে। সেই সম্পদকে অন্তরে গ্রহণ করব বলেই তো তাঁর কাছে যাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেসব তো তিনি আমারই জন্য রেখে গেছেন। নিজেকে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছি শান্তিনিকেতনে যাবার জন্য, আজ এসেও পড়েছি। আর এখন শান্তিনিকেতনের মাটিতে পা রেখে আমার দুচোখ ভর্তি জল, চোখের জল মুছে ঝাপসা চোখ পরিষ্কার করে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি গাছগাছালির ফাঁক দিয়ে এগিয়ে যাওয়া রাস্তার দিকে। এই রাস্তা দিয়ে তিনি হেঁটে গেছেন রোজ। এই ভাঙা পথের রাঙা ধুলোই যেন স্পষ্ট দেখলাম তার পায়ের চিহ্ন। এই ধুলোর একটা টিপ পরে নিতে ইচ্ছে হলো খুব, আর বারবার তার ওই ভাঙা পথের রাঙা ধুলোর গানটাই আমার ভেতরে বেজে উঠছিল। লাজ লজ্জা সম্বল মেয়ে তো আমি নই, মনে যখন সুর তখন কণ্ঠ কেন আসরে ঠাঁই পাবে না? এই শান্তিনিকেতনের ঘাস, গাছপালা, আকাশ, বাতাস যেন তখন আমাকে গ্রহণ করছে। আর আমি গাইছি, এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই, এমন করে আমারে হাই, কে বা কাঁদায় সে জন ভিন্ন। এই লাইনে এসে কোনক্রমে কান্না চেপে আবার কুড়ি দিন আগে চলে যাওয়া সেই মানুষটিকে ঠোঁট চেপে বলি, আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন, তারই কথা দিয়ে তাকে জব্দ করার চেষ্টা করি। কিন্তু তিনি কি জব্দ হবার মানুষ? তিনিই আবার উত্তর যুগিয়ে দেন তখনই, যা হবার তা হবে, যে আমাকে কাঁদায় সে কি অমনি ছেড়ে দবে? পথ হতে যে ভুলি আনে, পথ যে কোথায় সেই তা জানে, ঘর যে ছাড়াই হাত যে বাড়াই সেই তো ঘরে লবে। এ গানের কথায় সুরে যেন চোখের জল মুছে দিলেন তিনি। তিনি আমাকে নিয়ে গেলেন চোখের জলের গভীরে, হ্যাঁ সেই গভীরে, সেই অসীমে, সেই অনন্তে তাকে খুঁজব আমি। চোখ বুঝে মনে মনে তাকে প্রণাম করি।
1: সেই সময় শান্তিনিকেতনে কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে?
0: হ্যাঁ, এই নিয়েও অনেকে অনেক লেখাই লিখেছেন, অনেক আশ্রমিকের অনেক লেখা আছে। তবে যেটা আমার কাছে খুব মনের জায়গার, যেটা খুব অভিনব লেগেছে, সেটা হচ্ছে যে বিষাদ ঘন শান্তিনিকেতন খুব স্বাভাবিক, সবাইকার ভেতরে কান্না ভর্তি, কিন্তু দিনের রুটিনের কোনো পরিবর্তন হয়নি, প্রত্যেকে যা কাজ করার কিন্তু সকাল থেকে তাই করে যাচ্ছে। এখন এখানে আমার যেটা মনে হয়েছে যে এই ভয়ঙ্কর খবরটা যখন আসবো আসবো করছে, সবাই বুঝতে পেরেছে, সেখানে যেন মনে হচ্ছে যে আশ্রমের এই সব বাড়ি, সদন, প্রাঙ্গণ, এগুলোর ভেতর থেকেও যেন একটা হাহাকার উঠছে, এবং শালবীথি, আম্রকুঞ্জ, ছামতিমতলা কাঁদছে, আশ্রমিকরাও কাঁদছেন, গোটা শান্তিনিকেতন লালমাটি কাঁদছে। এখন তারা কিন্তু ওই যেটা বললাম, সারাদিনের কাজে কোনো কিন্তু ব্যাঘাত ঘটায়নি। এর যেটা মনে হয় যে তাদের যে গুরুদেব, তার জীবনযাপনতে তো অজস্র শোক এসছে,
1: হ্যাঁ,
0: কিন্তু কোনোদিন তার কাজ থেকে তিনি বিচ্যুত হননি,
1: এবং নিজের প্রিয়তম পুত্রের
0: ছোট
1: সভা
0: করেছেন, এবং যখন শান্তিনিকেতনে ফিরছেন তখন তার মনটা খুব খারাপ, কিন্তু ওই চাঁদটা উঠেছে যখন,
1: আমাকে যে সাজতে হবে,
0: কিছুই হারায়নি, ওনার মনে হলো না সবই তো ঠিক আছে।

0: কিছুই হারায়নি, এটা আমার কাছে একটা খুব একটা অন্তরস্পর্শী ব্যাপার মনে হয়েছে যে ডেইলি রুটিন তারা চালিয়ে
1: প্রতিদিনকার কাজ করবে সব যেমন চলছে চলছে।
0: আর যেটা আমি বলবো যেটা হচ্ছে যে একটা গান নিয়ে রবীন্দ্রনাথ 1939 সালে লিখেছিলেন, তখন একবার পরিকল্পনা হয় যে ডাকঘর নাটকটা হবে, তো ডাকঘরের রিহার্সালও শুরু হয়েছিল। অমলের মাথার কাছে বসে রবীন্দ্রনাথ ঠাকুরদার চরিত্রে রিহার্সাল দিতে দিতে গুনগুন করে গানটা গাইতেন, কিন্তু গানটাকে বুঝতে পারতো না কি, কিন্তু কিছুদিন বাদে ওটা আর অভিনয় হয়নি। এরপরে কয়েকদিনের মধ্যে হঠাৎ শৈলজারঞ্জন মজুমদারকে উনি ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন দুপুরবেলা যে তোমাকে একটা গান তুলে, এবার এটা হতো কিন্তু শৈলজারঞ্জন নিজেই লিখছেন যে দুপুরবেলা আমাকে সাধারণত উনি গান তোলার জন্য ডাকতেন না, কিন্তু উনি যে গেলেন দেখলেন যে রবীন্দ্রনাথের মুখ চোখটা কিন্তু খুব অস্বাভাবিক, কেউ একটা ধ্যানগম্ভীরভাবে উনি বসে আছেন। গানটা ওনাকে শিখিয়ে দিলেন উনি, এবং গানটা ওইখানে শিখে শৈলজাবু স্বরলিপি করে নিলেন। স্বরলিপি করে নেবার পর যখন উনি চলে আসছেন, এবার তো আর কাজ নেই, হঠাৎ কবিতাকে পেছন থেকে ডাকলেন। এবার যখন তাকালেন তখন দেখলেন চোখ একেবারে স্থির তার দিকে তাকিয়ে আছেন, এবং ওই অবস্থায় যেটা বললেন সেটা শৈলজাবু কি লিখেছেন সেটা আমরা শুনি, তাহলে আমরা বুঝতে পারব। এবং লেখাটা পড়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গানটা হচ্ছে সমুখে শান্তি পারাবার, এই গানটার কথাটা আমরা যদি চিন্তা করি আর কবির এই কথাটা যদি চিন্তা করি তাহলে সব গুলিয়ে যাবে, তোলপাড় হয়ে যাবে, যে একটা মানুষ তার জীবনের অন্তিম ক্ষণ বা অনন্ত পথে যাত্রাকে 2 বছর আগে নাকি এইভাবে ভাবছিলেন, এইটা আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে।
2: যাত্রাপথের আনন্দগানে শৈলজারঞ্জন মজুমদার বলেছেন, সম্মুখে শান্তি পারাবার এই গানটি রচনা করে গুরুদেব আমাকে দুপুর 1টায় ডেকে পাঠিয়েছিলেন। সাধারণত এরকম সময়ে গান শেখাবার জন্য কখনো ডাকতেন না। আমি গানটি যথারীতি গলায় তুলে নিয়ে যখন স্বরলিপি করে চলে আসছি, তখন পেছন থেকে ডেকে গুরুদেব ধ্যান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজ আমি প্রত্যক্ষ যা দেখলাম তাই এখানে লিখে রেখে গেলাম, কিন্তু এ গানটি আমার অন্যান্য গানের মতো তুমি কাউকে শিখিও না, আমার যখন হয়ে বয়ে যাবে তখন এ গানটি করে দিও, কিন্তু তখন তুমি আমাকে কাছে পাবে না, অন্য গানের মতো এ গানটি তুমি আর কাউকে আগে শিখিও না। 1939-এ ডাকঘরের রিহার্সালের সময়ও গানটি গুরুদেব পুরো গাইতেন না, তখন আমি কথাটির দিকে বিশেষ মন দিইনি, নানা কারণে সেবার শেষ পর্যন্ত ডাকঘর মঞ্চস্থ হতে পারেনি। সম্মুখে শান্তি পারাবার গানটি তারপর আমি চাপা দিয়ে গোপনে রেখে দিয়েছিলাম। প্রথমবার করলাম গুরুদেবের মৃত্যু সংবাদ পেয়ে। সেদিন মন্দিরে যে উপাসনা হয়েছিল তাতে এই গানটি চোখের জলে সমবেত কণ্ঠে করা হয়। সে গানের দলে ছিলেন ইন্দুলেখা ঘোষ, অমলা বসু, কণিকা বন্দ্যোপাধ্যায় আর আমি। এর অল্প পরেই আমার প্রস্তাবে একসঙ্গে 3টি গ্রামোফোন কোম্পানি এই গানটির রেকর্ড প্রকাশ করে। অমিয়া ঠাকুর করলেন আমার পরিচালনায়, আর অনাদি কুমার দস্তিদারের পরিচালনায় রেকর্ড করেন শৈলদেবী, কনক দা।

0: আসি মের কাছে জ্বলিবে যদি ধ্রুব।
1: আজকে শ্রোতারা দার্শনিক, শিল্পী, লেখক, গীতিকার, সুরকার, মহাকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের কিছু ঘটনা এবং কিছু মুহূর্ত সম্পর্কে জানলেন, এবং এই পুরো ভাবনা চিন্তাটাই গবেষক অভিক চট্টোপাধ্যায়ের দৌলতে আমরা পেয়েছি।

0: পাঠে ছিলেন দেবী সরকার এবং কৌশিক সেন। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
1: শ্রবণী আজ এই পর্যন্তই। শুনলেন 22শে শ্রাবণ এবং রবীন্দ্রনাথকে ঘিরে আজকের শ্রবণী।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:03। এখন বাংলা ছবির গান। প্রথমে ছবির নাম, কিল বিল সোসাইটি।

শুনছেন কিলবিল সোসাইটির গান, সোমলতা আচার্যর পর এবার রূপম ইসলাম এবং সিধুর দ্বৈত কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গান। কিলবিল সোসাইটির পরে এবারের ছবির নাম চার মূর্তি। শিল্পী অংশুমান রায়।

Good luck.

শুনছেন চার মূর্তি ছবির গান, এবারে মান্না দে।

শুনলেন বাংলা ছবির গান, প্রথমে কিলবিল সোসাইটি, তারপর চার মূর্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী অর্পিতা রায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী।

শুনলেন ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: শুনলেন লোকগীতি শিল্পী শিল্পী গোষ্ঠী রাগমঞ্জুরি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, তাল, তিন তাল, শিল্পী সৌমিত্র দাশগুপ্ত, হারমোনিয়াম সহযোগিতায় হিরণময় মিত্র। এখন তিন তালে তবলা, শিল্পী সৌমিত্র দাশগুপ্ত।

শুনলেন তিন তালে তবলা, শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। হারমোনিয়াম সঙ্গতে ছিলেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।

0: academia, think tanks, civil society organizations, and technical experts. The Commission for Air Quality Management, CAQM, has issued an amendment to further strengthen enforcement against violations of dust mitigation measures at construction and demolition sites with plot area less than 500 square meters across Delhi and the National Capital Region. The expanded enforcement framework covers areas including Manesar, Karnal, Panipat, Rohtak, Meerut, Alwar, Bharatpur, Bhiwadi and Neem Rana. Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami has welcomed Kamar pilgrims in Haridwar by showering flower petals and performing Charan Prakshalan during the Kamar Yatra. Flower petals were also showered from a helicopter along the route from Har Ki Pairi to the Kamar Yatra corridor. The Chief Minister inaugurated the Chief Minister's health service camp, inspected the medical facilities available there and served food to the devotees. In Keralam, red alert for very heavy rainfall is in force in 8 of the state's 14 districts. Orange alert has been issued for 4 districts, while the remaining 2 districts are under yellow alert. Union Minister for Youth Affairs and Sports, Dr. Mansukh Mandavia, has felicitated Indian athletes who returned from the Commonwealth Games 2026 after delivering historic performances in boxing, judo and para-athletics. During the felicitation ceremony held in New Delhi yesterday, the medal winners were presented cash awards of 35 lakh rupees for gold, 20 lakh rupees for silver and 10 lakh rupees for bronze. And that's the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার রাত্রিকালীন বিজ্ঞপ্তি। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 10.3 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 99%, সর্বোচ্চ সর্বনিম্ন 80%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 3.8 মিলিমিটার। জানিয়ে দিই আজ সারা দিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত, রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6টা 5, 6টা 30 আজকের চাষবাস, কথিকা পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন, বলবেন ডক্টর সুদেষ্ণা পাঁজা। আপনার স্বাস্থ্য 6টা 40, কথিকা মাতৃদুগ্ধপান ও স্বাস্থ্য সচেতনতা, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার মধুমিতা দুবে। প্রাত্যহিক 6টা 45 কার্তিক ঘোষ ও মিতালি ভট্টাচার্যের উপস্থাপনায়। অনিন্দিতা ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 7টা 45, 8টায় জানা অজানা কথিকা প্রফুল্ল চন্দ্রের বইপত্র দ্বিতীয় পর্ব, বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায়। শিখা বসুর কণ্ঠে নজরুলগীতি 8টা 5, 8টা 20 বাংলা কথিকা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, বলবেন নন্দিনী রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী সৌমাল্য মুখোপাধ্যায় 8টা 30, 9টায় গানে গানে 9টা 25 জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। গানে গানের পরবর্তী অংশ 9টা 30, 10টায় গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং দেবজিৎ অধিকারী বেলা 11টায়। 12টায় আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা বসুর কণ্ঠে লোকগীতি 12টা 15, 12টা 33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, স্বাধীনতা সংগ্রামে গ্রাম বাংলার মহিয়সী নারী, এই বিষয়ে আলোচনায় থাকবেন চন্দ্রিমা রায়, স্বাগতা মণ্ডল মল্লিক ও ঈশিতা দাস অধিকারী। বাংলা ছায়াছবির গান 1টায় 1টা 45, মহিলা মহল অদ্বিতীয়া উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা 2টা 5, 2টা 30 বাংলা আধুনিক গান 3টে অধিবেশনের সমাপ্তি।

দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, গুগলি, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন সাহারা যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফলতার শিক্ষক সুমন্ত্র চক্রবর্তী এবং সঙ্গে থাকবেন দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি, পরিবেশনায় সন্ধ্যা সোরেন এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, কথিকা মেক ইন ইন্ডিয়া, বলবেন বৈদ্যনাথ মুর্মু। লোকগীতি, পরিবেশনায় বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দ, কানুরাম সোরেন, দুলালী বালা সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এই বিষয়ে ডক্টর দেবকান্ত মণ্ডলের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। বর্ষাতে পেঁয়াজের বীজ উৎপাদন, এই বিষয়ে ডক্টর তপন কুমার মাইতি সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা, বিষয় পরিবেশ বিরোধী অপরাধ দ্বিতীয় পর্ব, অতিথি আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণ শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বাদে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সৌমাল্য মুখোপাধ্যায়, অনুরোধের আসর 9:30, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ, বাংলা আধুনিক গান শিল্পী শিখা বসুর কণ্ঠে, 10:45, 11:00 লোকগীতি শিল্পী সন্ধ্যা বসু, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ঠুমরি দাদরা শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়, 11:10, 12:10 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী সুমতি মুতাটকার, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ, 6:25, 6:35 রামচরিত মানুষের 193 পর্ব, মিতালি দত্তের কণ্ঠে ভজন 6:45, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 নজরুলগীতি শিল্পী দীপালী দত্ত, বাংলা আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়, 8:45 9:10 রাজধারা, উপস্থাপনায় পূজা মিশ্র, 10:15 অঞ্জুমান পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিস, 11:00 দুপুর 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সোমা পান, দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ, পুনম সিং এর উপস্থাপনায় উর্বশী, 5:20 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, গুলগুলশান 6:30 7:10 বাংলা আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়, দর্পণ 7:30 8:00 হিন্দি ছায়াছবির গান, সংসদ পর্যালোচনা 8:15 8:30 ভেরাইজন সাপ্তাহিক শ্রুতি পত্রিকা, স্থানীয় তাঁত শিল্পীদের জনজীবনের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি, এই বিষয়ে ঐন্দ্রিলা রায় কাপুরের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা রাহা, প্রযোজনা হর্ষ পাণ্ডে। স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডউইক ক্লাসিক্যাল, 11:10 হিন্দি ছায়াছবির গান, শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:17 হয়ে 6 সেকেন্ড। জয় হিন্দ।